0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হৃদয় ভৌরে দাও, রিজওয়ানা চৌধুরী বন্যার গলায়। আর গল্প শেষ, কেননা এই গল্পের শেষ হয় না। অর্কুরা সকলের মধ্যে মেচে থাকে, স্বপ্ন হয়ে, উপলব্ধি হয়ে। তাই তো জনে জনে, প্রজন্মে প্রজন্মে অর্কুরা ফিরে ফিরে এসে স্বপ্ন পূরণ করে, নিজের অপরের। আজকের এই গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 তে। চটপট লিখে চটপট করে চলে আসবেন, কেমন? প্রথমে চলে যাই মেসেজে। দেখছি কে লিখেছেন প্রথম। গুড মর্নিং ইন্দ্রানিদি, টুডে অলসো আই এম হিয়ার ইন চিরন্তনি উইথ দ্য স্টোরি অফ টু বি কমপ্লিট বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্সনা। গুড মর্নিং। একদম তাই। আজকে আজকে কেন, কয়েকদিন ধরে না আসলে চিরন্তনীর জন্য নানান রকম বিষয়ে ভাবা, নানান রকম গল্প ভাবতে গিয়ে অনেক রকম ভাবনা আসে। আজকেই হয়তো দেখবো আকাশবাণী থেকে বেরিয়ে যখন হাঁটতে হাঁটতে যাব বাইরে, তখনই মনে হবে আচ্ছা চারপাশের এত কিছুর মধ্যে এরকম একটা মেসেজ আছে। এই যে গাছের পাতাগুলো এক এক রকম, না সূত্র বলে দেব না, অনেক অনেক গল্প আমাদের চারপাশের প্রকৃতিতে ছড়ানো থাকে। আর সেই কথাগুলোই গল্প হয়ে, বিশেষ কিছু বার্তা নিয়ে চিরন্তনের গল্প হয়ে আসে। চলে যাই এরপরে কে লিখছেন। রঞ্জন কি লিখেছেন, এটা কে, গৌরাখে। আচ্ছা আমি বোঝার চেষ্টা করছি, আপনি শর্টে লেখেন কিন্তু এটাতে আপনি কি লিখেছেন, এটা রঞ্জন জল থেকে আমি খুব অসুপ্তভু কিছু না। আপনি এতটাই মানে অ্যাব্রিভিয়েশন করেছেন, ওটা একমাত্র আপনার পক্ষেই পড়াশ, মানে এত ছোট করে লিখলে আবার বোঝা খুব মুশকিল। অনেকেই আছেন ASCII আছি, মানে এটা প্রথম প্রথম বেশ অসুবিধে হতো যে কোথার থেকে কোথায় মানে লেটার্স এবং ডিজিট এক হয়ে গিয়ে কিছু যে কথা হতে পারে, বাট তারও একটা কিন্তু মোটামুটি মিনিমাম একটা সূত্র দিতে হয়, হোয়াট এভার মেবি। এরপরে দেখি কে লিখছেন। ভোরের আকাশে তুমি প্রিয় চিরন্তনী, ভালো লাগা তুমি মোদের বেতারের ইন্দ্রাণী, চিরতরুণ ছায়াসঙ্গী সদা চির চঞ্চল, সপ্তাহে তিন দিন সমুজ্জ্বল উজ্জ্বল। গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আপনাকেও গুড মর্নিং। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, তোমার টোটাল পরিবেশনা মন ভালো করে দিয়েছে, আজ ন্যাশনাল সিম্পলিসিটি ডে, অনেক শুভেচ্ছা। একদম ঠিক বলেছেন, প্রত্যেকটা দিন আমরা হয়তো পালন করি আজকে সিম্পলিসিটি ডে, ঠিক কথাই, কিন্তু চিরন্তনীর প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা বার্তা একটা গল্পকে সত্যি সত্যি একদম খুব সিম্পলি আমাদের কাছে কিছু একটা বক্তব্য নিয়ে উপস্থিত হয়, তাই না? আচ্ছা দেখছি এবার কে আছেন, না এবার একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে আচ্ছা অনেকে লিখেছেন, ফলে তাড়াতাড়ি করে পড়তে শুরু করে দিই। রাইট, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, সামনেই রথ, পূরণ হোক সবার মনোরথ, গল্পে গানে চিরন্তনী আমাদের দেখায় যে পথ। বাহ, ছন্দে ছন্দে ছোট্ট করে লিখেছেন, থ্যাংক ইউ। উত্তর পাউলি থেকে সুভাষ চক্রবর্তী, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দিদি, শুরু হলো চিরন্তনী গল্প গান, ভোরে গল্প গান, ভরে উঠবে চিরন্তনী, বিশেষ করে গল্পগুলো অসাধারণ বার্তা দিয়ে যায়, আজও তাই হবে। সৌভিক ঢাকুরিয়া। নিশ্চয়ই বার্তা তো অবশ্যই দিয়েছে, শুধু একা সম্পূর্ণ হওয়া নয়, বাকি সবাইকেই পরিপূর্ণ করার প্রচেষ্টায়। শুভ সকাল দিদিভাই, সাথে আছি, শুনছি আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকবো। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। তাই তো, একটু একটু করে একটা একটা দিন পেরোতে পেরোতে আবার চলে আসবে শুক্রবার, হয়ে যাবে অপেক্ষার অবসান। আচ্ছা, এবার কে লিখছেন? সুপ্রভাত দিদিভাই, অর্কের মতো আমার জীবনও ছিল অভাব অনটন, তবু কোথাও আমার বাবা মা কারোর কাছে সাহায্য বা সহযোগিতা চাননি। আমাদের চাহিদা বেশি ছিল না, কিন্তু কল্পনা শক্তি ছিল অপার। হ্যারিকেনের আলোয় রাত জেগে বই পড়া, মনের মধ্যে ঐশ্বরিক শক্তি পেতাম। কিন্তু এই প্রজন্ম সব কিছু হাতের কাছে, সব রকম সুযোগ সুবিধা পেয়ে সামান্য সম্মানটুকুও দিতে জানে না। আজকের গল্প বেশ ভালো লাগলো। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, থ্যাংক ইউ, আপনাকে সুপ্রভাত। আসলে তাই, আমাদের সত্যি সত্যি ভেতরে একটা শক্তি যোগায় এই অভাব বা এই কমতি ঘাটতি, যেভাবেই একে ব্যাখ্যা করি না কেন। কম আছে বলেই মন চায়, যা কিছু কম আছে বলে সে ভাবছে সেটাকে পূরণ করার। তাই এক একজন এক এক রকমভাবে তার স্বপ্নকে পূরণ করতে চায়, তার অভাব বোধকে পূরণ করতে চায়। যদিও একটু হালকা চালের ছোট্ট একটা দু লাইনের গল্প, কিন্তু শুধু লিংক করার জন্যই বললাম, মানে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যে সরস্বতী পুজোর সময় প্রণাম করার পর বাবা যখন জিজ্ঞেস করছে পুত্রকে যে পিতা পুত্রের কথোপকথন, বাবা বলছেন যে কী চাইলি মায়ের কাছে, জ্ঞান, ভক্তি, শিক্ষা, তাই তো? তো সে বলল, না, আমি অনেক টাকা চেয়েছি। বাবা বলছেন, সে কি জানিস না মায়ের কাছে কি চাইতে হয়, বিদ্যার দেবী উনি? বলে, না না, ওসব ছাড়ো, যার যেটা কম থাকে সে সেটা চায়। তো এখানে হয়তো মজা করে কথাটা বলা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবন বোধ দিয়ে, জীবন দর্শন দিয়ে এটাই উপলব্ধি করি, আমার এইটা কম আছে, আমাকে এটা দাও। মানে ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি, আমাদের প্রার্থনা এটাই থাকে যে আমরা কম বলে নিজের যা কিছুকে ভাবছি সেইটা আমরা চাহিদা বলে নিজের মনকে জানাই, আর মন সেটা পূরণ করার জন্য একদম তেড়ে ফুড়ে ওঠে, আমাদেরকে দিয়ে চালিয়ে নেয়, করিয়ে নেয়। চলে আসি পরের লেখায়। সুপ্রভাত ইন্দ্রাণী দিয়ে অর্কের জীবন সংগ্রামের কথা শুনছি, তার অভাব মূল্যবোধ গড়ে তোলে, অভাব মূল্যবোধ গড়ে তোলে, বা খুব ভালো লাগছে। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন, সুপ্রভাত আপনাকেও। এরপর কে লিখছেন? গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমাদের এখানে আকাশ মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মর্নিং ওয়াকে যেতে পারিনি, ঘরে বসে ব্যায়াম করছি আর চিরন্তনী শুনছি। আজ সপ্তাহের শেষ চিরন্তনীর আসরের গল্পটা শুনছি, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। এইটা একটা ব্যাপার, বর্ষাকালে মর্নিং ওয়াক করাটা না একটুখানি মুশকিলের, কখনো কখনো সত্যি সম্ভব হয় না, বা কখনো, হ্যাঁ, ছাতা নিয়েও অনেককে দেখেছি মর্নিং ওয়াক করতে। যাই হোক, আপনি এত দূর থেকে লিখেন, প্রত্যেক দিন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মেঘলা এখানেও, আমি হয়তো আকাশবাণী থেকে বেরোনোর পর বুঝতে পারবো বাইরে মেঘলা না ঝলমলে। যাই হোক, খুব ভালো থাকবেন, আবার সামনের শুক্রবার, শনিবার, রবিবার আপনাদের সঙ্গে কথা হবে। এবার কে লিখছেন? অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জতি বিবেকনগরতে মাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। বাড়িধারার সাথে শুরু আজকে রবির প্রাতে, তাই বুঝি? আচ্ছা, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে, অভাবের সংসারে অর্কের গল্প অপূর্ব নিবেদন, নিবেদনের অভিনবত্বে ভরেছে প্রাণ মন, জাগরণের গল্প হতে জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ, অর্কের অভাব শিক্ষক। আমার জীবনেও তাই, নিজের জীবনকে গল্পে যেন ফিরে ফিরেই পাই, পাওয়া নয়, চাই অপূর্ণ থেকে পূর্ণ ক্রমে আসা, একেবারে গল্পকথন, আজকের গল্পকথন একেবারে খাসা, শিক্ষাই তো আলোর জ্যোতি, অভাবকে ছড়ায় দূরে, আজকের গল্প মানবাত্মার সেই রূপটিকেই ধরে, বৃষ্টির সাথে সুধাকণ্ঠী অপূর্ব সমাপতন সপ্তাহের শেষ নিবেদনে প্রাণ করেছ হরণ। চারাইবতী চিরন্তনী, বেশ লাগলো বেশ, না পাওয়ার অনন্য সুধা, থাকবে মননের রেশ। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। ঠিক, কত কথা, কত কিছু ভাবনা, কত দর্শন আপনাদের লেখার মধ্যে দিয়ে চলে আসে, আর তারই মধ্যে আবার থাকে ছন্দের ব্যবহার, আহা অপূর্ব। এবার কে লিখছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই। সপ্তাহের শেষ চিরন্তনীর আজ খামতি বা কমতি বা ঘাটতি নিয়ে গল্প শুনছি। সত্যি পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের গল্প, গান আর আপনার অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগছে। রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাই সকলকে। ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি। একেবারে সত্যি তো, কত কিছু ভাবনা, ছোট্ট ছোট্ট বিষয়ে কত রকমের এক্সপ্রেশন, কতজনের কত রকম ভাবে কথা বলার ভঙ্গি, এই সব কিছু আমাদের মনের মধ্যে না অসংখ্য অসংখ্য দর্শন তৈরি করে, এবং ওই দর্শনগুলো থেকে অনায়াসে গল্প তৈরি হয়ে যায়। আপনারা কি সুন্দর করে বলেন, এটা আরও ভালো লাগে জানেন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই। চিরন্তনী নেহাত গল্প তো নয়, সুস্থ মনের দিশা, গল্পে গানে নানান কথায় জাগায় মোদের আশা। আজকের প্রসঙ্গে ইন্দ্রাণী ম্যামের সুরে সুর মিলিয়ে বলি, জীবনে কিছু খামতি উন্নতির চাবিকাঠি, সহজেই সব কিছু পেয়ে গেলে পাওয়াটা মূল্যহীন হয়ে যায়। আজকের গল্প চরিত্রে অর্কের বিদ্যা বুদ্ধি চেতনায় বড় হয়ে ওঠার মূলমন্ত্র তার অভাব ও মায়ের সহযোগিতার হাত। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। বাহ, ঠিক বলেছেন যে কিছু খামতি আসলে কি হয় জানেন তো, আমরা দেখবেন প্রত্যেকেই আমার যে একটা প্রয়োজন আছে, একটা জায়গা আছে, একটা মূল্য আছে, আমার অস্তিত্বের একটা দরকার আছে, এইটা সবাই প্রুফ করতে চাই। এটাই আমাদের জীবনের একটা বড় মোটিভেশন। এবং সেই জায়গাটায় দাঁড়িয়েই যখন দেখি একটা কোনো প্রবলেম হয়েছে এবং আমি সেটাকে সলভ করছি, এবং সেই সলিউশন শুধু আমার জন্য নয়, আরও অনেকের জন্য অনেক রকমের দিশা এনে দেয়, সত্যি তখন নিজেকে মনে হয় যেন ধন্য, সত্যিই যেন ধন্য হয়ে গেলাম।

আর এরপরে কি লিখছেন? এরপর লিখছেন, আজ ইন্দ্রাণীর অপূর্ব একটি বিষয়ে এত সুন্দর বলা মুগ্ধ করল। অভাব আমাদের সত্যিকারের মানুষ তৈরি করে। ভালো থেকো সংযুক্তাদি। থ্যাংক ইউ। আমরা মাঝে মাঝেই সংযুক্তাদির গান শুনি। তো আজকে দিদির একটা গান আমার এই মুহূর্তে খুব জাস্ট মনে আসছে, কিন্তু ঘড়ি যা বলছে মনে হচ্ছে আজকে শোনানো যাবে না। আগেও শুনিয়েছি, পরে হয়তো শোনাবো। আমরা এমনি এসে ভেসে যাই। আমরা সত্যি সত্যি এই তো ছোট থেকে বড় হলাম, ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে স্কুলে গেলাম, স্কুল জীবন একটা একটা করে পেরিয়ে গেল, তারপর কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, হোয়াট এভার মেবি, এরকম আর কি করে করে করে করে একটা জীবনে আমরা মানে সেই কৈশোর থেকে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এমন করে আমরা আমাদের জীবনটা অতিক্রম করে ফেলি। কিন্তু সেই জীবনের নানান কিছু আমাদের এত কিছু শেখায়, সত্যি সত্যি আমার যেন মনে হয়, অর্ক যেমন বলেছে যে অভাবই ওর বড় শিক্ষক, আমার যেন মনে হয় আমাদের জীবনই আমাদের সবথেকে বড় শিক্ষক। আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, থিওরি দিয়ে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু জীবন আমাদের বাস্তবতা বোধ আমাদের এত কিছু শেখায়, যার মুখোমুখি না হলে ওই শিক্ষাটা অপূর্ণ থেকে যায়। থ্যাংক ইউ সংযুক্তাদি, ভালো থাকবেন। এবারে কি লিখছেন দেখি, এবারে লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে। আজ রবিবারে চিরন্তনী গল্পে গানে ভরে উঠেছে, শুনে মনও ভরে গেল। অপূর্ব ভঙ্গিমায় দিদিভাইয়ের কণ্ঠে শুনতেও ভালো লাগে। বৃষ্টি ভেজা প্রভাতে শুভেচ্ছা জানাই সকলকে। আচ্ছা, সব জায়গায় বৃষ্টি চলছে, তার মানে আজকে ঘরে ঘরে খিচুড়ি, ডিম, ইলিশ ইত্যাদি প্রভৃতি। এবার কি লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকের আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষামূলক গল্প শুনে খুব ভালো লাগলো। নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে কাজ করলে একদিন না একদিন সাফল্য অর্জন করা সম্ভব। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এবার কি লিখছেন, সুপ্রভাত, চিরন্তনীর আসরে অভাব থেকে উত্তরণ এবং প্রেরণা হয়ে ওঠার গল্প সুকণ্ঠী ইন্দ্রাণী ম্যাডামের উপস্থাপনায় ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী, অর্কের সংগ্রামের গল্প খুব ভালো লাগলো। আমি ভাবি এক্ষেত্রে অর্কের মার ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ ওর মা ওকে পথ না দেখিয়ে দিলে হয়তো পথভ্রষ্ট হয়ে যেত। অর্কের পরিশ্রমেরও প্রশংসা করতে হবে। ধন্যবাদ আলপনা মণ্ডল, কলপাড়, আসাম। অনেক ধন্যবাদ, সেই আসামে বসে বসে গল্প শুনছেন, মতামত জানাচ্ছেন, থ্যাংক ইউ। সুপ্রভা চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, গতকাল বিকেলে বাজার থেকে ফেরার পথে আমার বাইকের পেছনে একটা টোটো সজোরে আঘাত করে হাঁটুতে বেশ চোট লেগেছে। শুয়ে শুয়ে তোমার অনুষ্ঠান শুনছি। এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। ইস, কী মুশকিল এই। আসলে তাই, মানে বিভিন্ন সময় আমরা এমন কিছু অবস্থার মুখোমুখি হই যেটা অনভিপ্রেত, কিন্তু কিছু করার থাকে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি, ভালো হয়ে উঠুন। আর চিরন্তনী তো সঙ্গেই আছে, সুতরাং ভালো হতে হতে গল্প শুনবেন আর মন ভালো করবেন, কেমন? আর বাড়ি খামতি আছে সবার, এক একজনের এক এক ধরনের। তবে আমার খামতি লেখাপড়া নিয়ে, ছোট্টবেলায় অভাবের সংসার, কিন্তু তবু চালিয়ে যাচ্ছি। আপনার মাধ্যমে অনেকজন আসে আমাদের বাড়িতে, তথ্য নিয়ে যায়। দিদিভাই দিয়ে দি। আচ্ছা, বাহ, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। আপনি যে কত বড় কাজ করেন আমাদের চিরন্তনীর জন্য, আকাশবাণীর জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। রবিবারের সকালে চিরন্তনী যা সত্যি অভাব শেখায়, যেমন শিক্ষা করে শিক্ষিত এবং মেরুদণ্ডকে সোজা রাখতে। আমি শিবশঙ্কর সাঁত, পোয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। শুভ সকাল, শুভ রবিবাসরীয় সকাল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এরপরে কে রয়েছেন হোয়াটসঅ্যাপে? সম্ভবত কেউ নেই, একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ পড়া হয়েছে দেখছি, একটু দেখে নিই।
মেসেজে আর কেউ হ্যাঁ মেসেজে পাঠিয়েছেন, গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনীর আজকের বার্তা সকলের হৃদয়ে ভরে দিল, অনেক অর্কর জীবন গড়ে দেবে। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন।

আমাদের অনেক পুরনো শ্রোতা, অনেক দিনের শ্রোতা, থ্যাংক ইউ আর গুড মর্নিং। আজকে আর কে লিখেছেন দেখছি, হ্যাঁ লিখেছেন হৃদয়তুল্য পাল, এই ভোরের আলোর আবেশে মন যেন হারিয়ে গেল মায়াবী এক দেশে, দূর আকাশে আজ শুধু মেঘের মায়া খেলা, হৃদয় পায়ে বৃষ্টি এলো, হৃদয় পাড়ায় আচ্ছা হৃদয় পাড়ায় বৃষ্টি এলো আজ এই ভোরবেলা। বাহ, সবুজ ঘেরা কাননে আজ পাখির কূজন শুনি, প্রকৃতির এই মায়ায় আজই ছন্দের জাল বুনি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। পড়তে পড়তে মাঝখানে আর কি আবার অন্য একটা মোড়ে চলে গিয়েছিল, তাই একটু হোঁচট খেতে হলো। খুব ভালো লাগলো সবারই, আপনাদের প্রত্যেকের লেখা, প্রত্যেকের মানে মেসেজ বা হোয়াটসঅ্যাপ বুঝিয়ে দেয়, আপনারা প্রত্যেকে অত্যন্ত মননশীল এবং প্রতিটি ভাবনা আপনাদের ভেতরে গিয়ে নাড়া দেয়, তাই এভাবে বলতে পারেন। এবার কে লিখলেন বলতে বলতে মানে আমি ভেবেছিলাম শেষ করব। হাই ইন্দ্রাণীদি, চিরন্তন কথা সাজানো চিরন্তন অনুষ্ঠানে অর্কের কথা শুনলাম, সাথে উপভোগ করলাম আজকের অনুষ্ঠান ও রথযাত্রার আগাম শুভেচ্ছা উত্তল মাইতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি জানিয়েছিলেন, যাই হোক। আর কেউ কি রয়েছেন, জাস্ট একবার লাস্ট একবার চেক করে নিই। হ্যাঁ বলতে বলতেই চলে এসেছেন, আচ্ছা 5:55, হ্যাঁ আর কেউ পাঠাবেন না প্লিজ, হ্যাঁ আবার সামনের সপ্তাহে কথা হবে। গুড মর্নিং দিদিভাই, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, বেশ খুব ভালো লাগলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবেই চিরন্তনী নানান গল্প নিয়ে, নানান ভাবনা নিয়ে আমাদের মনের মধ্যে আলোড়ন তুলুক। চিরন্তনীর সঙ্গে আপনারা সবাই যেমন আছেন, আরও বেশি করে শুনুন। আজ ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, আমাদের বন্দে মাতরম এই গানের মধ্যে দিয়ে শেষ করব চিরন্তনী। আবার আপনাদের সবার সঙ্গে সামনের সপ্তাহে কথা হবে, কেমন?

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আমার প্রথম পছন্দ হলো ঘুম, কিন্তু কে যে বলছেন সেটা আর জানা যায়নি, কারণ যিনি বার্তা পাঠিয়েছেন এত সুন্দর একটা বার্তা, কিন্তু তিনি নিজের নাম আর শাকিন লিখে পাঠাননি। ভোরাইতে আজ 12ই জুলাইয়ের ভোরাইতে, রবিবারের ভোরাইতে, ভোরের স্বপ্ন, এই জুলাই মাস জুড়ে আমরা বিষয় রেখেছি, কিন্তু বারবার একটা কথা বলি যে যখনই আপনারা বার্তা পাঠাবেন নিজের নাম আর কোথা থেকে লিখছেন, অর্থাৎ শাকিন বা অ্যাড্রেস, সেটা অবশ্যই পাঠাবেন। কিন্তু যাই হোক, কোনোভাবে লিখে পাঠাতে পারেননি, কিন্তু বেশ সুন্দর মজার একটা বার্তা দিয়ে শুরু করছি আজকের 12 তারিখের, মানে 12ই জুলাইয়ের রবিবারের ভোরাই। সঙ্গে রয়েছি আমি সমক, FM রেইনবোতে। আমার প্রথম পছন্দ ঘুম, তবে সেটা হতে হবে আহ্লাদী ঘুম। এই ঘুমের বৈশিষ্ট্য, ঘুমে কাতর হলেও কপালে একটা মাছি বসলেও ঘুম ভেঙে চৌপাট। এই তো এবার ঝুপুস করে বর্ষা নামতেই ছুটে গেলাম কোলাঘাটে, সেখানে ইলিশে ইলিশ আক্কার একেবারে। একটা আস্ত জ্যান্ত ইলিশ কিনে আনলাম, সরাসরি রান্না করে মিট কেসে না রেখে শোয়ার ঘরে খাটের তলায় সযত্নে রেখে দিলাম, কিন্তু এখানেই হলো যত গণ্ডগোল। উদ্দেশ্য, সারা রাত ইলিশের মম গন্ধে জম্পেশ আহ্লাদী ঘুমকে আদর করবো ইচ্ছে মতো, আর তার জন্যই খাটের নিচে ইলিশ রাখা। মধ্যরাতের বিশ্বকাপ দর্শন শেষ হতেই বিছানায় আহ্লাদী ঘুম তৈরিই ছিল, সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল আমায়। কয়েক ঘন্টা পরেই, সম্ভবত ওই ভোরের দিকে, নুপুর নুপুর পায়ে নেমে এলো স্বপ্নরানী। 2047 সাল, দেশের স্বাধীনতার শততম বর্ষে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলছে, আন্তর্জাতিক মানের যুব ভারতের রূপসী অঙ্গনে ওমা হঠাৎই প্রেমিকার মতো আমাকে জড়িয়ে ধরল এক অভিনব স্বপ্ন। ব্রাজিল ভার্সেস ভারতের খেলায় চূড়ান্ত আধিপত্য দেখাচ্ছে ভারত, গোলের পর গোল একেবারে। ভারতীয় ফুটবলারদের ড্রিবলিং, স্টেপ ওভার, হাফ ভলির প্রদর্শনী চলছে টান টান উত্তেজনায়। ওদিকে নৈঃশব্দে পা টিপে টিপে ঝুম্পি হাজির। আগেই বলেছি আমার অন্যতম বন্ধু হলো আহ্লাদী ঘুম। ইলিশে মুখ দেওয়ার ন্যানো সেকেন্ড আগেই এই অধম বিছানা থেকে তরং করে মেঝেতে ঝুম্পির চোখের ফসফরাস জ্বলছে একেবারে। আমার উপস্থিতির সঙ্গে সঙ্গে দুহাত জড়ো করে নত জানু হলো ঝুম্পি। পুরো মাছটা খাওয়ার বাসনা নিয়ে উপস্থিত হওয়া ঝুম্পির উপর কেন যেন মায়া হলো আমার। বললাম, ঠিক আছে আজ পুরোটা তুই খা, কিন্তু শর্ত একটা, এমন আর হবে না তো। ঝুম্পি আমার পা দুটো ছুঁয়ে প্রতিজ্ঞা করল। আমি আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার। বন্ধু ভোরাই, ভোরের স্বপ্ন সত্যির প্রমাণটা মেলেনি এখনো, একটা সম্ভাবনার স্মরণ চিহ্ন আঁকা হলো আমার সাদা ক্যানভাসটায়। এত সুন্দর একটা বার্তা শেষ হলো, কিন্তু শেষে কে যে পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন, সেটাই লিখতে ভুলে গেছেন।

পিউপা ঘোষ পাঠিয়েছে বার্তা সুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। কথার পিঠে কথা চড়ে, কখনো সে আকাশ জুড়ে রোদেলা এক সকাল আনে, আবার কখনো সে কোনো খবরে মুখ ভার জমাট মেঘের ভিতর। সবই তো থাকে পাতায় পাতায়, তবু ভাবতে ভালো লাগে। ভালো লাগার সেই কুঠুরি জমিয়ে রাখে কত ছবি, সেই ছবিটা নষ্ট করে কোন জনায় কোন জনায়। পথের পাঁচালি পড়ে কতদিন ভোরের স্বপ্নে আমি আর ভাই কাশবনের ভিতরে ছুটে বেরিয়েছি, দেখেছি রেলগাড়ি, ঘুড়ির সুতো ধরে উঠে গেছি ওপরে, ভেসেছি আর ভেসেছি দেশ থেকে দেশে। কত রহস্য উপন্যাসের অর্ধেক পড়ে বাকিটা স্বপ্নের ভিতরে নিজেই আবিষ্কার করে ফেলেছি। ভ্রমণ উপন্যাসের ছায়া হৃদয় আঙিনায় জোড়ে এমন করে ঘিরে থাকে, সেখানে নাবিক আমি, যাত্রী আমি, রাজ্য যেন আমারই। তবে পরীক্ষার দিনে ভোরের স্বপ্ন শুধুই লিখতে পারছি না, পড়া ভুলে গেছি, সকলে খাতা জমা দিয়ে দিল, উফ পারছি না। লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কিন্তু ভাগ্যিস এইগুলো সত্যি হয়নি। তবে অনেক স্বপ্ন ছিল যেগুলো সত্যি হলে হয়তো আমিও হতাম সত্যান্বেষী কিংবা চাঁদের পাহাড়ের শঙ্কর, নয়তো বা হাতে তলোয়ার নিয়ে যেতাম বড় যুদ্ধে। তবে আমি এক দাদাকে চিনি, তার সকল কঠিন অঙ্ক নাকি ভোরের স্বপ্নে সলভ হয়। আর সে বলে বড় বড় বিজ্ঞানী নাকি সব আবিষ্কারের ফর্মুলা এই ভোরের স্বপ্নেই দেখেছে, বলছে পিউপা ঘোষ সুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে।

একের এগারো ফকির ঘোষ লেন বড়ানগর থেকে বার্তা পাঠিয়েছেন মীনাক্ষী দাস। ভোরের স্বপ্ন এক অদ্ভুত মায়াজাল। খুব ভোরে যখন ঘুম আর জাগরণের মাঝখানে সেই ধূসর রেখায় মন ভেসে থাকে, তখন দেখা স্বপ্নগুলো যেন বাস্তবতার খুব কাছাকাছি মনে হয়। আমার অভিজ্ঞতায় ভোরের স্বপ্নে দেখা সেই দৃশ্যগুলো অস্পষ্ট হলেও তাদের রেশ সারাটা দিন অদ্ভুত এক প্রশান্তি বা চিন্তার মেঘ জমিয়ে রাখে। আমার মনে পড়ে একবার খুব ভোরে এমন এক স্বপ্ন দেখেছিলাম যেখানে আমি কোনো অচেনা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি। চারপাশটা শান্ত, কুয়াশার চাদরে মোড়া, আর দূরে কোথাও ঝর্ণার অস্ফুট শব্দ শোনা যাচ্ছে। সেই স্বপ্নের স্পর্শ এতটাই তীব্র ছিল যে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ আমি সেই পাহাড়ের শীতল বাতাস গায়ে অনুভব করছিলাম, যেন বাস্তবের পৃথিবী থেকে আমি এক মুহূর্তের জন্য অন্য কোনো মহাবিশ্বে পা রেখে এসেছিলাম। ভোরের স্বপ্নগুলো সাধারণত খুব আবেগময় বা বর্ণময় হয় না, বরং এগুলো হয় ধীর, স্থির এবং চিন্তাশীল। অনেকের মতে ভোরের স্বপ্নে আমাদের অবচেতন মনের লুকোনো ইচ্ছে বা অস্থিরতাগুলো প্রতিবিম্বিত হয়। আমার ক্ষেত্রেও তা সত্য। যখনই আমি কোনো দ্বিধায় থাকি, ভোরের স্বপ্ন যেন ইশারায় আমাকে সঠিক পথের ইঙ্গিত দিয়ে যায়। এই স্বপ্নগুলো শুধুই কল্পনা নয়, বরং নিজের সাথে নিজের এক নিভৃত কথোপকথন। ভোরের সেই শান্ত সময়ে দেখা স্বপ্নগুলো আমাকে মনে করিয়ে দেয় যে জীবন কেবল রুটিন মাফিক কাজ নয়, এর বাইরেও স্বপ্নের মতো এক রহস্যময় জগৎ আমাদের ভেতরেই বাস করে। মীনাক্ষী দাসের বার্তা এসেছে একের এগারো ফকির ঘোষ লেন বড়নগর থেকে। 6:44 আজ 12 জুলাই 2026 রবিবার, আজ রবিবারের ভোরাই নিয়ে এবং এই জুলাই মাসে ভোরের স্বপ্ন এই বিষয় নিয়ে রয়েছি আমি সমক 7টা পর্যন্ত FM রেইনবোতে।

অখিল বন্ধু মহাপাত্র মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন পরের বার্তা। কতবার স্বপ্ন দেখে ধরফড়িয়ে বিছানা ছেড়ে উঠে পড়েছি তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। কোনো কোনো স্বপ্ন আবার আংশিক সত্যিও হয়েছে। তবে আমার দাদু বলতেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আসলে বাস্তব জীবনে অবচেতন মনে যা কিছু নিয়ে আমরা বেশি চিন্তা করি তাই স্বপ্ন হয়ে ফিরে আসে। বিশেষ করে পরের দিনের খুব মনের মতো কাজ আমাদের ঘুমোতে দেয় না, আবার ভাঙা ভাঙা ঘুমেও থাকে সেই সুন্দর কাজের আগাম সফলতার কোলাজসম স্বপ্ন। আগে তো ভূতের গল্প শুনে ভয়াল ভয়ঙ্কর স্বপ্ন দেখে শটান আঁতকে উঠতাম, এখন আর সেসব কোথায়। রবীন্দ্রনাথের সহজ পাঠের সেই কবিতাটা নিশ্চয়ই সকলের মনে আছে, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, এরপর গোটা কলকাতা শহরটাই চলতে শুরু করে দিল। কি অনিন্দ্য সুন্দর স্বপ্নের ভাবনা ভাবত। এই বাংলার দামাল অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুকে ঘুমোতে দিত না স্বদেশ মুক্তির স্বপ্ন, আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর উদাত্ত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, ভারতবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন ছিল সব সময়ের, দিনে রাত।

আর স্বপ্ন দেখার সুযোগ পায় না। ঠাকুমার ঝুলির গল্প শোনার অবকাশ নেই তাদের। বাবা মা ও ভূতের রাজগুবি গল্প শোনান না আজকাল। সেই সময় তাদের কোথায়? উচ্চাকাঙ্ক্ষী বাবা মায়েরাই উল্টে স্বপ্ন দেখেন নিজের সন্তানের একেবারে অত্যুজ্জ্বল ভবিষ্যৎ গড়ার। যদিও বহু ক্ষেত্রে সেই স্বপ্ন দিবাস্বপ্নের মতো হয় নিষ্ফল। জানো তো ভোরাই, তোমার বিষয়ে ভাবনা নিয়ে লিখতে বসে মনে পড়ে যায় সেই গানের লাইন, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়। সেই গানের লাইনগুলো মনে পড়ে যায়। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক বেলদা, পশ্চিম মেদিনীপুর।

জগন্ময় চ্যাটার্জি পাঠিয়েছেন পরের বার্তা, শিবপুর বেতাইতলা হাওড়া থেকে। ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন বার্তা। ভোরের স্বপ্ন ওরে বাপরে, কজন দেখতে পায় রাত্রি শেষের অংশকে, কি ভোরবেলা বলা যায়। তা যদি হয় তবেই বলি ছোট্ট একটা গল্প, মজার একটা ব্যাপার যার স্থায়িত্ব ছিল অল্প। নেই কো সূর্য, নেই কো চন্দ্র, রয়েছে শুধুই তারা। প্রয়াত হয়েছে তারা, প্রিয়জন ছিল যারা, তারারা ভীষণ খুশিত হয়েছে আমাকেই কাছে পেয়ে। বলল সবাই খাবার এনেছি, সবগুলো নেখে নানান খাবারে ভরিয়ে দিল, ছেটালো আতর জল, ধরল চেপে বলল সবাই খাবি কিনা সব বল। আমি বললাম মাফ করো গো, পারবো না এত খেতে, ক্ষমা করে দাও আমায় আর অনুমতি দাও যেতে। রাত্রি তখন শেষ হচ্ছে, বাইরে ঠান্ডা হাওয়া, মুহূর্তক্ষণ আগের স্বপ্নে এই ঘটনাটা পাওয়া, চোখ দুটো তো ভিজেই গেছে।

ছিল, মন জুড়ে ছিল ভয়, এটাই কি সেই ভোরের স্বপ্ন? সত্যি যদি হয়, অসাধারণ এই বার্তা ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন জগন্ময় চ্যাটার্জি, শিবপুর বেতাইতলা, হাওড়া থেকে। আমি সুমক আছি, আজ রবিবার 12 জুলাই, ভোরাই নিয়ে 7টা পর্যন্ত, আর স্টুডিওর ঘড়ি বলছে ঠিক এখন 6টা বেজে 27 মিনিট।

দত্তপুকুর থেকে শুভ দত্ত পাঠিয়েছে বার্তা ভোড়াইতে। স্বপ্নে দেখলাম আমি পাহাড় আর সবুজে ঘেরা এক অচেনা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। সামনেই টলটলে জলের একটি

সুন্দর সুইমিং পুল। ভোরের নরম আলো এসে পড়ছে সেই জলের ওপর, আর চারপাশটা যেন মায়াবী রঙে সেজে উঠেছে। আমার হাতে ক্যামেরা, আমি নিখুঁত কালার ব্যালেন্স আর ফ্রেম ঠিক করে সেই মায়াবী মুহূর্তটা লেন্সবন্দি করার চেষ্টা করছি। ঠিক তখনই, যখনই শাটার বাটনটি চাপতে যাব, হঠাৎ মায়ের ডাকে ধরফর করে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। তোমাদের ভোরায়ের পোস্টে যেমন বলা হয়েছে, ঠিক যেন হাতের মুঠো থেকে জল গড়িয়ে যাওয়ার মতো সেই সুন্দর পাহাড় আর জলের দৃশ্যটা চোখের সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল। ছবিটা আর তোলা হলো না। স্বপ্নটা সত্যি হবে কিনা জানা নেই, কিন্তু ভোরের সেই অদ্ভুত শান্তির রেশটা সারা দিন মনের ভেতর রয়ে গিয়েছিল। যেন বাস্তব আর স্বপ্নের এই লুকোচুরি সত্যি বড় মজার। শুভ দত্ত, দত্তপুকুর।

এবার একটা দুর্দান্ত মজার বার্তা পাঠিয়েছেন বরুণ ঘোষ আগয়া ধবনী বাঁকুড়া থেকে। আর এই যে বার্তাটা, সেই বার্তার মধ্যে একটা অদ্ভুত সুন্দর মজার গল্প আছে। একটু মন দিয়ে শুনো কিন্তু, কেমন? না হলে যে কোনো লাইন যদি মিস করে যাও তাহলে গল্পটা হারিয়ে যাবে। বরুণ ঘোষ আগয়া ধবনী বাঁকুড়া। অনেক লোকই বারে বারে এই কথাটি কয়, ভোরের স্বপ্ন সবসময়ই সত্যি নাকি হয়। শুনতে শুনতে মদন তাঁতির মনেতে যায় গাঁথা, ভোরের স্বপ্ন মিলে যাবেই হোক না ছেঁড়া কাঁথা। একদিন এক ভোরবেলাতে দেখে স্বপ্ন ঘোরে পুরীর মতো উড়ছে মদন ডানাতে ভর করে। দেখতে দেখতে খাটিয়া থেকে একেবারে নিচে বউ বলল, কি হলো গো ছুটছ কাহার পিছে? দুটুকরো হলো তাহার পায়ের মালাই চাকি। মদন তাঁতি ভাবতে থাকে,

0: বাড়িটা কেমন ফাঁকি। কয়েক বছর পরে আবার ভোরবেলাতেই ঠিক স্বপ্ন দেখে চোখ দুটি তার করে রে চিকচিক, দেখে মদন তার খামারের আম গাছটার তলে গুপ্তধনের সিন্ধুক আছে, আর তাহারই বলে মদন তাতে হয়ে গেছে মস্ত বড় লোক, দাস দাসী তার চতুর্দিকে নাইকো কোনো শোক। ঘুম ভাঙতেই তাড়াতাড়ি গাঁইতি কোদাল নিয়ে চুপি চুপি পৌঁছে গেল আমতলাতে গিয়ে। মনে মনে ভাবে বউয়ের আর খাবো না ঝাড়ু, বউয়ের মুখে দেবই তুলে দই সন্দেশ নাড়ু। আমতলাতে ভেন্ডি ঝিঙে বেগুন গাছটি তুলে মাটি খোঁড়া করল শুরু সকল কিছু ভুলে। সাড়ে তিন ফুট খোঁড়া হতেই আওয়াজ হলো টং। বউ বলল, কি করছো, কিসের এত ঢং? মদনা বলে, চুপ করো তো, চেঁচাও না কো জোরে, স্বপ্ন কবু মিথ্যে হয় না, যদি তা দেখি ভোরে। আওয়াজ শুনেই মদন তাঁতির বড় স্ফূর্তি মনে, ভাবল লোহার সিন্দুকটাই রয়েছে এইখানে। দ্বিগুণ জোরে গাঁইতি চালায় দুরু দুরু বুক, কাদা জলে ভরল তাহার নাক কান চোখ মুখ। পিএইচির পাইপটি ভেঙে খামার ভরে জলে, পাড়াতে আর জল যায় না কারো বাড়ির কলে। হাজার টাকা ফাইনও হলো, খারাপ হলো মন, স্বপ্ন দেখে নাম পেল সে গুপ্তধন মদন।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু
0: বরুণ ঘোষ, আগয়া ধবনই মাকুড়া।

6:41 হয়েছে আর সেকেন্ড আমি সুমুক আছি আজকে রবিবার অর্থাৎ 12 জুলাইয়ের ভোরাই নিয়ে 7টা পর্যন্ত FM রেইনবোতে। আর এই মুহূর্তে গৌতম পতির বার্তা আমার হাতে। গৌতম পতি এই বার্তা পাঠিয়েছেন কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। বলটা নিয়ে এগোচ্ছিল মিলন, বিপক্ষের দুজন প্লেয়ারকে কাটিয়ে কর্নার থেকে সুন্দর পাস দিল ধ্রুবকে, কিন্তু ধ্রুব বলটা ধরে রাখতে পারল না। আর্জেন্টিনার ডিফেন্ডার বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিল। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ভারত খেলছে, ভারতের জাতীয় দল হিসেবে খেলছে আমাদের স্কুল টিম।

অধিনায়ক হল ধ্রুব। টিমের অন্যান্য সদস্য মিলন, জ্যোতির্ময়, নবদা, দীপক, সমীর, অজয়, সুশীল, মফিজুর, তেজনারায়ণ আর আমি। রিজার্ভ বেঞ্চে বসে আছে পার্থ, আসিফ, জয়ন্ত, গৌতম, সুব্রত। মেসিকে ঘিরে আছি আমি আর অজয়। খেলা পুরো জমে গেছে। মেসির পায়ে বল আসার আগেই তাকে আটকে দিয়ে বলটা আমরা পাস দিয়ে দিচ্ছি। নবদা, ধ্রুব, জ্যোতির্ময় আর মিলন কোনো মতে বলটাকে বিপক্ষের গোলে ঢুকিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে মাঠ ময়ে ছুটে বেড়াচ্ছে। হঠাৎ দেখি মেসির পায়ে বল। ও আমাদের প্লেয়ারদের কাটিয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে। পেছনে আমি ও অজয়, ও ড্রিবলিংয়ের সময় আমি সামনে এলাম। সেই সময় মেসির জোরালো শটটা সোজা এসে লাগলো আমার বুকে। একটা বিকট শব্দ করে বুক ধরে শুয়ে পড়লাম মাঠে। খেলা বন্ধ। মাঠে ডাক্তার, ফিজিও ছুটে আসছেন। ধাক্কা ধাক্কি ও চিৎকারে ঘুম ভাঙল। ঘেমে গেছি রীতিমতো। স্ত্রী আর ছেলেরা আমাকে উঠিয়ে বসালো। তখনও ঘোর কাটেনি। ওরা বলছে ওই রাত জেগে বিশ্বকাপ দেখা আজ থেকে বন্ধ। ওদিকে লাল সূর্যটা উঠছে, তার মানে এটা ভোরের স্বপ্ন। শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয় তাহলে 2030-এর বিশ্বকাপে ভারত নিশ্চয়ই খেলবে। কথাটা ভেবে মন আনন্দে একেবারে ভরে গেল। গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

অবনীন্দ্র মোহন রায় জুবিলি হাউজিং 134 শেখপাড়া রোড কলকাতা 96 থেকে পাঠিয়েছেন পরের বার্তার। এই মাস জুড়ে, জুলাই মাস জুড়ে আমরা ভোরের বিষয় রেখেছি, ভোরের স্বপ্ন। বাসটি স্কুলের গেটের সামনে নামিয়ে দিয়ে যখন চলে গেল তখনই 15 মিনিট দেরি হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ক্লাসে ঢুকে প্রশ্নপত্র দেখে আমি তো থ, অঙ্কের অনুশীলন করে এসেছি অথচ আমার হাতে ইংরেজির প্রশ্নপত্র, পরীক্ষার রুটিন কেন যে দেখে এলাম না, টেনশন শুরু হলো। ইংরেজির কোনো কিছুই তো পড়ে আসেনি, যাই হোক লিখতে চেষ্টা করছি কিন্তু পারছি না। অথচ সময় এগিয়ে চলেছে, পাশে বসা বন্ধু দিব্যি লিখে চলেছে। এভাবে চলতে চলতে যখন আর মিনিট 15 বাকি আছে শেষ বেল পড়তে, তখনও আমার অনেক উত্তরে লেখা বাকি। কি যে হলো, কলম আজ কিছুতেই চলছে না, দর দর করে ঘাম ঝরছে। এক সময় ঘন্টা বাজল, কানে আওয়াজ আসতেই আমার ঘুম ভেঙে গেল। দেখি বিমল কাকু সাইকেলের ঘন্টা বাজাতে বাজাতে খবরের কাগজ নিয়ে এসেছে। চোখে আলো এসে পড়তে ধর্মরি উঠে বসলাম। ভোর হয়েছে, শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। তবে ভয়ে সেদিন কাউকে কিছু বলতে পারিনি, অনেক আগেই পরীক্ষার হলের দিকে রওনা দিলাম, বাসও ঠিক পৌঁছলো। ভাবছি এবার অঙ্কের বদলে ইংরেজির প্রশ্ন আসবে, তেমন কিছুই ঘটল না, হলে বসে সব অঙ্কই করতে পারলাম। তাহলে এতদিন যে শুনেছিলাম ভোরের স্বপ্ন সত্যি হয়, সে কি তবে কথার কথা, নিছক কুসংস্কার? পরে বড় হয়ে বিজ্ঞানের বই পড়ে জানতে পারি, কোনো ঘটনা যদি মনে চাপ সৃষ্টি করে তবে অবচেতন মনে তার ছাপ পড়ে, আর সেটাই অবাস্তব স্বপ্নের রূপ ধারণ করে আমাদের ঘুমের মধ্যে দেখা দেয়। অবনীন্দ্র মোহন রায়, জুবিলি হাউজিং, 134 শেখপাড়া রোড, কলকাতা 96 থেকে পাঠিয়েছেন এই বার্তা।

দুলুন চাঁপা তেওয়াড়িতে গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা। ভোরের স্বপ্নের মধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে থাকে, সেই শান্তির ছোঁয়ায় আজ আমি যেন ফিরে গেলাম বহু বছর আগের শৈশবে। স্বপ্নে দেখলাম আমার মা ঠিক আগের মতোই আমার পাশে বসে আছে, তাঁর মুখে সেই চিরচেনা মমতার হাসি। আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার মা আর বলছে, ভয় পাস না, আমি তো আছি। তাঁর কণ্ঠের স্নেহে আমার সব ক্লান্তি দুঃখ যেন মুহূর্তেই মিলিয়ে গেল। বাস্তবে মা আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 14 বছর আগে, কিন্তু স্বপ্নে তাঁকে এত জীবন্ত, এত আপন মনে হচ্ছিল যে এক মুহূর্তের জন্য মনে হয়নি মা আর নেই। মনে হচ্ছিল আমরা আবার সেই পুরনো দিনের মতো একসঙ্গে আছি। আমি তাঁর স্নেহ মাখা হাতের স্পর্শ অনুভব করছিলাম, যেন সময় কখনো বদলায়নি। হঠাৎ ঘুম ভেঙে গেলে চারপাশের নীরবতা আমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। বুঝতে পারলাম সবই ছিল আসলে ভোরের স্বপ্ন, তবুও সেই স্বপ্ন আমার হৃদয়ে গভীর প্রশান্তি রেখে গেছে। হয়তো মানুষের জীবনে প্রিয়জন হারিয়ে গেলেও তাঁদের ভালোবাসা কখনো হারায় না। ভোরের সেই স্বপ্ন আমাকে আবার মনে করিয়ে দিল মায়ের আশীর্বাদ ও স্নেহ আজও আমার পথ চলার অদৃশ্য শক্তি হয়ে আছে। দোলন চাঁপাতেওয়াড়িতে গড়বেতা পশ্চিম মেদিনীপুর।

0: আজকের ভোরের শেষ বার্তা পূর্ব কানুন রণসিংহের রাজা বাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা। ভোরের স্বপ্নের সত্যতা সম্পর্কে নানা মুনির নানা মত। অতি ভোরের সময়কে জ্ঞানীরা বলেন ব্রাহ্ম মুহূর্ত। এইখানে যোগীর যোগ সাধনা, উচ্চাকাঙ্ক্ষীর স্বপ্নে শান দেওয়া আর ঘুম পিয়াসীদের সুখ ঘুমের মোক্ষম সময়। মনোবিজ্ঞানী ফ্রয়েড কার্ল জুং হয়তো ঠিক কথাই বলেন, ভোরের স্বপ্ন মস্তিষ্কের আবেগ স্মৃতি সংক্রান্ত প্রক্রিয়ার সংকেত। অনিদ্রা ভাইরাসে আক্রান্ত আমরা, তবু চোখে চোখ লাগলেই স্বপ্নদের ভিড়। সারা জীবন নানা স্বপ্নের সাথে একটা স্বপ্ন সেই ভোরের ঘুমে বড় নাজেহাল করে তোলে অবচেতন মনে। পরীক্ষা দিচ্ছি, প্রশ্ন সহজ, তবু লেখা হয়ে উঠছে না। অথচ সময় উবে যাচ্ছে বাষ্পের মতন, সময় বয়ে যাচ্ছে, এই স্বপ্ন আমায় তাড়িয়ে বেড়ায় জাগরণের চেতন মনেও। সংসার বুদ্ধের খাঁজে খাঁজে নানা সমস্যারূপ মায়া শত্রুরা ওত পেতে আছে। সময় চুরি হয়ে যায়, কাজের কাজ কিছু তো হলো না জীবনে। তবে হ্যাঁ, জীবনে অনেক সফলতার ইঙ্গিত পেয়েছি ভোরের স্বপ্নেই। অনেক স্বপ্নেরা মধুর নাটক করে যায় ভোরের ঘুমে, আবার ভোরের স্বপ্নের বিপরীত প্রতিক্রিয়ার ফলও প্রত্যক্ষ করেছি হাতে নাতে। রাতের সমাপয়েত ক্ষণে স্বপ্নের ঘোরে চিৎকার করছি ভোরের নিস্তব্ধতা বিদীর্ণ করে, বাঁচাও বাঁচাও। স্বপ্ন ছিল, কেউ বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে আমার। দুদিন পরে পাশের কোয়ার্টার্সে বিকৃত মস্তিষ্কের এক জননী বৃদ্ধ বদ্ধ বাথরুমে নিজেকে, বিভৎস সেই দৃশ্য। কখনো পরলোকগত প্রিয়জনেরা সচরাচর জীবন ছন্দে সত্যি হয়ে দেখা দেন ভোরের অবচেতন ডায়াসে, তবে ঘুমের বাইরে ভোরের স্বপ্ন শক্ত ভীত নির্মাণ করে। কানুন রণসিংহ, রাজা বাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর।
1: হিসাব রাখিনি কিছু,
0: এই গান দিয়ে দিয়েই শেষ করব আজকের ভোরায়। সঙ্গে ছিলাম আমি সোমক, দশটা পর্যন্ত থাকবো নমস্কার কলকাতায়, রবিবার 12 জুলাইতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। ভিয়েতনামে নৌকোডুবির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী লে মিন হান। এক বিবৃতিতে মুম্বাইয়ের ভিয়েতনামী দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার প্রত্যক্ষ পরোক্ষ কারণ খুঁজে বের করতে, ত্রুটি বিচ্যুতির দিকটি দেখতে ও সংশোধনমূলক পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে আমেরিকা। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা ও উন্নত প্রযুক্তি উভয়কেই শক্তিশালী করার মাধ্যমে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। ধর্ষণ খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। ফিফা ফুটবল বিশ্বকাপে ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। স্পেন ও ফ্রান্স ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 ব্যবধানে এগিয়ে। পুরুষদের ক্রিকেটে সাউদাম্পটনে গতকাল পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে হারিয়ে দিয়েছে। এর ফলে 5 ম্যাচের সিরিজ তারা 4-0 ব্যবধানে জিতে নিল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একজন সফল যোদ্ধা হলেন প্রকৃতপক্ষে একজন সাধারণ মানুষ, কিন্তু অন্যদের চেয়ে বেশি মনোযোগী। আর এটাই হলো আজকের ভাবনা, যে ভাবনা দিয়ে শুরু করি নমস্কার কলকাতা। স্টুডিওর ঘড়ি বলছে 7:07 হয়ে 35 সেকেন্ড। আমি সমক আছি আজ 12 জুলাই রবিবারের নমস্কার কলকাতা নিয়ে 10টা পর্যন্ত FM রেইনবোতে। আর দিনে শুরু হয় FM রেইনবোর নমস্কার কলকাতা, শুরু হয় আজকের ভাবনা দিয়ে। আজকের ভাবনায় যে ভাবনাটা ভাবালাম, সেই ভাবনাটা আরও একবার ভাবাই সবাইকে। একজন সফল যোদ্ধা হলেন প্রকৃতপক্ষে একজন সাধারণ মানুষ, কিন্তু অন্যদের চেয়ে বেশি মনোযোগী। আসলে আমরা যারা সাধারণ মানুষ, তারা কেউ সফল হই কেউ সফল হই না, যুদ্ধটা সবাই করছি, কিন্তু তার মধ্যে সাফল্যের মুখ সবাই কি দেখে? দেখে না। আসলে সাফল্যের মুখ তারাই দেখে যারা বাকিদের তুলনায় অনেক বেশি মনোযোগী হয়। যে কাজটা যখন করব, সেই কাজটা একটু যদি মন দিয়ে আমরা করি, সেই কাজটা কিন্তু সফল হবেই হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কাজ করতে করতে আরেক কাজের মধ্যে বা অকাজের মধ্যে ঢুকে যাই, বা আস্তে আস্তে তার দ্বারা আকৃষ্ট হই, আর তার জন্য আমরা সফল হতে পারি না, সফল যোদ্ধা হতে পারি না। তাই যার মনোযোগ যত বেশি, যে যে কাজটা যতটা আন্তরিকভাবে করে, সেই সবশেষে সফল হতে পারে। আজ 12 জুলাই রবিবার নমস্কার কলকাতায় আমি সমক 10টা পর্যন্ত। আর তোমাদের গানের রিকোয়েস্ট পাঠানোর জন্য নাম্বার 9903653992, এই নাম্বারে গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাতে শুরু করে দাও তোমরা। #GM লিখে, তোমার পছন্দের গান লিখে, শিল্পীর নাম লিখে, যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি বলতে না বলতে তোমাদের গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছো। আর আজকের এই ফার্স্ট আওয়ারে গানের রিকোয়েস্ট পাঠিয়েছো শিবু শ্যাম দুর্গাপুর স্টেশন বাজার থেকে। আর তোমার পছন্দের গান এই মুহূর্তে সবার জন্য।

না, প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে শিবু শ্যামের যে রিকোয়েস্টটা ছিল সেই গানটা বাজাতে গিয়ে দেখলাম যে গানটা চলছে, কিন্তু মুশকিল হচ্ছে সেই গানটা যে ফ্রিকোয়েন্সিতে যাওয়ার কথা সেটা কারুর কানে পৌঁছবে না। অন্তত আমি আমাদের স্টুডিও থেকে বা আমার এই FM রেইনবো স্টুডিও থেকে আমি শুনতে পাবো, কিন্তু তোমরা শুনতে পাবে না ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম। তাই এই গানটা, সরি শিবু, তোমার রিকোয়েস্ট নিয়েছিলাম কিন্তু বাজাতে গিয়ে দেখতে পারলে যে সবটা আমার হাতে নেই, টেকনিক্যাল কিছু ফল্টের জন্য এই গানটা বাজাতে পারলাম না। তবে আরও রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্ট শোনাবো তোমাদের। তবে বলি, 3 ঘন্টায় 3-3টে গান, মানে 7টা থেকে 8টার ঘরে একটা, 8টা থেকে 9টার ঘরে একটা, 9টা থেকে 10টার ঘরে একটা, তোমাদের রিকোয়েস্টের গান শোনাবো। তবে আমাদের যে নাম্বারটা রয়েছে 9903653992, এতে কেউ মেসেজ না করে ফোন করো না, কল করলে লাইভ প্রোগ্রামে একটু প্রবলেম তো হয়ই তোমরা জানো, তাই কল না করে তোমরা মেসেজ করো। প্রথমে হ্যাশট্যাগ টাইপ করো, #GM লিখে, GM দ্যাট ইজ গান মিলান্তি, তোমার পছন্দের গানের রিকোয়েস্ট পাঠাও, বাংলা অথবা হিন্দি গান, গানের লাইনটা ঠিকঠাক করে লেখো, শিল্পীর নাম লেখো, যদি ফিল্ম সং হয় ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও মেসেজ করে 9903653992-তে। হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা টেক্সট মেসেজ করো, যে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে সে হোয়াটসঅ্যাপ মেসেজই করবে, যে টেক্সট মেসেজ করবে সে শুধুমাত্র টেক্সট মেসেজ করবে, কিন্তু প্লিজ কেউ দয়া করে ফোন করো না।

0: নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি।
1: শান্তিপুর থেকে শুভদীপ মেসেজ করেছো, তাই গানমিলান্তিতে ফার্স্ট গানটা তোমার রিকোয়েস্টে শোনাচ্ছি, কারণ এই গানটা শোনা যাচ্ছে। আর এর আগে শিবু শ্যাম, আবারও সরি, দুর্গাপুর স্টেশন বাজার থেকে শিবু শ্যামের রিকোয়েস্ট ছিল, কিন্তু সেই গানটা টেকনিক্যাল কারণে শোনানো গেল না। তাই আজকের গানমিলান্তির প্রথম গান শুভদীপ শান্তিপুর থেকে মেসেজ করেছে, যে গান শোনার জন্য সেই গান তোমাদের সকলের কানে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: 12ই জুলাই আজ রবিবার, কিন্তু এই 12ই জুলাই বিভিন্ন সময় বিভিন্ন বছরে বিশেষ বিশেষ মানুষের জন্ম হয়েছে। সেই সব বিখ্যাত মানুষদের জন্মদিন, যাদের জন্মদিন আজ 12ই জুলাই, তাদের কথা জানাবো। তবে একবারে নয়, দুবারে, কারণ বহু মানুষের জন্মদিন আজ। একটু ভেঙে ভেঙে বলি, না হলে একঘেয়ে মনে হতে পারে। প্রখ্যাত অভিনেতা, প্রথমেই বলি, প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের জন্মদিন আজ। কলকাতা শহরে 1900 সালের 12ই জুলাই জন্ম হয়েছিল তাঁর। এছাড়া প্রখ্যাত চিত্র পরিচালক বিমল রায়েরও কিন্তু আজ জন্মদিন। অধুনা বাংলাদেশের ঢাকায় 1909 সালের 12ই জুলাই জন্ম হয়েছিল তার। অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিত, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে রায়গড় ছত্তিশগড়ে 1954 সালের 12ই জুলাইয়ে। এছাড়া ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, তাঁরও আজ জন্মদিন 1965 সালের 12ই জুলাই ম্যাঙ্গালোরে। এছাড়া অ্যাক্টর বিনয় পাঠক, তাঁরও আজ জন্মদিন বিহারে 1968 সালের 12ই জুলাই। আরও বেশ কিছু মানুষের জন্মদিন আজ, তবে যেহেতু আজ অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিতের জন্মদিন, তাই আজ ঠিক করেছি ছটা গান, মানে বুঝতেই পারছো, তিনেকে তিন গানের হ্যাট্রিক। এই হাফে তিন তিনটে গান, আর লাস্ট হাফে মানে 9টা থেকে 10টার আওয়ারে আরও তিনটে গান ব্যাক টু ব্যাক শোনাবো আজ শুধুমাত্র সুলক্ষণা পণ্ডিতের কণ্ঠে, কারণ আজ তার জন্মদিন। এমনই গান শোনাবো যেখানে হয় তিনি অভিনয় করেছেন, অথবা তার কণ্ঠের গান, তার কণ্ঠে তো থাকবেই গান, অথবা তিনি সেই ছবিতে অভিনয় করেছেন। এমন কিছু গান, ছটা গান বেছে রেখেছি তোমাদের জন্য আজ, যেহেতু অভিনেত্রী এবং গায়িকা, মূলত গায়িকা সুলক্ষণা পণ্ডিতের জন্মদিন, অভিনেত্রী গায়িকা সুলক্ষণা পণ্ডিতের জন্মদিন, তার জন্য তিন তিনটে গান এই হাফে, এই আওয়ারে, লাস্ট আওয়ারে আরও তিনটে গান, টোটাল 6টা গান, তিনেককে তিন গানের হ্যাট্রিকে শুধুমাত্র সুলক্ষণা পণ্ডিতকে মনে রেখে। আপাতত ফ্ল্যাশব্যাক টিউন
0: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বলেছিলাম আজ যাদের জন্মদিন একবারে বলবো না, দুবারে বলবো আজ কার কার জন্মদিন। ফুটবলার অ্যালভিটো ডি কুনহার জন্মদিন আজ, গোয়াতে তাঁর জন্ম 1978 সালের 12 জুলাই। এছাড়া টেবল টেনিস প্লেয়ার শরৎ কমলেরও আজ জন্মদিন, চেন্নাইয়ে 1982 সালের 12 জুলাই জন্ম। ক্রিকেটার মুনাফ পাটেলের আজকের দিনেই জন্ম হয়েছিল 1983 সালের আজকের দিনে, মানে 12 জুলাই তারিখে, ইখার গুজরাটে। এছাড়া প্রাচীন ভারতীয় সাহিত্য ইতিহাস সংস্কৃতির বিদগ্ধ গবেষক এবং অধ্যাপক সুকুমারী ভট্টাচার্যের জন্ম হয়েছিল আজকের দিনে কলকাতা শহরে 1921 সালের 12 জুলাই তারিখে। মার্কিন উদ্ভাবক ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যানের জন্ম হয়েছিল আজকের দিনে নিউ ইয়র্ক শহরে 1854 সালের 12 জুলাই তারিখে। এছাড়া সাহিত্যে নোবেল জয়ী প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার আজ জন্মদিন, প্যারাল চিলেতে জন্ম হয়েছিল 1904 সালের 12 জুলাই। এছাড়া নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাইয়ের আজকের দিনেই জন্ম হয়েছিল পাকিস্তানের মিঙ্গোড়াতে 1997 সালের 12 জুলাই তারিখে। জানিয়ে দিলাম আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের জন্মদিন আজ, আজ জন্মদিন প্রখ্যাত চিত্র পরিচালক বিমল রায়ের। অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিতের জন্মদিন আজ, আজ জন্মদিন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকারের। অ্যাক্টর বিনয় পাঠকেরও আজ জন্মদিন। ফুটবলার অ্যালভিটো ডি কুনহা তাঁর জন্মদিন আজ। টেবল টেনিস প্লেয়ার শরৎ কমলের আজ জন্মদিন। ক্রিকেটার মুনাফ প্যাটেলেরও আজকের দিনেই জন্ম হয়েছিল। এছাড়া প্রাচীন ভারতীয় সাহিত্য ইতিহাস সংস্কৃতির বিদগ্ধ গবেষক অধ্যাপক সুকুমারী ভট্টাচার্যের জন্মদিন আজ। আজ জন্মদিন মার্কিন উদ্ভাবক ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যানের। এছাড়া সাহিত্যে নোবেল জয়ী প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার জন্মদিন আজ। আজ জন্মদিন নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাইয়ের। এর বাইরে যদি তোমারও আজ জন্মদিন হয়, আজ যদি হয় তোমার হ্যাপি বার্থডে, তাহলে তোমাকে জানাই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। তোমাকে আজকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের দিনটা খুব ভালো কাটো, খুব ভালো করে আজকের দিনটা কাটাও, সকলের সাথে মজা করো, আনন্দ করো, প্রচুর খাওয়া দাওয়া করো, আর শোনো নিউ টিউন
0: FM রেইনবোতে। রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে। তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: বলেছিলাম আজ সুলক্ষণা পণ্ডিত, অভিনেত্রী এবং গায়িকা সুলক্ষণা পণ্ডিতের জন্মদিন, তাই ফার্স্ট আওয়ারে আর লাস্ট আওয়ারে তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, তিন একে তিন গানের হ্যাট্রিকে শোনাবো তার কণ্ঠে। আপাতত এই গান, ইনফ্যাক্ট এই গান নয়, এরপরে আরও দুটো গান ব্যাক টু ব্যাক সুলক্ষণা পণ্ডিত, তার কণ্ঠ শুনবো আমরা তার জন্মদিনে।
2: क्या किया? पास से शुरू करना था ना, और तुमने कहाँ से किया? नी से?
3: अच्छा बाबा, लो पास से शुरू करती हूँ।

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সুলক্ষণা পণ্ডিতের জন্মদিনে তাকে মনে করে তিনটে গান শোনালাম ব্যাক টু ব্যাক, 3-1 গানের হ্যাট্রিকে। আজ স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে সময় 7:56 হয়ে 8 সেকেন্ড। আজ 12 জুলাই রবিবারে নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত আছি আমি সমকার। এই মুহূর্তে 9903653992 তোমাদের জন্য একটা টপিক বেছে রেখেছি, যে টপিকে তোমরা মেসেজ করবে আমাকে। রবিবারের খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো না, তবে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, রবিবারের খাওয়াটা যাই বলি না কেন অন্যান্য দিনের থেকে আর 5টা দিনের থেকে সম্পূর্ণ আলাদা। রবিবার মানেই স্পেশাল মেনু, কিন্তু সেই মেনুর মধ্যেও নিজের পছন্দের স্পেশাল কিছু আইটেম খাবারের শেষে খাওয়ার জন্য রেখে দিই আমরা। যেমন ধরা যাক ডিমের কুসুম, ডিম খাওয়ার পরে বাইরের সাদা অংশটা খাওয়ার পরে কুসুমটা রেখে দিই লাস্টে, ওটা খেতে খেতে তারপর মুখ ধোয়া। কিংবা মাটনের নল্লি পিস, অথবা ধরা যাক ওই ইলিশ মাছের ডিম সবশেষে রেখে দিলাম আর লাস্টে একটু খেয়ে তারপর ভালো করে মনটাকে তাজা করে মনটাকে স্যাটিসফাই করে তারপরে মুখ ধোয়া। কিংবা ধরো বাটারের একটা ছোট্ট কিউব শুরুতে খেয়ে আবার লাস্টে একটা ছোট্ট একটা কিউব রেখে দিই, ওটা খেয়ে উঠে যাই খাবার থেকে। রবিবারের এইসব পছন্দের কোন আইটেমের কোন অংশ তুমি রেখে দাও খাবার শেষে সবার পরে খাবে বলে, আর এই শেষে রেখে দেওয়া পছন্দের আইটেম নিয়ে যদি কোনো স্পেশাল গল্পও থাকে তোমার জীবনে শেয়ার করতে পারো সেটাও। 9903653992 ইজ দ্য নাম্বার।

0: ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী লে মিন হান। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যুর খবর মিলেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। নিয়োগের 48 ঘণ্টার মধ্যেই সিঁথি থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়কে তার আগের পোস্টিংয়ে ফেরানো হয়েছে। সম্প্রতি তাঁকে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদ থেকে বদলি করে সিঁথি থানার দায়িত্ব দেওয়া হয়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে নরওয়েকে 2-1 গোলে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। স্পেন ও ফ্রান্স ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে হারিয়ে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। স্বয়ংক্রিয় ট্রেন যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখার কর্মসূচির কারণে আজ মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। সকাল 9টার পরিবর্তে বিকেল 4:30 এই পরিষেবা শুরু হবে। শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
5: 8:02 হয়ে 52 সেকেন্ড।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
5: আর সেকেন্ড আওয়ারে ঢুকে পড়লাম গান মিলান্তির গানের রিকোয়েস্ট নিয়ে। আর সোমনাথ ঘোষ দমদম থেকে মেসেজ করেছেন, শুনতে চেয়েছেন স্পেশাল একটা গান, ক্রস উইন্ডসের গান। সেই গান রইল সোমনাথ ঘোষ দমদম থেকে যে রিকোয়েস্ট পাঠিয়েছেন গান মিলান্তির, সেই গান রইল শুধুমাত্র তাঁর জন্য নয়, সকলের জন্য, একসাথে শোনার জন্য FM রেইনবোর গান মিলান্তিতে। আর আমি সমক আছি 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তোমরা প্রচুর মেসেজ পাঠাচ্ছ 9903653992 তে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 8:09 হয়ে 10 সেকেন্ড, 8, 9, 10, 10টা পর্যন্ত আছি আমি সমক। আজকে রবিবারে নমস্কার কলকাতাতে, আর তোমাদেরকে আজকে বেশ একটা মজার টপিক দিয়েছি, মাইন্ড ইট। একটা জিনিস কিন্তু অনেকে হয়তো ভুল করছো, সেটা হচ্ছে শেষ পাতে কী খাওয়া। অনেকে লিখছো দই খাই, চাটনি খাই, ব্যাপারটা ঠিক তা নয়, আমি সেটা বলিনি। আমি বলছি এই যে রবিবারের মেনুর মধ্যে তো রবিবার মানে একটু স্পেশাল, আর রবিবারের খাওয়াটা যাই বলি না কেন অন্যান্য দিনের থেকে একটু আলাদা, আর পাঁচটা দিনের থেকেও সম্পূর্ণ আলাদা। কিন্তু শুধু মানে আজকে রবিবার বলে রবিবার বলছি, মেনশন করছি, কিন্তু যে কোনো দিনই হতে পারে। ধরা যাক তোমার কোনো একটা স্পেশাল মেনু হলো বা হলো না, রেগুলার যে খাবার দাবার খাও, তার মধ্যে নিজের স্পেশাল পছন্দের কিছু আইটেম খাবারের শেষে খাওয়ার জন্য আমরা অনেক সময় রেখে দিই। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ডিমের কুসুম, ডিম হলে ডিমের কুসুম অনেকে লাস্টে খাওয়ার জন্য রেখে দেয়, সব কিছু খাওয়ার পরে ওই কুসুমটা খেয়ে বা মুখের মধ্যে দিয়ে খেতে খেতে উঠে গিয়ে তারপরে

0: হাত ধোয়ে, যাতে করে ওই কুসুমের যে স্বাদটা সেটা মুখে লেগে থাকে। কিংবা ধরো মাটনের নলি পিস অনেকে রেখে দেয় শেষে খাওয়ার জন্য, অথবা ইলিশ মাছের ডিম কিংবা বাটারের একটা ছোট্ট কিউব। তোমার পছন্দের কোন আইটেম, কোন আইটেমের কোন অংশ তুমি রেখে দাও খাবার শেষে সবার পরে খাবে বলে? আর এই শেষে রেখে দেওয়া পছন্দের আইটেম নিয়ে যদি কোনো স্পেশাল মজার গল্প থাকে তোমার জীবনে, শেয়ার করতে পারো সেটাও 9903653992 এই নাম্বারে। কারণ অনেকেই এই স্পেশাল যে খাবারগুলো শেষ পাতে খাবে বলে রেখে দেয়, দেখা যায় ভাই বোনেরা থাকলে পাশ থেকে ছোঁ মেরে সে খাবার আগেই অনেক সময় এই খাবার অন্যের উদরস্থ হয়, এমন ঘটনাও দেখেছি আমরা বা শুনেছি আমরা। এমন ঘটনা কি তোমার সাথেও হয়েছে, বা এই রকম কোনো ঘটনা জানাতে পারো সে ঘটনাও, আর তুমি সেই আইটেমের কথা বলবে যেটা তুমি খাবার শেষ পাতে রেখে দাও খাবার জন্য, যেটা খেয়ে তুমি উঠে পড়ো। আপাতত আমি তোমাকে শোনাচ্ছি ফ্ল্যাশব্যাক সং, সঙ্গে থেকো 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতায় উইথ সমক।
1: FM Rainbow তে Rainbow ফ্ল্যাশব্যাক সং, Rainbow ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: অনেকগুলো মেসেজ এসেছে তোমাদের, যেমন প্রথম বার্তা পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং আমার তরফ থেকেও। রবিবার আমার পছন্দের আইটেম হলো মাছের ডিম, শেষ পাতে থাকা ডিম খেতে।

0: এতে আসন ছাড়ি তবে সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। সৌভিক সরকার কসবা হালদু থেকে মেসেজ করেছে, সুপ্রভাত দাদা, আমি রবিবারের শেষে রেখে দিই মাটন হাড্ডি যা চুষে চুষে খাই বা মেটেও রেখে দিই অনেক সময়। একবার সব ভাইরা খাচ্ছে ভাই ফোঁটা, ভাই এরকম মেটে আর চর্বি রেখেছিল খাবে বলে, ভাই মিষ্টি আসছে ওই দিকে তাকিয়েছিল, ফট করে ওর পাত থেকে তুলে পুরো মুখে, তারপর বাকিটা ইতিহাস। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। এমনটাই হয় এবং এটা অনেক সময়ই দেখা যায় যে আমরা যেটা রেখে দিই শেষে খাবো বলে অনেক সময় সেটা অন্যের কারুর পেটে চলে যায়। এমন যদি কোনো ঘটনা থাকে, মজার কোনো ঘটনা, তাহলে জানাতে পারো সেটাও 9903653992। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছে, গুড মর্নিং, গুড মর্নিং জানিয়েছে, আমিও জানালাম গুড মর্নিং। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, রবিবার বাড়িতে অবশ্যই স্পেশাল রান্নাবান্না থাকে, তবে কি জানো রবিবার তোমার দাদাভাই যেমন জমিয়ে বাজার করে নিয়ে আসে সেরকম নিজেই খুন্তিও ধরে, মানে রান্নাবান্না আমাকে রান্নাবান্নায় আমাকে সাহায্য করে। আর খাওয়ার সময় যদি ডিম বা মাংস যাই রান্না হোক না কেন, আমার বাড়িতে আমি কিন্তু বাড়িতে আমের মুরব্বা বানিয়ে রাখি, সারা বছর ধরে খাই, শেষ পাতে ওই আমের মুরব্বা নিয়ে বসে বসে আয়েশ করে খায়। আর ডিমের কুসুম রেখে শেষে খাওয়া বা মাংসের লেগ পিসটা পরে খাওয়া, এটা ছেলেবেলায় করতাম, ভাত খেয়ে বাটিতে করে স্পেশাল পিস বা ডিম নিয়ে বাইরে বেরিয়ে যেতাম, বসে বসে খেতাম। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো, শুভ সকাল আমাদের তরফ থেকেও, স্পেশালি আমার তরফ থেকে তো বটেই। যে কোনো মাছের ডিম খেতে ভালো লাগে, যদি ইলিশ মাছের ডিম হয় তাহলে আরও বেশি ভালো হয়, শেষ পাতে রেখে দিই এবং জমিয়ে খাই, এটা কিন্তু আমারও স্বভাব আছে ভাই। আমি ইলিশ মাছের ডিম শেষ পাতে রেখে দিই এবং সেই ডিমটা খেতে খেতে তবে আসন ছাড়ি। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, সুপ্রভাত আমার তরফ থেকেও, সবাই খাবার আগে পাতিলেবু নিংড়ে খায়, তো আগে খায় না কিন্তু মাঝখানে খায়, আমি খাই উল্টো, খাবার শেষে লবণ আর লেবু চুষে চুষে খাই। আর পাপড় ভিজিয়ে জল তো আছেই শেষ পাতে, পাপড় ভিজিয়ে জল, ও মাই গড, পাপড় ভিজিয়ে জল এটা কি খাওয়া যায়? মানে আমি যেটা অনেক সময় খাই আমার বেশ ভালো লাগে, পাপড় শ্যাঁকাটা আমার বেটার লাগে ভাজা থেকে এবং সেটা শরীরের পক্ষেও ভালো। পাপড় শ্যাঁকার উপর একটু যদি হালকা করে গন্ধলেবু বা এমনি পাতিলেবু ছড়িয়ে লাস্টে একবার খাও না, সব খাওয়ার শেষে ওফ মুখটা জাস্ট ভরে উঠবে, জানো। 9903653992 এই নাম্বারে। আর এই মুহূর্তে তোমাদের কানে রইল এই আওয়ারের নিউ টিউন।
1: FM Rainbow তে Rainbow New Tune।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দু পাতা ভরা আজ দিনের ডায়েরি, তাই দুবারে দেব আজকে দিনের ডায়েরি। 12 জুলাই আজ রবিবার, আজ রবিবার, আর এই বছরটা হচ্ছে 2026। কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে আজকের দিন মানে 12 জুলাই কোনো না কোনো কারণে বিখ্যাত হয়ে আছে, তার কথাই জানাই দিনের ডায়েরিতে। এবার দিনের ডায়েরির প্রথম পাতায় যা যা লেখা আছে, যা যা ঘটনা তুলে দেওয়া আছে, যে যে ঘটনা তুলে রেখেছি আমি, সেসব ঘটনা জানাবো তোমাদের। 1109 সালে 12 জুলাই ক্রুসেডাররা ত্রিপোলি নগরী বা লেমানন, এখন যে ত্রিপোলি নগরীর নাম পাল্টে গেছে, সেটা হয়ে গেছে লেবানন, তা দখল করেছিল 1109 সালের 12 জুলাই। এছাড়া 1674 সাল 1674 ছত্রপতি শিবাজি মহারাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন 12 জুলাই তারিখে। 1700 সালের 12 জুলাই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রচলন হয়েছিল গ্রিনল্যান্ডে। এছাড়া ব্রিটেন সাইপ্রাস দখল করেছিল 1878 সালের 12 জুলাই 1878 12 জুলাই। 12 জুলাই 1912 সাল আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র, ফরাসি নির্বাক চলচ্চিত্র কুইন এলিজাবেথ প্রদর্শিত হয়েছিল। প্রথম পাতা শেষ। 12 জুলাই বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে কোন কোন কারণে বিখ্যাত বলে দিলাম, আরও একটা পাতায় রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, সেসব জানাবো। তবে তার আগে এই গানটা রইল তোমাদের কানে, আমি সমক রইলাম 10টা পর্যন্ত 12 জুলাইয়ের নমস্কার কলকাতাতে।

দিনের ডায়েরির পরের পাতা উল্টে ফেললাম আর দেখলাম আরও অনেক ঘটনা ঘটে গেছে এই 12ই জুলাই তারিখে বিভিন্ন বছরে। 1920 সালের 12ই জুলাই এ কে ফজলুল হক, কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদের সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল আজকেরই দিনে। 1823 সালের 12ই জুলাই ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। এছাড়া মস্কোতে ইঙ্গো রুশ চুক্তি স্বাক্ষর হয়েছিল 1941 সালের 12ই জুলাই। 1991 সাল সকালে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল 1991 সালের 12ই জুলাই তারিখে। এছাড়া জাপানের উত্তরাঞ্চলে 7.8 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে 230 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল 1993 সালের 12ই জুলাই তারিখে। সবশেষে বলবো, 12th জুলাই বিশ্বকাপ ফুটবল চলছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে এই মুহূর্তে, আর 12ই জুলাই 1998 সালে বিশ্বকাপকে ঘিরেই একটা অসাধারণ ঘটনা ঘটেছিল। ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল আজকেরই দিনে, আর সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে 3-0 গোলে পরাজিত করেছিল। জিনেদিন জিদান ম্যাচে দুটি আর ইমানুয়েল পেতিত 1টি গোল করেছিল। ম্যাচটি সারা বিশ্বে 1.7 বিলিয়ন লোক দেখেছিল টিভির পর্দায়। এই অসাধারণ ঘটনা ঘটেছিল বিশ্বকাপকে ঘিরে আজকেরই দিনে 12ই জুলাই তারিখে 1998 সালে। এবার সময় হয়েছে ডায়েরি বন্ধ করার, দিনের ডায়েরির ডায়েরি বন্ধ করলাম আর সঙ্গে থাকার তোমাদের প্রতিশ্রুতি দিলাম এখনও 1.5 ঘন্টা সময়, কারণ 8:30 হয়ে 8 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে, এখনও 1 ঘন্টা 30 মিনিট তোমাদের সঙ্গে থাকব। আমি সোমক, রবিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রচুর মেসেজ পাঠিয়েছ তোমরা, সেই সব মেসেজগুলো পরপর পড়ে দিই। যাদবেন্দ্র পাণ্ডা ঝুঁকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। প্রথমেই সুপ্রভাত জানিয়েছেন, সুপ্রভাত আমাদের তরফ থেকেও, আমার তরফ থেকেও। আমার রবিবারের মেনু একেবারে আলাদা, তবে প্রায় দিন খাওয়ার পর শেষ পাতে খাওয়ার জন্য মুচমুচে আলু ভাজা আর পোস্তের বড়া রেখে দিই, কোনো ঘটনা নেই ভালো লাগে বলে। আজ ভোরাইতে অসাধারণ, ভোরের স্বপ্নের বার্তাগুলো অসাধারণ, অসাধারণ পাঠ একেবারে নাটকীয় ভঙ্গিতে কথার সঙ্গে মিলিয়ে অসাধারণ মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, খুব ভালো লাগলো। খুব ভালো উপস্থাপনা, খুব ভালো আর সুস্থ আনন্দে সুরে সুরে থেকো আমার প্রিয় আর যে। থ্যাংক ইউ সো মাচ যাদবেন্দ্র পাণ্ডা, ঝুঁকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর। গুড মর্নিং সোমক, ভেরি নাইস টপিক সানডেতে। যেদিন মা বিরিয়ানি রান্না করেন, আমি খাবার শেষে আলুটা রেখে দিই আর ওটা খাই। সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট, দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষের মেসেজ। আর বিরিয়ানির আলুটা লাস্টে খাওয়া চাই চাই। আজ আমার ছোট ছেলের জন্মদিন, প্লিজ ওকে একবার হ্যাপি বার্থডে বলো। ওর নাম অরিন্দম দে। মা মেসেজ পাঠিয়েছেন ডোমজুর থেকে, বৈশাখী। আচ্ছা বেশ, আজকে অরিন্দমের জন্মদিন, অরিন্দম দে ডোমজুর থেকে তার মা বৈশাখী দে মেসেজ পাঠিয়েছেন। অরিন্দমের আজ জন্মদিন, ডোমজুরের অরিন্দমের আজ জন্মদিন, আর তার জন্য আমরা সবাই মিলে একবার একসাথে বলি হ্যাপি বার্থডে টু ইউ অরিন্দম। খুব ভালো থেকো, আজকে সারাটা দিন খুব আনন্দ করো। আর মা যদি বিরিয়ানি করে তাহলে লাস্টে আলুটা রেখে খেতে পারো, আর বিরিয়ানিটা যদি বাইরে থেকে আনো তাহলে তোমার পছন্দের মতো বিরিয়ানি খেও, বা পছন্দের রান্না নিশ্চয়ই মা আজকে করবে তোমার জন্য, সেই রান্নাটা চেটে পুটে খেও। আর আজকে সারাটা দিন খুব ভালো থেকো, শুধু একটা দিন নয় 365 দিন, আর লিপ ইয়ার হলে 366 দিন। প্রত্যেকটা দিন খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর সকলের সাথে মিলেমিশে থেকো, ভালো ভালো খাবার খেও কেমন। আর বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি, যেমন মেসেজ করো উইদিন মিনিটস, তুমি একদম ম্যাজিক করে ছন্দে ছন্দে লিখে ফেলো, ঠিক সেভাবেই পাঠিয়েছো তোমার মেসেজ। খাবারের শেষ পাতে রাখি আমি একটু ভালোবাসা, তাই নিয়েই গড়ে তুলি অনেক মিষ্টি আশা। কখনো শেষ পাতে রসগোল্লা থাকে, যা খেলে হৃদয়ে জুড়ে খুশির আবেশ লাগে। খাবারের শেষ পাতে থাকে একটু সহিংসতা, আর থাকে শেষ পাতে ভালোবাসার উষ্ণতা। চাটনির এই মিষ্টি স্বাদে হৃদয়ে যায় না খোয়া, খাবারের শেষ পাতে থাকুক ভালোবাসার ছোঁয়া। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। ঠিক তাই, খাবার শেষে ওই ভালোবাসাটাই থাকে। এই যে ভালোবেসে সবাই রান্না করে, যে রান্না করে আমাদের পরিবারের জন্য, শেষ পাতে হোক, প্রথম পাতে হোক, মাঝে হোক, যাই রান্না করুক না কেন, সবার শেষে সব কিছু খাওয়ার পরে, প্রিয় জিনিসটা রেখে দিয়ে খাওয়ার পরেও যদি আমরা একটু বলি বাহ খাবারটা তো বেশ হয়েছে, তাহলে যে রান্না করছে আমাদের সকলের জন্য এত স্যাক্রিফাইস করছে, তার কতটা ভালো লাগে। পাপাই হাড়ুয়া থেকে মেসেজ করেছো, আমি ভাত খাবার শেষে লেবু চুষে চুষে খাই। এটা এর আগেও মেসেজ পেয়েছি, এটা অনেকেই করে, এবং তারপরে এক গ্লাস জল, আহ তৃপ্তির একটা আহ। ঠিক এমনভাবে যদি আমরা শেষ পাতে আমাদের প্রিয় জিনিসগুলো রেখে রেখে খেতে পারি, তাহলে আরও একবার

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বোচ্চ স্বাভাবিক আছে, কোথাও কোনো যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার উপরে কোন রকম মিছিল নেই। আজকে সারাদিনে তেমন কোন বড় গুরুত্বপূর্ণ মিছিল মিটিং এর নির্ধারিত খবর আমাদের কাছে নেই, কিন্তু আজকে সারাদিন সেকেন্ড অগ্রিপি সকাল 6টা থেকে বন্ধ হয়েছে, রাত 10টা অব্দি বন্ধ থাকবে।
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে পাঠিয়েছেন মেসেজ, রবিবারের খাবার থেকে শেষ পাতে তেমন আলাদা করে কিছু রেখে না দিলেও আমি যেটা করি যখন বাদাম খাই, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমরাও অনেকে করি, যখন বাদাম খাই খোলা ছাড়িয়ে দুটো ভালো বাদাম আমি সরিয়ে রাখি শেষ সময় খাবার জন্য। কারণ বাদাম খাওয়ার সময় শেষবেলায় যদি কোনো খারাপ বাদাম মুখে দিই, বাদাম খাওয়ার মজাটাই পুরো নষ্ট করে দেয়, মুখটা একেবারে বিচ্ছিরি করে দেয়। তাই আমি শেষ বেলায় ওই সরিয়ে রাখা বাদাম দুটো খাই কথা বলে। আচ্ছা, কথা বলে ও কথা

বলে না যে শেষ ভালো যার সব ভালো, হ্যাঁ এটা ঠিক। তবে শেষ যে বাদাম দুটো সরিয়ে রাখো, সেই বাদাম দুটোও যদি গণ্ডগোলের হয় তাহলে তো বিজয় বিপদ। হোয়াট এভার, নিশ্চয়ই এরকম হয়নি। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং শোমকদা, গুড মর্নিং। অসাধারণ সব চিঠির বিষয়বস্তু। আচ্ছা, ভোড়ার কথা বলেছো, আমার মনে হয় এই চিঠির মাধ্যমে কত ঘটনা জানা যায়। আর কি বলবো, গানগুলো চিঠির সঙ্গে যুক্ত অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। এবার আজকের বিষয় বলি, যেদিন বাড়িতে ইলিশ মাছ হয় তেল আর মাছ রেখে দিই অন্য খাবার খেয়ে, শেষে তেল আর মাছ ভাজা খাই, অথবা যদি ডালের বড়া হয় সেটাও রেখে দিই, সব খাবারের শেষে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাই। আজ কেন প্রতি রবিবারে আমাদের লুচি আর চিকেন হয় জানো তো, এটাও মাংসের হাড় বসে বসে শেষে খাই চিবিয়ে চিবিয়ে। মানে লুচি আর মাংসের খাওয়ার পরে ওই হাড়টা লাস্টে চিবিয়ে খাই। হ্যাঁ, হাড় লাস্টে চিবিয়ে খাওয়া কিন্তু অনেকেরই একটা অভ্যেসের মধ্যে রয়েছে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সুমক, সুপ্রভাত। আমার শেষ পাতে কোনো কিছুর একটা চাটনি না চাটলে মনে হয় খাওয়াটা যেন সম্পূর্ণ হলো না, তাই যাই খাই না কেন ওই শেষ পাতে চাটনি না চাটলে আমার খাওয়া কমপ্লিট হয় না। বিদ্যুৎ ভৌমিক উদয় নারায়ণপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, অনুষ্ঠান খুব ভালো লাগছে, গানের সিলেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভেজ খেতে খুব ভালোবাসি, আমার মা তিলের বড়ার তরকারি করলে তার একটা রেখে দিই শেষ পাতে খাবো বলে, আর সেটাই শেষে খাই। বিদ্যুৎ ভৌমিক উদয় নারায়ণপুর হাওড়া থেকে মেসেজ করেছেন। এছাড়া গুড মর্নিং জানিয়েছে সোমককে, ধুলিয়ান মুর্শিদাবাদ থেকে স্বরূপ দাস বলছি, অপূর্ব প্রোগ্রাম হচ্ছে FM রেডিও, আমার প্রাণ, রেডিও ছাড়া সত্যি আমার সকালটা চলে না, তোমাদের প্রোগ্রাম অপূর্ব। এই প্রথম মেসেজ করছি, মেসেজটি পড়লে খুব ভালো লাগবে, এই পড়ে দিলাম, নিশ্চয়ই দুর্দান্ত লাগছে। স্বরূপ দাস মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে। এর পরে আবারও মেসেজ পাঠাবেন, রেগুলার মর্নিং শো শুনবেন আর পাঠাবেন আপনাদের পছন্দের মেসেজ, আর যে টপিক আমরা ডাকি সেই টপিকে 9903653992 এই নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 8:58 হয়ে 33 সেকেন্ড। ওদিকে ওয়ার্ল্ড কাপ ফুটবলের দুর্দান্ত একটা ম্যাচ চলছে সুইজারল্যান্ড আর মেসির মধ্যে। মানে মেসি বলতে আমরা তো জানি যে একটাই দেশ রয়েছে, সেই আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি মেসিকেই চিনি, আর কাউকে চিনি না। যাই হোক, মোটামুটি 1-1 এখনো পর্যন্ত যার রেজাল্ট, সেটা হচ্ছে যে 1-1। এখন আলটিমেটলি সেটা অতিরিক্ত সময়ে তো গড়িয়ে গেছে, ফাইনালি যে কিক অফ হবে কিনা, মানে কিক অফ মানে পেনাল্টি শ্যুট আউটের দিকে যাওয়া হবে কিনা বা যাবে কিনা, সেটা আরেকটু ওয়েট করতে হবে। মোটামুটি আর্জেন্টিনা কিন্তু চাপে রয়েছে, এটুকু বলা যেতে পারে, কারণ নির্ধারিত সময়ে খেলার ফল 1-1 আর অতিরিক্ত সময়ের খেলা। যদি সেখানে ডিসিশন না হয় তাহলে তো অটোমেটিক্যালি ফাইনাল শ্যুট আউট হবে এবং পেনাল্টি শ্যুট আউট হবে আর্জেন্টিনার। মেসি কিন্তু অলরেডি পেনাল্টি মিস করেছে, সেক্ষেত্রে যদি পেনাল্টি শ্যুট আউট হয় সেক্ষেত্রে মেসি শট নেবে কি না সেটা ভবিষ্যৎ বলবে। তবে আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের মধ্যে এই খেলা কিন্তু এখনও পর্যন্ত 1-1, 1-1। আর ওদিকে বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড, দুর্দান্ত খেলে আলটিমেটলি ইংল্যান্ড চলে গেল সেমিফাইনালে। বিশ্বকাপের সেমিফাইনালে মোটামুটি ইংল্যান্ড পিছিয়ে পড়েও 100।
3: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ, তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া বিধ্বংসী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4,333। সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ হোরহে রড্রিগেস জানিয়েছেন, ওই ভূমিকম্পের জেরে আহত হয়েছেন কমপক্ষে 16,740 জন। ভিয়েতনামে নৌকাডুবির ঘটনা

0: তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী লে মিন হান। এক বিবৃতিতে মুম্বাইয়ে ভিয়েতনামী দূতাবাসের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ খুঁজে বের করতে, ত্রুটি বিচ্যুতির দিকটি দেখতে ও সংশোধনমূলক পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গ, বিহার, সিকিম, আসাম, মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। স্পেন ও ফ্রান্স ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের খেলা চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফল 1-1। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ওয়ার্ল্ড কাপ ফুটবল জোরে আমরা সবাই আক্রান্ত, আর শেষ একটা লড়াইয়ে লিওনেল মেসি বা হোয়াটএভার আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা বলতেই আপাতত বুঝি লিওনেল মেসি। যারা আর্জেন্টিনার সাপোর্টার আর যারা ব্রাজিলের সাপোর্টার তারা তো আর কোনো আশাই তারা দেখতে পাচ্ছে না, সব আশা শেষ হয়ে গেছে। হোয়াটএভার, পরের বার নিশ্চয়ই আবার চেষ্টা করা যাবে। কিন্তু সুইজারল্যান্ড আর মেসির আর্জেন্টিনার মধ্যে খেলা এখনও পর্যন্ত 1-1। আলটিমেটলি রেজাল্ট কী হয় সেটার জন্য আরেকটু ওয়েট করে থাকতে হবে। এদিকে নরওয়ে আর ইংল্যান্ডের মধ্যে খেলা 2-1 শেষ হলো। নরওয়ে দুর্দান্ত লড়াই করেছে কিন্তু আলটিমেটলি শেষ হাসি হাসল ইংল্যান্ড। 120 মিনিটের লড়াইয়ে আলটিমেটলি ইংল্যান্ড চলে গেল শেষ 8-এ। এবার আমরা ওয়েট করে থাকব মেসির আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের মধ্যে খেলার রেজাল্ট কী হয়। তবে আপাতত বাম্পার গান মিলান্তি, সেই বাম্পার গান মিলান্তি তোমাদের জন্য, যে গান মিলান্তির রিকোয়েস্ট তোমরা করে থাকো সেই গান মিলান্তির বাম্পার সহ গান মিলান্তি রেডি আছে। তোমার পছন্দের গান কে পাঠিয়েছো? বিশ্বজিৎ মণ্ডল গাজীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছো তোমার রিকোয়েস্ট, তোমার পছন্দের গান, আর সেই গান রইল সকলের জন্য। ফার্স্টে গান মিলান্তির বাম্পার, তারপর গান মিলান্তি তোমার পছন্দের গান।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অবশেষে আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য দুর্দান্ত খবর, অবশেষে গোল আর্জেন্টিনার। বক্সের বাইরে থেকে নেওয়া শটে 2-1 ব্যবধানে এগিয়ে দিলেন আলভারেজ। অতিরিক্ত সময়ের 22 মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল আলভারেজের। প্রথমে মেসির বাঁ পায়ের শট আটকে দেন সুইস গোলরক্ষক, ফিরতি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দিলেন আলভারেজ। অতএব যারা মেসির সাপোর্টার, যারা আর্জেন্টিনার সাপোর্টার, তারা কিন্তু এবার একটু হলেও স্বস্তি পাবে। তবে এখনও পর্যন্ত পুরো ম্যাচটা শেষ না হলে না আঁচালে বিশ্বাস নেই। আর এই আনন্দে আমি কয়েকটা মেসেজ পড়ে দিই বরং। মৈত্রী ব্যানার্জি মেসেজ করেছে, শেষ পাতের খাবার রাখার অভিজ্ঞতা এখানে লিখছি, এটা একটু ছোটোবেলায় চলে যাচ্ছি, কারণটা বুঝতে পারবে বললে। আমরা 3 ভাই বোন একসাথে খেতে বসতাম ছোটোবেলায়, আর আমাদের ছোটোবেলায় হাঁসের ডিম বড্ড প্রিয় জিনিস ছিল, আমার কাছে এখনও খুব প্রিয় জানো। আমরা যখন খেতে বসতাম ছোটোবেলায়, মা জেঠিমা খাবার দিতেন, আর যেদিন হাঁসের ডিম রান্না হতো সেদিন ওই যে ডিমটা প্রত্যেকের পাতে পড়তো কি হতো, আমার বড় বোন ছোটো ভাইটাকে বলতো, ওই দেখ দেওয়ালে একটা টিকটিকি। দেওয়ালের দিকে ভাই তাকালেই টুক করে তার পাত থেকে নিয়ে নিত ওই ডিমের কুসুম। এইরকম প্রায়ই চলতো। শেষকালে সেই ছোটো ভাই এক বুদ্ধি করলো, ডিমের কুসুমটা থালার মধ্যে ভালো করে মেখে মেখে রেখে দিল। তাতে কি হলো, ওটা কেউ টিকটিকি দেখালেও আর নিতে পারলো না। এটা আমার খুব ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ মৈত্রী ব্যানার্জি, সাউথ কলকাতা থেকে সম্ভবত মেসেজ করেন, লোকেশন লেখেননি কিন্তু যতদূর মনে পড়ছে সাউথ কলকাতা। আর অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছে, সুপ্রভাত চমক, আজকে কিন্তু তুমি যে বিষয় রেখেছো, আমি ছোটোবেলাতে চলে গেলাম। আমার ছোটোবেলায় শুধু শুধু ভাত খেয়ে উঠে যেতাম, মাংস রেখে দিতাম সাইডে, সেটা যখন হাত মুখ ধুতে যাব অবশ্য আমাদের পুকুর ঘাটে গিয়ে হাত মুখ ধুতে হতো, তখন কেবলমাত্র এই চাপা কল থেকে খাবার জল নিয়ে আসতো অনেকটা দূর থেকে, বাদবাকি সমস্ত কাজকর্ম পুকুর ঘাটে করতে হতো। তো আমি হাত মুখ ধুতে যাওয়ার সময় ওই মাংসগুলো হাতে করে নিয়ে চলে যেতাম, পুকুর ঘাটে বসে বসে খেতাম, আর মা খুব বকাবকি করতো, বলতো এখানে খেয়ে তারপরে যাবি। তবুও শুনতাম না, হাতে করে নিয়ে উঠে যেতাম, গিয়ে বসে বসে খেতাম, সেই খাবার তৃপ্তিটাই আলাদা ছিল, গিয়ে সেই খাবারের একটা অন্যরকম ফিল হতো, মনে হতো পুকুর ঘাটে বসে ওই যে দু পিস মাংস খেলাম তখন খাওয়াটা সম্পন্ন হলো। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন, আলাদা কোনো স্পেশাল রান্না হয় না রবিবারে, নতুন কোনো পরিবর্তন হয় না খাবারে, সবার শেষে মাছটা খাই বাঁচতে বাঁচতে কাঁটা, চোখ বুঁজে চিবই আমি সজনে কুমড়ো লাউয়ের ডাঁটা, ইলিশ মাছের ডিমের হোক বা নানা রকম বড়া শেষ পাতে তাড়িয়ে তাড়িয়ে উদর পূর্তি করা। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত। আর আরেকটা ছোট্ট মেসেজ পড়ে দিই, উত্তম কুমার দাস দাঁড়হাট্টা হরিপাল হুগলি থেকে মেসেজ করেছে, খাবার মেনুতে ডিম ভাজা, মাছের ডিম, ডিমের কুসুম, পটল ভাজা, এসব থাকলে সব শেষে খাই, তবে রবিবারের মেনুতে মাছ থাকে, মাছ আমার খুব প্রিয়, তাই কিছুটা রেখে দিই, সব শেষে সেই মাছটা খাই। উত্তম কুমার দাস দাঁড়হাট্টা হরিপাল হুগলি থেকে পাঠিয়েছে মেসেজ। মাছ মোর মেসেজ পড়া হলো, অনেকগুলো মেসেজ পড়লাম, আপাতত তোমাদের শোনাবো ফ্ল্যাশব্যাক সং।
0: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আলটিমেটলি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল আর্জেন্টিনা, 10 জনে সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারালেন লিওনেল মেসিরা। আর আর্জেন্টিনার 3 গোল দিয়েছে অ্যালিস্টার আলভারেজ আর মার্তিনে।

0: একদম শেষ মুহূর্তে মার্টিনেজের গোলে 3-1 রেজাল্ট, আর সুইজারল্যান্ডে এন্ডুয়ের একটাই গোল রেজাল্ট 3-1। আলটিমেটলি বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা আর ইংল্যান্ড কিন্তু আগেই চলে গেছে। আর এই আনন্দে ওয়েদার রিপোর্টটা দিয়ে দিই।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ আর লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার।

0: কালের থেকেও একটু কমবে বলেই মনে হচ্ছে। আর আজ মিনিমাম টেম্পারেচার থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এটাও গতকালের থেকে একটু কম। গত 24 ঘন্টায় হিসেবটা এবার একটু দিয়ে দিই। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল গত 24 ঘন্টায় 28.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 98%, সবচেয়ে কম 78%। আর বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। যারা সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের জন্য অ্যাজ সাচ কোনো সতর্কবার্তা নেই। এই হলো হাওয়া অফিসের হালচাল। আর আপাতত তিনটে গান ব্যাক টু ব্যাক, তিনেককে তিন গানের হ্যাট্রিকে, ফাইনাল আওয়ারের তিনটে গান। আর বলেছি আজ সুলক্ষণা পণ্ডিতের জন্মদিন, অভিনেত্রী গায়িকা সুলক্ষণা পণ্ডিতের জন্মদিনে তিনটে গান আপাতত এই আওয়ারের তিনটে গান ব্যাক টু ব্যাক রইল তোমাদের কানে।
1: এফএম রেনবোতে তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সিঙ্গার অ্যাক্টর সুলক্ষণা পণ্ডিতকে তাঁর গানে গানে শ্রদ্ধা জানালাম আজকের রবিবারের নমস্কার কলকাতায় তাঁর জন্মদিনে। এবার তোমাদের মেসেজ যেগুলো প্রচুর জমে আছে সেগুলো পড়ে দিই। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল, জগন্নাথ দেবের রথযাত্রার আগাম আন্তরিক শুভেচ্ছা জানালাম ভোরাই। আর নমস্কার কলকাতা মানে তোমার একটা আলাদা চমক থাকে তোমার শোতে, থ্যাংক ইউ। যেমন আহার চমক বিষয়ের উপর, রবিবার বলে নয় যে কোনো দিন দুপুরে খাবার আমার পছন্দের হচ্ছে খাসির মাংস। শেষ পাতে খাবার জন্য রেখে দিই খাসির মাংসের মাংস সমেত সরু নলের মতন হাড় নল্লি, যেটা সব কিছু খাওয়ার পরে মাংসটা খেয়ে নলটা চুষি, যার মধ্যে থেকে বেরিয়ে আসে শ্বাস, ওটা না খেলে মন ভরে না। মাধাই দাস বহুরু ঘোষপাড়া। কিন্তু মাঝে মাঝে আমার একটা জিনিস মনে হয় যে এই যে নল, এই যে মাংস মানে মাটনের যেই নলটা খাওয়ার জন্য সকলের একটা আগ্রহ থাকে, একই বাড়িতে যদি তিন চারজন থাকে যে ওই নলটা খাওয়ার জন্য একেবারে লোলুপ হয়ে থাকে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? হোয়াটএভার, মৌসুমী ঘোষ ফ্রম কসবা। গুড মর্নিং ভাই, আজও ভোরবেলা ভোরাইতে খুব এনজয় করলাম অপূর্ব ভোরের বার্তাগুলো, সেই বার্তাগুলো আরও ভালো লাগে তোমার সুন্দর প্রেজেন্টেশনে, থ্যাংক ইউ। খুব মজার টপিক দিলে আজ। সানডে লাঞ্চের মেনুটা বেশ চিন্তা করে বানাই, কারণ অফিস ডেইজে যেগুলো একেবারেই লাঞ্চ ব্যাগে দেওয়া যায় না সেগুলোই সানডে বানাই। ধরো এই উচ্ছে ভাজা, পালং এটসেট্রা, তারপর তো স্পেশাল কিছু থাকেই, খাবার শেষে রসিয়ে রসিয়ে খাবো কোনো স্পেশাল জিনিস, সেই হ্যাবিট এখন আমার আর নেই। কিন্তু আমার মেয়েকে দেখি যেদিন চিংড়ি ভাপা বা চিংড়ির কোনো আইটেম বানাই, সেদিন মেয়েকে দেখি সব কটা চিংড়ি আলাদা সরিয়ে রাখে সবশেষে খাবে বলে। আমি খুব মজা করে জিজ্ঞেস করি, কিরে এই তুই চিংড়িগুলো খাবি না বুঝি? মেয়ে তখন চিংড়িগুলোর ওপর নিজের হাতটা আড়াল করে বলে, এগুলো আমি আস্তে আস্তে খাবো সব শেষে। থ্যাংক ইউ ভাই, মৌসুমী ঘোষ ফ্রম কসবা। আর একটা মেসেজ পড়ে দিই, এটা বেশ মজার মেসেজ পাঠিয়েছ শাওন বারাসাত থেকে। মাছের কাঁটাগুলো আমি রেখে দিই শেষ পাতে খাওয়ার জন্য, এমনকি বাবা মাকেও বলি যে তাদের মাছের পিস থেকে কাঁটাগুলো আলাদা করে রাখতে আর আমাকে দিতে। মাছের কাঁটা এমন একটা জিনিস যেটা আমার অবর্তমানে চিন্তাই হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই ডিমের কুসুমের মতন, কারণ কুকুর বিড়াল আর আমি ছাড়া আর কেউ মনে হয় নেই যে ওগুলো চেটে পুটে খায় বা খেতে ভালোবাসে। শাওন ফ্রম বারাসাত।
0: FM Rainbow-তে Rainbow New Tune।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
2: সোনা আবার দৌড় শুরু করেছে। 22 ক্যারেট 10 গ্রামের হলমার্ক সোনার গয়না 1 গ্রামের দাম 65 টাকা বেড়েছে, হয়েছে 13,765 টাকা। আর হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 10 গ্রামের দাম 650 টাকা বেড়ে হয়েছে 1,37,650 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 70 টাকা বেড়ে হয়েছে 14,485 টাকা। 10 গ্রামের দাম × 10 মানে 700 টাকা বেড়ে হয়েছে 1,44,850 টাকা। পাকা সোনার বাট 24 ক্যারেট 10 গ্রামের দাম 1 গ্রামের দাম 65 টাকা বেড়ে হয়েছে 14,410 টাকা। আর 10 গ্রামের দাম 650 টাকা বেড়ে হয়েছে 1,44,100 টাকা। এটা বললাম সোনার দামের কথা। এবার একটু রুপোর দিকে যদি চোখ মেলি তাহলে রুপোর দাম বেড়েছে কি কমেছে একটু একবার দেখে নিই। রুপোর দাম কিন্তু মোটামুটি সেটাও বেড়েছে, মানে খুচরো রুপো 100 গ্রামের দাম 80 টাকা বেড়ে হয়েছে 22,325 টাকা। 1 কেজি খুচরো রুপোর দাম 800 টাকা বেড়ে গেছে, হয়ে গেছে 2,23,250 টাকা। এছাড়া রুপোর বাটের 100 গ্রামের দাম 80 টাকা বেড়েছে, বেড়ে হয়েছে 22,315 টাকা। রুপোর বাটের 1 কেজির দাম 800 টাকা বেড়েছে, বেড়ে হয়েছে 2,23,150 টাকা। এবার একটু জ্বালানির দিকে চোখ ফেরাই, কিন্তু আবার প্রবলেম হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার দিকে, মানে বন্ধই হয়ে গেছে বলতে গেলে, ফলে আবার না প্রবলেম হয়। সত্যি রিয়েলি খুব একটা জটিল পরিস্থিতি চলছে হরমুজ প্রণালীতে, এবং গোটা ইরান আর এই ইউএসএর মধ্যে যে একটা যুদ্ধ ভাব বা যুদ্ধ চলছে, একটা শ্যাডো ওয়ার কাইন্ড অফ ব্যাপারটা কিন্তু খুব একটা সারা বিশ্বের জন্য খুব একটা ভালো নয়। কলকাতায় জ্বালানির দাম, পেট্রোল 1 লিটার 113.51 টাকা, ডিজেলের 1 লিটারের দাম 99.82 টাকা, মানে 99.82 টাকা। রান্নার গ্যাসের 14.2 কেজির দাম 968 টাকা। আর স্টুডিওর ঘড়ি বলছে 9টা বেজে 49 মিনিট হয়ে 36 সেকেন্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শেষ পাতের খাবারের কথা শোয়ের শেষ বেলায় পাঠিয়েছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং জানিয়েছ, গুড মর্নিং আমার তরফ থেকেও। আমি শেষ পাতে খাবো বলে রেখে দিই সজনে ডাটা, ডিম, এইসবের কিছু অংশ। আর জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে মেসেজ করেছেন, মর্নিং জানিয়েছেন আমার তরফ থেকেও, গুড মর্নিং। রবিবারের দিন লাঞ্চের শেষ পাতে একটা মিষ্টি আমার চাই চাই, না খেলে মনে হয় কি খাই কি খাই। যদিও আমার শরীরে চিনি বা সুগার কম, আমি মিষ্টি ভালোবাসি হরেক রকম। জয় মহলানবিশ যোধপুর পার্ক থেকে দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মোহনা ব্যানার্জি অ্যাজ ইউজুয়াল বেহালা থেকে দুর্দান্ত একটা ছন্দে ছন্দে মেসেজ পাঠিয়েছে। পোড়লে পাতে মাটন কষা কিংবা মোচার ঘণ্ট চপ, ফিশ ফ্রাই আর পাতুরি গো, ওই যে চিকেন ললিপপ, মনে তো হয় রেখেই খাবো, কিন্তু বলো সাধ্যি কই। পাতের মধ্যে দেয় গো ঢেলে চাটনি, পাঁপড়, মিষ্টি দই, ওই তো সেদিন সবার শেষে ইলিশ মাছের তেল দিয়ে। খাবো বলে রেখেছিলাম একটু ভাত বাঁচিয়ে, তারপরে তো ইলিশ ভাপা পড়ল এসে পাত জুড়ে, অমনি আমার মনটা বাপু গেল আবার সেই ঘুরে। এই তো জানো আগের মাসে নেমন্তন্ন বাড়িতে চোখ পড়ল সবার প্রিয় বিরিয়ানির হাঁড়িতে, অমনি ভেবেছিলাম কত খাবো আমি পেট ভরে, ওই বেটা ওই ফিশ ফিঙ্গার ভেস্তে দিল খুব করে। এত ভালো স্বাদ ছিল যে খেলাম আমি মন খুলে, এ বাবা যা কি খাবো যেন একদম তো গেছি ভুলে। এই তো হয় খাবো যাহা শেষের পাতে মনে করি, শুধু আমার জিভে জল খায় যে জিভে গড়াগড়ি। তাই তো আমি খুব দয়ালু, দুঃখ মোটে দিই না তাই, পড়লে পাতে গরম কিছু মন সুখে কেবলই খাই। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা।

স্টুডিওর ঘড়ি বলছে 9:56 হয়ে 28 সেকেন্ড। আজকের মতো শো থেকে বলতে হবে টাটা, বাই বাই। আর সবশেষে বলবো ভালো থেকো সবাই। এই কথা বলে আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি আমি সমক। দেখা হবে যদি সব ঠিক থাকে নেক্সট উইকের স্যাটারডে আর সানডে। বাকি দিনগুলো আপাতত হোক তোমাদের জন্য ফান্ডে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি ক্ষেত্রের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। এরপর কমিটির সদস্যরা যাবেন লখনৌ। মহারাষ্ট্রের পুনে জেলার মোশি বর্জ্য ডিপো দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। উদ্ধার অভিযানের আজ চতুর্থ দিনে আবর্জনার স্তূপ থেকে আরও 7 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে উদ্ধারের জন্য তল্লাশি জারি রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের

নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থা এটিওর পরিদর্শনের জন্য আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই সেকশনে আজ সকাল 9টার পরিবর্তে পরিষেবা বিকেল 4:30 শুরু হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলামেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কলকাতার রবীন্দ্র সদনে। রাজ্যে বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে তা শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও তিনি উল্লেখ করেছেন। জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের ওয়াকিবহাল করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। উজ্জীবন চর্চা শীর্ষক এই অনলাইন কর্মশালায় জাতীয় শিক্ষানীতির নানা দিক তুলে ধরা হয়। কর্মশালায় অংশ নিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, ছাত্রছাত্রীদের কাছে পড়াশুনোকে অভিজ্ঞতা ভিত্তিক, আনন্দময় ও সৃজনশীল করে তোলাই জাতীয় শিক্ষানীতির মূল বক্তব্য। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। এরপরই পাল্টা হামলা শুরু করে আমেরিকা সেনাবাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় টাইফুন বাভি পূর্ব চীন উপকূলে আছড়ে পড়েছে। গতরাতে চীনের উপকূলীয় শহর তাইঝাওয়ে স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 144 কিলোমিটার। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে।

0: বলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 হারিয়ে দেয়। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবরই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: कालोजयी बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गान दोरिया 107 FM रेनबो ते। गान दोरिया, गान दोरिया, छुए जाक मन, छुए जाक मन।
2: আমরা আবারও আপনাদের সাথে, আর দিনটা হচ্ছে রবিবার। রবিবার মানেই তার দিন, রবির দিন। আমরা দুজনে জয়শ্রী মুখোপাধ্যায়
3: এবং রণজয় মুখোপাধ্যায় আজ ছুটির দিন, এই অবকাশে, এই সময়টায় ঠিক একটা পর্যন্ত আপনারা থাকবেন জয়শ্রী এবং রণজয়ের সঙ্গে, রবি ঠাকুরকে রবিবারের সঙ্গে নিয়ে।
2: ঠিক, দেখো রবীন্দ্রনাথের তো ওই আর কি অবাধ যাতায়াত, যে যখন আমরা রবিবার বা শনিবার এরকমই অনুষ্ঠান আপনাদের সঙ্গে নিয়ে ভাবনা চিন্তায় শেয়ার করতে বসি, তার আগে বারবার রবীন্দ্রনাথ তো প্রতিদিন আছেন, আপনারাও খোঁজেন, আমরাও খুঁজি, আমরা কেউ পাই, কখনো এই সার্চিংটা চলতেই থাকে, এই খোঁজটা চলতেই থাকে।
3: অবশ্যই,
2: আর সেই জন্য বোধহয় রণজয় খোঁজটা চলে বলেই তিনি চিরকালীন,
3: চিরকালীন চিরসময়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে জয়শ্রী, আমাদের আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের আনন্দে, হতাশায়, ভালোবাসায়, সব কিছুতে যিনি থাকেন, যিনি মূর্ত হয়ে থাকেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি একটু আগে বলছিলে যে আমাদের এই যে চর্চা, রবীন্দ্র চর্চাটা আমাদের বাঙালি জীবনে নিরন্তর থাকে, হয়তো অভ্যেসে বা অনভ্যাসে, যেভাবেই হোক না কেন এই চর্চা কিন্তু থাকে। এবং আমরা কখনো জ্ঞানত কখনো অজ্ঞানত আমরা রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরি আমাদের জীবনের বিভিন্ন সময়ে, নানান মুহূর্তে।
2: হ্যাঁ, একটা জাস্ট ছোট্ট কথা একটু শেয়ার করতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে ধরো আমাদের এই ভারতীয় যে মানে নৃত্যের দিক থেকে আর কি, ভারতীয় ট্রেডিশনাল যে আমরা বলি ক্লাসিক্যাল ডান্স, ঐতিহ্যপূর্ণ, কিন্তু রবীন্দ্র নৃত্য তার নিজের ভাবনায় ধীরে ধীরে কিন্তু একটা ওই ঐতিহ্যময় জায়গা তৈরি করেছে। তাই আজকে যখন আমরা বিভিন্ন প্রান্তের যে সমস্ত ক্লাসিক্যাল ডান্সের কথা বলি, তার সঙ্গে কোথাও যেন ধীরে ধীরে রবীন্দ্র নৃত্য তার ওই নিজস্বতায়, নিজস্ব একটা ক্লাসিক্যাল ভঙ্গিতে জায়গা করে নিচ্ছে। তো এইভাবেই রবীন্দ্রনাথ কিন্তু সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষ থেকে পৃথিবীর মানুষ।
3: একদম, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মানে একদম প্রান্তিক যে চাষি বা কৃষক, তাকেও যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর ছুঁয়ে থাকে, সেরকম একজন বিজ্ঞ, বিদ্যাবান এই মানুষকেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছুঁয়ে থাকেন। এখানেই তার স্বাতন্ত্র অন্য সকলের সাথে।
2: তাই হৃদয়ের পথে তিনি সবসময় আমাদের সাথে। মনোময় ভট্টাচার্য।

0: গান দরিয়ায় রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে আমরাও রয়েছি শুধুমাত্র 107 এফএম রেইনবো জয়শ্রী এবং রণজয়।
1: দেখো, বাঙালির সঙ্গে তো রবীন্দ্রনাথের যে পরিচয় সেটা ছোট্টবেলায়, তাই না?
0: একদম
1: ছোট্টবেলায় মা শেখান বেশিরভাগ ক্ষেত্রে আর কি, মাথা নেড়ে নেড়ে বলতে আমাদের। এটা আমারও খুব প্রিয় কবিতা আর কি।
0: তোমার আমার সকলেরই খুব প্রিয়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে,
1: একদম বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
0: ঠিক ঠিক।
1: কেউ আবার সেই সঙ্গে বাবার সঙ্গেও সুর মেলান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, তিন কন্যা দান।
0: দেখো জয়শ্রী, আজকে যে এত কিছু এসেছে, আজকে এত ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই সমস্ত সময়ও যখন ধরো এই কবিতাগুলো যখন অঝরে বৃষ্টি পড়ছে, সেই সময় আমার তোমার মনে হয় না যে বৃষ্টি পরে টাপুর টুপুর সেই ছোটবেলাকার রবি ঠাকুরের কবিতা, মা বাবার সঙ্গে বলা কবিতা, তালগাছের কবিতা, একটা ছবি তৈরি হয় না? এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে যেন একটা আলোড়ন, একটা ঝড় তোলে বিভিন্ন সময়।
1: আসলে ছোটবেলাটা ফিরে আসাটা খুব দরকার মানুষের জীবনে। তো রবীন্দ্রনাথ আমাদের সেই ছোটবেলা ফিরিয়ে দেন। তারপর ধরো আরেকটু বড়বেলা হলো, তখন
0: তখনও তো রবি ঠাকুর থাকেন সবসময়ের জন্য। আমি বলতেই পারি যে আমাদের জীবনের বিভিন্ন সময় রবীন্দ্রনাথ এসেছেন নানান রকমভাবে। যখন কোনো অজানা ব্যথা আমাদেরকে গ্রাস করেছে, সেই সময় তো যদি আমি চোখ বন্ধ করে এ কথা ভাবতে পারি রবি ঠাকুরের লেখায়, যদি জানতেম আমার কিসের ও ব্যথা তোমায় জানাতেম, নিজের মনে মনে এ কথা আমরা মনের মধ্যে সাজিয়ে দিয়েছি, সান্ত্বনা পেয়েছি সেখান থেকে।
1: তারপর ধরো ভালোবাসার কথা, এই যে তুমি বললে একটা বিরহ, তাই না, খোঁজ, রবীন্দ্রনাথের ভালোবাসার কথা, ভালোবাসার আশ্রয় খুঁজে পাওয়া না পাওয়া, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত না ময়। রবীন্দ্রনাথের এই বাঙালির জীবনে নানা দিকে এত প্রভাব, তার জন্যই তো তিনি নতুন করে প্রতিদিন আসেন। এই প্রভাব তো কখনোই কিভাবে যে এতটাই আমাদের জুড়ে থাকে, অবাক লাগে মাঝে মধ্যে ভাবতে। রবীন্দ্রনাথ এই একাই 100 বাগধারাটা, মানে আমরা যদি ছোটবেলা থেকে শেখাই রবীন্দ্রনাথ একাই 100,
0: মানে সমর্থক, একাই 100 সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থক। আমি সেই কারণেই মানে একটু আগে যে কথা বলছিলাম, বা সবসময়ের জন্য আমাদের প্রত্যেকটা বাঙালিরই কথা জয়শ্রী বা রণজয়ের কেন হতে পারে, আমাদের যে কোনো রকমের অনুভূতি
1: আমরা যখন শুনছেন,
0: একদম আমরা যখন কিছু ভাবি জয়শ্রী, সেই সময় রবীন্দ্রনাথ এসে পড়েন আমাদের জ্ঞানত অজ্ঞানত, গোছরে বা অগোছরে, আমাদের আবেগ, আমাদের ইমোশনস, আমাদের সুখ দুঃখ, যা কিছু হোক, এমন কোনো জায়গা নেই আমাদের জীবনে যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে যাননি এবং পথ দেখাননি।
1: ঠিক। ধরো এই যে অন্তর বাহির সর্বত্রই যে অবাধ বিচরণ, তো এরই মধ্যে কিন্তু এই সাহিত্যিকের একটি অন্যতম পরিচয় আছে, সেটা হচ্ছে নারী জাগরণ। 19 শতকের নারীর অধিকার যখন একদমই খুব একটা বলা যায় যে সলিড ছিল না, লিখিত ছিল না, রুল ছিল না, তখন অকল্পনীয় ছিল যে নারীর আবার অধিকার কী, তখন কবিগুরু রবীন্দ্রনাথ নারীকে তুলে আনলেন তার লেখনীর কেন্দ্রীয় চরিত্রে,
0: বাইরে নিয়ে এলেন। অন্তর্মুখী পর্দানসীন নারীকে সেই সময়ের অন্ধকূপ থেকে বাইরে নিয়ে এসেছিলেন যিনি, তিনি রবীন্দ্রনাথ।
1: একদম। নারীকে তিনি কিন্তু স্বাধীন চেতা করলেন, তাকে দিলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাহসী। তো শাস্ত্রে দেখো মেয়েদেরকে মেনলি বলা হয় যে নারী গৃহলক্ষ্মী, ঘরে থাকবে, পুরুষের হৃদয়েশ্বরী হয়ে থাকবে, এটাই দেখতে সবাই ভালোবাসত, হয়তো এখনও কিছু কিছু বাসেন। কিন্তু কবি সাহিত্যিকরা নারীকে তাদের কাব্য প্রেরণার অংশ করেছেন, তাদের মধ্যে তাদের নিজেদের মানসিকে প্রত্যক্ষ করেছেন। কিন্তু রবীন্দ্রনাথের আগে বাংলা সাহিত্যে সম্ভবত কেউই নারীকে এতটা আত্মস্বাতন্ত্র্যমণ্ডিত, শরৎচন্দ্র করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ যেহেতু পৃথিবীর সঙ্গে এবং শরৎচন্দ্রকে তিনি শ্রদ্ধা করেছেন অবশ্যই, সেজন্যই বলেছেন যে একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, কিন্তু সত্যি কথা বলতে এই স্বাতন্ত্রতা সে অবিশ্বাস্য ব্যাপার,
0: এবং সেটাকে সম্পূর্ণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কখনো সেই নারীকে সুখে বহুবর্ণা উজ্জ্বল হিসেবে তিনি দেখেছেন, কখনো দেখেছেন দুঃখে সাদা কালো মলিন অবস্থায় দেখেছেন, আবার কখনো বা কবি দেখেছেন ধূসর জীর্ণভাবে। তবে যাই হোক না কেন, সবটুকুই তো তাঁর আবিষ্কার, তাঁরই আবিষ্কার। সেই আবিষ্কার রবীন্দ্র মনের রবির কিরণের ঝলকানিতে উজ্জ্বল, তাই তো একমাত্র রবীন্দ্রনাথে বলতে পারেন, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই, মম জীবন মরণ বিহারী।
1: সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, শ্রাবণী সেন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: শো 107 এফএম রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: বুঝতেই পাচ্ছেন আমাদের আজকের যে ভূমিকা, সেই ভূমিকা বলেছে যে রবীন্দ্রনাথের চোখে বা রবীন্দ্রনাথের ভাবনায় আমাদের

0: আবার কিছু কিছু অংশ যেভাবে আর কি আমরা দুজনে ভেবেছি রবীন্দ্রনাথের সেই সূক্ষ্ম যে অনুভূতিগুলো, যেগুলো তিনি সবসময় তার চারপাশের মানুষ, তার লেখা, তার আপনজন, তার হারিয়ে যাওয়া মানুষ, তাদেরকে নিয়ে অনুভব করেছেন, তার কিছু কিছু কথা, তাই তো রণজয়?
1: অবশ্যই। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নারী একটা বিশেষ শ্রদ্ধার জায়গায় ছিল সবসময়ের জন্য। এবং আমরা একটু আগেই বলছিলাম যে পর্দানসীন নারীকে অন্ধকূপ থেকে বাইরে বের করে এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই সময় সমাজের বহু মানুষের বহু কটূক্তি শুনতে হয়েছে সেই সময়ের আমাদের যে বাঙালি সমাজ ছিল সেখানে। এবং সেই জায়গায় গুরুদেব নিজে থেকে কখনোই বিশেষভাবে নারীর সেবা গ্রহণ করেননি বা করতে চাননি বলা যেতে পারে, ঠিক যেভাবে পরের সেবা তিনি গ্রহণ করতে চাননি। কিন্তু যখন তিনি অসুস্থ হয়েছেন, জীবনের শেষ সময়টা রোগশয্যায় সেবিকারূপিণী হিসেবে তিনি নারীকে নতুনভাবে অনুভব করেছেন, নতুনভাবে দেখেছেন। এবং নারী প্রশস্তি কবি ধর্ম, রবীন্দ্রনাথ তার অগণিত কবিতায় আকৈশোর নানানভাবে নারীর স্তুতি করে গিয়েছেন। চারিদিকে নারীদের সেই সময় যেভাবে অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, পুরুষের যেভাবে ঘৃণ্য ব্যবহার ছিল সেই সময় নারীদের প্রতি, ভীষণভাবে ক্রুদ্ধ হতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।
0: আসলে সবকালেই দেখো নারীর ওপর যে অপমান অত্যাচার, এটা থামে না কেমন, রবীন্দ্রনাথ এইটা কোথাও তার সেই ভেতরে শিকড়ে ঢুকতে চেয়েছেন। তুমি যেটা বললে যে এই যে অন্তর্মুখী নারী, নারীকে তার ট্যালেন্ট নিয়ে, তার ভাবনা নিয়ে, তার সৃষ্টি নিয়ে, সব কিছু নিয়ে শুধুই তাকে ঠেলে দেওয়া, অন্ধকূপই বলা যায় যে যেখানে তার অসূর্যন পশ্চা, কেউ কেউ সূর্য দেখতে পেতেন না, তাকে সেই অন্তর মহল খুঁজে অন্দর মহল থেকে বাহিরে নিয়ে আসা, বাহির মহল, এ তো এক বিরাট রেভলিউশন হতেই হবে। এবং বাংলাদেশের এই নারীর অপমান কাহিনী যখন কানে আসতো তার, তিনি কষ্ট পেতেন, নারী নির্যাতন দেশের দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে, অথচ অপরাধের দমন নেই, অপরাধীর শাসন নেই, সেই কারণে তার কবিতায় উঠে এলো অবিচার। কবিতাটির কথায় নারীর দুঃখের দশা অপমানে জড়ানো, এই দিকে দিকে দেখি ঘরে ঘরে ছড়ানো, অর্ধেক কাপুরুষ অর্ধেক রমণী, তাতেই তো নারী ছাড়া এদেশের ধমনী, বুঝিতে পারে না ওরা এবিধানে ক্ষতি কার,
1: জানি না কি বিপ্লবে হবে এর প্রতিকার, একদা পুরুষ যদি পাপের বিরুদ্ধে দাঁড়ায়, নারীর পাশে নাহি নামে যুদ্ধে, অর্ধেক কালিমাখা সমাজের বুকটা খাবে ভবে বারে বারে শনির চাবুকটা।
0: এত কথা বৃথা বলা, যে পেয়েছে ক্ষমতা নিঃসহায়ের প্রতি নাই তার মমতা,
1: আপন পৌরুষ করি দিয়া লাঞ্ছিত, অবিচার করাটাই হয় তার বাঞ্ছিত। এভাবেই নারীর প্রতি তাঁর কি অবস্থান ছিল খুব সহজেই বোধ হয় পরিষ্কার তাঁরই লেখনীতে। নারীর ভেতরকার যে সত্যিকারের রূপটা, সেটাকে কবি দেখেছেন নিজের মতো করে রোগশয্যায় শুয়ে। তাই তো কবি বলতে পারেন, এক হিসেবে নারী হচ্ছে ইউনিভার্সাল, তাদের স্থান হচ্ছে সৃষ্টির মূলে, দয়া সেবা লালন পালন এতেই তাদের সত্যকার রূপ প্রকাশ পায়। পুরুষ যেমন বিধাতার স্বতন্ত্র সৃষ্টি, কিন্তু মেয়েদের বেলায় তা নয়, সব নারী মিলে এক নারী, বলেছেন রবীন্দ্রনাথ।
0: সত্যি কি বড় কথা ভাবো তো, যে সব নারী মিলে এক নারী,
1: সত্যি
0: মানে এটা একটা, এ এক সমবেত, মানে বলা যায় যে একটা কমিউনিটি, যেটা সত্যি আমরা দেখো মাঝে মধ্যে এই কথাটা বলি না, এখনো নারীরা মার্জিনাল, এখনো তারা কিন্তু প্রান্তিক বলে ওঠেন অনেকে।
1: এবং সে কারণেই তো তিনি বলেছিলেন, তার কলম গর্জে উঠেছিল, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার,
0: সব নারী মিলে এক নারী, ঠিক। আর এই নারীর অমর্যাদা যদি একজনে দিলে ব্যথা, নজরুল যা লিখেছেন সেটাই, সেই ব্যথা সবার মধ্যে বাজে, কারণ একজন তো সবজন। তো নারীর এই অমর্যাদার কথায় রবীন্দ্র মন ক্ষিপ্ত হতো, তিনি তাই বিশ্বের নারীমূর্তির মহিমার কথা বলেছেন, শুধু আমার না, আমার ঘরের নারী না, আমার চারপাশের নারী নয়, আমার দেশের নারী নয়, যেন এক ভারতবর্ষ ছাড়িয়ে এক বিশ্বের নারীমূর্তি,

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমরা এই যে গানটি শেষ শুনলাম শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং আগে ভালোবাসি ভালোবাসি মাঝখানে একটি গান শুনেছিলাম তিনি শানের কণ্ঠে। এই গানটা শুনতে শুনতে দেখো এটাও তো ঠিক, আমরা গান শুনে শুনে ভাবি যে রবীন্দ্রনাথের গান, কিন্তু গায়কি কিছুটা তফাত বা পরিবর্তন তো জীবনের একটা বিরাট অংশ। সুর এক, কথা এক, রবীন্দ্রনাথ একজনই, কিন্তু মানুষ তার নিজের মতো করে গান, রবীন্দ্রনাথকে তাঁর নিজের মতো করে অনুভব করেন। কেউ হয়তো একটু দ্রুত গাইছেন, কেউ তার সময়ের সেই ভাবনায়। আমরা যখন ধরো, আমরা কেউ গায়ক নই, কিন্তু যখন গাই তখন কোনো কোনো সময় আমি দেখেছি একই গান এত এনার্জেটিক, কোনো কোনো সময় সেই গানেতে হয়তো একটু বিরহ। এটা আমাদের সেই মুহূর্তের এনার্জি অনুভূতি যেভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করে।
2: মানে তুমি যেটা বলছো জয়শ্রী, যে এরকমই আছে তো, রবীন্দ্রসঙ্গীত যারা গেয়ে থাকেন, রবীন্দ্রশিল্পী যারা, তারা অসাধারণভাবে রবীন্দ্রনাথের গানকে তারা গেয়ে থাকেন তাদের গায়ক দিয়ে। কিন্তু প্রচুর মানুষ যারা হয়তো গানের সরগম তারা জানেন না, কিন্তু রবীন্দ্রনাথের যে গান, যে কথা, যে সুর, সেই সুর কথায় হয়তো তারা বেঁচে থাকেন নিজের মতো করে, গানের মতো করে হয়তো সেই শব্দগুলো যখন উচ্চারণ করেন তারা, তখন হয়তো সেখান থেকে একটা পরিতৃপ্তি আসে, একটা শান্তি আসে মনের মধ্যে। হয়তো তার জীবনে সেই সময় খুব ঝড় চলছে, উথাল পাথাল চলছে, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা শব্দ, শব্দব্রহ্ম হয়ে তাকে অনেকটা বোধ হয় শান্তির কাছাকাছি নিয়ে যেতে পারে।
1: একদম। এই যে আজকে আমাদের যে বিষয়, রবীন্দ্রনাথের ভাবনায় নারী, ঠিক তাকো উল্টো দিকটা যদি, কয়েনের তো দুটো দিক, নারী রবীন্দ্রনাথের কতটা, মানে নারীর মনে রবীন্দ্রনাথ। আজকে যদি আমি একজন নারী হিসাবে, আমরা যারা শুনছেন তারা প্রত্যেকেই বিভিন্ন বয়সের, কিন্তু রবীন্দ্রনাথের কথা এবং এই গান শুনতে শুনতে মনের মধ্যে একটা কখনো কোনো সময় এক একটা ছবি উঠে আসে, যে কোনো গান। এই যে আগের গান শুনলাম ভালোবাসি ভালোবাসি, নিজে অস্ফুটে গাইতে শুরু করেন, যেখানে আসলে গায়কই কোনো ইম্পর্টেন্ট নয়, বা তিনি কি কথা হয়তো একটু আদ্র এদিক ওদিক হলো উঁ করে গাইলেন। অর্থাৎ অনুভূতিতে রবীন্দ্রনাথ এভাবেই ব্রিজ করে নিয়েছেন নারীদের সাথে নিজেকে, আর প্রতিটি নারী এভাবেই সেতুবন্ধন করেছেন রবীন্দ্রনাথের সাথে।
2: আর রবীন্দ্রনাথের সঙ্গে নারীদের যে সম্মান তিনি দিয়েছেন, যে অবস্থান নারী সম্পর্কে রবীন্দ্রনাথের, তাই নিয়েই আজকে গান দরিয়াতে জয়শ্রী এবং রণজয় কথা বলছি। এবং অবশ্যই ঠাকুর পরিবারের কথা না বললে বোধহয় সেখানে একটা বিরাটভাবে খামতি থেকে যাবে।
1: একদম একদম। কেননা ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথকে কিছুটা হলেও অন্যভাবে তো
2: আধুনিক এবং এই সংস্কারমুখী যে চিন্তাভাবনাগুলো, সমাজের মূলস্রোতের বাইরে বেরিয়ে এসে কোনো সিদ্ধান্ত নেওয়া এবং সেটা প্রকাশ করা, সেটা তো অবশ্যই জোড়াসাঁকোর একটা বিরাট অবদান ঠাকুর পরিবারের, তাই নয় কি? সেই সময়কার যে সমাজ ছিল, ১৯ আর ২০ এই দুই শতকের যে সমাজ জয়শ্রী, সেটাকে যদি আমরা দেখি, সেই সময়ের বাঙালির সমাজ আধা আধিভাবে বিভক্ত ছিল। ১৯ শতকে পশ্চিমের হাতফিরতা আধুনিকতার স্পর্শে বাঙালির অন্দরের ছবি বদলে যাচ্ছিল। ঠাকুর বাড়িতে সেই বদলের হাওয়া এসে লেগেছিল। রবীন্দ্রনাথের দাদা প্রথম বাঙালি ICS সত্যেন্দ্রনাথ ঠাকুর, নারীদের বিষয়ে তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন নারীদের বিষয়ে উদার, তিনি ছিলেন প্রগতিশীল।
1: আসলে দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি তুমি যেটা বলছো যে ICS করেছিলেন প্রথম বাঙালি, এখনো সেটা লেখা রয়েছে। এই যে ICS হওয়া, হ্যাঁ তখন আমাদের ব্রিটিশ রাজ, অনেক কিছু, মানুষের অনেক কটুক্তি, সব কিছু ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে প্রাধান্যটা কোথায়, আসলে আধুনিকতা। এই আধুনিকতার মোড়ক তো শুধু তিনি নিজের জন্য করলেন না, দেখলেন যে তার চারপাশে, তিনি যদি আধুনিক হন তাঁর স্ত্রীকেও আধুনিক হতে হবে, এবং তাই তিনি মনে করতেন যে স্ত্রীদের উন্নতিতেই জাতির উন্নতি, স্ত্রীদের অবনতিতে জাতির দুর্গতি। এই যে বাঙালি মেয়েরা, তারা সবসময় প্রথা মেনে চলছে, পর্দানুসীন, এই মেয়েদের অবরোধ করে রাখা, তাদের বেদনা দেওয়া, এটা কিন্তু এটার জন্য কোনো আলাদা করে আমার জাতির কোনো লাভ হচ্ছে না, তাই না? এবং সে কারণেই তিনি লিখেছিলেন যে বাংলাদেশে নারী বর্জিত জনতা কেমন অপ্রিয় দর্শন। কি সুন্দর কথা,
2: অসাধারণ। এবং সেই কারণেই তো তিনি বলতে পেরেছিলেন নিজের স্ত্রী জ্ঞানদানন্দিনীকে সত্যেন্দ্রনাথ ঘরের বাইরে বার করতে পেরেছিলেন। বাল্যবিবাহের বিরাটভাবে বিরোধী ছিলেন তিনি, বিধবা বিবাহের পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন বিবাহ বিষয়ে স্ত্রী আর পুরুষের স্বাধীন অধিকার সমানভাবে থাকা উচিত। সত্যেন্দ্রনাথের মেয়েদের বিষয়ে এই উদারতা ঠাকুরবাড়ির অন্দরমহলের চরিত্র বদলে যে বিরাটভাবে সহায়তা করেছিল কোনো সন্দেহ নেই সেখানে।
1: একদম। এই যে জ্ঞানদানন্দিনীর কথা, তার যে পোশাক পরা এবং চলে যাচ্ছে যখন তারা বোম্বেতে, তো এই যে প্রত্যেকটার সঙ্গে নিজেকে বিদেশিনীদের সঙ্গে থাকা, গান করা, তার তো রিফ্লেকশন রবীন্দ্রনাথের ওপর পড়েছে। তুমি যে ঘরে বাইরের কথা বললে আর কি, যে অন্দর মহল থেকে বেরিয়ে আসা, ওই দরজাটা যে খুলে যাচ্ছে এবং সে হেঁটে এক পা করে এগিয়ে আসছে, সামনে একটা বিরাট ঐতিহ্য, একটা পৃথিবী ঐশ্বর্য, এটা তো একজন নারীর কাম্য। একজন নারী চায় আজকের দিনের, একজন নারী যখন সে ভাবে যে আমি আকাশে উঠব, লড়াই করব, সে কিন্তু ভাবতে পারে। এই ভাবনার জোরটা কিন্তু রবীন্দ্রনাথের ট্রেডিশন অনুযায়ী তার, হ্যাঁ, বাড়ির লোক দিয়েছেন, কিন্তু তিনি লিখেছেন, তিনি পৃথিবীকে দেখিয়েছেন আমার নারীরাও অসাধ্য সাধন করতে পারে। এই যে ভাবনাটা, এই ভাবনায় কিন্তু আজ আমাদের নারীরা আমরা রবীন্দ্রনাথের সঙ্গে যুক্ত।
2: অবশ্যই। আর এরকম আরও কথাবার্তা নিয়ে, গান নিয়ে আমরা ফিরছি।
1: আমরা রয়েছি জয়শ্রী মুখোপাধ্যায়
2: এবং রণজয় মুখোপাধ্যায়,
1: আর দুটি গান পরপর শুনবো, শম্পা কুণ্ডু এবং সাহেব চট্টোপাধ্যায়ের।
2: 107 FM রেইনবো।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: নারীর এই ভালোবাসার যে অবস্থান রণজয়, সেইটা কিন্তু ঠিক সেইভাবে তো আমরা যে সময়টার কথা বলছি, সেই সময়টাতে নারীর ভালোবাসার কথা ঠিক আলাদা করে সবাই যে বুঝতো তা তো নয়। তারও যে একটা হৃদয় আছে, সে হৃদয়টা তার স্বামী, তার চারপাশের মানুষ সকলকে একটা অন্যভাবে চায়, এইটা আমরা দেখেছি। কখনোই কেউ হয়তো ঠিক সবাই যে বুঝে উঠতে পারত তা নয়, কারণ রবীন্দ্রনাথের এই পরিচয়টা আমরা যেখান দিয়ে আমরা এগোলাম সেখান দিয়ে আমরা দেখতে পাই যে তাঁরও মনে হয়েছে যে কম বয়সে বনফুল নামক একটা কাহিনী কাব্য লিখেছিলেন। তাতে তিনি বলছেন, বিবাহ কাহারে বলে জানিতে চাহি না, তাহারে ভাসিব ভালো ভালোবাসি যারে।
1: কত বড় কথা, তুমি ভাবো যে কাকে ভাসব ভালো, যাকে ভালোবাসি তাকে, অসাধারণ না?
0: কারণ দেখো এখানে এই লাইনটা, বিবাহ কাহারে বলে জানিতে চাহি না,
1: একদম
0: মানে সামাজিক একটা যে নীতি তাতে যে
1: মানে ভালোবাসার ভালোবাসার অকৃত্রিম ভালোবাসার যে গুরুত্বটা, তাহারে বাসিব ভালো ভালোবাসি যারে, সেটা কি রবীন্দ্রনাথ আনতে চেয়েছেন তারপরে বিবাহটা? এই যে জায়গাটা প্রতিষ্ঠিত করা এবং একদম অযান্ত্রিকভাবে অকৃত্রিমভাবে, এটা একটা বিরাট বিরাট স্টেটমেন্ট রবীন্দ্রনাথ।
0: এবং অনেকটা দেখো যে পাত্রী, যেটা বলছিলাম আমরা যে ব্যক্তিগত যে ইচ্ছে সেটার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ যাকে ভালোবাসা যায় তাকেই যদি বিবাহ করা যায় তো ভালো।
1: অবশ্যই
0: এই যে
1: কেন কেন জয়শ্রী ব্যক্তিগত ইচ্ছের কথা বলছে, সেই সময় বিবাহটা একটা নিপীড়নের একটা জায়গা ছিল,
0: একটা সামাজিক ব্যাপার, মানে এর সঙ্গে দেখা তার সঙ্গে দেখা করে বিয়ে, যে এটা যেটা যেটা ছিল পরবর্তী সময় তৈরি হয়েছে আজকে একটা মানে উদার জায়গা
1: একদম,
0: কিন্তু তখন তো সেটা ছিল না,
1: নিপীড়ন নির্যাতনের একটা জায়গা, বলপূর্বক একটা জায়গা, জবরদস্তিমূলক জায়গা, এই শব্দগুলোর সঙ্গে যেন বিবাহ এই বিষয়টা সমর্থক ছিল, সেটাকে কিন্তু রবীন্দ্রনাথ ভাঙতে চেয়েছিলেন। কিভাবে ভাঙতে চেয়েছিলেন? ভালোবাসা দিয়ে ভাঙতে চেয়েছিলেন, আগে ভালোবাসা তারপরে বিবাহ, সেটা গুরুত্ব কম আমার কাছে।
0: আমি যাকে বুঝতেই পাচ্ছি না, যে হয়তো মৃত্যুপথ যাত্রী তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল শুধু কুল রক্ষা করার জন্য, এটা কি করে একটি পাত্রীর ক্ষেত্রে, একটি নারীর ক্ষেত্রে তার জীবনের জন্য এইভাবে করা যায় কি? সামাজিক অবস্থানে দাঁড়িয়ে তাকে এইভাবে মেরে দেওয়া যায় কি? তো এই মেরে দেওয়ার কথার বিরুদ্ধে দাঁড়িয়ে তার এই লেখাটা কি অসম্ভব! এবং তখন তার অনেক বয়স কম, কিন্তু তখন থেকেই তার মধ্যে এই গর্জন,
1: তার দৃষ্টিভঙ্গি, তার উদার মনস্কতা,
0: এই যে বাস্তবের যে বিবাহিত জীবন, উনিশ শতক তুমি বলছিলে না, শতকের কথা, এবং সেটা পুরুষদের ইচ্ছে অনিচ্ছেটাই মুখ্য, অনেকটা পুরুষ প্রকাশ করতে
1: পারছে সময় ছিল,
0: এবং সেখানে বাড়ি একটা যে পুরোপুরি বংশ মর্যাদা হেনা তেনা এগুলো তো ছিল, কিন্তু একটা স্ত্রী যে হতে চলেছে তার যে ইচ্ছেটাও একটা ইচ্ছে, তার গুরুত্ব দেওয়া হয়নি। এবং এখানে এরকম সামাজিক যে অসাম্যতা বারবার কবিকে ব্যথিত করেছে, কবি বারবার সেই তার বিরুদ্ধে, হয়তো তার মন তখন তার বয়স অল্প, পরবর্তী সময় কিন্তু তিনি লিখছেন, যেমন ধরো মানসী কাব্যগ্রন্থ, সেখানে নারীর উক্তি তিনি লিখছেন।
1: এবং এই প্রসঙ্গে জয়শ্রী আমি বলতে পারি সেই সময় বেশ কিছু মৃত্যু ঘটে গিয়েছিল, যেমন আমি বলতে পারি হরিমাইতি, তার তখন 35 বছর বয়স, তার যে স্ত্রী সে নাবালিকা, 10 কি 12 বছর বয়স হবে খুব বেশি করে,

0: স্ত্রী ফুলমণিকে তিনি হত্যা করলেন। সেই সময়ে বাঙালি সমাজে এরকম ঘটনা আকছার ঘটেছিল এবং সেগুলোকে কোনোরকমভাবে মেনে নিতে পারেননি। নারীদের এই লাঞ্ছনা, এই অপমান, এই মৃত্যু কোনোভাবে কিন্তু মেনে নিতে পারেননি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেখান থেকেই একদিকে যেরকম মানসী কাব্যগ্রন্থে নারীর উক্তি, কবিতায় মেয়েটি তার স্বামীকে বলেছে, অপবিত্র ও করপরশ সঙ্গে ও হৃদয় নহিলে। এই যে জায়গাটা, দাম্পত্য কলহ, সেখানে জোর জবরদস্তি, সেখানে মারামারি, বহুগামিত্ব, এই বিষয়টাকে কোনো রকমভাবে কবি মানতে পারেননি এবং তার বিরোধিতা করেছেন।
1: আমরা এই সমবেত ভালোবাসায় বিশ্বাসী এবং সেই কারণে স্বাগত এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠে, দুজনের কণ্ঠে এই গানটি শুনি।
0: আমরা সবসময় ভালোবাসার জন্যই ভালোবাসায় বিশ্বাসী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: 107 FM রেইনবো, ঘড়িতে সময় বলছে 11:57 হয়ে 55 সেকেন্ড।
3: হ্যাঁ,
2: এবং আমরা দুজন রয়েছি, জয়শ্রী এবং রণজয়, অবধারিতভাবে রবিবারের আজকের সকালে। এবং গান দরিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে কিভাবে নারীকে দেখেছেন, তাদের প্রতি তাঁর যে অবস্থান ছিল, যে শ্রদ্ধা ছিল, এবং সেই সময়কার আমাদের যে বাঙালি তৎকালীন সমাজ ছিল এবং সমাজের যে প্রতিবন্ধকতা ছিল বিশেষত নারীকে ঘিরে, সেই প্রতিবন্ধকতার বেড়াজাল তিনি কিভাবে ভেঙেছেন, এই এক ঘন্টা সময় অতিবাহিত করে এসেছি, পরবর্তী আরও এক ঘন্টা সময় রয়েছে, সেই সব কিছু নিয়েই কিন্তু আমরা জয়শ্রী এবং রণজয় আপনাদের কাছে তুলে ধরছি নানান মুহূর্ত।
3: আমরা ফিরে আসবো অবশ্যই খবরের পর, ততক্ষণে শুনুন অগ্নিপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। ছয় দিনের সফর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়া সফর করেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড সফর করেন। দীর্ঘ ৪০ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের দুই দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ১৪ জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ২০২৩ সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম বা নমস্তে প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কলকাতার রবীন্দ্র সদনে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার উত্তর বাসুলাট গ্রামে একটি জগন্নাথ আশ্রমে গতরাতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় গ্রন্থ, খাট, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র এই আগুনে পুড়ে যায়। আশ্রমের সেবায় তো তাঁর পরিবার অন্য জায়গায় থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সেবায়ত আশ্রমের ভক্তরা। লিখিত অভিযোগের ভিত্তিতে ফলতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জলপাইগুড়ির মালবাজার মহকুমা আদালতের বিচার ব্যবস্থায় যুক্ত হল নতুন অধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হল ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সিভিল কোর্ট জুনিয়র ডিভিশনের। উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন বিচারপতি অমৃতা সিনহা সহ কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতি, বিচার বিভাগীয় আধিকারিক সহ পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাসও। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: নারী পুরুষের সামাজিক একটা বৈষম্য তো ছিলই, তাই না? সেখান নিয়ে আমরা কথা বলছিলাম।
1: হ্যাঁ, আমরা 20-30-এর শতকের সময় কীভাবে সেই বৈপরীত্যটা মাথাচাড়া দিয়েছিল, রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ কী করেছিলেন, এর আগের পর্বে আমরা সে কথা বলেছি। আর এই পর্বেও আরও কিছু নিয়ে আমরা রয়েছি, কিন্তু জয়শ্রী এবং রণজয়
0: গান্দরিয়াতে এবং আজ রবিবার, সেহেতু আমাদের চিরসখার দিন বেশি করে আর কি, তো সেক্ষেত্রে এই যে বৈষম্যের কথা, আমরা আজকে আছি নারীর ভাবনায় রবীন্দ্রনাথ। এবং সত্যি কথা বলতে, আজ একজন মহিলা হিসাবে, একজন নারী হিসাবে আমারও কিন্তু রবীন্দ্রনাথের এই যে ছোটো ছোটো যে সেতু, ছোটো ছোটো যে ভাবনা, প্রতিদিন আমি কিন্তু ওই একই ভাবনায় জারিত হই। আপনারাও হন নিশ্চয়ই, তোমরাও হও। তো এই যে বৈষম্যের কথা আসছে, বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মধ্যে এটা কিন্তু বেশি করে দেখা যাচ্ছে, এই কথা রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন। অর্থাৎ কিনা বাইরে অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন পুরুষেরা, এবং ঘরে সেই পুরুষ কিন্তু যখন এসে নারীর ওপর কর্তৃত্ব রাদার ফলাচ্ছেন, তখন কিন্তু পুরুষই নারীর অধিকর্তা, তাই না?
1: এই বৈপরীত্যটাই তো ওই সময় সমাজকে একটা মারাত্মক জায়গায় দাঁড় করিয়েছিল, তাই নয় কি জয়শ্রী?
0: একদম একদম একদম।
1: এবং সেটারই চরমভাবে প্রতিবাদ করেছিলেন কণ্ঠে লেখনীতে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং বাঙালি তৎকালীন সমাজ

0: এর প্রচুর বিরোধিতা তাকে সহ্য করতে হয়েছে এই কারণে।
1: হ্যাঁ, ধরো জমিদারের যে প্রজা কোরফা প্রজা ছিদাম দুঃখিরাম রই, জমিদার তাদের বঞ্চনা করে, আর বাড়ি ফিরে তারা স্ত্রীদের কিন্তু ওই যে ভেতরের প্রেশারটা যেটা সেই গঞ্জনাটা সে দেয়,
0: মানে স্ত্রীর কাছে সে অধিকর্তা।
1: হ্যাঁ,
0: জমিদারের কাছে যেই যেই এটা পাচ্ছে, নির্যাতনটা পাচ্ছে, সেটা বাড়িতে ফিরে স্ত্রীর ওপর সেটা আরোপ করছে।
1: তো এই যে জায়গাটা, এইখানে দেখো এই ধরনের ঘটনা কিন্তু ঘটে আকচার, যে মানুষ পুরুষ যখন বাইরে থাকে তার মধ্যে যে চাপ সে এসে তার স্ত্রীর সঙ্গে শেয়ার করে, এই যে শেয়ারিংটা তখন ছিল না, যেটা তিনি বারবার বলছেন ভালোবাসার কথা, যে ভালোবেসে যদি সে পাঁচটা কথা বলে এই হলো ওই হলো সেদিন ইত্যাদি, যেটা আজকের সমাজে এসছে, সেই সময় কিন্তু সেটা ছিল না, এবং তার ফলে বাড়ি ফিরে তারা স্ত্রীদের গঞ্জনা দিচ্ছেন এবং স্ত্রী হত্যার দায় বাড়ির বউয়ের উপর, মানে সেই বউয়ের এই যে চাপটা নিতে পারছে না। তো এই যে রুইদের বাড়িতে শুধু দরিদ্র উচ্চবর্ণের মেয়েদেরও যে বিষয় আমরা ছবি দেখছি সেটা কিন্তু উচ্চবর্ণের মেয়েদেরও দেখা যাচ্ছে, তারা দরিদ্র রুই বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ির অত্যাচারে মরে যাওয়ার কথা তো তাঁর লেখনীতে বারবার এসছে। তার মধ্যে প্রথম গল্পটি তাই যে নিরুপমা, নিরুপমার বাবা পণের টাকা দিতে পারেনি, সে এখানে যেখানে সে মারা যাচ্ছে সেটা তো একটা বর্ধিষ্ণ বাড়ি।
0: তুমি নিরুপমার কথা বলছো, সুভারি তারই বা কি হলো, বোবা মেয়ে ছিল সে, দেনা পাওনার এই জগতে মেয়েদের বোবা হয়ে সইতে হচ্ছে সব। রবীন্দ্রনাথ তার ছোট গল্পে সেই সমস্ত লিখে গিয়েছেন।
1: হ্যাঁ, এই যে ধরো নিরুপমা শুভা বা যাদের কথাই বলছি, তো তারা কিন্তু প্রত্যেকেই যে এক একটা চরিত্র এক একটা সমাজকে রিফ্লেক্ট করছে, কেউ বড় ঘর, কেউ মধ্যবিত্ত, কেউ একেবারে দিনহীন, এবং সেখানে কিন্তু এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বঞ্চনার শিকার, কোনো না কোনোভাবে মারা যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সে পণ হোক প্রতিদিনকার প্রাত্যহিকতায় হোক, কারণ শিক্ষা পাচ্ছে না সবটাই, এবং সেটা তার ছোট গল্পে তিনি বারবার বলছেন। আচ্ছা, এত কেন বলছেন? তার মানে তো তার সেই গভীরতাটা সেখানে গিয়ে স্পর্শ করছে, তিনি দেখেছেন একটি মেয়ের এরভাবে হারিয়ে যাওয়া পণের টাকার বদলে, তার প্রতিবাদটা তার লেখায়, সেটা কিন্তু আসলে লিখে ফেলাটাই বড় কথা নয়, তিনি আগে সেটা অন্তরে স্বীকার করেছেন, অন্তরে প্রতিবাদ করেছেন, তারপরে এসেছে তার সেই মুক মেয়েদেরকে যাতে একটু কথা বলানো যায় তার জন্য এক লড়াই, তাই না?
0: অবশ্যই। এরপরে যে সময়টা দেবেন্দ্রনাথের 1905 সালে তার মৃত্যু হয়েছিল এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে পিছুটান কিছুটা কমেছে, সাহানা দেবীর বিয়ে আটকানোর জন্য তাকে মহর্ষির দূত হতে হয়েছিল, এবার প্রকাশ্যে বিধবা বিবাহ সম্পাদনে আর কোনো অসুবিধে রইল না। 19 শতকে বিধবাদের উপরে যেভাবে চাপিয়ে দেওয়া হতো তৎকালীন যে বঙ্গ সমাজ, নানান রকমের তাদের
1: নিয়ম নীতি
0: প্রেশার ক্রিয়েট করা হতো,
1: মানে তাদের প্রায় অর্ধমৃত করে ফেলা হতো, তাই না?
0: সম্পূর্ণভাবে, এবং সেটা যে কতটা অযৌক্তিক ছিল এবং সেটা কতটা কাণ্ডজ্ঞানহীন ছিল, রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের মতো লোকেরা ছাড়া তারা কেউ কর্ণপাত করেননি, তারা ফিরে তাকাননি সেই দিকে। সেই সময় বিদ্যাসাগর প্রশ্ন করেছিলেন, তোমরা মনে করো পতি বিয়োগ হইলেই স্ত্রী জাতির শরীর পাষাণময় হয়ে যায়, দুর্জয় রিপুবর্গ এককালে নির্মূল হইয়া যায়, কিন্তু তোমাদের এই সিদ্ধান্ত নিতান্তই ভ্রান্তিমূলক।
1: সেই জন্য রবীন্দ্রনাথ কিন্তু বিদ্যাসাগর চরিত্রের মূল্যায়ন করেছেন এবং লিখেছেন বিদ্যাসাগর বিধবাদের অচেতন নিষ্ঠুরতা থেকে মুক্তি দিয়েছেন। ভাবা যায় না এই মুক্তির কথা, কতদিন ধরে কত নারী চেয়েছেন, প্রার্থিত, প্রথমে ঋতুগুহ এবং পরে শ্রীকান্ত আচার্য।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে ধরো আমরা নিষ্ঠুরতা নিয়ে কথা বলছিলাম, অচেতন নিষ্ঠুরতা, যেটা তিনি আগে বলেছেন আর কি, বিদ্যাসাগর বিধবাদের অচেতন নিষ্ঠুরতা থেকে মুক্তি দিয়েছেন রবীন্দ্রনাথের ভাবনায়। তো এই এই যে নিষ্ঠুরতা থেকে মেয়েদের কিভাবে মুক্তি দেওয়া যায়, বিশ শতকে রবীন্দ্রনাথের অন্যতম অনুসন্ধান সেটি নিয়ে।
1: এবং সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মেয়েদের মুক্তির জন্য তিনি তাদেরকে বুঝিয়েছিলেন, বিভিন্ন রকমভাবে তাদেরকে সশিক্ষিত করতে চেয়েছিলেন মানসিকভাবে। পুরুষতন্ত্রের যে দাপট ছিল সেটা তো শুধুমাত্র পারিবারিক পুরুষদের মাধ্যমে প্রকাশিত হয় না, পারিবারিক দাসত্বতন্ত্র বজায় রাখার কাজে মাতৃস্থানীয়াদের বিশেষ ভূমিকা ছিল। নতুন প্রজন্মের মেয়েরা মাতৃস্থানীয়াদের কথায় উঠবে বসবে কেন, প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের। ললিতা আর সুচরিতা এই চরিত্র দুটো মাতৃস্থানীয়াদের পুরুষতান্ত্রিক আধিপত্যকে অস্বীকার করেছে।
0: দেখো এখানে একটা কথা দেখো খুব সুন্দর, যেটা ললিতা সুচরিতা এবং সেখানে মাতৃস্থানীয় পুরুষতান্ত্রিক আধিপত্য, অর্থাৎ কোথাও কোথাও এইটাও তো ঠিক কথা যে মেয়েরা যারা ধরো একসময় ছোট ছিল, যারা এক্সপ্লয়টেড বা যারা তাদের স্বাধীনতার কথা কখনো ভাবেনি, তারা এইভাবেই বড় হয়েছেন এবং বয়স্ক হয়েছেন, তারা যখন গিয়ে পৌঁছলেন মানে মাতৃস্থানীয়া হলেন, তখন কিন্তু যারা ছোট তাদের উপর তাদের ওই একই যে আধিপত্য, এক যেটা তারা পেয়ে এসছেন
1: পুরুষতান্ত্রিক দাপট,
0: হ্যাঁ মানে মহিলাদের দ্বারা, কিন্তু মানে সেই হিসাবে পুরুষতান্ত্রিক যে দাপটের তারা হয়তো শিকার হয়েছেন সেটাই আবার তারা প্রতিফলন করছেন। অর্থাৎ তারা চেয়েছেন বারবার রিপিট হোক, কিন্তু এই জায়গাটা, এই যে মহিলাদের না পাওয়ার যন্ত্রণাটাকে একটা দিন তো বন্ধ করতে হবে, যাতে পরবর্তী যে প্রজন্ম সে আসবে মুক্তির স্বাদ নিয়ে, এই জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করলেন কিছু চরিত্র, যারা বললেন যে মাতৃস্থানীয়াদের উদ্দেশ্যে যে তারাও নিশ্চয়ই তারা এই সমাজে এক্সপ্লয়টেড হয়েছেন, তারা মুক্তি পাননি, তারা তাদের কথা বলতে পারেননি, এই পুরুষতান্ত্রিক আধিপত্য এবার বন্ধ হবে এবং তারাও যেন সেক্ষেত্রে সহযোগিতা করে।
1: এবং সেখানেই সরাসরিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তা ছিল, নতুন প্রজন্মের যারা মেয়েরা, অল্প বয়সী মেয়েরা, তারা মাতৃস্থানীয়দের কথায় উঠবে বসবে কেন, একটা জায়গা তো ভাঙতে হবে, সেই ভাঙার বার্তাই দিয়েছিলেন গুরুদেব।
0: এবং এখানে তিনি একটা জিনিস তো উপলব্ধি করেছিলেন সেই সময়ে, যে এটা একটা চেন, একটা দিন ভাঙা দরকার, এবং যেখানে একজন যেই বাইরে বেরোবেন

0: তার অন্দরমহল ছেড়ে। তিনি মুক্তির কথা তার পরবর্তী জেনারেশনকে বলবেন, প্রজন্মকে, সে তার পরবর্তী। অর্থাৎ এদের মধ্যে কোথাও কোনো মহিলাই আরেকজনকে দাবিয়ে রাখবে না। এটা কিন্তু সবাই সেই মুক্তির আস্বাদ পাওয়ার পরই অনুভব করতে পারবেন। এই যে জায়গাটা এত তিনি গভীরে ভেবেছেন গোড়া উপন্যাস লেখার সময়, রবীন্দ্রনাথের যে পরিবার, সমাজ, দেশ, এই তিনটে চরিত্রগুলোর যে বোঝাপড়া, সেটা কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেখো, পরিবার সে একটা সমাজের অন্তর্গত, একটা সমাজ একটা বিরাট দেশের অন্তর্গত। অর্থাৎ প্রেক্ষাপট কিন্তু দেখো গোড়ার ক্ষেত্রে একটা অন্য সময়, দেশ তখন স্বাধীনতাকামী, পরিবার এবং সেখানে সমাজ, এই দুটো অংশ তাকে জুড়ে রয়েছে। অদ্ভুত একটা, মানে সেই সময়কার কেমিস্ট্রি বলা যায়।
1: অবশ্যই, মানে ওই যে বন্ডিং, এই যে একটার সঙ্গে আরেকটা জড়িত,
0: জড়িয়ে থাকা, রাইট,
1: সেটা একটা বিরাটভাবে কিন্তু একটা প্রভাব, এবং সেই জায়গাটাকে মান্যতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চেঞ্জ করতে চেয়েছিলেন। তিনি চেষ্টা করেছিলেন, তিনি সেই সময়ের অনেক পরিবার, সমাজ, দেশের নামে মেয়েদের যেভাবে ভুলিয়ে রাখা হতো, যেভাবে নেশাগ্রস্ত করে রাখা হতো,
0: এবং অচেতন নিষ্ঠুরতা যে কথাটা
1: তাদের
0: বলেছে,
1: এর মাধ্যমে অন্ধকূপের দিকে ঠেলে দেওয়া হতো, এটা কিন্তু ঠাহর করেছিলেন রবীন্দ্রনাথ প্রথম।
0: আচ্ছা, তুমি এই যে বারবার বাইরে যাওয়ার কথা আমরা অনেকবার বলেছি, তো এই যে ঘরে বাইরে, এবং সেখানে বিপ্লবী সন্দীপ দেশের নামে বিমলাকে ভোলাচ্ছে, ভুলিয়ে রাখতে চেয়েছে, সেই যে ভুলিয়ে রাখা, মেয়েদের অচেতন করে রাখা, যদি বিপ্লবের কাজে মেয়েদের যোগ দিতেই হয় তাহলে কিন্তু অচেতন নয়, সচেতনভাবে নিজে বুঝে অংশগ্রহণ করতে হবে।
1: এখানেই স্বশিক্ষিত করতে চাইনি, সেটা পারেনি। বিপ্রদাস কুমুদিনীকে মানুষ করেছিল, কিন্তু সেই কুমুদিনী তার স্বামী উঠতি ব্যবসায়ী মধুসূদন ঘোষাল, সে যেভাবে অত্যাচার করছে, যেভাবে প্রতিদিনকার প্রতি রাতে দাম্পত্য অত্যাচারিত হচ্ছে, মৃণালের মতো কিন্তু দৃঢ়তা তার নেই, কুমুর নেই। দাম্পত্যের যে সমস্যা, তার ফলে ইতিমধ্যেই তার গর্ভে সন্তান এসেছে, দাদার ঘরে চলে গিয়েছিল কুমু, আবার স্বামী গৃহে সে ফিরেছে, তাই সে কিন্তু মৃণালের মতো স্বামীকে ছেড়ে সেখান থেকে বেরোতে পারেনি।
0: আসলে এই সময়টায় আমার মনে হয় সমাজ এতটা শিক্ষিত হয়ে ওঠেনি যে একজন সিঙ্গেল মাদারকে প্রাধান্য দিয়ে ফেলবে, এবং এই অধিকারটা পেতে গেলে কিন্তু
1: সেই সময় ছিল না।
0: হ্যাঁ, সেই বলছি তো, এটা আরও বিশাল ব্যাপার। এখনও তুমি দাঁড়িয়ে দেখো সিঙ্গেল মাদার, এই ব্যাপারটা কিন্তু অনেক জায়গায় মানা হয় না, অনেক জায়গায় বাবা মা দুজনের নাম চায়। এই যে অধিকারটা একদিনে একটা শতাব্দী কেটে গেল, কিন্তু আস্তে আস্তে করে, একটু একটু করে, এই লেখনীর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু একটা সমাজ তৈরি হচ্ছে। মেয়েরা নতুন করে পুরুষদের পাশাপাশি গড়ে তুলেছে নিজেদেরকে, আধিপত্য বিস্তার করতে পেরেছে। এই যে বিমলা, তাকে আবার নতুন করে ভাবতে হয়েছে যে আসলে নিখিলেশ আর সন্দীপের মধ্যে কে ভালো। এই যে অদ্ভুত যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু আজকে যখন আমরা পড়ি, আমরা তখন সাইকোলজিক্যালি কিন্তু ট্রিট করি যে সত্যি নিখিল ভালো নাকি সন্দীপ ভালো। রবীন্দ্রনাথ তার মতো করে লিখেছেন,
1: আমরা সেইভাবে ভাবতে শিখিয়ে গিয়েছেন
0: একদম। এইটাই আমি বলতে
1: চাই, জয়শ্রী,
0: আজকে আমরা বসে, আমি কিন্তু ভাবি রবীন্দ্রনাথের সঙ্গে যখন পড়ি, তখন কিন্তু একটা আমার সেতু বন্ধন তৈরি হয় যে তিনি কিভাবে লিখেছেন আর আমি কিভাবে পড়ছি,
1: এবং আমাদের নিজেদের সঙ্গে রিলেট করার একটা যে কোনো বিষয় নিয়ে, খুব গূঢ় কঠিন যে তত্ত্ব, তৎকালীন যে বঙ্গ সমাজ, সেই সময় যে পর্দানুসীন যে সমাজ ছিল, সেই সময় যে গোঁড়ামি ছিল, সেগুলো বোধহয় নিজেদের সঙ্গে রিলেট করি, এবং কীভাবে ভাঙতে পেরেছিলেন রবি ঠাকুর, এবং সেখানে অন্যতম ভূমিকা নিয়েছিলেন, রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর তো রয়েছেন, কিন্তু সেখানে যে রবীন্দ্রনাথ তার লেখনীর মাধ্যমে যে অন্যতম ভূমিকা নিয়েছিলেন, সেটা পরিস্ফুট হয়, যত পড়ি তত সেই বিষয়টা অন্যরকম লাগে একদম।
0: সোমলতা আচার্য চৌধুরী কণ্ঠে ভাবনা কিভাবে বাড়ে।

0: অসাধারণ সেই গান শুনতে শুনতে কিন্তু আমরা রবীন্দ্রনাথের সেই অসাধারণত্ব থেকে বিদায় নেব।
1: একদম, মানে সেই সময়টায় এসে আমরা দাঁড়িয়েছি। একদম শেষে একটাই কথা বলবো, রবীন্দ্রনাথ যে এত কিছু করেছেন, তিনি চেয়েছেন যে মহিলাদের যেরকম নিজেদের অধিকারের কথা বলতে হবে, তেমনি পুরুষদেরও নিজেদেরকে পাল্টাতে হবে, বদল করতে হবে। আর এভাবেই রবীন্দ্রনাথ নারীদের, মহিলাদের সম্পূর্ণ আকাশ দিতে চেয়েছিলেন।
0: একদম, সমস্ত পিছু টান থেকে বেরিয়ে পৃথিবীর কথা শুনতে বলেছেন। আমরাও কিন্তু আপনাদেরকে এইসব কথাগুলোর মধ্যে সেই রবীন্দ্রনাথের বার্তা সেসবই আমরা পৌঁছে দিতে চাই। আর সময় নেই, শেষ গানে আমরা লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনবো। আর বলতে হবে, এই যে গানটি আমরা শেষ শুনেছি, মনোজ মুরালী নাইয়ারের কণ্ঠে,
1: আর এই গানের রেশনি, লোপামুদ্রার গানের রেশনি, আজকের মতো স্টুডিও থেকে বিদায়। জয় শ্রী রণজয়।
0: কিন্তু আমরা ফিরে আসবো ঠিক এক ঘন্টা পরে নাটক শোনানোর জন্য।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ছদিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়া সফর করেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড সফর করেন। উল্লেখ্য, দীর্ঘ 40 বছর পরেই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18 ও 19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18ই জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। অন্যদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হবে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: too late?
1: Sure.
0: Eat this.

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ছদিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়া সফর করেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড সফর করেন। উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড গিয়েছিলেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের ১০ জনকে এখনও উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত ২০১৭ সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতদীর্ণ এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর ১৮ বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি ২০১৩ সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তার ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর ১০৭ FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর
2: ১০৭ FM রেইনবো। ঘড়িতে সময় ২:০২ হয়ে ৪২ সেকেন্ড। শুরু হচ্ছে আজকের বাংলা নাটক জল ছবি।
3: আজকের নাটক জল ছবি, রচনা ও প্রযোজনা কাজল চক্রবর্তী, নাটক জল ছবি। শোভন,
4: তোরা একবার আয়, আমি আর কতদিন বেঁচে থাকতে পারবো জানি না, কেউ বুঝতে পারবে না, কাউকে বোঝানো যাবে না আমার অবস্থাটা। লেখার মতো তো নয়ই, আমার সন্দেহ কতটুকু বলার মতো, তবুও ছটফট করছি, এছাড়া আর কি করতে পারি জানিস, এখানে কেউ নেই বলার মতো, শুধু একটা বোঝা মনে মনেই বয়ে বেড়ানো, কত আর সহ্য হয় পারছি না। আয় একবার খুব তাড়াতাড়ি।

0: এক সময়ের নিবিড়। ঠিকানাটা খুব ডিটেলসে দেওয়া আছে।
1: প্রায় একই চিঠি আমিও পেয়েছি, আর কেউ কি পেয়েছে?
0: মনে হয় না। আমাদের দুজন ছাড়া আর কাকে লিখবে নিবিড়?
1: নিবিড়ের দাদার কাছে গিয়েছিলাম, উনি কিছু জানলে বলতেন, চিঠির ব্যাপারে আমিও কিছু বলিনি।
0: নিবিড়ের দাদা কিছু বললেন? আমরা ওর চিঠি পেয়েছি প্রায় এক বছর পরে, সুজনপুরে যাওয়ার পর। একটাই চিঠি, তাও এমন একটা অদ্ভুত চিঠি।
1: নিবিড়ের দাদা শুধু জানেন নিবিড় বেঁচে আছে, এই পৃথিবীর কোথাও নিবিড় আছে, সুজনপুর নামটাই মনে করতে পারছেন না। সংসারের দেয়ালে একদম পেরেক পোঁতা হয়ে গেছেন ভদ্রলোক। এমন দিন জীবন যাপনে একটা দায়িত্বজ্ঞানহীন ভাইয়ের কথা আজকাল আর কে।
0: হ্যাঁ, নিবিড়টা বরাবরই ডাল ভাতের চিন্তা শূন্য।
1: হা হা অট্ট হাসি আর লাগাম ছাড়া আবেগ,
0: মাঝে মাঝে খুব রাগ হতো।
1: হ্যাঁ, আমাদের কেরিয়ার গড়ার মগ্নতার বিপরীতে ওর বেপরোয়া দিন যাপন, হয়তো সেটা ছিল আমাদের বিবেকের উস্কে ওঠা।
0: বাজে কথা, ও তখনও কোনো মহান কাজ করছিল না, এখনো করছেন না। সুজনপুরে একটা সাধারণ ছাপোষার চাকরি করছে।
1: আমরা সেটা বলতে পারি না, আজ এক বছর ওর সঙ্গে কারো যোগাযোগ নেই।
0: এই চিঠিটা একটা বাজে রসিকতাও হতে পারে।
1: নিবিড় মাঝে মাঝে খাপছাড়া হয়ে উঠত, সময়কে থমকে দাও বলে সেবার তোর ঘড়িটা হাত থেকে ফেলে দিয়েছিল।
0: কোনো মানে হয়? ঘড়িটা আমি আর জীবনেও ব্যবহার করতে পারিনি।
1: তবে এই চিঠিটা কেমন কান্না কান্না, নিবিড় সত্যি হয়তো ডাকছে আমাদের।
0: ভেবে দেখতে হবে।
1: তাহলে নিবিড়ের চিঠি পাইনি এমন ভাব করে চুপচাপ বসে থাকব? আমরা খুব স্বার্থপর হয়ে যাচ্ছি শোভন। অতীত থেকে উড়ে এসেছে একটা চিঠি, এটা অতীতের ডাক, আর আমরা দুদিনের সংসার চক্র ছাড়তে হবে এই ভয়ে শুধু তর্ক করছি।
0: বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই, আমি চেপে যেতে পারতাম। আমি তোকে ডেকে আনলাম, তারপর এখন চিঠিটা নিয়ে তর্ক করছি।
1: তার মানে আমরা যাচ্ছি?
0: তার মানে আমরা ভাবছি। নিবিড়ের চিঠিটা থেকে কিছুই বোঝা যাচ্ছে না বিপদটা আসলে কি। তবে আমরা যাব, তার আগে দুদিন আমাকে একটু ভাবতে দে, কিছু খবর জোগাড় করতে দে। তুই তো জানিস আমি সব ঠিকঠাক না করে কোনো কাজে নামি না, হোক না সেটা বন্ধু উদ্ধার অভিযান, আই মাস্ট বি কনফিডেন্ট। বাই দি ওয়ে, শ্যামলী মারা যাওয়ার কতদিন হলো রে?
1: খুব বেশি দিন নয়। হঠাৎ শ্যামলী কেন?
0: নিবিড়ের ওখানে যাচ্ছি, হঠাৎ শ্যামলীকে মনে পড়ে গেল।
1: তাহলে আমরা যাচ্ছি?
0: আমরা যাচ্ছি। টুইস্টে মর্নিং।

0: জানিস, এখানে কেউ নেই কথা বলার মতো, শুধু একটা বোঝা মনে মনেই বয়ে বেড়ানো, কত আর সহ্য হয় পারছি না।
1: নিবিড়, কেন এমন হয়, কি হয়েছে তোর, তুই কেন নিজেকে?
0: তোরা একবার আয়, আমি আর কতদিন বেঁচে থাকতে পারব জানি না।
2: কি হতে পারে, খুনটুন? খুনের ঘটনায় জড়িয়ে পড়েনি তো নিবিড়?
1: মনে হয় এসে গেছি শোভন, সুজনপুর।
3: যাবে?
4: যাইতাম, কই যাইবেন?
3: কারখানা কলোনি।
4: বসেন,

0: আমাদের শুয়ে গেছে, আপনারা নয়া কিছু অসুবিধা ঘটবে, দিনে রাতে ওই গন্ধ, জায়গাটার বড় অসুখ বাবু, এই হচ্ছে জায়গাটার শ্বাসের দুর্গন্ধ পইসতেছে।
1: ভালোই অভ্যর্থনা বলতে পারিস, এখানে নিবিড় আছে, আমায় থাকতে গেলে আগে পাগল হতে হবে।
2: তার মানে
1: শোভন,
2: সবখানে শহরের স্বাচ্ছন্দ্য আর ওই জৌলুস খুঁজে বেড়ালে চাকরি করা যায়।
1: যাই বলো, জায়গাটা একটা ভীষণ চাপ আছে, ঘর ঘর শব্দ, বাতাসে গন্ধ, এক চিলতে সবুজ নেই, এখানে ওখানে কেমিক্যালসের ছোট।
2: হ্যাঁ, এখানে শুধু যন্ত্রকে ঘিরেই মানুষ। জব্বর বলছেন বাবু,
3: তুমি একটু তাড়াতাড়ি চালাও তো,
0: মোটরের মতো কি আর চালান যায়। আমায় দিয়ে যখন বনি করলেন তখন ঘুরতে হইলে আমায় ডাকবেন।
1: এই যে বললে বেড়াবার কিছু নেই,
0: ওই তো দুটো টিলা আছে দূরে, এখান মরা নদী আছে, আর জমিদারের ভাঙ্গা দালান আছে, আছে মোহিনী দিঘি আর মোহিনী পার্ক।
2: মোহিনী পার্ক
0: জমিদারের বাগান ছিল, দিঘিটারে মাঝে রাখি কারখানা যেটাকে ওটাকে পার্ক বানালো, তবে ওইখানে না যাওয়াটাই ভালো।
1: তাহলে পার্কের দোষটা কোথায়?
0: জমিদারের বউ আসিল মোহিনী, দিঘির জলে ঝাঁপ দি জীবন জ্বালা জুড়িয়েছিল, লোকে কয় মোহিনী নাকি কোনো জানত লোক গুলারে দিঘির পানে টানে।
1: আমরা বোধ হয় এসে গেছি।
3: না থামো থামো থামো থামো,
0: রাখলাম, নামেন তাইলে।
2: এই তো টাইপ 350। নিবিড়
1: ফাঁকা, দরজাটাও খোলা,
2: ভেতরে উকি দিয়ে দেখ।
1: ভেতরে কেউ নেই, নিবিড়ের ডেরা। নিবিড় কোথায়?
2: এই যে ভাই,
4: আমায় ডাকছেন বুঝি?
2: না হ্যাঁ, এই যে তুমি ওই দিকটায় থাকো নাকি?
4: হ্যাঁ, এই যে ওই দিকটার বাড়িতে।
1: তোমার নাম কি?
4: নরেন, সবাই নালা বলে।
2: তুমি নিবিড়কে চেনো?
4: চিনব না, নিবিদ্যা বলে আমি নাকি ওর একমাত্র বন্ধু।
1: একমাত্র বন্ধু? বাবা, বেশ ভালো।
4: আপনারা বোধহয় নিবিদ্যার বন্ধু না?
2: হ্যাঁ, আমরা অনেক দূর থেকে আসছি।
4: আমি জানি আপনারা বড়গঞ্জ থেকে আসছেন।
2: তোমায় বলেছে নিবিড়?
4: নিবিদ্যা শহরের গল্প উঠলেই আপনাদের কথা বলে।
1: এখন নিবিড় কোথায়?
4: জানি না, আজকাল কোথায় যায় আমার সঙ্গে কথাও।

0: তুমি বসো, তোমার কাছে নিবিড়ের গল্প শুনি।
1: কয়েকদিন ধরে বোধহয় কাজেও যাচ্ছে না, আজকাল কোথায় যায় জানি না। কি নিবিড়দা কি হয়ে গেছে, কথা বলে না, হাসে না। কতদিন এসে আমি ঘরের আলো জ্বেলে দিয়েছি, অন্ধকারেই বসে থাকে আর ছাই পাশ খায়। আপনারা ওকে শেষ কবে দেখেছেন?
0: কেন বলো তো?
1: চিনতে পারবেন না, রোগা কালো আর এক মুখ দাঁড়ি গোফ। একসময় কি সুন্দর কথা বলতো।
0: এমন কিছু কি ঘটেছে যার পর থেকে তোমার নিবিড়দা?
1: কি ঘটবে, এখানে কিছু ঘটে না, শুধু কারখানা চলে, সাইরেন বাজে, লোকে শাড়ি দিয়ে কাজে যায়। নিবিদ্যা বলতো,
0: হাসছো কেন?
1: নিবিদ্যা খুব সুন্দর শব্দ করে বলতো, কারখানা চলে গড় গড় গড় গড় গড় গড় গড় গড় গড় গড়।
0: নিবিদ্যা কি বলতো?
1: বলতো, নলেন এখানে আমরা এক একটা যন্ত্র, মানুষ নই, গান গাইতে জানি না, ভালোবাসতে জানি না, ভাবতে জানি না। কত ভাবনা আছে নরেন, তুই বরাহগঞ্জে গেলে বুঝতে পারবি।
0: তুমি বুঝতে এত কথা?
1: কিছু কিছু, চাপ না। কেমন সুন্দর, মানে ভালো লাগতো শুনতে। নিবিদ্যা বলতো, এখানে শুধু অর্থহীন দিনের পর অর্থহীন সন্ধ্যা, তারপর জোরে জোরে পদ্য পড়ত। একবার নিবিদ্যা সবাইকে বোঝালো, বাতাসের এই গন্ধে নাকি ফুসফুস ছেঁদা হয়ে যায়। কেউ বুঝলো কেউ বুঝলো না, কিছু গন্ডগোল হলো।
0: আচ্ছা, নিবিড় আর কিছু বলতো তোমাকে?
1: একদিন কাঁদছিল।
0: নিবিড় কাঁদছিল?
1: শুয়েছিল, ওর চোখে জল দেখে আমারও কাঁদতে ইচ্ছে করছিল। ও কেমন কান্না হাসি হেসে বলল, আজকে আমার এক প্রিয়জন মারা গেছে আগুনে পুড়ে।
2: কে মারা গেছিল?
0: শ্যামলী, তুমি চিনবে না, ওর এক আত্মীয়া। ও কোথাও যায়?
1: আপনারা মানা করবেন, আজকাল ও মাঝে মাঝে মোহিনী পার্কে যায়, মোহিনীর জল দুঃখী লোককে টেনে নিয়ে যায়। আমি নিজে তিনটে লাশ দেখেছি, মোহিনীর জলে ডুবে মরেছিল। নিবিদ্যাও খুব দুঃখী, ও যদি কোনোদিন, হা ভগবান, এ কি কথা বলছি, নিবিদ্যা বেঁচে থাকুক।
0: তুমি ভাই একটু কষ্ট করে ওকে খুঁজে আনো, কোথাও দেখলে বলবে কমলা শোভন এসছে।
1: হ্যাঁ সেই ভালো, আমি খুঁজে দেখি, আমি যাই দেখি খুঁজে।
0: ছেলেটা কেমন যেন, মনের বয়স বাড়েনি, বোধ হয় কিছুটা মেন্টালি রিটায়ার্ডেড। নিবিড়কে খুব পছন্দ করে, নির্বাসনের একমাত্র ভক্ত। নরেন ফিরে এলে যে কিছু বলবে, কি হয়েছে তোমার?
1: নিবিদ্যা বোধ হয় পাগল হয়ে গেছে।

0: একটু আসতে পারি?
1: কে হতে পারে? নারী কণ্ঠ, আসুন।
0: নমস্কার, আমি একটু জেঁচিয়ে এলাম।
1: নিবিড় তো ঘরে নেই, আপনার নিবিড়ের সঙ্গে কাজ ছিল?
0: আপনারা তো নিবিড় তার বন্ধু।
1: হ্যাঁ, আজই এসেছি।
0: আপনারা দুজন নিশ্চয় কমলবাবু আর শোভনবাবু, আন্দাজ করতে পারছি, তবে কে কোনজন বলতে পারবো না।
1: আমি শোভন আর ওই কমল।
2: নমস্কার,
1: আপনি বসুন না।
0: আমি বিজয়া, নরেনের দিদি।
1: আপনি কি আমাদের কিছু বলতে চাইছেন?
0: আপনারা আমার ভাই নরেনকে দেখেছেন, লক্ষ্য করেছেন নিশ্চয়। ও ঠিক কি বলবো, পূর্ণ মানুষ নয়।
2: না না, ভালোই তো, খুব ভালো ছেলে।
0: ভালো ছেলের কথা নয়, নরেনের মনের বিকাশ হয়নি, শরীরের অনেক পেছনে চলছে বুদ্ধি।
1: হ্যাঁ, ওরকম হয় কখনো কখনো।
0: আমি বলতে চাইছি নরেন আজকে অনেকখানি স্বাভাবিক, আর সেটা সম্ভব করেছেন আপনাদের বন্ধু।
1: আপনি নিবিড়ের কথা বলছেন?
0: হ্যাঁ, এই ধরনের মানুষের সঙ্গে, মানে নরেনের মতো ছেলেদের সঙ্গে কারো যে এত আন্তরিক সম্পর্ক হতে পারে তা আমার ধারণায় ছিল না। আমি ওর দিদি, আমি কোনোদিন ওকে এতটা বুঝতে চেষ্টা করিনি।
2: নিবিড় একটু অন্যরকম,
0: সেটাই তো বিপদ।
1: কিরকম?
0: আমি আপনাদের বন্ধুকে বুঝতে চেষ্টা করেছিলাম, একটা লোক নরেনকে এতটা সময় দেয়, তারপর নরেন যখন মুক্ত হয়ে শুধু ওর কথাই বলে, তখন একটু আলাদা করে ভাবতে হয় বই কি।
1: আপনি কি নিবিড়কে ভালোবাসতে শুরু করেছিলেন?
0: এত সরাসরি প্রশ্নটা করলেন?
1: প্লিজ অন্যরকম ভাববেন না। নিবিড় মানে আপনি নিশ্চয়ই জানেন নিবিড় আজকাল কেমন দিন কাটায়, আমরা এসেছি ওকে সাহায্য করতে, কাজেই সব কিছু জানতে হলে।
0: আপনারা এতদিন পর? আমি শুধু ভাবছিলাম লোকটাকে সবাই ভুলে গেছে, ওর অতীতের সূত্র ছিন্ন হয়ে গেছে, আর এখানে একা আমাদের মতো অতি সাধারণ একটা জীবনে একে।
1: আমরা ওর চিঠি পেয়েই আসছি।
0: আপনাদের কাছে বোধহয় এসওএস গেছে, একটা ডুবন্ত মানুষকে বাঁচানোর আবেদন, তারপর আপনারা এসেছেন, তাই না?
1: নিবিড় এক বছর ধরে কোনো যোগাযোগ রাখেনি।
0: আপনাদের ঘনিষ্ঠ বন্ধু এক বছর কোথায় আছে, কেমন আছে, সেটার জানার আপনাদেরও কোনো কৌতূহল হয়নি?
1: আপনি কি আমাদের অভিযুক্ত করছেন?
0: আমি কেন করব, কোন অধিকারে?
1: বুঝেছি বিজয়া দিদি, আপনি কি বলতে চাইছেন, কিন্তু একটু ভেবে দেখুন। একজন বন্ধু কোথাও আছে, জায়গাটার নামও জানা আছে, একটা চাকরি করছে সেটাও জানা আছে, তারপর হঠাৎ করে আমরাই বা কেন উৎকণ্ঠায় দিন কাটাবো? মনের মানুষ কিংবা রক্তের সম্পর্ক থাকলে প্রত্যেক দিনের খোঁজ খবরটা খুবই স্বাভাবিক। বন্ধুদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, তাই না?
0: যাই হোক, আপনারা এসেছেন, এখন যদি
1: প্লিজ আমাদের একটু সাহায্য করুন। নিবিড়কে হয়তো আপনি অনেক ভালো করেই বুঝতে পেরেছেন, আর মেয়েদের পুরুষকে বোঝার ক্ষমতাটা স্বাভাবিকভাবেই একটু বেশি।
0: আপনাদের বন্ধুর কি মস্ত অহংকার, কিসের এত দম্ভ, কিসের এত গর্ব, কে সে, কি করতে পেরেছে?
1: আপনাদের আপনাদের দুজনের কথাই বলুন।
0: লজ্জা, লজ্জা, জানেন প্রত্যাখ্যানের জ্বালা।

0: নিবিতা, আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন। দিন দিন কোথায় তলিয়ে যাচ্ছেন, কি হয়েছে আপনার?
1: তুমিও বলছো আমি ভুল করছি, তুমি তো একজন বিচক্ষণ মহিলা।
0: আমি আমার বুদ্ধি বিচার নিয়ে আলোচনা করতে আসিনি।
1: তাহলে কেন এসেছো?
0: কেন অমন করছেন?
1: কিছুই তো করিনি আমি, আমি একা একা আছি, কারো কারো কিছুর মধ্যে নেই। একটু নিরালায় এক নিবেদ যদি একা থাকে তাতে কার কি, কারো কিছু যায় আসে তাতে?
0: চিৎকার করতে হবে না, কারো কিছু যায় আসে কিনা ভালো করে ভেবে দেখেছেন?
1: তাকিয়ে দেখো, দেখো, তাকিয়ে দেখো চারদিকে, প্রত্যেকটা মানুষ হেঁটে চলে যাচ্ছে, কারো দুদণ্ড দাঁড়ানোর সময় নেই, কারো দিকে ফিরে তাকানোর সময় নেই।
0: আপনি কি কখনো চেয়েছেন কেউ আপনার দিকে ফিরে তাকাক? আমার সন্দেহ, আপনি আপনি একটা জীবন্ত লাশ, তা না হলে,
1: তা না হলে
0: দেখতে পেতেন, দেখতে পেতেন এই দুর্গন্ধময় যন্ত্রভূমিতেও কোথাও ফুল ফুটে আছে।
1: তুমি এই সুন্দর কথার ফুল নিবিড়ের মতো একটা লাশের উপর ছড়িয়ে না দিয়ে কোন জীবন্ত প্রাণীর কাছে নিয়ে যাও, যাও, যাও, যাও।
0: উপলব্ধিকে নিংড়ে পাওয়া কথা সাজানো সুন্দর হলে আমার কিছু করার নেই।
1: তোমার মতো মেয়ের অত বিবাহ বিচ্ছেদ হয় কেন? কেন কেন কেন বিজয়া,
0: কেন? আমার বিয়ে ভেঙে গেছে, সেজন্য আমি কাতর হয়ে তলিয়ে যাইনি, এটা অনিবার্য ছিল। আর সব মানুষ সব মানুষের কাছাকাছি থাকতে পারে না, সেজন্য আমার মনে বিন্দু মাত্র ক্ষোভ নেই। আর শুনুন নিবেদা, জীবনের

0: পথে অভিজ্ঞতার বোঝা বাড়িয়ে আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে সবকিছু খুব স্বচ্ছভাবে দেখতে পারি। আপনার মতো চাওয়া পাওয়ার অস্পষ্ট ধারণায় জড়িয়ে ফেলে মনটাকে আমি ফাঁসিয়ে দিইনি। আর এই মুহূর্তে আপনার কাছে কোনো প্রেম প্রেম খেলার ছক কষতেও আসিনি।
1: আচ্ছা,
0: আমি আপনাকে বুঝতে পারি, কিন্তু আপনি যদি একটু বুঝতে চেষ্টা করতেন।
1: তোমাকে

0: কে শ্যামলী?
1: শ্যামলী বলে একটা মেয়ে ছিল, সে আমাকে ভালোবেসেছিল। আমি তখন চাইনি কেউ আমার জীবনে জড়াক। দীর্ঘ পদক্ষেপে পাড়ি দিয়েছিলাম তোমাদের এই যন্ত্রভূমিতে। পরে শ্যামলী বিয়ে করেছিল একজনকে, সে বাঁচতে পারেনি। শ্যামলী আত্মহত্যা করেছে।
2: নিবিড় বাবু আছেন?
0: সেই লোকটা শয়তান।
2: ও, আপনি বিজয়া দেবী মানে? আজকে স্কুল নেই বুঝি? নিবিড় বাবু কোথায়?
0: নিবিড়দা নেই, বেরিয়ে গেছে।
2: আপনার কি খবর, এখানে কেন?
0: তার মানে?
2: মানে একজন লোক আপনার প্রতিবেশী, তার ঘরে সে একা থাকে।
0: তারপর?
2: নিবিড় বাবুর সঙ্গে জীবনের গল্প করছিলেন বুঝি।
0: কেন, আপনার কাছে খুব বেশি মৃত্যুর গল্প জমা আছে নাকি?
2: মৃত্যুর গল্প হয় না বিজয়া দেবী, একা এই রকম একটা জায়গা, জীবনের আর কোন সুর যে এখানে বাজে না।
0: আপনি বুঝি খুব সুখী গোটা পরিবারটা হারিয়ে?
2: বলুন বলুন, আরো কঠিন আর বিভৎস কিছু কাজ হবে না, কোনো লাভ নেই। ক্ষণস্থায়ী সুখের মরিচিকার পেছনে ছোটে মূর্খ। দুঃখ মৃত্যু স্থায়ী স্থির সত্য, দূরে ঠেলে রাখবেন না আপনার দুঃখকে। উঠলে উঠতে দিন, কেন মিছি মিছি সুখী সুখী মুখ নিয়ে ঘুরছেন? হ্যাঁ, চললাম, নিবিড় বাবু নেই, পরে আসা যাবে।
0: ওই লোকটা নিবিড়তার মনে বিষ ঢালছে, কি সেই বিষ আমি বুঝতে পারছি না।
3: লোকটাকে আপনি চেনেন?
0: চিনি, এখানে আছে অনেক দিন। অনেকে সন্দেহ করে ওর বউ আর ছেলেকে খুন করেছে, এখন শুধু মৃত্যুর ছায়া হয়ে সবখানে ঘুরে বেড়ায়।
3: আপনি নিবিড়ের সমস্যাটা এখনো বুঝতে পারেননি, তাই না বিজয়া দেবী?
0: কিছুটা বুঝলো, আমার কিছু করার নেই। আপনাদের বললাম, আমার কথার কোনো প্রতিক্রিয়া নিবিড়তার মধ্যে হওয়ার নয়, তবে আপনারা কিছু একটা করুন, নইলে হয়তো।
3: হ্যাঁ, আমি বুঝতে পারছি।
0: আমি এখন যাই, নিবিড়তা আসছে। ওই দেখুন।
4: এই হয়ে গেছে নিবিড়?
5: এরা তোমার অপেক্ষা করছেন।
1: যাও, তুমি একটু বলায়ের দোকানে চায়ের কথা বলে এসো। যাও,
5: যাচ্ছি।
4: নিবিড় আয়। উফ, কত দিন পর!
1: আমি জানতাম তোরা আসবি।
4: অনেক দিন পর তোর চিঠি পেলাম।
1: তোদের চিঠিও তো আসে না।
4: সংসারের ঝামেলা, চাকরি বাকরি করে আর
1: সংসার।
4: এই সংসারে তুই নেশা করে আছিস?
1: কেন শোভন বাবু, নেশা বুঝি রাত্রিরে করতে হয়।
4: যা, হাত মুখে জল দিয়ে একটু গুছিয়ে বস।
1: বেশ ভালোই তো গুছিয়ে বসেছিস কমল, বাড়ি গাড়ি হয়ে গেছে।
4: আমরা তোর চিঠি পেয়ে আসছি।
1: আসবি না মানে? আলবাত আসবি, তোদের বন্ধু ছিলাম না আমি।
4: চিঠিটাকে গুরুত্ব দিয়ে ফুল করেছি।
3: শোভন, একটু অন্য কিছু বলা যায়?
4: কোনো কথা নয়, মদ খাওয়াটা যদি ওর সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারের কাছে যাক। আমি আমি ব্যাক করছি এই মুহূর্তে।
1: যা, চলে যা, চলে যা। আমি কি তোকে ধরে রাখবো? বউ সোহাগে ঘর সংসার।

0: कर के जा जा या आई डोंट केयर गो टू हेल
1: की होच्छे कि निबी बोस एखने बोस
2: আমি আর বাঁচতে চাই না
0: কি হবে মিজি
1: কি হয়েছে তোর কেন আবুল তাবুল বকছিস তোর কি প্রবলেম হচ্ছে খুলে বল
3: ওর প্রবলেম ওর নিজে কেউ কিছু করতে পারবে না কেউ না
0: ইয়েস ইয়েস কেউ কিছু করতে পারবে না যা যা চলে যা চলে যা তোরা চলে যা
3: তোর আমাদের উপরে তো রাগ কেন
1: এটা আবার কি কথা শোভন
3: তুই চুপ কর নিবিড় বলুক
0: রাগ কৃপা কৃপা
3: কৃপা আমাদের দেখে তোর কৃপা হয় না
0: কৃপা
3: জীবনে কোন মহৎ কাজটা করেছিস শুনি না করতে পারলি পড়াশোনা না একটা ভদ্রকোচের চাকরি
0: আমি চাইনি চাইনি সব আমি কিচ্ছু চাইনি
1: চাটা রেখে দিয়ে তুমি যাও নরেন পরে আসবে
4: আচ্ছা
1: শোভন চা খা
3: তুই তুই কি চেয়েছিলি বল কি চেয়েছিলি তুই নিজে জানিস
1: আমার মনে হয় আমরা অর্থহীন ঝগড়া করছি
3: বলছে না কেন বলুক বলুক কি চেয়েছিল
0: তোরা আমার এখানে কেন এসেছিস
3: তোর চিঠি পেয়ে তুই আমাদের বন্ধু ভেবেছিলাম তোর খুব বিপদ
0: হ্যাঁ
3: শোন নিবি তুই চাকরি করবি না অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক পজিশন এসব নিয়ে ভাববি না এটা তোর নিজস্ব ব্যাপার তারপরে আমরা যা করছি সেটা খুব হীন এই ভেবে তোর যে অকারণ দম্ভ সেটা খুব হাস্যকর ট্রাই টু অ্যাসেস ইয়োরসেলফ
1: আমার মনে হয় সেই পুরনো তর্ক আর তুলে লাভ নেই নিবিড় প্লিজ খুলে বল তোর কি হয়েছে
0: শ্রবণকে বলতে দে আই ওয়ান্ট টু লিসেন মোর অ্যান্ড মোর অফ হার্স ওয়ার্ডস
1: বল তোর কি হয়েছে
0: তোরা বুঝবি না তোদের কি করে বোঝাবো তোরা হেসে উঠতে পারে সো আনরিয়েল
3: চেষ্টা কর
0: ইট হর্নস মি আমি আর পারছি না
1: Please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please, please

0: শ্যামলীর মারা যাওয়ার খবরটা পেয়েছিলাম। কটা দিন তোদের কি বলবো, আমি আমি পাগলের মতো শুধু ভাবতাম ভাবতাম আমি কি ভুল করেছি, ভীষণ ভুল। পৃথিবীটা হঠাৎ অর্থহীন হয়ে গিয়েছিল, একেবারে অর্থহীন। মোহিনী পার্কে গিয়ে বসেছিলাম। মোহিনী পার্কে তোরা,
1: হ্যাঁ আমরা শুনেছি মোহিনী পার্কের কথা, আমরা শুনেছি, তুই বলে যা।
0: হ্যাঁ, দূরে কারখানার হলুদ আলোগুলো ভীষণ মন খারাপ করে জ্বলছিল। চারদিকে ধোঁয়ার চাদর, যেন আমি এই পৃথিবীর নই। সামনে দিঘির কালো জল, বোবা কান্নার মতো শব্দহীন বসে আছি, বসে আছি আর ঘরের মধ্যে ডুবে যাচ্ছে।

0: কি ছিল মোহিনী দেবীর দুঃখ? কেন তিনি দীঘির জলে ঝাঁপ দিয়েছিলেন? আমি নিজের কাছ থেকে দূরে যাচ্ছি। মোহিনী দেবী যেন তার বিষণ্ন সুন্দর মুখ নিয়ে সামনেই। কি ছিল আপনার দুঃখ মোহিনী দেবী? জীবনের কাছে কি চেয়েছিলেন আপনি বলুন। সারা পরিবেশে আপনার বিষণ্নতার ছাপ ধোঁয়াশা হয়ে মিশে আছে। আমি আপনার হাসি শুনতে পাচ্ছি। মোহিনী দেবী হঠাৎই মিলিয়ে গেলেন। তার যাত্রাপথ থেকে ভেসে উঠল সারি সারি মুখ, অল সবিং ফেসেস। তোমরা ও এই দিঘির চলে তোমরা শুয়ে আছো কেন? কেন কি সেই দুঃখ? তোমরা কেন দিঘির চলে ঝাঁপ দিয়েছিলে? জীবনে কি কিছুই ছিল না? কিছুই না। সব মুখেরা আমার দিকে চেয়ে যেন কৃপার হাসি হেসে উঠল, তারপর মিলিয়ে গেল। আর হঠাৎই আমি আছড়ে পড়লাম নিজের মধ্যে। আমি কি করেছি জীবনটাকে নিয়ে? কিছুই তো নেই, কোথাও কিছু নেই, শুধু এই ধূসর বন্ধা যন্ত্রভূমিতে দিনের পর রাত, রাতের পর দিন, ঘর। একটা সুখী গেহকোণ ছাড়া মানুষ পারে না, পারে না। কোথাও একটা কিছু চাই, একটা অবলম্বন। শুধু তর্কে ঘেরা জীবনের মানে নেই, অর্থ নেই, অর্থহীন। কেন কেন কেন তুমি বেঁচে থাকা? কেন কেন? শ্যামলী বাঁচেনি, বাঁচতে পারেনি। আমার মতো এক ছিন্নমূল জীবনের জন্য নিজেকে পুড়িয়েছে শ্যামলী। আমি আমি আমি আমি শ্যামলী, আমি তোমাকে হত্যা করেছি। কোথা থেকে এসেছিল এই আমার অহংকার? না না না না, অহংকার নয়, মোহ। অদ্ভুত একটা মোহ, অন্যরকম জীবনের মোহ। ভুলের ভিত্তিভূমিতে দাঁড়ানো আজ আমি এক ঘাতক ছাড়ার কিচ্ছু নই। আমি শ্যামলীকে হত্যা করেছি। এবার আমাকে যেতেই হবে। মোহিনীর জলটা কেমন টলমল করছে। আমি চলতে শুরু করেছিলাম মোহিনী পার্কের সে টাওয়ারটার দিকে, যেখান থেকে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে অনেকে। হঠাৎ আমার মস্তিষ্কের তলানিতে এসে থাকা সুস্থ বোধ প্রতিবাদ জানালো। কাপুরুষ, কাপুরুষ। আত্মহত্যা করার পর কোনো জীবন নেই, জীবন একটাই। না না না না, কিসের জীবন? কিসের জীবন? আমার সব ফুরিয়েছে। আমাকে ওই ওই টাওয়ার পর্যন্ত পৌঁছতেই হবে, তারপর সেই মুক্তি। আমি পায়ে পায়ে বুঝছি, আর আমার চোখ খুঁজে ফিরছে একটা জীবন্ত মানুষ। কোনো একটা জীবন্ত মানুষ দুটো কথা বলে আমাকে বাঁচাতে পারে। এমন সময় দেবদূতের মতো এগিয়ে এলো একটা লোক। এই তো আমার দিকেই।
1: হাওয়া খাচ্ছেন বুঝি?
0: না মানে আমি
1: আমি আপনাকে চিনতে পেরেছি, নিবির চৌধুরী, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, আমি আমি নিবির চৌধুরী। আপনি ঠিক চিনেছেন। আমি
1: কিছু নেশা টেশা করছিলেন বুঝি? হ্যাঁ ভালো ভালো, নেশা করার আদর্শ জায়গা, যেন জায়গাটা পৃথিবীতেই নেই। আমি সত্য দে অনেকদিন ধরেই আপনার সঙ্গে আলাপ করব ভাবছিলাম।
0: তাই হবে, তাই হবে হয়তো।
1: কি নেশা? নেশাতে আমারও আপত্তি নেই।
0: নেশা? না না, কোনো নেশা নয়, অমনি বসেছিলাম।
1: আপনাকে দেখে মনে হচ্ছে তাপ চড়েছে।
0: হ্যাঁ
1: তাপ চড়েছে। তাহলে কি আত্মহত্যার নেশায়?

0: বুঝছিলেন নাকি? হ্যাঁ,
1: আত্মহত্যার নেশা, এমন নেশা কেউ করে?
0: ওমা, জানেন না বুঝি, এর বারা নেশা নেই, সবসময় বাঁচতে চাই না, এই নেশায় বুঁধ থাকে অনেকে। আর মশাই, আদর্শ জায়গা এই এই মোহিনীর জল।
1: কত লোক
0: মরে বুঁধ হলো, আমি প্রায় প্রত্যেককে চিনতাম। না না, আপনি কেন আত্মহত্যা করতে যাবেন? এমন সুস্থ মানুষটা, উজ্জ্বল শহর থেকে আসা স্বপ্নিল যুবক, জীবনের একটা বিরাট সুতো তো ওখানে বাঁধা পড়ে আছে। মন খারাপ হলেই টান পড়ে সুতোয়, মন ভালো হয়ে যায়। কি সুতো নেই,
1: কি জানি কি আছে কি নেই।
0: জায়গাটা ছিল মশাই পুরো গ্রাম, তিতির ডাকত, ডাহুক ডাকত, রাতে বউ কথা কব, বউদের পুকুর ঘাট ছিল, হ্যাঁ ব্রত ছিল, আর বেটা ছেলেদের ধানের শীষে দুধ জমানোর নেশা, উড়ে এসে জুড়ে বসার মতো কারখানার চিমনি উঠল আকাশে, ধুলো উঠল, ধোঁয়া উঠল, বাতাসে গন্ধ এলো, এখন সবকিছুই এলোমেলো। গেঁয়ো বাঁশির সুরের ওপর কারখানার পিলে চমকানো সাইরেন কখনো কখনো করুণ হয়ে ওঠে। আর লোকগুলো লোকগুলো আত্মহত্যার নেশা করতে ছুটে আসে এইখানে। মরুক মরুক, মরে শান্তি পাক।
1: কেন যে এমন অদ্ভুত নেশা চাপে লোকের?
2: ওই যে একজন বসে আছে,
0: দেখতে পাচ্ছেন? আত্মহত্যার নেশাটাকে খেলিয়ে তুলছে, তুঙ্গে উঠলেই ঝাঁপ দেবে
1: বোধহয়। আমাদের মতোই বেড়াতে এসেছে।
0: মৃত্যু বুড়ি মৃত্যু বুড়ি, এটা বেড়াবার জায়গা বটে। মরবে মেয়েটা, মরবে।
1: কেন যে লোকে আত্মহত্যা করে?
2: মজা আছে মশাই, মজা আছে,
0: করে দেখবেন। যান না যান,
2: আমি বসে বসে দেখি।
1: প্রশ্নই ওঠে না।
0: তাহলে ওকেই দেখি। ওই দেখুন, ওই দেখুন, উঠে দাঁড়িয়েছে।
1: আমাদের দেখতে পাচ্ছে না?
0: এত দূর থেকে দেখার কথা নয়, আমাদের এদিকটাতে একটু অন্ধকার বেশি। চলছে কোথায়?
1: বাড়ি যাচ্ছে, অনেক রাত হলো তো।
0: তা যাক, সিগারেট খাওয়া যাক। হ্যাঁ,
1: ওই দেখুন।
0: হ্যাঁ হ্যাঁ, তিনি যে টাওয়ারটা দেখে চলেছেন।
1: হ্যাঁ, বোধহয় বেড়াচ্ছেন।
0: নাও হতে পারে, দেখে যান, শব্দ করবেন না, শেষ পর্যন্ত দেখে যান।
1: মানে আত্মহত্যা পর্যন্ত?
0: হ্যাঁ হ্যাঁ, ভাগ্যে থাকলে হয়তো দেখবেন মোহিনীর জল
2: ছিটকে যাচ্ছে, আর তিনি তিনি তলিয়ে যাচ্ছেন।
0: তবে এখান থেকে এতটা দেখা যাবে না, শব্দটা শুনতে পাবেন, জলের শব্দ, ভাগ্যে থাকলে শেষ চিৎকার, তলিয়ে যাওয়ার চিৎকার।
1: সত্যবাবু, জলের শব্দ দিয়েছে।
0: চলুন কেটে পড়ি, কেটে পড়ি। সব শেষে মেয়েটা মরল।
1: মেয়েটা মরল, আমার চোখের সামনে মরল। কমল, আমি এই বোঝা আর সইতে পারছি না। শ্যামলের আত্মহত্যা ভুলতে পারিনি, তারপরে এটা। আমি যখন নিজের সমস্ত অনুভূতি দিয়ে বুঝেছিলাম মোহিনীর জলে ঝাঁপ দেওয়া অসম্ভব, আমি আমি আমি নিজেই আরেকটু হলে তাই করতাম। সেই আমি নিজের শিরায় শিরায় মৃত্যুর শীতল স্পর্শকে ভুলে গিয়ে কি করে একটি মেয়েকে মরতে দিলাম? আমি আমি আমি আমি সেদিন মেয়েটাকে হত্যা করেছি।
3: আই মার্ডার্ড। দুটো মৃত্যুর বোঝা কাঁধে নিয়ে আমি আর বাঁচতে পারছি না। তোদের মরিয়া হয়ে আমি চিঠি লিখেছি, আমি নিজ একটা জঘন্য লোক, তোরা আমাকে যা খুশি বল, যা খুশি কর, মা
4: এভাবে ভাবতে নেই। শোভন তুই ওকে বোঝা,
5: দুটো ভুল ধারণা মাথায় চাপিয়ে তুই এতদিন ধরে নিজেকে পুড়িয়ে মারছিস।
3: ভুল ধারণা, দুটো মানুষকে খুন করে কোনো যুক্তির আশ্রয় নেওয়া যায় না শোভন।
5: শোন তাহলে, একদম ঠান্ডা মাথায় শুনবি। কমল, শ্যামলীর কথাটা বল ওকে।
1: শ্যামলী আত্মহত্যা করেনি নিবির।
3: বাজে কথা বলবি না।
5: বাজে কথা নয়, এই সত্যটা তোকে হয়তো অন্যভাবে কষ্ট দিতে পারে, কিন্তু এটা জ্বলন্ত সত্য। শ্যামলীর মৃত্যু ছিল স্বাভাবিক।
3: তুই মিছে কথা বলে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিস শোভন।
1: হ্যাঁ নিবির, রান্নাঘরে স্টোভ ফেটে শ্যামলী মারা গেছে, সেদিন আমি ওদের বাড়িতে ছিলাম। আত্মহত্যার কোনো কারণ ছিল না, শ্যামলীকে কখনো অসুখী দেখিনি, শ্যামলীর বর তো বেশ ভালো মানুষ।
5: শ্যামলী তোর প্রেমে ব্যর্থ হয়ে পাতার বিবাহিত জীবনের দুঃখ পেয়ে আত্মহত্যা করেছে, সেটা ভাববার কোনো সুযোগ নেই নিবির। আমাদের বিশ্বাস কর, আমরা বলছি শ্যামলীর মৃত্যু একটা দুর্ঘটনা, তুই শ্যামলীর মৃত্যুর দায় থেকে নিজেকে মুক্ত করে দে।
3: এত বড় একটা ভুল ধারণা কি করে আমি, কেমন করে আমি করতে পারলাম?
5: সে উত্তরটাও খুব দুঃখজনক।
6: নিবির বাবু আছেন?
5: কে?
3: সত্যবাবু, সেই ভদ্রলোক।
5: আসতে বল, লোকটাকে একটু দেখতে হবে।
3: ভেতরে আসুন সত্যবাবু।
6: এনারা আপনার বন্ধু বুঝি?
3: হ্যাঁ
6: নমস্কার, আমি সত্য দে, আমি আসি এখানে মাঝে মাঝে।
5: আপনি একটা মৃত্যুর জন্য দায়ী, আপনার সামনে একটা মেয়ে আত্মহত্যা করেছে, আর আপনি আপনি তাকিয়ে তাকিয়ে দেখেছেন, বাধা দেননি।
6: এ কি পুলিশি প্রশ্ন, বুঝলাম না।
3: আমি ওদের সেদিনের কথা বলেছি।
6: ওহো, তাই বলুন। সত্যি মশাই, খুব ইন্টারেস্টিং। কত ভাগ্য থাকলে তবে সেটা দেখা মেলে। যাবেন নাকি এক রাতে মোহিনীর পার্কে? ভাগ্য থাকলে আপনিও দেখে নিতে পারেন। আহা, একটা জীবন্ত মানুষ মৃত্যুর দিকে হেঁটে চলছে, তেমন দূরবীন থাকলে মুখে রেখাগুলো পড়তে পারবেন। হ্যাঁ মৃত্যু মশাই, মৃত্যু।
5: জীবনে আছেটা কি? হ্যাঁ
6: মৃত্যু শ্রেষ্ঠ নির্ভেজা।
5: তাহলে এতদিন ধরে আপনি বেঁচে আছেন কেন?
6: দেখতে দেখতে মশাই, দেখতে কি করে এক একটা প্রাণ চলে পড়ে যায়, তাই দেখতে চুক্তি থেকে মুক্তি নিন, দেখবেন সব কিছু কেমন বদলে গেছে। আমি দেখছি আর আর আর মিটি মিটি হাসছি।
5: মন্ত্র আমাকে দিতে হবে না, আপনি আমার বন্ধু নিবিরকে আটকে রেখেছিলেন, একটা ডুবে যাওয়া মানুষকে বাঁচাতে দেননি, তারপর প্রতিদিন ওর মনে ঢালছেন বিষ, আবিষ্ট করে তাকে আত্মহত্যার রাস্তায় ঠেলে দিতে চাইছেন।
3: তুই বুঝতে পারছিস না শোভন?
5: আমাকে একটু বুঝতে দে। দেখ লোকটার চোখের দিকে তাকিয়ে দেখ, শয়তান, লোকটা রোগী উন্মাদ, স্ত্রী ছেলে মেয়েকে খুন করেছে, ঠিক বলছি কি সত্য বাবু?
6: আপনি দেখছি বাচাল মশাই, যারা মরতে চায় তাদের আমি মারতে যাব কেন? হ্যাঁ তারা আত্মহত্যা করেছে।
3: আত্মহত্যা?
7: আমি এসেছিলাম রাত্রের খাওয়াটা আপনারা যদি।
5: তুমি দাঁড়াও নরেন, কাজ আছে।
6: আপনি নিজেকে খুব

0: সপ্তমনের ভাবেন না শোভন বাবু, সব একদিন ভেঙে যাবে, দুমড়ে মুচড়ে যাবে, শুধু একটা ঝড় চাই, একটা হাওয়া। আপনার সব চুক্তি ভালোবাসা, হ্যাঁ একদিন উড়ে নিয়ে যাবে, শুধু শুধু একটা ঝড়।
1: দেখ নিবির, এই লোকটাকে দেখ, তোর কাঁধে দুটো কাল্পনিক হত্যার ড্রাইভার চাপিয়ে তোকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল।
0: আমি এখন আসি নিবির বাবু, এরা আপনার অন্য ভাবনার লোক, আপনার মতো এদের গভীর ভাবনা চিন্তাই নেই।
1: যাবে না তুমি, দাঁড়াও। নিবির, এই লোকটা সেদিন মোহিনী পার্কে তোর স্বাভাবিক আচরণগুলোকে ইনফ্লুয়েন্স করেছিল, তাই তুই?
0: আমি যাই।
2: যাবে না, এক পা নড়বে না।
1: নরেন, তুমি লোকটার গালে একটা কষে চর লাগাও।
2: শোভন,
1: নরেন, তুমি নিবিদাকে খুব ভালোবাসো, তাই না? একটু আগে তুমি নিবিদার জন্য কাঁদছিলে, তাই না? এই লোকটা, এই শয়তান লোকটা নিবিদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তিলে তিলে। ওকে একটা চর তুমি মারতেই পারো।
2: যেতে দে, যেতে দে শোভন।
1: এগিয়ে যাও নরেন, লোকটা নিবিদাকে মারতে চেয়েছিল, এগিয়ে যাও।
3: এই এই আমি মারলাম। আমি প্রথম দিন থেকেই লোকটাকে পছন্দ করতাম না।
1: এই চরটা জীবনের তরফ থেকে, বুঝলে, মৃত্যুদূত। এই ছেলেটা নিবিড়ের কেউ নয়, তবু নিবিড়ের জন্য কাঁদতে পারে, এটাই জীবন। বিজয়াদেবী এখনো অন্যরকম ভাবতে পারেন, এটাই জীবন।
0: পারবে না, পারবে না, তবুও বাঁচাতে পারবে না বন্ধুকে, ওর পরতে পরতে মৃত্যু মৃত্যু গাঁথা হয়ে গেছে। মোহিনীর জল ওকে টানছে।
1: চল, আজ রাতের গাড়িতেই ফিরতে হবে।
2: আর নিবির?
1: নিবিরের আমাদের দরকার নেই।
2: তোরা চলে যাবি? চল না, ঘুরে আসবি।
1: আমাদের কথা তো তোর ভালো লাগে না, তবুও শোন, তুই অন্যরকম জীবনের ধারণাটা নিজের কাছে স্পষ্ট করে তুলতে পারিসনি। একটা সঠিক লক্ষ্য সামনে না থাকলে এগুলো যায় না নিবির। আমাদের কি আছে? চাকরি, সংসার, দৈনন্দিন জীবনযাপনে এগুলোই আমাদের ব্যস্ত রাখে। তুই যদি অন্যরকম চাস, তাহলে ঠিক করে নে কি চাস। চল কমল, রাতের গাড়িটা ধরা যাবে।
2: নিবির, চল না।
0: না, আমাকে ভাবতে হবে।
3: আপনারা এক্ষুনি চলে যাবেন?
2: হ্যাঁ নরেন, তুমি আর নিবিড়টা থাকো, মাঝে মধ্যে আসতেও পারি।
3: একদম ভাল লাগছে না
2: নিবির, যাই রে। শোভন, নিবির কি আর?
1: জানি না, জানি না কমল। নিবির হয়তো একটু অন্যরকম ভাবতেও পারে, বিজয়াদেবী যদি এখন কিছু একটা করতে পারে, আবার হয়তো ডিপ্রেশন গ্রাসও করতে পারে।
2: খোঁজ নিতে হবে, আর কিছু হলে ওকে এখান থেকে জোর করে নিয়ে যাব।
1: আমি একটু বোধহয় বেশি নাটক করে ফেলেছিলাম, উপায়ও ছিল না।
2: ওই দেখ নিবির আসছে, সঙ্গে নরেন।
4: নিবি, এই নিবি।
1: কি নরেন, আমাদের বিদায় দিতে?
3: নিবিদা বলল, চল ওদের দেখে আসি।
2: কি রে নিবির, মুখ চুপচাপ, বল কিছু।
0: তোরা দু একদিন থেকে গেলে
1: চিঠি দিবি, আসবো আবার।
2: বরাহগঞ্জ তোকে টানছে না?
0: টানছে, কিন্তু সুজনপুর ছাড়তে পারবো না।

0: মোহিনী পার্কটাকে সাজাতে হবে।
1: নিবিড়, একটু এদিকে আয়।
2: বল,
1: তুই বিজয়াকে বুঝতে পেরেছিস?
2: আমি ভাবিনি।
1: তোকে ভাবতে হবে, একটু হৃদয় জুড়ে ভাবতে হবে।
3: ট্রেন ছাড়লো।

0: নাট্যানুষ্ঠান জলছবি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শোভন সুব্রত ভট্টাচার্য, কমল বিজয় খান, নরেন শান্তনু পাল, রিক্সাওয়ালা দেবজ্যোতি পুরকায়স্থ, সত্যবাবু কল্লোল দত্ত, বিজয়া অর্চনা পুরকায়স্থ এবং নিবিড়ের ভূমিকায় মনোজ দেব। আবহ সঙ্গীতে সৌম্যকান্তি আচার্য, সম্পাদনা কল্লোল দত্ত, রচনা ও প্রযোজনা কাজল চক্রবর্তী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে কলকাতার রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। উত্তরবঙ্গের বন্ধ রুগ্ন চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের নানা সমস্যা নিয়ে আজ শিলিগুড়ির উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলে চাঁদমারি রাইফেল ক্লাব পরিদর্শনে যান। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে এক বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। সাংবাদিকদের তিনি জানান, নারীদের একাগ্রতা ও দৃঢ় সংকল্প অত্যন্ত প্রশংসনীয় এবং সুযোগ পেলে মহিলারা সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে নারীদের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। এর আগে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, ফলে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল 7। অন্যদিকে গণপিটুনির পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চলা তদন্তেও একের পর এক গ্রেফতারি চলছে। সব মিলিয়ে গণপিটুনি ও ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাচীন বৈষ্ণব পরম্পরা মেনে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে আজ শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে রাঘব পণ্ডিতের ঝালি পাঠানো হবে। নীলাচলে শ্রী চৈতন্যদেবের অবস্থানকালে এখন থেকে প্রায় 500 বছর আগে রাঘব পণ্ডিত ও তাঁর ভগ্নী দময়ন্তী দেবী রথযাত্রার আগে মহাপ্রভুর প্রিয় বিভিন্ন দ্রব্য সামগ্রী পুরীধামে পাঠানো শুরু করেন। সেই প্রথা মেনে প্রতি বছরের মতো এবছরও রাঘবের ঝালি পুরীতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। আগামীকাল থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 বিল। গত শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠক ও জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর রাজ্যপালও তাতে অনুমোদন দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন এই আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমাসের 18 ও 19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18ই জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যের পুর ও নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল চাঁদমারি রাইফেল ক্লাব পরিদর্শনে যান। সেখানে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে এক বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী নিজেই পিস্তল হাতে তুলে নেন এবং গুলি চালিয়ে নিজের নিশানা পরখ করে দেখেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী শক্তির অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

0: 350 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 5 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে বলে যে অনুমোদিত চিঠির কথা বলা হয়েছে তা প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট ভুয়ো বলে ঘোষণা করেছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মুদ্রা যোজনা সরাসরি কোনো ব্যক্তি বা উদ্যোক্তাকে ঋণ দেয় না, এটি মূলত বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থাকে সহায়তা প্রদান করে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। সিনার নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: বৃষ্টি নেশা ভরা বিকেল বেলা, গল্প শোনানোর এবার পালা।
3: আপনার কান্টি ঘিরে দুটো ছেলে জুটে ব্রেন ফ্রাই করে বানাবে ঘুঁটে।
2: যা চাইবার তাই আজেন পাবেন গো, যা পাওয়ার তা তো হেতা পাবেনই গো।
3: তাই খুলে রাখুন দুই কান, শুনুন দিয়ে মন প্রাণ।
2: আপনাদের জন্য আছে প্রচুর গান, সঙ্গে থাকছে আরো ইনফরমেশন।
3: মোট কথা গোটা 2.5 ঘন্টা জুড়ে হবে স্টোরি, মিউজিক এন্ড লটস অফ ফান।
2: সো অল জেন্টলম্যান এন্ড লেডি, আর ইউ রেডি?
3: দিচ্ছি না গাঁজাখুড়ি, আপনার মন হবেই চুরি।

0: তোমার এই আলট্রা বিজি লাইফে এর উইকেন্ডটাকে লেজি থেকে ক্রেজি বানানোর দায়িত্বটা আমরা করে নিয়েছি নিজেদের মধ্যে বন্টন। এদিকে আত্রেও তো তার পাশে অর্পণ,
1: আর বাইরে চলছে খেলা, ফুটবল খেলা। খেলা হবে আমরা শুনে এসেছি চারিদিক থেকে, কিন্তু না আমি খেলা ফুটবল বিশ্বকাপের কথা
0: বলছি,
1: হ্যাঁ নাথিং পলিটিক্যাল বট। তো এখন চারদিকে সারা বিশ্ব মানে সব সেরা বাঙালির তুমি ফুটবল, এটা আমরা জানতাম। তো বাঙালির ফুটবল যদি হতে পারে সারা বিশ্বে, যখন ফুটবল হয়ে যাচ্ছে বাঙালি কি চুপ করে বসে থাকতে পারে? তারা রাত জেগে খেলা দেখা শুরু করেছে, ফলত এই মুহূর্তে সববার দিনের বেলা ঢুলু ঢুলু, চোখ লাল, রাত্রিবেলা টান টান, কে গোলে ঠেলবে?
0: হ্যাঁ, মানে ব্যাপারটা খেলা নিয়ে আমাদের এক্সাইটমেন্টটা এখন এমন একটা লেভেলে চলে গেছে না যে চারিদিকে সবাই শুধুমাত্র খেলার কথাই বলে চলেছে। সেই জন্য আজকে অর্পণ আর নাত্রেও ঠিক করেছে উইকেন্ড ক্যাফেতে, এই রোববার স্পেশাল উইকেন্ড ক্যাফেতে তোমাকে জিজ্ঞেস করবে সেই খেলাটার কথা, যে খেলাটা তুমি ছোটবেলায় ভীষণ খেলতে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আর খেলা হয় না। মানে কিছু কিছু খেলা তো আমাদের লাইফে থাকে যেগুলো খুব ছোটবেলার স্পেশাল, যে খেলাটার কথা ভাবলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়।
1: যেমন আমি একটা খেলার স্পেশালিস্ট ছিলাম, সেটাকে বলতো ল্যাংচ্যাং। বিপক্ষের দলের সবাইকে ছুঁয়ে আসতে হবে,
0: উড়ে বাবা,
1: এটাকে বলতো ল্যাংচ্যাং। এবং ছোটবেলায় আমার মনে আছে একবার এত অসাধারণ পারফর্ম করেছি, একবারে উল্টো দিকের 10 জনকে আমি ছুঁয়েছি, মানে আউট করেছি। করার পর সেই স্লিপারিতে নিজেও পড়েছি, আমার হাঁটুর ছালবাগল উঠে গেছিল।
0: মানে এটা হচ্ছে ওই কিতকিতের একটা অ্যাগ্রেসিভ ভার্সন আর কি। তো সেই রকম কিছু অদ্ভুত অদ্ভুত খেলা আমাদের ছোটবেলায় থাকে, যেগুলো ছোটবেলায় খেলতে খুব মজা লাগতো কিন্তু এখন আর বড় হওয়ার পরে খেলা হয়ে ওঠে না। সেই রকম কোন খেলাটার কথা তোমার এই খেলার মরশুমে মনে পড়ে যাচ্ছে, অর্পণা রাত্রিকে জানিয়ে দাও তো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। ওই যে সেই সময়টার কথা যখন গলতিসে মিস্টেকটা খুব সহজেই করা যেত।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: জীবনে কত কিছুর জন্য মানুষ কত কি সাধ্য সাধনা কত রকমের কি করে চলেছে, তার মধ্যে অন্যতম জিনিস হচ্ছে চাকরি। সবাই চাইছে একটা চাকরি, হেভি চাকরি, কিন্তু চাকরি তো আর চাইলেই পাওয়া যায় না। বাট
2: জীবনে তার জন্য একটা করলে হয়, যদি ভেড়া হও তাহলে তুমি চাকরি পাবে।
1: এই তো আসল লাইনে আমরা ঢুকে গেছি। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় যারা চাকরি চায় তারা চাকরি পায় না, যারা চাকরি চায় না তারাই চাকরি পায়, ঠিক যেমন দা ভেড়াস। সম্প্রতি পৃথিবী বিখ্যাত একটি কোম্পানি, সেই কোম্পানিটার নাম অর্পণ বা আত্রেয় এক্ষুনি তোমাকে বলতে পারছি না, তুমি সেটা জেনে নেবে, বাট সেই কোম্পানি 100 ভেড়াকে রীতিমতো চাকরি দিয়েছে।
2: হ্যাঁ, তারা এবং এটা জানে যে ভেড়ারা কিন্তু এক্সট্রা মাইনে চাইবে না, তারা এক্সট্রা ইনক্রিমেন্ট চাইবে না, তারা গাড়ি চাইবে না, তারা বাড়ি চাইবে না, তা অ্যালাউন্স এক্সট্রা চাইবে না, তাছাড়াও তারা 8 ঘন্টার জন্য ঝামেলা করবে না,
1: অফিসে প্রেম করতে চাইবে না,
2: প্রেম করতে চাইবে না, কফি নিয়ে ঝামেলা করতে চাইবে না। কি চাইবে
1: তারা? শুধু চায় ঘাস, ঘাস,
2: একটু তৃণখণ্ড,
1: একটু তৃণখণ্ড, একদম কচি কচি তৃণখণ্ড, এবং সেগুলো তারা অবাধে পাচ্ছে। তার কারণ 31,000 সোলার প্যানেল লাগিয়ে সেই বিখ্যাত কোম্পানিটি একটা ওই এগ্রোভোল্টাইক্সের ওপরে কাজকর্ম করছে টরছে আর কি, এবং সেই যে সমস্ত সোলার প্যানেলের নিচে যে ঘাস ঠাস হয়ে যাচ্ছে সেগুলো কাটার জন্য আলাদা করে কোনো মেকানিক্যাল রোলার না ইউজ করে তারা ভেড়াদেরকে চাকরি দিয়ে রেখেছে, কারণ তাদেরকে শুধুমাত্র ঘাস দিলেই তারা খুশি।
2: হ্যাঁ, অক্টোবর পর্যন্ত অব্দি তারা কাজ করবে, তার মধ্যে যা খাওয়ার খেয়ে নেবে, তারপর ওদের চাকরি নট, তারপর আবার যখন বর্ষা আসবে আবার ঘাস হবে, তখন আবার চাকরি পাবে।
1: তার মানে কি এখন ভেড়ারাই আলটিমেটলি ফোন করে এই কথা বলছে, যে কথা এতদিন ধরে আমরা বলবো বলবো বলে ভাবতাম?
2: হ্যাঁ, তাহলে ভেড়া নয়, ভেড়ি।
1: মানে অঞ্জনদা প্লিজ রাগ করবেন না, আমাদের বয়স এখন অল্প,
2: চাকরি পাওয়ার পর ভেড়ারা ফোন করবে ভেড়ি বসকে।

0: আমি খাটিয়ার পর চিৎপাত হইয়া দিয়াল পানি দেখছি চাহিয়া, ঘড়িতে এখন গিয়াছে বাজিয়া 4:20 হয়ে 16 সেকেন্ড। ভাবা যায় 4:20 হয়ে মাত্র 30 সেকেন্ড হয়েছে, তাতেই কি কবি কবি ভাব অর্পণের।
1: কারণটা হচ্ছে 4:20 না?
0: ও আচ্ছা, মানে জেলেবেলে আমরা যাচ্ছি কত দূর যে আমরা আদৌ 4:20 না হয়ে থাকতে পারবো সেটাই বুঝতে পারছি না। বাট তুমি এই 4:20-র আগেই অনেকগুলো মেসেজ করে দিয়েছো 9903653992-তে। তোমাকে আজকে জিজ্ঞেস করেছি যে ছোটোবেলা স্পেশাল কোন খেলাটা এখন খেলতে খুব ইচ্ছে করে, কিংবা সেই খেলাটার কথা খুব মনে পড়ে, এখন আর খেলা হয়ে ওঠে না, চারিদিকে একদম খেলার মরশুম। তো আনোয়ার মোল্লা মহেশতলা থেকে বলছো, নাম্বার 1 লুকোচুরি খেলা, নাম্বার 2 কুমির ডাঙা খেলা, এই দুটো খেলা খুব মনে পড়ে এখন।
1: কুমির তোমার জলকে নেমেছে বলে আমাদের উঠোনে সবাইকে, মানে যে চোর হতো, মানে যে কুমির হতো, তাকে যে কী নাকানি চোপানি আমরা খাওয়াতাম শেয়ার

0: অহতব্য নয়। সে বেচারা তারপর সারা জীবনে প্রতিজ্ঞা করে যে আমি আর কোনো দিন কুমির হব না, তোরা সবাই দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিস আর আমাকে সারাক্ষণ ছুটে বেড়াতে হচ্ছে, এই মাথা থেকে মাথা, মাথা থেকে মাথা, আর ডাঙার মধ্যে জল কল্পনা করে আমাকে শুধু ছুটতে হচ্ছে, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ, এই জীবন রাখার চেয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ঢের ভালো বলে সে চলে যেত।
1: এবং যে কুমির হতো আমি দেখতাম ওই যে আগে যে উবু 10-20-30-40 ওইটা হতো না, যেটাতে গুণে আলটিমেটলি কুমিরটা ঠিক হতো, আমি দেখতাম যে কুমির হয় সে বারবার ওই লাস্টে গিয়ে কুমিরই হয়, মানে তার জীবনে উবু 10-20 লাস্টটা তার ভাগেই পড়ে।
0: হ্যাঁ, এটা ওই অঙ্কের ষড়যন্ত্র,
1: অঙ্কের ষড়যন্ত্র। ওরে বাবা রে বাবা, যাই হোক, ষড়যন্ত্র না করে একটা সোজা মেসেজ পড়ি। তামিলনাড়ু থেকে অর্জুন সিং বলছে, অবশ্যই আমার প্রিয় খেলা ছিল শিরো গিজো, এই খেলায় আমি খুবই পারদর্শী ছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত খেলা থেকে দূরে আছি, কাজের ব্যস্ততা, ভেবেছিলাম একটা সরল মেসেজ হবে, কিন্তু শিরো গিজো এই খেলার নামই তো কোনো দিন শুনিনি অর্পণ,
0: আমার পৈতৃক জীবনেও শুনিনি।
1: ওকে, আমার পৈতৃক এবং প্রপৈতৃক কোনো পৈতৃক জীবনেই শুনিনি। তো ব্যাপার হচ্ছে যে এরকম অনেক শোনা না শোনা খেলা রয়েছে, যে সমস্ত খেলা খেলতে খেলতে আমাদের দিন গুজরান হয়ে যায় আর কি। এবং এমন কোন ছোটবেলার স্পেশাল খেলাটা তোমার এখন খুব মনে পড়ে বাট খেলে উঠতে পারো না, বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আর খেলা হয় না, সেই খেলাটার কথা অর্পণা রাত্রিকে জানিয়ে দাও 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। ততক্ষণ কি আমরা শুধুমাত্র খেলার ছন্দে নাচব নাকি সালমানের ছন্দেও নাচব?
0: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।

0: দেখো, 12 মাসে নানা রকম ভাবে প্রেমে ফেলা যায়, কিন্তু 12 মাস একটা জিনিস খুব ভালো পাওয়া যায় না, সেই জিনিসটার নাম ইলিশ।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
2: 107 FM রেইনবোতে আপনি শুনছেন উইকেন্ড ক্যাফে। সেখানে রয়েছে আমরা দুজন, আত্রেয় আর অর্পণ, আর ওদিকে রয়েছে ইলিশ।
0: হ্যাঁ, ইলিশ।
2: হ্যাঁ, ইলিশ হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা দৈবী পদার্থ, দৈবী প্রাণী, দৈবী স্বাদীয় বস্তু,
0: দৈবী এক্সেট্রা এক্সেট্রা
2: ইত্যাদি ইত্যাদি, মানে দৈব ব্যাপার, কোনো সন্দেহ নেই। তো সেইটা যে পছন্দ করে না, তাকে আরও 7 বার পৃথিবীতে জন্ম নিতে হয়, জন্ম নিতে হবে শুধুমাত্র ইলিশের স্বাদ সঠিকভাবে পাওয়ার জন্য, না হলে মোক্ষলাভ হবে না, অজস্র জন্ম আবর্তিত হবে, হয় না জানো তো? যখন আর কি তুমি এই জন্মে যদি পুণ্যকর্ম প্রপারলি না করো, তাহলে তোমাকে আবার জন্ম নিয়ে সেই সারা জীবন ভোগান্তি করে তারপর পুণ্য অর্জন করে মোক্ষ লাভ করলে তারপর আর তোমার পুনর্জন্ম হবে না। তেমনি ইলিশ মাছ যদি না খাওয়া হয়, তাহলে কোনো সাধকের পুনর্জন্ম হওয়া আটকানো যাবে না, মানে মোক্ষ পাবে না।
0: ব্যাপারটা হচ্ছে অর্পণ, তোমার একটু সামান্য ভুল হয়েছে। ইলিশ মাছ যারা ভালোবাসে না, এর মর্ম যারা বোঝে না, তারা 7 বার জন্মে কিছু করতে পারবে না, তাদেরকে ততবার জন্মাতে হবে। ওই যতগুলো কাঁটা একটা ইলিশ মাছের থাকে, ওই একটি একটি করে কাঁটা বেছে বেছে কী করে ইলিশের স্বাদ গ্রহণ করতে হয়, এই জিনিস যে বাঙালি না বুঝলো, সে আর কেন বাঙালি হলো বলো তো?
2: বাঙালি হবে কলঙ্ক।
0: কিন্তু ব্যাপার হচ্ছে এত ইলিশ ইলিশ ইলিশ ইলিশ করছি কেন, খাওয়াবো তো না?
2: আরে আমি সদ্য একটা ইলিশ দেখলাম 3 কেজি ওজনের।
0: 3 কেজি ওজনের, দামটা কিরকম হবে?
2: 22,798
0: না, সত্যি তুমি ঠিকই বলেছিলে, ইলিশের মর্ম আমি মানে এই জন্মে বুঝতে পারবো না, কোনো জন্মেই বোধ হয় বুঝতে পারবো।
2: সারা মাসের মাইনে চলে যাচ্ছে মশাই। এটা আমাদের এখানে না, বাংলাদেশে পাওয়া গেছে
0: মেঘনা নদীতে,
2: মেঘনা নদীতে পেল্লাই সাইজের একটা ইলিশ মাছ প্রায় 23,000 টাকা দিয়ে সেটা একজন কিনেছে, এবং তিনি আরও বেশি দামে বিক্রি করবেন সেটাকে। ভাবা যায় 3 কেজি সাইজের ইলিশ, সেটার দাম প্রায় ওখানকার টাকায় 23,000 টাকা। মানে অবশ্য সত্যি, মানে যেহেতু সারা জীবন এইটার জন্যই মানুষ রোজগার করে, এটার জন্যই টাকা জমায়, এই পুণ্য অর্জন করে তবেই সে মোক্ষ লাভ করবে, তাহলে 1 মাসের মাইনে যেতে আপত্তি নেই।
0: ব্যাপার হচ্ছে যে 22,000 টাকা দিয়ে বা 23,000 টাকা দিয়ে ইলিশ কেনার ক্ষমতা আমার ছোটবেলায়ও ছিল না, বড়বেলাতেও নেই, কোনো বেলাতেই থাকবে না। বাট ওই যে ছোটবেলায় কিছু খেলা তুমি খেলতে, যে খেলাগুলো তোমার মনের মধ্যে এখনও জমে রয়েছে কিন্তু এখন আর খেলা হয়ে ওঠে না, সেরকম কটা খেলার কথা অর্পণ আর আত্রেয়কে একটু জানিয়ে দাও তো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে,
2: তাড়াতাড়ি করে।
0: আর সঙ্গে দেখো এই 23,000 টাকার ইলিশের ঝোল বানাতে পারো কিনা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: মাছের ঝোল খান বা মাংস কিংবা ধরুন খান নিরামিষ, মানে মোট কথা যেভাবেই আপনার খাবার করুন ফিনিশ, এখন আপনি রয়েছেন এমন একটা পজিশনে যখন দুপুরের খাওয়া হয়ে গেছে, আপনি একটু রিল্যাক্সে আছেন এবং কানে শুনছেন 107 FM রেইনবো। সেখানেই উইকেন্ড ক্যাফেতে রয়েছি আমরা দুজন, আত্রেয় আর অর্পণ। আর আমাদের এখন চলছে প্রচুর ইনফরমেশন এবং গান, সঙ্গে থাকছে প্রচুর ফান, তারপরেই মোটামুটি পাঁচটা থেকে আসছে গল্প স্বল্প, আপনার প্রিয় সেই গল্প স্বল্পতে আজকে একেবারে মনের মানুষের মতো একটা গল্প। সুতরাং কান খুলে শুনতে হবে অন্তত 6:30 পর্যন্ত, যতক্ষণ থাকবে আত্রেয় আর অর্পণ।
2: কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে সেই বয়সের কথা অর্পণ আত্রেয় বলছে যে বয়সে মনের মানুষকে নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা ছিল না, বরঞ্চ মনের খেলা নিয়ে বেশি মাথা ব্যথা ছিল। কোন খেলাটা মনে খুব ধরত সেই নিয়ে আমরা এক্সাইটেড থাকতাম, মানে ছোটবেলার খেলা। সেই ছোটবেলার কোন খেলাটা তোমার খুব মনে পড়ে এখনো, সেটাই তুমি 9903653992 অর্পণ আর আত্রেয়কে জানিয়েছো। যেমন কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাওয়া অচেনা প্রাণী, সে বলেছে, মানে তার নামটা সে এটাই দিয়েছে, জানি না তার কি নাম, খুঁজে বের করতে পারলে ভালো কথা। তো তিনি বলছেন, হ্যাঁ হয়তো হয়েছে, কারণ তিনি এটাও বলছেন ছোটবেলার বিখ্যাত খেলা হলো লুকোচুরি, বিশেষ করে এই বর্ষাকালে যখন মাঠগুলো জলে টইটুম্বর, আহা আহা, ফ্ল্যাট কালচারে আইস স্পাইস নামে চললেও সেরকম প্রাণ নেই। আজকালকার বাচ্চারা কি লুকোচুরিও খেলে না?
1: খেলবে কোথায়, জায়গা কোথায়, একটা ফ্ল্যাট একই জায়গা, হাত পর্দা সরালে দেখা যাচ্ছে, তাহলে লুকোবে কোথায়,
2: সেই জায়গাটা কোথায়? ওকে, অর্ণব হালদার বলছে যে আমার ছোটবেলার দুটো প্রিয় খেলা হচ্ছে লাট্টু আর ঘুড়ি। ইয়েস, ঘুড়ি ওড়াতে কিন্তু ভীষণ মজা লাগত
1: সত্যি, কারণ মনটা একেবারে ঘুড়ির সঙ্গে ঠিক যেন ড্রোন, এখনকার ড্রোনের মতো করে উড়ে যেত, স্যাট করে যেন ঘুড়ির সঙ্গে সঙ্গে আমরা গোটা পৃথিবীটাকে দেখতে পেতাম, নিজের মনটাও ওই ঘুড়ির সঙ্গে সঙ্গে উড়ে যেত।
2: যখন আমরা হোস্টেলে থাকতাম আমাদের প্রিয় খেলা ছিল বোতল নিয়ে খেলা, স্কুল ছুটি হলেই বোতল নিয়ে খেলতে যেতাম মাঠে। রঞ্জন টুডু বলছেন ঝাড়খণ্ড থেকে, ওই যে স্কুলের ছুটি হওয়ার পরে কিংবা ওই টিফিন পিরিয়ডে মাত্র 20-25 মিনিট পাওয়া যাচ্ছে, তাতে বলও নেই, বল নিয়ে সব জায়গায় খেলা যাবে না, শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল নিয়ে যে কত রোনাল্ডো, কত মেসি, কত মারাদোনা, কত পেলে, কত নেইমার খেলে গেছে তার কোনো হিসেব নেই।
1: আমরা তো বাতাবি লেবু অব্দি ছাড়তাম না।
2: তোমার জন্য খোলা রইল ছোটবেলার প্রিয় খেলা লেখা পাঠানোর ঠিকানা।
3: সাবন মে আসে নাচোগি তো আগ লাগেগি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ব্যাপার হচ্ছে, ওয়ার্ল্ড কাপের এই মরশুমে তোমাকে জাস্ট একটুখানি ওই সলতেতে আগুন ধরানোর মতন করে এক্সাইটমেন্টটা ধরিয়ে দিয়েছিল অর্পণা রাত্রেও, যে উইকেন্ড ক্যাফেকে আজকে জানাও তোমার ছোটবেলার কোন খেলাটাকে তুমি এখন সব থেকে বেশি মিস করো, যে খেলাটা খেলতে খুব ইচ্ছে করে, আর তুমিও যে আমাদের মতোই এক্সাইটেড সেটা 9903653992 হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের ইনবক্স দেখলেই বোঝা যায়। সবাই মোটামুটি শেয়ার করে দিচ্ছ। হাওড়া থেকে রীতা বলেছ, আমরা শিরোগিজো খেলতাম, আবার শিরোগিজো, বাট অর্পণ আত্রেও কেউই জানে না শিরোগিজোটা কি।
2: একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে দিলে, টিকা সহ দিলে ভালো হতো আর।
1: হ্যাঁ, একটু টিকা সহ দিলে ভালো হতো, ছোটবেলায় আমরা টিকা নিতাম তো।
2: আমাদের যখন পরজন্ম হবে তখন তো ছোট হবো আবার, তো তখন আবার খেলবো।
1: বাবা, মানে আমরা যে অ্যাডভান্স জাতিস্বর, এই কনফিডেন্স কি সত্যি মুকুলেরও ছিল?
2: আরে তুমি জানো না, আমি রোজ সকালে আজকাল ব্রাহ্মী শাক খাচ্ছি, এমন স্মৃতিশক্তি তৈরি হবে যে এই জন্মের পরে নেক্সট জন্ম মনে থাকবে আমার এই জন্মের কথা।
1: একটা ব্রাহ্মী শাকের ব্র্যান্ড খুলবো ভাবছি।
2: আরে আমি তো ইয়েতে কি বলে আমার উঠোনে লাগিয়ে দিয়েছি।
1: বাহ, খুব ভালো করেছো, কিছু ব্রাহ্মী শাক নিয়ে এসো পরের দিন। কিন্তু রীতার খেলা এখনো শেষ হয়নি, শুধুমাত্র শিরোগিজোই রীতা খেলতো না, রীতা তার সঙ্গে কাঁচের গুলিও খেলতো এবং গুলি জিতে কৌটো ভর্তি করতো। গুলি খেলা,
2: গুলি খেলা,
1: হ্যাঁ গুলি খেলা, বেশ একটা মজার জিনিস ছিল কিন্তু গুলি খেলা। এবং তারপরে আরেকটা খেলার নাম বলেছে মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে, সেটাও একটা মজার খেলা। নানা রকম খেলার মাঝে ছোটবেলার যে খেলাটা হারিয়ে গেছে তা হলো ডাঙ্গুলি। এই খেলাটা ছিল আমার খুব প্রিয়। পুলিপিঠের মতন একটা কাঠ হেলে বাড়ির মতন লাঠি দিয়ে মারা ছিল, সেই ডাঙ্গুলি খেলার বৈশিষ্ট্য।
2: ইয়েস,
1: খেলার কথা মনে পড়লে এই খেলার কথা মনে চলে আসে।
2: আমার তো এটা খুব প্রিয় ছিল। এটা অনেকটা কি বলবো, রিফ্লেক্সের মতো, রিফ্লেক্স যার যত ভালো। মানে একটা ছোট্ট লম্বা লাঠি দিয়ে, একটা ছোট্ট ওই যেরকম পুলিপিঠের কথা বললো সেরকম একটা অদ্ভুত পটল টাইপের একটা জিনিস, কাঠের টুকরো থাকতো, তার মধ্যে একটু হালকা একটা দিক ঝোলানো থাকতো, আরেকটা দিক একটা জায়গায় রাখা থাকতো, তারপর টাকাশ করে একটা দিক মারলে ওটা শূন্য উঠে যেত। বেশ শূন্য থাকা অবস্থা ওটাকে ওই শট মারতে হতো যে যত দূর পাঠাতে পারে। তো এটা এটা তুলনা এটাই ডাঙ্গুলি খেলা হতো,
1: ডাঙ্গুলি।
2: এরকম করে অনেকের ছোট বয়সে দাঁত পড়েছে, মানে তার আবার নতুন দাঁত পাওয়ার জন্য হয়তো ওটা কাজে লেগেছে আর কি, ডাঙ্গুলি খেলাটা। তো মাস্টারমশাইরাও যে দাঁত ফেলতে পারেননি সেটা ডাঙ্গুলি ফেলেছে।
1: ডাঙ্গুলি, তোমায় আমরা কি করে ভুলি। তো ব্যাপারটা হচ্ছে যে ডাঙ্গুলির পরে আরেকটা খেলা চলে আসছে, যেটা অরূপ ভট্টাচার্য মুর্শিদাবাদ থেকে বলেছেন। তিনি পেশায় একজন ভারতীয় সৈনিক এবং বর্তমানে ভোপালে কর্মরত। তিনি বলছেন, ছোটবেলার সবচেয়ে প্রিয় খেলাগুলোর একটি ছিল খো খো। সেই মাঠ, সেই দৌড়, সেই টিমের বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও হৃদয়ের গভীরে অমলিন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের নানা ব্যস্ততায় খো খো আর খেলা হয়ে ওঠে না, কিন্তু খেলাটার প্রতি ভালোবাসা আজও একটিও কমেনি। মাঝে মধ্যে না খুব ইচ্ছে করে, তখন ইউটিউবে খো খোর ম্যাচ চালিয়ে বসে থাকি, খেলা দেখতে দেখতে মনে হয় যদি আর একবার সেই শৈশবের মাঠে ফিরে যেতে পারতাম, যদি আবার সেই টিমের সঙ্গে একবার খেলতে পারতাম।
2: হায় হায়,
1: কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি আপন হয়ে ওঠে।
2: আরো একবার চলো ফিরে যাই, আমরা খো খো খেলার মাঠে গিয়ে দাঁড়াই।
1: সত্যি মানে এই যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে না ছোটবেলার প্রিয় খেলার কথা তুমি 9903653992 তে বলছো, তাতে করে ঠিক দলের মেহেন্দি যতটা এক্সাইটেড হয়ে একদিন হাল্লা বল বলেছিলেন, আমরাও মনে হয় ওই এক্সাইটমেন্টের থেকে দুগুণ তিনগুণ বেশি এক্সাইটেড হয়ে বলবো। মেসেজ পাঠাও, মেসেজ পাঠাও 9903653992 তে তোমার ছোটবেলার প্রিয় খেলা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ডে আপনি খেতে যেতে পারেন, সিনেমাও দেখতে যেতে পারেন। মোট কথা, এই উইকেন্ডটা যেভাবে আপনি এনজয় করার করতে পারেন, কিন্তু অবশ্যই কানে রাখবেন একটাই, 107 FM রেইনবো, যেখানে উইকেন্ড ক্যাফেতে রয়েছি আমরা দুজন, আত্রেয় আর অর্পণ। আর সিনেমার কথাই যখন উঠল, সুতরাং এস আর কে মানে শাহরুখ খানের কথা তো বলতেই হয়। তিনি কিন্তু একটা নতুন বাড়ি কিনে নিয়েছেন, নতুন বলবো না পুরনো বলবো, আমি ভীষণ কনফিউজড হয়ে আছি। কেনা হয়েছে কিন্তু বাড়িটা পুরনো,
2: মানে ব্যাপারটা হচ্ছে যে আগে বাড়িটার বেসমেন্ট এবং একতলার মালিক ছিলেন শাহরুখ গৌরী, এখন তারা পুরো বাড়িটারই মালিক, তিনতলা বাড়ি পুরোটাই শাহরুখ গৌরী।
1: মানে ঘটনা হচ্ছে, দিল্লিতে যখন শাহরুখ খান প্রথম গৌরীকে বিয়ে করেছিলেন, সেই সময় এই বাড়িটাতে 1991 সালে তিনি তাদের জীবন যাপন শুরু করেছিলেন। তখনও তারা বলিউডে গিয়ে পৌঁছননি, মুম্বাইতে গিয়ে পৌঁছননি, তখন এই বাড়িটাতে তারা থাকতেন, ফলত এর সঙ্গে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এবার দিল্লির অভিজাত এলাকাতে এই বাড়িটা রয়েছে এবং বেশ কিছু অংশ তারা আগেও কিনে নিয়েছিলেন। এবার বাকি যে দুখানা ফ্লোর, সেই দুখানা কিনে নিয়ে পুরো 10,800 স্কোয়ার ফুটের এরিয়ার একটা জায়গা তারা সম্পূর্ণভাবে কিনে নিলেন। এবার সেটাকে তারা নিজেদের মতো করে সাজিয়েছেন। বাড়িটার প্রতিটা কোণায় হচ্ছে তাদের জীবনের এক একটা অধ্যায়ের সাক্ষী। সেখানে রয়েছে বিশেষ নস্টালজিয়া ওয়াল, যেখানে সাজানো রয়েছে তাদের মেয়ের মেকআপ ব্রাশ, তাদের ছেলে আরিয়ানের ব্যাডমিন্টন র্যাকেট, কিংবা একদম ছোটো ছেলে আব্রামের প্রথম জন্মদিনের উপহার, শাহরুখ খানের আঁকা ছবি, পোস্টকার্ড, এবং বছরের পর বছর ধরে শাহরুখের দেওয়া নানা অ্যান্টিক উপহার। সব কিছু মিলিয়ে তাদের এই সম্পত্তিটা, এর মধ্যে বিলাসবহুল নয়, কিন্তু তাদের প্রেম, সংসার আর পারিবারিক স্মৃতির অমূল্য ভাণ্ডার হিসেবে এই বাড়িটা সকলের, মানে স্পেশালি তাদের, ভীষণ পছন্দের একটা বিষয়।
2: এবং খান ফ্যামিলির বেশি কিছু করতে হয়নি, কারণ মাত্র 37 লক্ষ টাকা দিয়ে তারা এই নস্টালজিয়াটাকে আবার ফিরিয়ে এনেছে।
1: 37 কোটি টাকা,
2: ওই সরি 37 কোটি টাকা, আসলে মানে আমাদের নিজেদের হিসেবটা না খান ফ্যামিলিতে দিয়ে দিয়েছি, মনের খুব কাছের তো ওনারা, সেই জন্য
1: তাদের কাছে 37 কোটি টাকা, আমাদের যেমন 50 টাকা যেরকম মূল্য।
2: হ্যাঁ ঠিক আছে, নস্টালজিয়াকে নিয়ে ইতনা তো বানতা হ্যায়, কারণ এটা তো ধরে নেওয়াই যায় যে শাহরুখ গৌরী তাদের সেই বিয়ের পরে যখন নতুন নতুন প্রেম হয়েছে, তখন মনে হয় প্রথম এই বাড়িতেই এই কথাগুলো একে অপরকে বলতেন।

0: अब यहाँ से कहा
1: तुम ही सुन चो वीकेंड कैफे 107 FM रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे।
0: अब यहाँ से कहाँ जाए, हम यहाँ रहेंगे और আপনাদের গল্প তো শোনাতে হবে, সেই জন্য কিছুক্ষণের মধ্যেই ঠিক 5টা বাজে 2 মিনিট থেকে আপনাদের জন্য আপনার প্রিয় গল্প স্বল্প শুরু হচ্ছে 107 AIR FM রেইনবোতে। আর এখন নাত্রা অর্পণ শোনাবে আপনাদের বিবরণ, মানে আপনাদের বক্তব্যের বিবরণ।
2: ওই যে তোমাকে বলেছিলাম না যে তোমার ছোটবেলার প্রিয় খেলাটার কথা অর্পণ আর আত্রিয়কে জানাও, তুমি একদম মন ভরে জানিয়ে দিয়েছো 9903653992 এখনো হাউসফুল অবস্থায়। তাই জন্য আজকে আমরা ঠিক করেছি যে গল্প স্বল্পের পরেও যখন সন্ধ্যা 6টা বাজিবে তারপরেও আমরা আবার উইকেন্ড ক্যাফের একটা এক্সটেন্ডেড ভার্জন নিয়ে ফিরে আসব, কারণ তোমার কথা তো জানাতেই হবে স্পেশালি। বাট যেতে যেতে আরও কয়েকটা খেলার কথা বলে যাই, তোমার প্রিয় ছোটবেলার পছন্দের খেলা। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে বলেছেন, কিতকিত খেলা ছিল খুব ভালো, খেলে পেতাম আনন্দের আলো। হ্যাঁ, এই কিতকিতটা কিন্তু আমিও মিস করছিলাম, কেউ বলছিল না বলে। ওকে, আরেকটা খেলা টিয়া পাখির ঠোঁটটি লাল, এইটাই বলতো সবাই, কিন্তু এক্স্যাক্টলি খেলাটার নামটা জানি না। ওই খেলাটার কথা খুব মনে পড়লো। টালিগঞ্জ থেকে অমৃতা বলছে, অর্পণ এ ব্যাপারে কি তোমার বিশেষ কোনো জ্ঞান রয়েছে?
0: না না না, আমি না, আমার মনে পড়ছে না, আমার যতটুকু স্মৃতি আছে লাইনটা চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না কি খেলা ছিল।
2: ওকে, হ্যাঁ হ্যাঁ, এরকম হয়, মানে আজকে মোটামুটি আমি যা এক্সপিরিয়েন্স করলাম যে এত রকমের ইউনিক ইউনিক ইউনিক ইউনিক খেলা রয়েছে না, যে সেইটা নিয়েই মোটামুটি একটা আলাদা এপিসোড করা যেতে পারতো কিন্তু। বাট আপাতত স্টুডিও ক্লক যা বলছে, দ্যাট ইজ 4:56:32, তাই অর্পণা রাত্রে বেশিক্ষণ তোমার পছন্দের খেলার কথা এখন বলতে পারবে না, কারণ এরপরে 5:02 থেকে গল্প স্বল্প থাকবে, আজকে হচ্ছে সানডে স্পেশাল। তারপর আবার ঠিক 6টায় উইকেন্ড ক্যাফের এক্সটেন্ডেড ভার্জনে তোমার প্রিয় খেলার কথা আলোচনা করব। 9903653992 তোমার জন্য থ্রু আউট খোলা থাকবে, তুমি তোমার ছোটবেলার পছন্দের প্রিয় খেলার কথা অর্পণা রাত্রেকে

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন আনা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে পা খোয়ানোর অভিযোগে থানায় এফআইআর দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। তার অভিযোগের ভিত্তিতে অভিষেক ব্যানার্জি, তার আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মহেশতলার বাসিন্দা মালতীকে আগামীকাল স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। ছদিনের সফর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লি ফিরেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদি অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সনের আমন্ত্রণে 10-11 জুলাই অকল্যান্ড সফর করেন তিনি। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। রিপাবলিক পার্টির সদস্য গ্রাহাম 2002 সালে প্রথম মার্কিন সেনেটে নির্বাচিত হন এবং 2008, 2014 ও 2020 সালে পুনর্নির্বাচিত হন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামীকাল থেকে 17 তারিখ পর্যন্ত স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড সফর করবেন। তিনি উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
2: গল্প স্বল্প মানেই আমাদের একেবারে স্বপ্নের জগতে চলে যাওয়া, আমাদের এই প্রাকৃতিক, আমাদের প্রতিদিনের জৈবিক জীবন, এইগুলোর মধ্য থেকে বার করে নিয়ে এসে আমাদের একটা অন্য জায়গায়, অন্য পরিবেশে, অন্য ঘটনার মধ্যে পৌঁছে দেওয়া। সেই জন্যে মানুষ গল্প এত ভালোবাসে। আর তাই 107 FM রেইনবো আপনাদের জন্য নিয়ে এসেছে গল্প স্বল্প। উইকেন্ড ক্যাফেতে এই রবিবারেই হয় সেই গল্প। এবং এই যে গল্পটা এখন শোনা যাবে, বলে দিই যে এই গল্পটা কিন্তু আপনি আবার চাইলে শুনতে পারবেন আগামী রবিবার পেরিয়ে যখন সোমবার হবে, সেই সোমবার রাত 12টা নাগাদ এই চ্যানেলেই আবার শুনতে পাবেন। তাছাড়াও আজকের পর এটি সরাসরি আমাদের আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, সেখানে সারা পৃথিবী থেকে মানুষ শুনতে পারবেন যখন ইচ্ছে তখন। আপাতত সেটাই শোনাবার জন্যে তৈরি আত্রেয় আর অর্পণ।
3: কিন্তু এই যে গল্পটা তুমি শুনবে সেটাকে একটু মন দিয়ে শুনতে হবে, তার কারণ তুমি জানো যে গল্পটা কেমন লাগলো, ভালো লাগলো না মন্দ লাগলো, না কিছু কিছু জিনিস খুব ভালো লাগলো, কিছু কিছু জিনিস ততটাও ভালো লাগলো না, আরেকটু ভালো হলে আরও ভালো হতো, ইত্যাদি নানান ব্যাপার স্যাপার তো থাকে। তা সেই ফিডব্যাকটা, সেই প্রতিক্রিয়াটা তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে আমাদেরকে লিখে পাঠাও 9903659992 নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে, এবং তোমার সেই ফিডব্যাকটা যদি আমাদের খুব ভালো লাগে, তোমার সেই মতামতটা যদি আমাদের খুব মনে ধরে যায়, তাহলে এই সপ্তাহের মঙ্গলবার ঠিক রাত 9টায় যে কুইজওয়ালা হয়, সেই কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে তুমি একদম ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে। কুইজওয়ালাটা গোটাটা না খেলেই ডাইরেক্ট এন্ট্রি পাবে সেমিফাইনাল রাউন্ডে, যদি তোমার লেখাটা, তোমার ওপিনিয়নটা আজকের দি বেস্ট হয়। তাই গল্পটা খুব মন দিয়ে শোনো অর্পণ আর আত্রেয়র সঙ্গে শুধুমাত্র FM রেইনবো অরিজিনালসে।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
4: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, 107 FM রেইনবো এটি সমর্থন করে না এবং শ্রোতাদের এর থেকে বিরত থাকার অনুরোধ জানায়। আমরা প্রত্যেক মানুষের নীরব লড়াইকে সম্মান করি। আজকের গল্পের উদ্দেশ্য আত্মবিশ্লেষণ এবং মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা বৃদ্ধি। 107 FM রেইনবো মনে করে আত্মহত্যা করা মহাপাপ ও গর্হিত অপরাধ। সমস্ত শ্রোতাদের এই বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সৌভিক চক্রবর্তীর লেখা মনির মানুষ। সৌভিক চক্রবর্তীর জন্ম 1990 সালে কলকাতার বেহালা অঞ্চলে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রযুক্তিবিদ্যায় স্নাতক, বর্তমানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সংস্থায় সিনিয়র ম্যানেজার পদে কর্মরত। সাহিত্য, বিশেষত পপুলার ফিকশনের প্রতি আকর্ষণ তার ছেলেবেলা থেকেই। বিভিন্ন নামী পত্রিকায় ইতিমধ্যেই গল্প লিখেছেন সৌভিক চক্রবর্তী, নিবন্ধ লিখেছেন প্রথম সারির সংবাদপত্রের পাতায়। আজকের গল্প সৌভিক চক্রবর্তীর লেখা মনের মানুষ, গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় আত্রেয়, দেবলীনা, সুদীপ্ত, সমক ও উজ্জ্বল, গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সৌভিক চক্রবর্তীর লেখা মনের মানুষ।
5: রান্নাঘরের জানলা দিয়ে পশ্চিমের আকাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুপুর শেষে বিকেল নামার তোড়জোড় চলছে। নীল ক্যানভাসে লালচে গোলাপির ছোপ ধরেছে। নভেম্বরের মাঝামাঝি শহরের আবহাওয়া অদ্ভুত রকম ভালো, এ সময়টা মন ভালো থাকে। কি অপূর্ব লাগে প্রকৃতি দেখতে। উত্তর দিক থেকে নরম হাওয়া বইছে, তার তালে তালে দিগন্ত রেখার কাছে সারি বেঁধে দাঁড়ানো গাছগুলো মেক্সিকান ওয়েভের মতো মাথা দোলাচ্ছে, একবার ওপরে একবার নিচে, যেন ডুবতে বসা সূর্যকে বিদায় জানাচ্ছে। কোকিলের ডাকে বেজে ওঠা কলিং বেলের আওয়াজ শুনে সবজি কাটার বোর্ড আর ছুরি একপাশে সরিয়ে রাখল বিনতা। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল ও, এই আওয়াজে চমক ভাঙল।
6: আসছি।
5: তোয়ালেতে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ছবির মতো সাজানো দক্ষিণ কলকাতার পশ রেজিডেন্সিয়াল কমপ্লেক্স স্বর্গদ্বারের দোতলা বাংলোগুলো এমনিতেই বেশ বড় সড়ো, তার উপর বাড়ির পেছন দিকের রান্নাঘরটাই বেশি ব্যবহার করে বিনতা, তাই ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলতে একটু সময় লেগে গেল।
7: উফ মাম্মা, কতক্ষণ দাঁড় করিয়ে রাখলে বলতো, পা যে ব্যথা হয়ে গেল। সারাক্ষণ অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো তুমি, তুমি এত কাজ কেন করো বলতো? এই জন্যই তো তুমি অন্যমনস্ক হয়ে যাও।
5: চার মাস আগে,
8: প্লিজ ডক্টর কিছু একটা করুন, বিনুর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না, না ভালো করে খাচ্ছে না ঘুমোচ্ছে, সারাটা দিন মনমরা হয়ে বাবানের জামা কাপড় বইপত্র ফোন ল্যাপটপ সব কিছু আগলে বসে থাকে, ডাকলেও সাড়া দেয় না, মাঝে মাঝে মাঝে মাঝে আপন মনে কথা বলে, হাসে কাঁদে, আবার আবার কখনো শূন্য চোখে তাকিয়ে থাকে, যেন সব কিছু ভুলে গেছে, আর আর অদ্ভুত সব আচরণ করে, এটা আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আপনি আপনি প্লিজ কিছু একটা করুন।
9: রিল্যাক্স সোহনবাবু, আমি বুঝতে পারছি আপনাদের জীবন এই মুহূর্তে একটা তোলপাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি তাও সামলে উঠেছেন, কিন্তু আপনাদের একমাত্র ছেলে অন্তরীপ বাবানের অল্প বয়সে চলে যাওয়াটা আপনার স্ত্রী এখনো মেনে নিতে পারছেন না, তাই উনি অস্বাভাবিক আচরণ করছেন। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে ওর এই ডিলিউশন এক ধরনের ডিফেন্স মেকানিজম, বাস্তবের দুঃখ যন্ত্রণাকে দূরে সরিয়ে রাখার মরিয়া চেষ্টা। এই ধরনের কেসে পরিবারের কোঅপারেশন খুব জরুরি, তাই আপনি অধৈর্য হলে একেবারে চলবে না, এর বিরুদ্ধেই আমাদের লড়াই, আর সেই লড়াই লড়তে গেলে সবার আগে আপনাকে শক্ত থাকতে হবে।
8: কি করে শক্ত থাকব ডক্টর, রোজ রোজ এক জিনিস, আমি যে আর পারছি না, আপনি জানেন আমার অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, ভয় হয় বাড়ি ফিরে বিনুকে কি অবস্থায় দেখব সেই কথা ভেবে, ঘরে বেশিক্ষণ থাকলে নিজেকে কিরকম পাগল পাগল লাগে, বেডরুমটা যেন হাঁ করে গিলতে আসে। গত চার মাস এক বিছানায় শোয়া সত্ত্বেও একবারও, সত্যি বলছি ডক্টর, আমাদের কনজুগাল লাইফ বলে কিচ্ছু অবশিষ্ট নেই, 23টা বছর একসঙ্গে কাটানোর পর আজ যেন আমরা হঠাৎ ছিটকে গেছি দুদিকে, দুজন অচেনা মানুষের মতো, আমাদের ছেলে বাবান আমাদের ভিতরে সেতুর মতো ছিল, কিন্তু ও চলে যাবার পর আমি আমি সত্যি বিনুকে আর চিনতে পারছি না।
9: মানুষ সমাজবদ্ধ জীব মিস্টার বিশ্বাস, আত্মীয় পরিজন পরিবারের সদস্যদের নিয়েই আমাদের বেঁচে থাকা, প্রিয়জনকে অকালে হারানোর যন্ত্রণা সে কারণেই এতটা বিহ্বল করে তোলে আমাদের।

0: প্রথম প্রথম দুঃখের তীব্রতা খুব বেশি থাকে। যতই আমরা ঘটনাটাকে ভুলতে চাই ততই গভীরভাবে সেটা দাগ কেটে বসে। তারপর আস্তে আস্তে কষ্টের পরিমাণ কমে, আমাদের মন সেই খারাপ স্মৃতিকে একটু একটু করে বিস্মৃতির অন্ধকারে ডুবিয়ে দেয়। এর অন্যতা হলেই মুশকিল, যেটা আপনার স্ত্রীর ক্ষেত্রে হয়েছে। দুঃখের হাত থেকে বাঁচতে বাস্তবকে রিজেক্ট করছেন তিনি। উনি এখনও সেই জীবনেই পড়ে আছেন যেখানে আপনারা তিনজনে ছিলেন। বাস্তবের দুঃখকে উনি মেনে নিতে পারছেন না।
1: প্লিজ ডক্টর, কোনো উপায় কি নেই? বিনুকে সুস্থ না করে তুলতে পারলে আমি নিজে বাঁচব না। আমার তো বিনু ছাড়া আর কেউ নেই ডক্টর। ও যদি এমন হয়ে যায় আমি থাকবো কি করে? আমার বড্ড দুশ্চিন্তা হয়। বাবান্ত চলেই গেছে। এবার যদি বিনু কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে
0: এত ভেঙে পড়ছেন কেন? আমি তো বলেছি মিসেস বিশ্বাসকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা আমরা করব। নিন একটু জল খান, শান্ত হন আপনি।
2: কাঁপা হাতে টেবিলে রাখা জলের গ্লাস তুলে নিল শোভন, ছোট একটা চুমুক দিয়ে মুখ মুছল।
1: আপনি প্লিজ বলুন ডক্টর, এখন আমার কি করা উচিত?
0: দেখুন একটা কথা বলি, এ ধরনের কেসে অনেক সময় দেখা যায় কনভেনশনাল ট্রিটমেন্ট মানে ওরাল মেডিসিন বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পূর্ণ সাকসেস দেয় না। আমি বলছি না ব্যর্থ হয়, কিন্তু এইসব চিকিৎসার সময় সাপেক্ষ, তার উপর রিল্যাপসের একটা সম্ভাবনা রয়েই যায়। সব মিলিয়ে এটা যে কোথায় যাবে আমিও বুঝতে পারছি না। তবে আমি দেখছি যে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায়।
1: তাহলে আচ্ছা আচ্ছা ডক্টর, এই অসুখের আনকনভেনশনাল কোনো ট্রিটমেন্ট আছে?
0: তা একটা রয়েছে, কিন্তু সেই চিকিৎসার পদ্ধতিটা একটু অন্য রকম আর খরচের পরিমাণটা একটু বেশির দিকেই। আপনার সঙ্গে কি সেই নিয়ে কথা বলবো? মানে আপনি কি সে পথে যাবেন?
1: হ্যাঁ, আপনি খরচ নিয়ে চিন্তা করবেন না ডক্টর, আপনি প্লিজ ট্রিটমেন্টটার ব্যাপারে বলুন। বিনুর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। শুধু বিনুকে আপনি সুস্থ করে দিন ডক্টর, বিনুকে সুস্থ করে দিন।
0: বিদেশে এই অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেশ কয়েক বছর ধরেই যথেষ্ট জনপ্রিয়। বছর তিনেক আগে ইন্ডিয়াতে এর ফ্র্যাঞ্চাইজি নেয় টেকনো হেলথ গ্রুপের সিস্টার কনসার্ন মনকা সাথ। প্রথমে হেড অফিস খুলে মুম্বাইয়ে, তারপর একে একে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের মতো বড় কয়েকটা শহরে ব্রাঞ্চ বসায়। মাস ছয়েক হলো কলকাতাতেও এসেছে ওরা, মনের মানুষ নামে। এখানে ওদের ব্রাঞ্চ অফিস ব্রেভন রোডে। আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি আপনাকে, আপনি একবার ওখানে গিয়ে কথা বলুন। আমি চাইছি বিষয়টা পজিটিভ হোক, আপনি তাড়াতাড়ি দেখা করুন।
1: একটা কথা জিজ্ঞেস করছি ডক্টর, এই ট্রিটমেন্টের রিস্ক ফ্যাক্টর কিছু নেই তো? মানে কোনো রকম সাইড এফেক্ট?
0: দেখুন, আমি এর আগে কোনো পেশেন্টকে মনের মানুষে রেফার করিনি, তাই এতে রিস্ক আছে কি নেই বা থাকলেও কতটা সেটা নিশ্চিতভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে যতদূর শুনেছি ট্রায়াল ফেজে সেরকম খারাপ এফেক্ট ধরা পড়েনি। আরোগ্য সদনে আমার এক কলিগ রয়েছেন ডক্টর সিনহা, তার কয়েকজন পেশেন্ট এই চিকিৎসায় যথেষ্ট উপকার পেয়েছেন। এখন আপনি ভেবে দেখুন, তবে আমার মনে হয় আগে আপনি গিয়ে দেখা করুন, তারপর না হয় ভাবনা চিন্তা করবেন।
1: ভাবা ভাবির কিচ্ছু নেই ডক্টর, জলে পড়া মানুষ খড়কুটো দেখলেও হাত বাড়িয়ে দেয়। আমি কালই বিনতাকে নিয়ে যাব। আপনি প্লিজ আমাকে অ্যাড্রেসটা দিন, যা ট্রিটমেন্ট শুরু করার কাল থেকে যেন শুরু হয়ে যায়।
2: দরজা খোলা মাত্র ঝড়ের বেগে ভেতরে ঢুকলো জিন্স আর টি শার্ট পরিহিত এক যুবক। লম্বা দোহারা চেহারা, চোখে মুখে তারুণ্যের উজ্জ্বলতা। কোনো রকমে পিঠের ব্যাগটা সোফায় ছুঁড়ে দিয়েই ও জড়িয়ে ধরল বিনতাকে, যেন এখনো ছোট শিশু।
3: আরে আরে ছাড় আমাকে, উফ, কলেজে পড়া ছেলে এখনো বাচ্চাদের মতো করিস। আরে ছাড় বাবা, রান্না বাকি আছে তো। আজ কিন্তু তোর পছন্দের আইটেম বানাচ্ছি,

0: মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন 65।
1: আরে দাঁড়াও দাঁড়াও, আর একটু জড়িয়ে নি তোমাকে। কয়েক মাস পরেই তো ইউএস চলে যাবো মাম্মা, তারপর তো আমাকে শুধু ভিডিও কলেই দেখতে পাবে।
0: ধুর পাগল, তুই যেখানেই যা তোর মাম্মা সব সময় থাকবে।
2: ছেলের চুলগুলো ঘেঁটে দিল, ছেলের নরম গালে হাত দিলে বিনতার ওর ছোটবেলা মনে পড়ে।
0: এত যে ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, তারা কেউ বুঝি ছুটিতে বাড়ি আসে না? শোনো, ছমাস পর পর সেমিস্টার শেষ হলে দেশে ফিরতে হবে তোমাকে, এখন থেকে বলে রাখলাম। কিন্তু আর যদি কোনোবার পড়ার চাপে একান্তই না পারিস, তাহলে আমরাই না হয় চলে যাব ওখানে। মোট কথা, মায়ের থেকে তুই কিছুতেই পালাতে পারবি না।
1: আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন এখন কি খাওয়াবে বলো তো মামা? আজকে না কলেজের ক্যান্টিনটাও বন্ধ ছিল, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও না মাম্মা।
0: তুই বল, তোর কি খেতে ইচ্ছে করছে?
1: চিজ পাস্তা করে দেবে, সেই ছোটবেলার মতো, কত দিন যে খাই না, প্লিজ।
0: তাহলে কিন্তু একটু সময় লাগবে, আসলে চিকেনটা বসিয়ে দিয়েছি তো, চিকেনটা বানিয়ে নি তারপর পাস্তা ধরবো। শোন না, ওই ততক্ষণ ফ্রিজ থেকে একটু রসমালাই বের করে খা, নলেন গুড়ের পায়েসও করে রেখেছি।
1: আরে এগুলোও তো আমার ফেভারিট মাম্মা। আজ যেন তুমি পুরো আলাদিনের জিন হয়ে উঠেছো, আমার সব ইচ্ছে পূরণ করছো মাম্মা, দারুণ আনন্দ হচ্ছে আজ।
0: তা করবো না, আজ যে আমার বাবানের জন্মদিন, আ ভেরি ভেরি স্পেশাল ডে, আজ তো সব কিছু তোর ইচ্ছে মতোই হবে।
2: চার মাস আগে একটা কাগজের বিজ্ঞাপনে চোখ পড়েছিল সেদিন, তাতে লেখা ছিল, ইচ্ছে হয়েছিল আমার মনের মাঝারে। আপনি কি আপনার প্রিয়জনকে হারিয়েছেন? আপনি কি চান আপনার হৃদয় জুড়ে থাকা সেই বিশেষ মানুষটাকে আবার জীবনে ফিরিয়ে আনতে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর ফিরে পান আপনার প্রিয়জনকে। বিশদে জানতে ফোন করুন টোল ফ্রি এই নাম্বারে 9119110249, অথবা যোগাযোগ করুন আপনার নিকটবর্তী মনের মানুষ শাখা দপ্তরে। আপনার মনের হদিশ জানে মনের মানুষ। হাতে ধরা রঙিন ব্রোশিওরটা টেবিলের উপর নামিয়ে রাখল শোভন। মনের মানুষ ব্রাঞ্চ অফিসের দোতলায় সিনিয়র সেলস এক্সিকিউটিভ ধীমান আহুজার চেম্বারে বসেছিল ও। ঘরটা বেশ বড় সড়, গোটাটাই কাচের তৈরি, দেওয়ালে দেড় টনের দুটো স্প্লিট এসি বসানো, 19 ডিগ্রির শুকনো হাওয়ায় বেশ ঠান্ডাই লাগছিল ওর। পকেট থেকে রুমাল বের করে একবার মুখটা মুছে নিল শোভন, তারপর অন্যমনস্কতা ঝেড়ে টেবিলের ওপারে বসা মধ্যবয়সী মানুষটার দিকে তাকাল। কেমন যেন সব ঘেঁটে যাচ্ছে, অস্থির লাগছে শোভনের। ভদ্রলোক তখনও বলেই চলেছেন,
3: আপনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার বিশ্বাস। প্রিয়জনকে হারানোর শোক মানুষকে পাগল করে দিতে পারে, সিভিয়ার ডিপ্রেশন থেকে ডিলিউশনাল ডিসঅর্ডার কিছুই অসম্ভব নয়। আপনার স্ত্রীর ক্ষেত্রে হয়তো এমনটাই হচ্ছে, তবে আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে সারানোর চেষ্টা করব।
2: কথার মাঝখানে থামলেন আহুজা, হয়তো তিনি বুঝেছিলেন তার মুখস্থ বলে চলা কথাগুলো নতুন কাস্টমারের মনে তেমন আগ্রহ জাগাতে পারছে না। এক মুহূর্ত চুপ করে রইলেন তিনি, তারপর আশ্বস্ত করার ভঙ্গিতে আলতো হেসে আবার শুরু করলেন,
3: আমি জানি আপনি উৎকণ্ঠায় আছেন মিস্টার বিশ্বাস, এটাও বুঝতে পারছি যে এই মুহূর্তে আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, সেগুলোর উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু তার আগেই ট্রিটমেন্ট বিষয়ে কিছু কথা আপনার জানা দরকার, সামান্য ওই ব্যাকগ্রাউন্ড যাকে বলে। ভয় নেই, বোর করব না, দেখতেই পাচ্ছেন আমি বিজ্ঞানী নই, নেহাতি সেলস ম্যানেজার। একজন লেম্যান হিসেবে এই ট্রিটমেন্ট সম্পর্কে যা বুঝেছি আপনাকে সেটুকুই বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ, তারপর আপনার যা যা জিজ্ঞাসা আছে আমাকে বলবেন। স্মৃতি কাকে বলে? উত্তরটা বেশ সহজ, ব্রেনের স্নায়ু কোষ বা নিউরনে সঞ্চিত তথ্যই হলো স্মৃতি। কিভাবে এই তথ্য মস্তিষ্কে জমা হয়? বাইরে থেকে আসা উদ্দীপনার মাধ্যমে, বহিরাগত স্টিমুলাই ইলেকট্রিক্যাল ইম্পালস রূপে এক নিউরনের অ্যাকশন থেকে আরেক নিউরনের ডেনড্রনে যায়। একটা

0: নিউরনের অ্যাক্সন এবং অন্য নিউরনের ডেনড্রনের মধ্যেকার যে ফাঁক বা গ্যাপ তাকে আমরা সাইনাপস বলি। স্মৃতি এই সাইনাপস দিয়েই নিয়ন্ত্রিত হয়, স্টিমুলাই গিয়ে মস্তিষ্কের নিউরনের সাইনাপসগুলোতে বদল আনে। সেই বদলটাই পরবর্তীতে স্মৃতির রূপ নেয়। ব্ল্যাঙ্ক ডিভিডি গান বা সিনেমা রেকর্ড করতে পারে, তেমনি ব্রেনের এক বা একগুচ্ছ নিউরন ইলেকট্রিক্যাল ইম্পালসকে মেমরি হিসেবে রেকর্ড করে রাখতে পারে। স্থায়িত্বের দিক দিয়ে স্মৃতি কিন্তু দু ধরনের, শর্ট টার্ম অর্থাৎ ক্ষণস্থায়ী এবং লং টার্ম বা দীর্ঘস্থায়ী। আবার মস্তিষ্কের কোন অংশে জমা হচ্ছে তার উপর ভিত্তি করেও স্মৃতির শ্রেণী বিভাগ করা হয়। হিপ্পোক্যাম্পাস, নিওকর্টেক্স, অ্যামিগডালা প্রভৃতি হল মানুষের ব্রেনের নানান প্রকোষ্ঠ। এগুলোতে সঞ্চিত স্মৃতির প্রকৃতিও একে অন্যের থেকে আলাদা হয়। কোনোটায় শারীরবৃত্তীয় মোটর স্কিল বিষয়ক স্মৃতি জমা থাকে, কোনোটায় আবার স্কুল জীবনে শেখা পাঁচের ঘরের নামতা অথবা অমুক দেশের রাজধানীর নাম, সেসব জমা হয়। কিন্তু সেসব নিয়ে আমাদের মাথা না ঘামালেও হবে। মনের মানুষ কাজ করে অ্যামিগডালা নিয়ে, কারণ ইমোশনাল সমস্ত স্মৃতি ওখানেই জমা হয়। মনোবিজ্ঞান বলে আনন্দ, ভয়, সুখ, দুঃখ, আরাম বা ব্যথা জাতীয় অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। দুবছর আগের মে মাসে কতগুলো রবিবার ছিল জিজ্ঞেস করলে চট করে আমরা বলতে পারবো না, কিন্তু তিন বছর বয়সে গাছ থেকে পড়ে যাওয়া বা পার্কে খেলতে গিয়ে প্রথমবার নতুন বন্ধুর সঙ্গে আলাপের স্মৃতি আমাদের ঠিক মনে রয়ে যায়। এই স্মৃতিগুলোর সঙ্গে ব্যথা বা আনন্দের অনুভূতি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, তাই আমরা অনায়াসে এদের কাছে ফিরে যেতে পারি। অনেক ক্ষেত্রে এমনও হয় আমাদের অজান্তেই বা অনিচ্ছা সত্ত্বেও স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায়। এরকম উদাহরণ প্রচুর দেওয়া যায়। ধরুন আপনি একজন কর্পোরেট এক্সিকিউটিভ, গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের আগে হঠাৎ আপনার মনে পড়ে গেল যে বছর তিনেক আগের একটা মিটিংয়ে আপনার প্রেজেন্টেশন খুব খারাপ হয়েছিল। অথবা আপনি একজন ক্রিকেটার, ফাইনাল ম্যাচের দিন সকালে আপনার মনে পড়ল 10 বছর আগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যেখানে আপনি 0 রানে আউট হয়েছিলেন।
1: কিন্তু এসবের সঙ্গে বিনতার অসুস্থতার সম্পর্ক কি? আমি জানি স্মৃতি কতটা কঠিন জিনিস, সেখান থেকে মুক্তি পাওয়া কতটা সমস্যার, কিন্তু আমি তো এই যন্ত্রণার সঙ্গেই ঘর করছি। আমি শুধু বিনতাকে হারাতে চাই না, বাবা আর ওর আলাদা জগৎ থেকে ও যেন মুক্ত হয়।
0: আমি সেখানেই আসছিলাম। আমাদের প্রিয়জনেদের সঙ্গে আমাদের সম্পর্ক, স্নেহের, ভালোবাসার, আবেগের, হাসি কান্নার, তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত প্রচণ্ডভাবে ইমোশনালি চার্জড হয়ে থাকে। ফলে এই স্মৃতিগুলো আমাদের অ্যামিগডালার একেবারে ওপরের তলে, মানে সারফেস লেভেলে, সহজলভ্য অবস্থায় রয়ে যায়।
1: আর যদি কোনো প্রিয়জন, কোনো কাছের মানুষকে আমরা হারিয়ে ফেলি? আচ্ছা, কাছের মানুষকে হারানোর যন্ত্রণা সকলেই পাই, কিন্তু কিন্তু কেউ যদি সেখানে আটকে পড়ে,
0: তাহলে সেই স্মৃতিগুলো বাঁধ ভাঙা নদীর মতো আমাদের মনে এসে আছড়ে পড়ে। একবার নয়, বারবার, প্রতিক্ষণে মনে হতে থাকে যে চলে গেছে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কত ভালো ছিল, কত সুখের ছিল। সেন্সরি ওভারলোডে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি আমরা। আমাদের মধ্যে অধিকাংশের ক্ষেত্রে এই পর্যায়টা ক্ষণস্থায়ী, একটা সময় কমে আসে সেই স্মৃতিদের তীব্রতা, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে যাই আমরা। কিন্তু কয়েকজন সেটা কখনোই পারে না, মানসিক রোগের শিকার হয় তারা, যেমন আপনার ওয়াইফ হয়েছেন।
1: বিনু, মানে আমার স্ত্রী অসুস্থ হয়ে যাবে তো মিস্টার আহুজা? আমি অনেক আশা নিয়ে এসেছি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বলতে পারেন আপনি আমার শেষ আশা।
0: রিল্যাক্স মিস্টার বিশ্বাস, চিন্তা করবেন না, আপনার স্ত্রীকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের। যাক, থিওরি অংশ শেষ, এবার শুধু মনের মানুষ ট্রিটমেন্ট বিষয়ে কয়েকটা কথা বলবো। আপনার হয়তো মনে আছে আজ থেকে বছর 20 আগে সাইকোসোমাট্রট থেরাপি নিয়ে কি হইচইটাই না হয়েছিল এই দেশে। মানসিকভাবে অসুস্থ অপরাধীদের সুস্থ করে তোলার জন্য এক ধরনের সাইকোসোম্যাটিক ট্রিটমেন্ট যেখানে অপরাধীরা

0: ধাপে ধাপে বিভিন্ন ভার্চুয়াল রিয়ালিটি সিনারিওর মধ্যে দিয়ে যেত। শুরু থেকেই এই থেরাপির ওপর সরকারের শিলমোহর ছিল। প্রথম প্রথম তো এর সাফল্যের হার দুর্দান্ত বলে প্রচারও করা হয়েছিল, কিন্তু তারপর ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল। জানা গেল নির্দিষ্ট এক শ্রেণীর অপরাধী এই ট্রিটমেন্টে একেবারে রেসপন্ড করে না। নিষিদ্ধ ঘোষণা হল সাইকোসোমাড্রট থেরাপি। তবে শুধু থেরাপিটাই বন্ধ হলো, কিন্তু টেকনোলজিটা রয়ে গেল। 7 বছর আগে ডক্টর ভার্গবের মেয়ের কাছ থেকে সাইকোসোমাড্রটের পেটেন্ট কিনে নিল টেকনো হেলথ গ্রুপ, একেবারেই আলাদা উদ্দেশ্যে। ক্রিমিনালি ইনসেইন পেশেন্টদের সুস্থ করা নয়, প্রিয়জনেদের হারানোর যন্ত্রণায় জর্জরিত মানসিক রোগের শিকার মানুষদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা। আমরা শুধু মানুষকে হেল্প করি। প্রথমে US, তারপরে ইউরোপ, বিখ্যাত হল এই থেরাপি। তারপরে এলো আমাদের দেশে, জন্ম নিল মনকা সাথ। সেখান থেকেই আজকের মনের মানুষ। আমরা সব দিক থেকে সেফ চিকিৎসা করি, তবে ঝুঁকি তো থাকেই, কিন্তু এটা বেআইনি কিছু নয়।
1: কিন্তু কিন্তু ব্যান্ড একটা টেকনোলজি কতটুকু হেল্প করতে পারবে আমার বিনুকে?
0: আপনি ভুল করছেন মিস্টার বিশ্বাস। সাইকোসোমাড্রট থেরাপি আমাদের দেশে ব্যান্ড, তার টেকনোলজিটা কিন্তু ব্যান্ড নয়। তাছাড়া আমাদের সায়েন্টিস্টদের হাতে সেটা অনেকটাই পরিবর্তিত হয়েছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মনের মানুষ পুরোপুরি নিরাপদ ও রিস্ক ফ্রি একটা ট্রিটমেন্ট।
1: এটা কিভাবে কাজ করে?
0: সেটা বলে ফেললে তো ট্রেড সিক্রেট ফাঁস করতে হয় শোভনবাবু। আর সত্যি বলতে আমি অত কিছু বুঝিও না, তবে এতদিনের অভিজ্ঞতায় যেটুকু জেনেছি সেটা আপনাকে বলতে পারি। প্রথমে আমাদের টেকনিশিয়ানরা পেশেন্টের মাথার ভেতর একটা ন্যানো কম্পিউটার ইমপ্ল্যান্ট করে, একেবারে ওই মাইনর অপারেশন, পুরোপুরি যন্ত্রণাবিহীন। সেই কম্পিউটার পেশেন্টের ব্রেন থেকে ইনফরমেশন সংগ্রহ করে ক্লাউড স্টোরেজে রাখে। অপারেশনের 7 দিন পর পেশেন্টকে একটা চশমা পরানো হয়, যা তার নিজস্ব ভার্চুয়াল রিয়ালিটি ইন্টারফেস তৈরিতে সাহায্য করে। এরপর শুরু হয় ট্রিটমেন্ট। ক্লাউডে জমা তথ্য ব্যবহার করে আমাদের সিস্টেম একটা সিমুলেশন তৈরি করে, কল্পবাস্তবের এক দুনিয়া যেখানে পেশেন্ট তার হারানো প্রিয়জনের সঙ্গে স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। চশমা অন করলেই পেশেন্ট সেই সিমুলেশনে ঢুকে পড়ে, বা আরও ভালো করে বললে সেই সিমুলেশনের অংশ হয়ে ওঠে। পেশেন্ট কিন্তু তখন খুব আনন্দে থাকে, কোনো যন্ত্রণা অনুভব করে না।
1: হ্যাঁ, কিন্তু বলছি ক্রমাগত সিমুলেশনে আটকে থাকা পেশেন্ট যদি বাস্তব থেকে দূরে সরে যায়?
0: এখানেই এই থেরাপির বিশেষত্ব। পেশেন্ট সিমুলেশনের জগতে থাকবে অবশ্যই, কিন্তু বাস্তব থেকে বিচ্ছিন্ন হবে না। আবারও একটা উদাহরণ দিই। ধরুন আপনি অফিসের মিটিংয়ে রয়েছেন, বসের বোরিং প্রেজেন্টেশন দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছে, তাই সবার চোখ বাঁচিয়ে কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে গান শোনার কথা ভাবছেন। কিন্তু বস কড়া লোক, যখন তখন আপনাকে কোনো ফ্যাক্ট বা ফিগার সংক্রান্ত প্রশ্ন করে বসতে পারেন। বসের কথাগুলো ইচ্ছে না হলেও আপনাকে শুনতে হবে, তখন আপনি কি করবেন? ইয়ারফোনের ভলিউম লো রাখবেন, যাতে পছন্দের গানের পাশাপাশি বসের বক্তব্য আপনার কানে ঢোকে। অর্থাৎ আপনি মিটিংয়েও থাকবেন, আবার গানের জগতেও। আমাদের ট্রিটমেন্টকে এরকমই কিছু একটা ভেবে নিন। পেশেন্ট ভার্চুয়াল রিয়ালিটিতে তার মনের মানুষের সঙ্গে কথা বলবে, একই সঙ্গে আপনার সঙ্গেও স্বাভাবিকভাবে ইন্টারঅ্যাক্ট করবে। আপনার পাশে বসে টিভি দেখতে দেখতেই হারানো প্রিয়জনের সঙ্গে গল্প করবে। এই দুটো জগতই পেশেন্টের ভেতরে থাকবে, পেশেন্ট আনন্দে থাকবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম।
2: উঠে দাঁড়ালেন আহুজা।
0: অনেক কথা বললাম মিস্টার বিশ্বাস, এবার কাইন্ডলি একটু আসুন, আপনাকে আমাদের থেরাপির কিছু ডেমো ভিডিও দেখাই। যদি আপনার মনে আর কোনো প্রশ্ন থাকেও, বা আমার বিশ্বাস ডেমো দেখেই তার উত্তর আপনি পেয়ে যাবেন।
1: আচ্ছা, বলছি বিনতা সেরে উঠবে তো?
2: ডেমো দেখতে দেখতে এই কথাই বারবার মনে হচ্ছিল শোভনের।
3: আচ্ছা মাম্মা, বলছি পাপা কখন আসবে কিছু বলে গেছে?
4: তোর পাপা আর ফিরতে বোধহয় রাত হবে সোনা, অফিসে যা কাজের চাপ চলছে। তুই তো বুঝিসই পাপা কতদিন সময় মতো ফেরে না, তুই আর আমি তো থাকি
3: না। কতদিন হয়ে গেল আমরা একসঙ্গে বসে ডিনার করি না। প্লিজ মাম্মা, আজকে বলো না পাপাকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। প্লিজ, কেক কাটার পরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তারপর তিনজনে একটা পুরনো দিনের কোনো সিনেমা দেখবো। দেখো, ইংরেজি দেখতে গেলে চাইলে সাউন্ড অফ মিউজিক বা কাসাব্লাঙ্কা, আর বাংলা হলে সপ্তপদী বা দেয়ানেয়া। ঠিক আছে, দেখো তোমাদের দুজনের পছন্দ মতো সিনেমাও দেখতে আপত্তি নেই, কিন্তু শুধু আমরা তিনজন। মাম্মা প্লিজ।
4: পাপা কি পারবে? আচ্ছা দেখি একবার ফোন করে। আর তুই আপাতত ঘরে গিয়ে ঘেমো জামা কাপড় ছাড় তো, তারপর কটা মিষ্টি মুখে দে। হিরে, আমার চিকেনটা বোধহয় এতক্ষণে পুড়েই গেল। উফ বাবা, তুই কলেজে পড়িস কিন্তু এখনো না একদম বাচ্চাদের মতো আবদার করিস, সর তো।
3: মা, আমি এখনো তোমার ছোট্ট বাবানি আছি, তাই দেখো না তোমায় এখনো মাম্মা বলতেই আমার আনন্দ হয়। মাই মাম্মা ইজ দ্য বেস্ট।
2: এক দৌড়ে ভেতরের ঘরে ঢুকে গেল বাবান, বইয়ের ব্যাগটা সোফার উপরেই পড়ে রইল। আড়াই মাস আগে একটা সকালে হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠল শোভন।
5: হোয়াট ইজ দিস বেনু? তোমাকে দু সপ্তাহ আগে থেকে বলে রেখেছি আজকে অফিস ট্যুরের ব্যাপারে। কথা ছিল একসঙ্গে ভাইজ্যাক যাব আমরা, কাজের ফাঁকে ছোট্ট একটা ভ্যাকেশন হয়ে যাবে, প্লেনের টিকিট হয়ে গেছে, হোটেল বুকিং কনফার্ম, আর আজ বেরোনোর আগে তুমি বলছো তুমি যাবে না।
4: সরি, আসলে আমার খেয়াল ছিল না গো, নাহলে তো আগেই না করে দিতাম।
5: খেয়াল ছিল না মানে? আর নাই বা করতে কেন, একটা কারণ তো থাকবে সব কিছুর পেছনে। তুমিই তো বলো, কোথাও যাওয়া হয় না, একবার সুযোগ এসেছে যখন তখন এবার না করো না অন্তত।
4: আজ বাদে কাল বাবানের সেমিস্টার, আর তার উপর প্রজেক্টের কাজে সময় অসময় কলেজে দৌড়তে হচ্ছে, এই সময় ছেলেটাকে একা রেখে কিভাবে যাবো বলো তো তোমার সঙ্গে? এত প্রেশার সামলে কি খাবে না খাবে, দেখো হয়তো সারাদিন ম্যাগি আর ডিম সেদ্ধর ওপরই থাকবে, কিংবা আমি না থাকলে খাবেও না হয়তো কিছু ঠিক করে, আর তারপর দেখা গেল হয়তো প্রজেক্টটাও ঠিক সময় জমা দিল না।
5: বাবানকে একা রেখে? তুমি কি পাগল হয়েছো বিনু? কোথায় পাচ্ছ তুমি বাবানকে?
4: কোথায় পাচ্ছি মানে কি যে বলো না তুমি, আর এই তো একটু আগেই তো ওকে ব্রেকফাস্ট দিলাম, খেয়ে কলেজে বেরোলো। আরে সেদিন বারবার বলছিল পাপার সঙ্গে ডিনার করা হয় না।
5: স্টপ ইট বিনু, স্টপ ইট রাইট নাও, আর একটা কথাও তুমি বলবে না।
4: কেন বলবো না? কেন, বাবান কিন্তু তোমারও সন্তান শোভন, হ্যাঁ, কাজেই ওর ভালো মন্দ দেখা তোমারও কর্তব্য। শুধু অফিস নিয়ে থাকলেই তো আর চলে না, তোমার কাজ কখনোই তোমার ছেলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আর আমি তো তোমায় কোথাও যাওয়া থেকে আটকাইনি, আমি বলেছি আমি এই সময় বাবানকে ছেড়ে যাব না, ব্যাস।
5: হোয়াট ননসেন্স, তুমি এখনো এত অবুঝ হচ্ছ কি করে আমি বুঝতে পারছি না, তোমাকে কতবার বলেছি, আমি কতবার বলেছি।
4: কি বলছো তুমি এগুলো? তুমি এতটা স্বার্থপর যে বাবানকে দেখতেই পাও না?
5: প্লিজ প্লিজ আমাকে শেষ করতে দাও। বাবান, বাবান মারা গেছে বিনু। দোলের দিন দুর্গাপুরে গিয়ে বন্ধুদের সঙ্গে রং খেলবে বলে আমার বাইকটা নিয়ে বেরিয়েছিল, হাইওয়েতে একটা বেসামাল ট্রাকের ধাক্কায়। উহার আমাদের মধ্যে নেই বিনু, এই সত্যিটা কেন মানতে পারছো না তুমি?
4: কি বলছো কি তুমি, হ্যাঁ, লজ্জা করে না তোমার? বাবা হয়ে নিজের ছেলের সম্বন্ধে এমন এমন জঘন্য একটা কথা, ছি ছি ছি, আমি তো ভাবতেও পারছি না।
5: ও, আমি জঘন্য কথা বলছি? নিচের দিকে তাকাও বিনু, দেখো দেখো একবার কি অবস্থা করেছো তোমার, একটা মিথ্যেকে আঁকড়ে ধরে বাঁচছো দিনের পর দিন।
4: শোভন শোভন, তোমার কি হয়েছে আমি জানি না, কেন এরকম বিহেভ করছো আমি সেটাও জানি না, কিন্তু তোমার এইসব আজে বাজে কথা আমি শুনবো না, জাস্ট শুনবো না।
5: বিনু বিনু, কোথায় যাচ্ছো? দাঁড়ো দাঁড়ো বলছি।
4: না, একদম না, বাবানকে নিয়ে কিচ্ছু শুনবো না আমি, কিচ্ছু না। আমার বাবান আছে, আমাদের মধ্যেই আছে, তুমি যে কেন এটাকে মিথ্যে বলছো আমি জানি না। হ্যাঁ রে, পাস্তাটা কেমন হয়েছিল রে?
3: খুব ভালো, আর একটু খেলে হতো।
4: আচ্ছা বেশ, রাতে খাস, এখন একটু শুয়ে না তো, সেই কলেজ থেকে এসেই তো কম্পিউটারের সামনে বসে পড়েছিস।
3: আমি কি আর সেই ছোট্ট বাচ্চা আছি মা, যে স্কুল থেকে ফিরে রেস্ট নেব?
4: এই তুই থাম তো, মায়ের কাছে ছেলেরা সবসময় ছোটই থাকে। আমি লাইট নিভিয়ে দিচ্ছি, একটুখানি চোখ বন্ধ করে থাক, ঘন্টাখানেক পরে না হয় আমি তোকে ডেকে দেব।
3: কিন্তু মামা, জিআরির কতগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে, কাজগুলো সব গুছোতে হচ্ছে তো মাম্মা, কটা দিন দেখতে দেখতে কেটে যাবে।
4: জিআরি প্রিপারেশন কোথাও পালিয়ে যাচ্ছে না সোনা, শরীরটারও তো খেয়াল রাখতে হবে, দেড় তিন ঘন্টা যাতায়াত করে কলেজ করিস।
3: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবারে ঘুমিয়ে নিচ্ছি, বকছো কেন?
2: ছেলের ভাবভঙ্গি দেখে হাসবে না রাগ করবে ভেবে পেল না বিনতা, কিছু একটা বলতে যাবে, তখনই আরেকবার কোকিলের কৃত্রিম অথচ সুরেলা ডাক বাড়ির ময় ছড়িয়ে গেল। কেউ কলিং বেল বাজাচ্ছে।
4: এখন আবার কে এলো বলতো?
2: বসার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে ভাবল বিনতা। দেড় মাস আগে।
5: মিস্টার আহুজা, আপনি নিজের মুখে আমাকে বলেছিলেন এই ট্রিটমেন্ট সম্পূর্ণ রিস্ক ফ্রি, এর কোনো সাইড এফেক্ট নেই। প্লিজ প্লিজ আমাকে বলতে দিন, রোজ আমাদের ঘরে ঝামেলা চলছে, আমার স্ত্রীর মানসিক অবস্থা আরো ডিটোরিয়েট করছে, সেফ আপনাদের জন্যে। কি বলছেন কি বলছেন? হ্যালো, হ্যাঁ কি বলছেন? স্ট্যাটিস্টিক্যাল অ্যানোম্যালি। দেখুন, আমার স্ত্রী কোনো পরিসংখ্যান নয় মিস্টার আহুজা, রক্ত মাংসের একজন মানুষ। অনেক আশা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম একটা পথ পাবো, কিন্তু
2: কোনো মতে নিজেকে সামলালো ও।
5: আপনাদের ট্রিটমেন্ট এত ওয়ার্থলেস, সেটা যদি আগে কেন, এর দায় আপনারা নেবেন না কেন? একজন অসুস্থ মানুষকে আর অসুস্থ করে তুলেছে আপনাদের থেরাপি। শুনুন শুনুন মিস্টার আহুজা, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব, কনজিউমার্স কোর্টে যাব, দরকারে থানা পুলিশ করব। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান গো টু হেল।
4: কি ব্যাপার শোভন, ফোনে এরকম অসভ্যের মতো চিৎকার করছো কেন? বাবান পাশের ঘরে পড়তে বসেছে, এই সময় ছেলেটার তো একটু শান্তির দরকার নাকি? ও তো জিআরএ প্রিপারেশন নিচ্ছে, তুমি এত জোরে কথা বলছো যে ওর অসুবিধে হচ্ছে।
2: বিনতা কথা শেষ করার আগেই ঘুরে দাঁড়ালো শোভন, হাতের সেলফোনটা ছুঁড়ে মারল দেওয়াল লক্ষ্য করে, শব্দ করে ফেটে গেল স্ক্রিন, শিউরে উঠে দুপা পিছিয়ে গেল বিনতা। শোভনের চোখে মুখে তখন হিংসা।
5: বাবান বাবান বাবান, ড্যাম ইউ বিনু, আমার জীবনটা একবারে শেষ করে দিচ্ছ তুমি, অনেক হয়েছে, এভাবে আর চলতে পারে না।
4: কি তোমার জীবন আমি শেষ করে দিচ্ছি, তুমি এরকম বলতে পারলে?
5: হ্যাঁ পারলাম, কারণ এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তব বিনু। আমার বাবান মারা গেছে, আর সেই দুঃখে গত সাড়ে ছ মাস ধরে প্রচন্ড রকম অবসাদে ভুগছো তুমি, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করিও কোনো লাভ হয়নি, ভেবেছিলাম মনে প্রাণে আশাও করেছিলাম এই সিমুলেশন থেরাপি তোমাকে সুস্থ করে তুলবে বিনু, কিন্তু এখন দেখছি
4: না না না, এ হতে পারে না, মিথ্যে মিথ্যে বলছো তুমি। আমার বাবান কই? হে একটু আগেও তো,
5: ফর গড সেক বিনু, ফর গড সেক, তোমাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি, একবারের জন্য অন্তত বাস্তবের সামনে দাঁড়াও, একবারের জন্য অন্তত বাস্তবের সামনে দাঁড়াও প্লিজ।
4: তুমি পাগল হয়ে গেছো শোভন, ইউ আর কমপ্লিটলি আউট অফ ইওর মাইন্ড।
5: কি আমি পাগল হয়েছি? আমি হাত পুড়িয়ে রান্না করে খেয়ে অফিস যাচ্ছি, দোকান বাজার করছি, বাড়ির সব কাজ করছি, তোমার এই ট্রিটমেন্টের নামে মাসে লাখ লাখ টাকার বিল পেমেন্ট করছি, আর তুমি কি করছো? চোখে রঙিন চশমা লাগিয়ে কল্পনার দুনিয়ায় টাইম পাস করছো।

0: তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না শোভন, এভাবে কথা বলতে পারো না।
1: বেশ করব বলবো, সবকিছুর একটা সীমা থাকে। এত করলাম তোমার জন্য, তাও সুস্থ হওয়ার ভালো হওয়ার ইচ্ছেটুকুও যাচ্ছে না তোমার মনে। কেমন মানুষ তুমি বিনু, একবারের জন্যও বুঝছো না কতটা যন্ত্রণা আমি পাচ্ছি। এতটা স্বার্থপর কেউ হয়? তোমার কাছে শুধু বাবান ইজ ইম্পর্টেন্ট। আমায় দেখতে পাচ্ছ না তুমি বিনু, আমায় তুমি দেখতে পাচ্ছ না।
2: আচমকাই বিনোদার দিকে ছুটে গেল শোভন। হ্যাচ কাটানে স্ত্রীর চোখ থেকে ফাইবার গ্লাসের ফ্রেমলেস চশমাটা খুলে ফেলল, মুচড়ে দুটুকরো করে ছুঁড়ে দিল ডাস্টবিনে। এই চশমাটা ওই ক্লিনিক থেকে দিয়েছিল, সারাদিন পরে থাকত বিনোদা।
1: এটা আমার অনেক আগেই করা উচিত ছিল।
0: না না, এটা নিও না। আমি আমার আমার বাবা
2: শোভনকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ভাব ফুটে উঠল বিনোদার মুখে, পরক্ষণে আনন্দের উচ্ছ্বাসে মিলিয়ে গেল সেটা।
0: আরে তুমি এসে গেছো, তুমি যে বললে আসতে দেরি হবে। বাবান তো কত করে বলছিল, আমি ওকে বললাম যে তোমার অফিসের কাজ পড়েছে।
1: আরে এর নামই তো সারপ্রাইজ, আমার একমাত্র ছেলের জন্মদিন আজ, আর আমি রাত 10টা অবধি অফিস করব, পাগল নাকি? সরো এখন, ভেতরে ঢুকতে দাও।
0: ও দেখেছো, এসো এসো। কিন্তু তোমার হাতে এগুলো কি গো?
1: বাবনের জন্য গিফট। ছেলের জন্মদিনে বাবা খালি হাতে আসবে নাকি? হ্যাঁ, কেন ফলেটের কিংসব্রিজ সিরিজের সেটটা কিনে ফেললাম, ওই যেটার জন্য আগের মাসে ও বায়না করছিল।
0: খুব ভালো করেছো, দেখো আমাদের ছেলেটা খুব খুশি হবে।
1: জানি তো, চটপট ডাকো ওকে, ডাকো। কেক এনেছি, ডার্ক ফরেস্ট, ভবানীর ভীষণ প্রিয়।
2: সোফার উপর শরীরটা এলিয়ে দিল শোভন, তারপর বাক্স খুলে কেক বের করে টেবিলে রাখল, যত্ন করে পাশাপাশি বসালো ইংরেজি 2 আর 1 সংখ্যা দুটোর আদলে গড়া সাদা সবুজ গোলাপি রঙের ম্যাজিক ক্যান্ডেল। 21তম জন্মদিনে আনন্দ করে কেক কাটবে বাবান, গিফট পেয়ে কি খুশিটাই না হবে। সব পরিকল্পনা শোভন করে রেখেছে, কেক কাটার পর জমিয়ে ডিনার, তারপর একসঙ্গে বসে সিনেমা দেখা। বাবান অবশ্য বেশিক্ষণ টানতে পারবে না, সিনেমা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যেই ঢুলতে শুরু করবে। তারপর একসময় সোফাতেই গভীর ঘুম। শোভন তখন নিশ্চিন্তে বিনতার গালে আঙুল বুলিয়ে দিতে পারবে, কপাল থেকে সরিয়ে দিতে পারবে অবাধ্য চুল, হাতে হাত রেখে সিনেমা শেষ করবে স্বামী স্ত্রী সেই আগের মতো। আচমকা শোভনের চোখের সামনেটা ঝাপসা হয়ে উঠল, নিমেষে যেন পাল্টে গেল সবকিছু। কোথায় কেক, কোথায় গিফটের প্যাকেট? টেবিলের ওপর 1 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ, চারদিক নোংরা এলোমেলো। সোফার একদিকে ডাঁই করে রাখা ইঁটো খাবারের প্লেট, বিরিয়ানির কৌটো, পিৎজার বাক্স, সারা মেঝে জুড়ে আধপোড়া সিগারেট ছড়ানো, থালা বাসন অফিসের কাগজপত্র সব এলোমেলো হয়ে আছে। চোখ থেকে ফাইবার গ্লাসের চশমাটা খুলে হতভম্বের মতো এদিক ওদিক তাকাল শোভন, একটু আগে দেখা ঘরটাকে, মানুষগুলোকে খুঁজতে চাইল যেন। অসুস্থ লাগছিল ওর, ক্লান্ত বিধ্বস্ত, যেন অনেক দিন ঘুম হয়নি, নিজেকে দেখলে হয়তো চিনতেও পারত না। পরনে ছেঁড়া জামা, ময়লা প্যান্ট, গালে অনেক দিনের না কামানো দাড়ি, চুল উস্কো খুস্কো, বয়সটা যেন এক ধাক্কায় 10 বছর বেড়ে গেছে। টুং করে একটা শব্দ, ফোনে মেসেজ ঢুকল। প্যান্টের পকেট থেকে ফোন বের করল শোভন, চোখ কোচলে

0: এতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? না, বিনু অত আর নেই। দেড় মাস আগে যেদিন তুমুল ঝগড়া হয়েছিল ওদের মধ্যে, সেদিনই দুপুরবেলায় অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল বিনু। অফিস থেকে বাড়ি ফিরে ওর প্রাণহীন নিথর দেহটা দেখতে পেয়েছিল শোভন এই সোফাতেই। অনেক চেষ্টা করেছিল শোভন, কিন্তু বাঁচাতে পারেনি বিনু তাকে। শোভনের চোখের সামনে যেন একটা কালো পর্দা মেলে দিয়েছিল কেউ, তাতে অস্পষ্ট কিছু ছবি ভেসে উঠছিল থেকে থেকে। দম বন্ধ হয়ে আসছিল ওর, স্মৃতির দরজা একবার খুলছিল ফের বন্ধ হয়ে যাচ্ছিল। ছেলের পর স্ত্রীকেও হারিয়ে উন্মাদের মতো হয়ে গিয়েছিল শোভন। বিনুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে আত্মহত্যাও করতে গিয়েছিল, কিন্তু হাতের শিরা কাটার সাহস জুগিয়ে উঠতে পারেনি। শেষকৃত্য সেরে তিনটে দিন নেশার ঘরে আচ্ছন্নের মতো কাটানোর পর ওর মনে পড়েছিল মনির মানুষের কথা। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল আহুজার সঙ্গে দেখা করতে। তারপর হাতরে হাতরে মানিব্যাগটা খোঁজার চেষ্টা করলো শোভন। ডেবিট কার্ডের নম্বরটা মনে নেই, দেখে টাইপ করতে হবে, রিচার্জটা এক্ষুনি করে ফেলতে হবে। বেশি রাত হলে আবার মনির মানুষের সার্ভার স্লো হয়ে যায়, কাস্টমার সার্ভিসেও নানা রকম সমস্যা হয়। বিনু আর বাবানকে ছাড়া একটা রাত তো দূর, একটা মুহূর্ত কাটানোর কথাও ভাবতে পারে না ও। চশমাটা ঝটপট পরে ফেলে শোভন।
1: কিন্তু এত দেরি হচ্ছে কেন? অনেকক্ষণ হলো ডাকতে গেছে বিনু, এখনো বাবান এলো না কেন? কেক কাটতে হবে তো, তারপর ডিনার, সিনেমা, একসঙ্গে কত মজা, হইচই।
0: উদ্ভ্রান্তের মতো মনের মানুষ হেল্পলাইনের নম্বর টিপতে লাগলো শোভন। রিচার্জটা ওকে এক্ষুনি করাতে হবে, যেভাবেই হোক, নইলে যে ও বাঁচবে না। বিনু, বাবান, ওদেরকে যে শোভনের ভীষণ দরকার।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সৌভিক চক্রবর্তীর লেখা মনির মানুষ, গল্পের কথক অর্পণ, অন্তরীপ অর্থাৎ বাবান আত্রেয়, বিনতা দেবলীনা, শোভন সুদীপ্ত, ধীমান সোমক, ডক্টর উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আসলে মনের তল কে পায়, বহু ঘটনা আমাদের জীবনকে একেবারে ওলট পালট করে দিয়ে যায় এবং আমরা আমাদের স্বাভাবিক বেঁচে থাকার যে ইচ্ছা সেটা হারিয়ে ফেলি। কিন্তু একটা লড়াই যদি আমরা নিজেদের ভেতর করতে পারি, অন্য সংস্পর্শে অন্যের সাহায্য নিয়ে, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের

0: পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো এই পৃথিবীটা অনেক সুন্দর, স্বাভাবিক, সহজ, তরুণ মজুমদারের সিনেমার মতো হতে পারে, ভালোবাসাময়। অথচ তার মধ্যে কত রং রূপ রয়ে গেছে, মনে হয় এই জীবনটা, এই পৃথিবীটা, এই সংসার, এই সব কিছু প্রাণ ভরে বাঁচবার আমাদের একটাই কাজ, হাত বাড়িয়ে দেওয়া।
1: সত্যি তুমি কি সুন্দর করে বললে যে আমাদের আশেপাশের এত নেগেটিভিটিজের মধ্যে, এত হতাশার মধ্যে, এত হাহাকারের মধ্যে আমাদের মনের মানুষটা মনে হয় মনের মধ্যেই কোথাও একটা লুকিয়ে থাকে। তাকে খুঁজে বার করতে পারলে আলাদা কোনো যন্ত্র, আলাদা কোনো সাহায্য, আলাদা কোনো অ্যাপারেটাস আমাদের লাগবে না,
0: আর অন্য কোনো সাপোর্ট সিস্টেম দরকার হয় না। আমরা শুধু সেই রকম বন্ধুর দিকে যদি হাত বাড়িয়ে দিতে পারি, মানুষ হিসেবে আমরা আরও উন্নত হতে পারবো।
1: এরকম একটা মন কেমন করা গল্পের পরে তোমাকে আবার ওই নিয়ম কানুন, এই গল্পটা শুনে তুমি কি করবে না করবে সেগুলো না হয় একটু বাদেই বলি, কারণ এই রেসটা থেকে যাক, এই হাত বাড়ানোর আরতিটা আমাদের মধ্যে থেকে যাক।

0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: আজকে গল্প স্বল্পতে যে মনের মানুষ গল্পটা আমরা শুনলাম সকলে মিলে, সেই গল্পটা কেমন লাগলো আপনাদের? এটা আর কি কি এটার মধ্যে উন্নতি করা যায়, বা আর কী কী অ্যাড করলে আরও ভালো হতে পারে, বা আপনার কোনো সাজেশন, বা এই গল্পটা সম্পর্কে আপনার অনুভূতিটা ঠিক কীরকম, মানে একজন শ্রোতা হিসেবে এটা শুনতে শুনে আপনার কীরকম ফিল হলো, সে সমস্ত কথা কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে।
2: 9903659992 আমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে অবশ্যই জানাতে পারো আজকের গল্পটা কেমন লাগলো এবং সেখানে কী কী ইম্প্রুভমেন্ট করলে তোমার আরও বেশি করে মনের কাছাকাছি হবে এই মনের মানুষ, কিংবা পরবর্তী যে গল্পগুলো আসবে সেই গল্পগুলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্টুডিও ক্লকে কটা বাজে সেটা অল্পনা আত্রেয়র একবার কুইকলি চেক করে নেওয়াটা দরকার কি?
1: সেই মুহূর্তে 5:49:07, মানে আর জাস্ট 2 মিনিটের আমরা সংবাদ শুনব, তারপরে ফিরে এসে আমরা আমাদের এক্সটেন্ডেড পার্ট অফ উইকেন্ড ক্যাফে চলবে আত্রেয় আর অর্পণের সঙ্গে।
2: আর তোমাকে বলেছিলাম যে আজকের উইকেন্ড ক্যাফে স্পেশালটা হচ্ছে যে এই খেলার মরশুমে তোমার ছোটবেলার কোন খেলার কথাটা তোমার সবথেকে বেশি করে মনে পড়ে যায়, যেটা এখন আর বয়সের কারণে খেলা হয়ে ওঠে না, বন্ধুরা পাল্টে গেছে, সময় পাল্টে গেছে, তুমি পাল্টে গেছো, তাই সেই খেলাটা এখন আর খেলা হয় না, কিন্তু ছোটবেলায় সেই খেলাটা তোমার অল টাইম ফেভারিট ছিল, সেই ছোটবেলার প্রিয় খেলাটার কথা লিখে পাঠিয়ে দাও 9903659992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। এখনো অনেক মেসেজ বাকি আছে, জাস্ট একটা 2 মিনিটের ছোট নিউজ ব্রেক, তারপর উইকেন্ড ক্যাফে এক্সটেন্ডেড ভার্সন নিয়ে ফিরছে অর্পণ আর আত্রেয়। স্টে টিউন টু 107 FM রেইনবো।
3: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন আনা হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচি আয়োজন করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। 2021-এর পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় সরকারের VBG রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে পা হারানোর অভিযোগে থানায় FIR দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মহেশতলার বাসিন্দা মালতীকে আগামীকাল স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য, ছবি সহ সমাজমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, ইথানল মেশানো E20 পেট্রোল BIS এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে 6:02 হয়ে 38 সেকেন্ড। আর আপনাদের মনে আছে তো উইকেন্ড ক্যাফের এক্সটেন্ডেড ভার্সন নিয়ে থাকছি আমরা দুজন, আত্রেয় আর অর্পণ, ওনলি অন 107 FM রেইনবো।

0: আপনি আমাদের সখা, আপনি আমাদের বন্ধু, সেই জন্যই আপনাদের সঙ্গী হয়েছি সেই বিকেল 4টা থেকে এবং থাকবো 6:30 পর্যন্ত। সেই দুই বন্ধুর নাম, একজন হচ্ছে আত্রেয় আর একজন হচ্ছে অর্পণ, অনলি অন 107 AFM রেইনবো।
1: এবার ব্যাপারটা হচ্ছে, আজকে তোমাকে বলতে বলা হয়েছে যে তোমার পছন্দের ছোটবেলার খেলা

0: গেমটা ছিল যেটাকে এখন তুমি জেনুইনলি মিস করো। অ্যান্ড জেনুইনলি তুমি একদম মন থেকে 9903653992 ভরিয়ে দিয়েছো। বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে বলছে, আমার জীবনে ছোটবেলার খেলা হলো নম্বর 1 ক্রিকেট এবং নম্বর 2 হাইড অ্যান্ড সিক। আচ্ছা অর্পণ, এই যে ক্রিকেটটা, ছোটবেলার ক্রিকেট যখন হয় না তখন তার মধ্যে কিছু স্পেশাল ব্যাপার থাকে, একটা হচ্ছে গলি ক্রিকেট, এটা কি তুমি এখনো সেই মনে পড়ে?
1: না, আমরা আরো প্রাচীনকালে,
0: আরো প্রাচীনকালে,
1: সেটা হচ্ছে আমরা ওই নারকেল গাছের যে ডালগুলো আছে সেইগুলো দিয়ে ব্যাট বানিয়ে খেলতাম। ওটা নিজের হাতে তৈরি করা ব্যাট, সুতরাং কারোর ব্যাট নিয়ে আমাদের খুব একটা চিন্তা করতে হতো না, আমরা নিজেরাই ওটা বানাতাম, নিজেরাই ওটা দিয়ে খেলতাম। কেউ ব্যাট নিয়ে চলে গেলে আমাদের কিছু যেত আসতো না। তবে একটা ব্যাপার কি বলতো, আমাদের কোনো পুণ্য না করে আমাদের কিন্তু বিশ্বরূপ দর্শন হয়ে গেল না?
0: হ্যাঁ, তা কিন্তু হয়ে গেল, তার কারণ মনে করিয়ে দিল তো আমাদেরকে সবকিছু একদম।
1: বিশ্বরূপ সাহা,
0: বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে আস্তে আস্তে যখন সমাজ সভ্যতা সবকিছু এগোলো, অর্পণের পরের জেনারেশন যখন এলো, তখন ব্যাটের মালিকরা একেবারেই মানে সম্পূর্ণ মালিকালা ফলাতে শুরু করলো। তার কারণ ব্যাটের মালিকদেরকে ইউজুয়ালি আউট করা যেত না।
1: হ্যাঁ, আউট হলে আউট না, তো তাকে চারবার আউট করতে হবে তবেই সে ব্যাট দেবেন, অথবা তার মুড হলে সে বাড়িও নিয়ে চলে যেতে পারে।
0: হ্যাঁ, এই একটা জেনুইন প্রবলেম কিন্তু ছোটবেলার ক্রিকেট ছিল, যে ক্রিকেটের প্রবলেমটা এখন কেউ ফেস করেন না। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি কেউ এই প্রবলেম ফেস করেননি, যা আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত লড়াই করেছি, ফেস করেছি। ওকে, দ্য নেক্সট খেলা ইজ ফ্রম কৃষ্ণপ্রসাদ দাস, পূর্ব মেদিনীপুর। এই খেলাটির নাম তিনি বলেছেন ইন্টু পিন্টু। এরকমও কোনো খেলা ছোটবেলায় ছিল?
1: ছিল ছিল, শুনেছি,
0: তাই না?
1: কিন্তু আমার জ্ঞানত সাক্ষী
0: মানে সেই সৌভাগ্য হয়নি আমাদের আর কি, এই খেলায় অংশগ্রহণ করার। ওকে, শুভ ফুটবল বিশ্বকাপের শুভেচ্ছা দুই ফুটবল প্রেমিককে। ছোটবেলার খেলা বলতে ডাঙ্গুলি খেলার কথা মনে পড়লে খুবই কষ্ট হয়, কারণ এখন সবাই ফুটবল নিয়ে ব্যস্ত, কেউ ডাঙ্গুলির কথা মনেই রাখেনি। আচ্ছা, এখন বিশ্ব ডাঙ্গুলি খেলা শুরু করা যায় না? মনির উদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে একটা প্রশ্ন হালকা করে ছুঁড়ে দিয়েছে।
1: এই বয়সে ডাঙ্গুলি খেলে ঠ্যাঙ্গুলি কি সুস্থ থাকবে? আর যখন লাগবে হাঁটুতে একবার,
0: মানে কঠিন চেয়ার, ওরে বাবা রে, এরকম কঠিন কঠিন প্রশ্ন না করাই ভালো। একবার হাঁটুতে লাগলে হুইল চেয়ার বারবার, বাবা রে বাবা, আমি কোথায় যাব এই চন্দ নিয়ে? ওকে, রাজখোলা থেকে গোলাকশান খাতুন বলছে, ইনস্টাগ্রামে ছোটবেলার খেলাগুলো দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমার ছোটবেলায় সেই ঝুলির ঝাঁপ খেলাটার কথা খুব মনে পড়ে যায়।
1: কিরকম কিরকম
0: ঝুলির ঝাঁপ খেলাটা ঠিক কি সেটা কিন্তু আপনিও ঠিক বুঝতে পারছে না। মানে একটা বস্তা দৌড় আমাদের স্কুলে হতো ছোটবেলায়, আমরা সেই একটা ওই ঝোলার মতন বস্তা যেগুলো হতো সেগুলোর মধ্যে ঢুকে আস্তে আস্তে লাফাতাম, কিন্তু ঝুলির ঝাঁপটা কিন্তু আমিও খেলিনি। মানে আজকে মোটামুটি ছোটবেলার খেলা স্পেশাল উইকেন্ড ক্যাফে করতে গিয়ে যে কত জ্ঞান আহরণ হয়েছে তা এখনও শেষ হয়নি, এখনও বেশ অনেকগুলো খেলার কথা বাকি রয়েছে। তোমারও যদি ইচ্ছে করে তোমার ছোটবেলার প্রিয় খেলার কথা জানাতে, তাহলে অর্পণাত্রকে জানিয়ে দিতে পারো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। ছোটবেলা বুঝলে অর্পণ, সেই বেলা যখন আমাদের স্বাদ ছিল অনেক, কিন্তু বৈরাগ্য তখন আমাদের মধ্যে আসেনি। তার কারণ কি?
1: কারণ
0: আমরা তখনও লাউ খাইনি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: বৈরাগী না হলেও রাগী কিন্তু হয়ে যাচ্ছে আমরা দুজন এই স্টুডিওতে বসে। উইকেন্ড ক্যাফেতে রয়েছি আমরা দুজন, আত্রেয় আর অর্পণ। আর রাগী হওয়ার একটা বড় কারণ হচ্ছে এমন এমন সমস্ত খেলার নাম আসছে, যেমন কি গোজা, কি যেন
2: শিরো গোজা না কি একটা খেলার নাম,
1: শিরো গোজা, তারপর ঝুলিয়ে
2: ঝুলির ঝাঁপ,
1: ঝুলির ঝাঁপ, ঝুলির ঝাঁপ, বাপ রে বাপ। এই সমস্ত নামগুলো আমি 1 কেজি ব্রাহ্মী শাক খেলাম তাতেও মনে করতে পারছি না এই খেলাগুলো ঠিক কী ছিল। সুতরাং আপনারা যদি যতটুকু সময় আছে একটু যদি একটু বলে দেন আর কি, নামগুলো শুনেছি কিন্তু যেটা সবসময় মনে পড়ছে না যে খেলাটা কী ছিল, দু এক কথা যদি একটু লিখে দেন আর একটু ভালো হয়।
2: হ্যাঁ, মানে ওই যে ছোটোবেলায় 1 নম্বরের প্রশ্নের জন্য যেরকমভাবে আমরা উত্তর লিখতাম না, এক লাইনের উত্তর, এক লাইনে। কিন্তু আবারও ব্যাপারটা হচ্ছে অর্পণকে আরেকটু রাগি করে দেওয়ার জন্য আরেকটা মেসেজ পড়ে নিই, তার কারণ রিয়ন হাওড়া থেকে বলেছে যে আমরা একটা খেলা খেলতাম তার নাম হিফা।
1: হিফা,
2: হিফা, মানে এই সময়ে যে সংস্থা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে তাদের নামটা করতে পারছি না, কিন্তু এরকম হিফা হিফা করলে তো নামটা এবারে মুখ ফসকে বেরিয়ে যাবে। হিফা আবার কোন খেলা ছিল ছোটবেলায়?
1: মানে আমার লাস্ট 14 জেনারেশন জানে বলে মনে হয় না।
2: ঠিক আছে, আমাদের 14 জেনারেশনের মধ্যে জানা খেলা আর একটা খেলা এসেছে, আমরা খুব ভাগ্যবান। সেটা পাঠিয়েছে মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে। তিনি বলছেন, আমাদের ছোটবেলায় খেলা ছিল পিট্টু খেলা, ছোট্ট প্লাস্টিক বল নিয়ে একে অপরকে মারা হতো। হ্যাঁ, এই খেলাটা আমরা জানি,
1: মনে পড়েছে, ঠিক ঠিক ঠিক। তারপর কে কীভাবে পালিয়ে বাঁচবে তারই জন্য

0: বঙ্গ করতো আর ছুঁড়ে ছুঁড়ে মারা হতো তাদের পিঠে গিয়ে।
1: বাচনা হাসিনো পুরো এরকম একটা কেস হতো। এবং তারপরে আমাদেরকে শাওন বারাসাত থেকে বলছে, আমার মতো বেশিরভাগ নাইনটিস কিডি ছোটবেলায় একটা জিনিস খেলেছে, সেটা হলো টিভি ভিডিও গেম, যেখানে একটা গেম কনসোল টিভিতে লাগিয়ে নানান রকমের গেম খেলা হতো, সিঙ্গেল প্লেয়ার বা ডাবল প্লেয়ার দুভাবেই খেলা যেত। আমি এই টিভি ভিডিও গেমটাকে খুব মিস করি, এখন আর কোথাও পাওয়া যায় না, না হলে এখনও একখানা কিনে খেলা শুরু করতাম। সত্যি শাওন, এটা আমাদের ছোটবেলায় ছিল, টিভি ভিডিও গেমও ছিল, তারপরে আবার ছোটো ছোটো ভিডিও গেম আবার চলে এলো, যেগুলো অনেক সস্তায় পাওয়া যেত এবং বাবা মার কাছে বায়না করলে একটু সহজে পাওয়া যেত, সেইগুলোও আমরা প্রচণ্ড খেলেছি। এখন আর সে সমস্ত নেই, কারণ তারপরে আমাদের ছোটো থেকে বড় হওয়ার সময় ওই কম্পিউটার গেমস চলে এলো, মোবাইল গেমস চলে এলো, তো মোটামুটি ওগুলোর মধ্যেই আমাদের জীবনযাপন ঢুকে গেল আর কি।
0: ওগুলো দেহ রক্ষা করলো,
1: হ্যাঁ ওগুলো দেহ রক্ষা করলো। কিন্তু আরেকটা খেলা, যে খেলাতেও কিন্তু বেশ নিজের জিনিসটা নিজেকে যে রক্ষা করতে হবে এটা আমরা শিখে গেছিলাম, সেই খেলাটার নাম হচ্ছে গুলি খেলা। এবং সেই গুলি খেলা খুব মনে পড়ে গেছে একজনের, সে নামটা লেখেনি, কেন আমি জানি না, লিখলে খুব ভালো হতো, কারণ তাই সে গুলি খেলাটাই খুব বেশি করে মনে রেখেছে। এবং সে বলছে যে এই গুলি খেলা খেলতে গিয়ে সে বাবার কাছে প্রচুর মারও খেয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, মানে গুলি খেলার সঙ্গে মারের একটা সম্পর্ক, গভীরতর সম্পর্ক রয়েছে। আমি কত ঠেঙানি খেয়েছি, সে আর কহতব বনে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছিল, এরকম হয়েছে। মার্বেল মানে কাঁচের মার্বেল গুলি আর কি, সেই গুলিগুলো দিয়ে আমরা গর্তে ফেলতাম, আঙুল দিয়ে ওগুলোকে নিয়ে টানতাম, কে আরেকটাতে মেরে একটা গুলিকে সরিয়ে দিতে পারে প্রচণ্ড স্পিডে মেরে, তার একটা কম্পিটিশন চলতো। মানে অদ্ভুত খেলা, সে ব্যাখ্যা করাটা অনেক চাপের, প্রচুর খেলা ছিল এরকম।
1: মানে কতগুলি গুলি নিয়ে কাণ্ড কারখানা করা যায় সেটাই তখন আমাদের ফোকাস ছিল। এবং সত্যি সেই সময় গুলি মানে ওই গুলি খেলার গুলি ছিল, পুলিশের গুলির কথা আমরা একদম ভাবতাম না। চোর পুলিশের প্রেমে পড়লো না পুলিশ চোরের প্রেমে পড়লো, কিচ্ছু ভাবনা চিন্তা আমাদের ছিল না। বরঞ্চ বড় হয়ে আমাদেরকে এই সমস্ত আমাদের দেবদা ভাবিয়েছেন, তিনি তখন মনে একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়েছেন শুধু রুমাল চোর খেললে হবে না, চোর পুলিশের প্রেমে পড়ছে কিনা সেটাও একটুখানি গানে শুনতে হবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফের একেবারে শেষ পর্যায়ে, মানে ক্যাফে একেবারে শেষ হতে চলল। কফির শেষ চুমুকটা দিয়ে বিদায় নেব আমরা দুজন, আত্রেয় আর অর্পণ, ওনলি ফ্রম AIR FM রেইনবো। আর এই মুহূর্তে উইকেন্ড ক্যাফেতে আমাদের কাছে প্রচুর মেসেজ এসে জমা হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে ছোটোবেলার সেই কোন খেলাটা আপনি খুব মিস করেন, যেটা আপনি হারিয়ে ফেলেছেন, এখন আর খেলেন না, আপনার সেই প্রিয় ভালো লাগার খেলাটা কি ছিল, আনকনভেনশনাল সেই খেলাটার নাম জানাতে বলেছিলাম।
2: এবং আশিস জানা, না আবির জানা, বারুইপুর থেকে বলেছে যে ছোটবেলার যে খেলাটার কথা তার খুব মনে পড়ে যায় সেটা হচ্ছে কবাডি খেলা। এবং সত্যি এতক্ষণ কেউ কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি বলছিল না, এটা আমারও কিরকম একটা লাগছে, কারণ আমারও কবাডি খেলার কথাটা খুব মনে পড়ে যায়। কারণ আমি ফুটবল ক্রিকেটে কোনোদিনই ভালো নই, ওই দুটো আমি খুব একটা ভালো কোনোদিনই খেলতে পারি না, কিন্তু কবাডিটা আমি খেলতে পারতাম, কারণ আমি কবাডিতে ওই কবাডি কবাডি কবাডি কবাডি করতে গিয়ে টুক করে ছুঁয়ে দিয়ে চলে আসতে পারতাম আর কি। এবং স্কুলে একবার হয়েছিল আর কি, মানে ওই খুব ভালো ছেলে বলে পরিচিত ছিলাম, তো এবার একদিন হয়েছে কি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এমন কবাডি খেলেছি একদম লোগো টোগো ছিঁড়ে একাকার কাণ্ড। আর তখনই আবার আমাদের স্যার এসছেন আমাদেরকে একটি অন্য বিষয়ে বকতে, তো সেখানে কি করে নিজের হৃদয়ের সেই ছেঁড়া লোগোটাকে বাঁচিয়েছিলাম সেটা তখন আমি জানি। দ্যাট ওয়াজ আ রিয়েল স্ট্রাগল।
1: এবং সেখান থেকেই এই লোগো কনসেপ্টটা হয়েছিল।
2: ওকে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি
1: কী করে টাঙিয়ে রাখা যায় সেইটা আর কি। তোমাকে কতক্ষণ টাঙিয়েছিল
2: সেই হিসেবটা না হয় পরে করলেও ভালো, তার কারণ উইকেন্ড ক্যাফে তো প্রায় শেষের দিকে। তো সেখানে আবার নোনা পুকুর, হ্যাঁ নোনাকুণ্ড থেকে আমাদের নীতেশ কারার বলছে, আমার প্রিয় খেলা ছিল লুকা ছুপি, মানে লুকোচুরি, লুকা ছুপি বহত হুই মেসেজ বি বহত আই, তাই জন্য একটু পড়ে নিতে হবে। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে বলছে, আমার ছোটোবেলায় লুডো খেলতে খুব ভালো লাগতো। হ্যাঁ, সে তো আমাদের সবারই খুব ভালো লাগতো। ওকে, হ্যালো আর যে দুই দাদারা, আমার ছোটোবেলার প্রিয় খেলা ছিল ডাক কোড়ে, এটা বলেছে শেখ ইলিয়াস বজবজ থেকে। এই খেলাটার নাম কি অর্পণ শুনেছ?
1: আমার মনে পড়ছে না। ডাক করা, হ্যাঁ ডাক খাওয়াতে খেতে খুব ভালো,
2: হ্যাঁ, কিন্তু ডাক করে এই খেলাটা কিন্তু অর্পণ আত্রেয় কোনোদিনই শোনেনি, ফির সে জ্ঞান আহরণ হওয়া। ওকে, দেবস্মিতা বেহালা থেকে একদম দারুণ একটা খেলার নাম বলে দিয়েছে, দ্যাট ইজ রুমাল চোর, আমরা সবাই খেলেছি। ওকে, রুমাল চোর তো হলো,
1: এই সমস্তগুলো খেলাই আমাদের ভালোবাসা ছিল।
2: এবং গণেশ ডোমজুর থেকে বলছে যে, আমি ছোটবেলায় খুব টিভি দেখতাম আর খেলতাম, কিন্তু সবচেয়ে ভালো লাগতো সাইকেলের টায়ার চালাতে। হ্যাঁ,
1: এটা হচ্ছে আমরা যখন একটু বড় হয়েছিলাম, বুঝলেন কি না, তখন ওই সাইকেলের টায়ারের উপরে যে সাইকেলটা থাকতো সেইখানে সামনে কাউকে বসিয়ে নিয়ে চালাতে খুব ভালো লাগতো, ওই খেলাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। এবং
2: একদম
1: তখন তাকে কি বলতে ইচ্ছে করতো?
2: হ্যাঁ, সেটা তো বলতে ইচ্ছে করতোই, কিন্তু সেটা বলার আগে আর একটু বলে দিই। ওয়াজিরুদ্দিন তরফদার সাঁকরাইল থেকে বলছে, আমার একটা সেরা খেলা যেটা এখনও ইচ্ছে হয় খেলতে কিন্তু এখন আর সময়টা হয় না, সেটা হচ্ছে ঘুড়ির প্যাচ। ইয়েস, মানে সত্যি কত রকমের খেলার কথা যে জানতে পারলাম। আরও লিস্ট পাঠিয়ে দিয়েছে শুভশ্রী কারফা হুগলি থেকে, বলেছে যে লুকোনো, মাংস চুরি, চিকলেট, বুড়ি বসন্ত, রুমাল চুরি, আরও কত কি, বাবারে
1: সত্যি অসাধারণ। এগুলো সত্যি, মানে আমরা বলতে পারি, হে হে আমাদের অতীত,
2: হে আমাদের অতীত,
1: হে আমাদের নস্টালজিয়া,
2: হে আমাদের নস্টালজিয়া,
1: আই লাভ ইউ।
2: ওকে।

0: এই লাভ বুকে নেই, বিদায় নিচ্ছি আমরা দুজন, আত্রেয় আর অর্পণ।
1: স্টে টিউন টু 107 এফএম রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকারে আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। হুগলির ডানকুনিতে কেবল তৈরির উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থা 580 কোটি টাকা লগ্নি করতে চলেছে। এখানে বছরে প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল তৈরি হতে পারে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমাজ মাধ্যমের পোস্ট থেকে এই খবর জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রে 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো জরুরি। নতুন দিল্লিতে বৃক্ষ মিত্র কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সংকল্প অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গোটা বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা, সেনাবাহিনী, স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গের ওপর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামীকাল থেকে 17 তারিখ পর্যন্ত স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর করবেন। তিনি উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও প্রযুক্তি এবং উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন বাণিজ্য উদ্যোগ মন্ত্রক। জানিয়েছে কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান মন্ত্রী তিনি বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকড়া হিলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবিসহ সমাজমাধ্যমে প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট আরও জানিয়েছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলোর ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড BIS এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামীকাল থেকে 17 তারিখ পর্যন্ত স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড সফর করবেন। তিনি উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও প্রযুক্তি এবং উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রক। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহরলাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানান তিনি। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমাসের 18 ও 19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18ই জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব দেহগুলি এদেশে পাঠানো হবে বলে দূতাবাস জানিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM জয় अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
5: तुम्ही सुनछो Nostalgic 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s.

0: সাত সমুদ্রের পার পিছে পিছে তারাই আসতে পারেন যারা অ্যাকচুয়ালি ভালো হলেও কিন্তু আসলে ভালো নন। মানে ভালো মানুষেরাও যখন আমাদের সামনে খারাপ হয়ে আসেন, তখন তো আমরাই তাদের বলি দ্য ওয়ান অ্যান্ড অনলি ভিলেন্স, যাদের দেখে আমাদের কেমন যেন একটা থরোরি কম্প হয়ে যায়। আর সেই ভিলেন্সরা যখন নাইনটিজে এই বিশ্বাত্মার এই গানেতে এন্ট্রি নেয়, যেমন ঠিক গুলশান গ্রোভারকে আমরা এন্ট্রি নিতে দেখেছি এই গানে সাত সমুদ্রের পার, তখন মনে হয় যে নাইনটিজেকেই শুধুই নস্টালজিয়া ছিল, শুধুই মজা ছিল, শুধুই লাউড ড্রেস মেকআপ গান ছিল, আহা নাইনটিজ জুড়ে ছিল কিছু খতরনাক ভিলেন্স।
1: তাদের মধ্যে কেউ ছিল ব্যাডম্যান, কেউ ছিল মোগাম্বো খুশুয়া, কিংবা কেউ কেউ আমাদের কাছে বিভিন্ন নামে পরিচিত, কিন্তু আমরা অভিনেতা হিসেবে তাদের সবাইকে চিনি। অনেক সময় হয়তো মানে আমরা হিরো হিরোইনকেই অলওয়েজ প্রাধান্য দিই, নেগেটিভ লিডস যারা করেন তাদেরকে ভুলে যাই, কিন্তু নেগেটিভ রোল যদি না থাকতো তাহলে হিরোর এত কৃতিত্ব, এই যে এত কষ্ট করে হিরোইনকে পাওয়া, বা হিরোইন যে এই ছুটে যাচ্ছে যাচ্ছে লাস্ট মোমেন্টে কী হবে বোঝাই যাচ্ছে না, এই গুলিটা লাগলো বলে তারপর দেখলাম না ভিলেনকে কেউ একজন মেরে দিল, সে পিছন থেকে সে হিরো মেরে দিল, এই ব্যাপারটা না ঘটলে হয়তো আমাদের কাছে সিনেমাটা সিনেমা হয়ে উঠতো না, বা আমাদের কাছে মেমোরেবল হতো না। এই সবটা নিয়ে আজকের নস্টালজিক নাইনটিস, হ্যাঁ অবভিয়াসলি ফার্স্ট আরে পুরো জুড়ে আমরা ভিলেন ভিলেন করব, ঘন্টাটা
0: আমরা একটু ভিলেন ভিলেন করব, আমরা সেই মানুষদের কথা বলবো যারা নাইনটিজ স্ক্রিন জুড়ে প্রচুর দুষ্টুমি করেছেন, প্রচুর জ্বালিয়েছেন, কিন্তু আমাদের কাছে তারা ভীষণ প্রিয় হয়ে রয়েছেন। আর ইন্টারেস্টিং হচ্ছে যে এই মানুষরা মানুষ হিসেবে কিন্তু ভীষণ ভালো ছিলেন, মানে পর্দার বাইরে তারা যখনই এসেছেন তাদের স্ক্রিন প্রেজেন্স হয়েছে আমরা জেনেছি তারা কত ভালো মানুষ, কিন্তু যেই রোল ক্যামেরা অ্যাকশনটা হয়ে যেত তাঁরা অন স্ক্রিনে চলে আসতেন, তখন তাঁদের অভিনয় আমাদের জাস্ট তাক লাগিয়ে দিত। আর সেই নাইনটিজের ভিলেন্সদের নিয়েই প্রথম ঘন্টার আজকে নস্টালজিক নাইনটিজ, সঙ্গে সৌমি আর অঙ্কিতা। আর ইয়েস, 9903653992 নাম্বারটাও আছে যেখানে তুমি তোমার পছন্দের ভিলেনের কথা শেয়ার করবে, নাইনটিজের অফকোর্স নাইনটিজের ভিলেনের কথা শেয়ার করবে, এবং একটু পরেই গেমিং জোনটা শোনাচ্ছি সেটার উত্তর দেবে। আর নাইনটিজের কোনো গান যদি শুনতে ইচ্ছে হয় তাহলে সেটার রিকোয়েস্টটাও তোমার নাম ঠিকানা সমেত পাঠিয়ে দেবে। নাম্বারটা আরেকবার বলি, 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে তুমি কিন্তু পাঠাবে। তো অঙ্কিতা, আমরা শুরুই করলাম আজকে গুলশান গ্রোভারের কথা দিয়ে এবং বিশ্বাত্মা ফিল্মের গান শোনাচ্ছিলাম, কিন্তু গুলশান গ্রোভারকে আমরা আরও অনেক ফিল্মে নাইনটিজে দেখেছি, মোর আই দেখেছি, ত্রিদেবে দেখেছি, আঁখেতে দেখেছি, সরে দেখেছি, আর এই সমস্ত কিছু দেখতে দেখতে গুলশান গ্রোভারের কথা বলতে বলতে
1: আমি
0: মেলাতে পারি না যে সেই মানুষটা এই মানুষটা, এই মানুষটাই হচ্ছে গিয়ে লজ্জা শঙ্কর পান্ডে অফ সংঘর্ষ, বা এই মানুষটাই গোকুল ফ্রম দুশ্মন। তো দুশ্মন বলো বা সংঘর্ষ বলো, আমাদের ট্রমাটাইজ করে দিয়েছে।
1: তো এই যে দুর্ধর্ষ অভিনয় তাকে স্যালিউট তো জানাতেই হয়, আরো নানান ভিলেনদের কথা তো আমরা বলবো ধীরে ধীরে। তবে 9903653992 তে তুমি তোমার রিকোয়েস্টের গান জানাতে বলো না, আর যেমনটা কথা ছিল যে প্রত্যেক ঘন্টায় গেমিং জোন চলবে, ইনস্টা চয়েস, সবটা মিলে আমরা আমাদের নস্টালজিক নাইনটিসকে আরো বেশি নস্টালজিক করে তুলতে পারবো আই থিঙ্ক। আপাতত উদিত নারায়ণ অ্যান্ড লতা মঙ্গেশকরের গলায় এই গানটা রইল তোমার জন্য।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
2: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 9:21। আর তুমি শুনছো সৌমি আর অঙ্কিতার সঙ্গে নস্টালজিক নাইনটিজ। হ্যাঁ, এই নাইনটিজ সত্যিই নস্টালজিক। আর তোমার কাছে টাইপের জন্য এতক্ষণে মেটেরিয়াল পৌঁছে গেছে, মানে তুমি কানে কানে শুনে নিয়েছো। এই ঘন্টার জন্য তোমার কুইজ কি রয়েছে বলতে পারো, তোমার গেমিং জোনের কি গান রয়েছে? হ্যাঁ, খুব সহজ উত্তর 9903659992 লিখে পাঠাও, মানে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে পাঠাও, অবভিয়াসলি তোমার নাম এবং তুমি কোথায় থাকো সেটা দিয়ে। আর তার সঙ্গে সৌমি আরেকটা গানও শুনিয়ে দিয়েছে ইনস্টা চয়েসের দুখানা গানের মধ্যে, কাকে বেশি ভোট দেবে টান টান উত্তেজনা নিয়ে একদম আমরা পরপর পরপর গান শোনাবো দুখানা। এক্ষুনি যে গানটা আমরা শুনলাম একটু আগে, সেই আবারও আমি আশুতোষ রানের কথা একটুখানি বলতে চাই।
3: মানে আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওই নাম্বারই যেখানে 9903659992 যেখানে তুমি অফকোর্স গেমিং জোনের উত্তর দেবে, তার সাথে কোন গান তুমি শুনতে চাও, রিকোয়েস্টের কোনো যদি তোমার ব্যাপার থাকে তাহলে সেটাও তুমি শেয়ার করতে পারো 9903659992 তোমার নাম এবং কোথায় থাকো মানে লোকেশন সেটা, আর হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট করবে। আর সেখানেই কোন ভিলেনকে মানে 90 দশকের কোন ভিলেনকে দেখলে তোমার পা থেকে মাথা সমস্ত কিছু কেঁপে ওঠে, তুমি এখনও সেইটাকে মনে করে রেখেছো যে পর্দায় আমার কাছে ভিলেন হিসেবে ইনি হচ্ছেন সেরা, তাহলে তার কথা ডেফিনেটলি লিখে পাঠাতে পারো। আর এই কথাটা আমি এমফ্যাসিস দিয়ে এই জন্যেই বলছি কারণ অঙ্কিতা আশুতোষ রানার কথা বলেছে এবং আমার কাছে মানে যাকে সত্যি সত্যি আমি দেখতে চাই না, মানে ভিলেন হিসেবে যাকে দেখতে আমি নিতে পারি না বিষয়টা, মানে সত্যি কোথাও গিয়ে না একটা ট্রমা কাজ করে, যে বিশেষ করে দুশ্মন্ত বটেই, দুশ্মন্ত আমি মানে দুশ্মন আমি সত্যি বলছি তোমাকে অঙ্কিতা আমি পুরো দেখতে পারি না, কারণ দুশ্মনের ওই সিনসগুলো যেখানে আশুতোষ রানা ক্রাইম করছেন দেখা যায় না।
2: হ্যাঁ, মানে ওই সিনেমাটা যদিও 1996 একটা হলিউডের আই ফর অ্যান আই বলে একটা মুভির রিমেক হয়েছিল, কিন্তু আশুতোষ রানা ইন্ডিভিজুয়ালি মানে কাজল তো খেটেইছে, বোঝাই যাচ্ছে যে দুটো রোল ডিফারেন্ট ভাবে প্লে করা, দুই বোনের রোল, একটা বোন প্রচন্ড শান্তশিষ্ট আর আরেকজন খুব মানে টম বয়স টাইপের একটা ক্যারেক্টার, তার মাঝে আশুতোষ রানা মানে এই যে ভয়ঙ্করই যে কি বলবো
3: চোখের এক্সপ্রেশন এক্সপ্রেশনগুলো সমস্ত কিছু, এবং তার ড্রেস আপটাও এমন ছিল। আর তার পরপরই আসে সংঘর্ষ, এবং সংঘর্ষের ওই দৃশ্যটা আমরা কেউ ভুলতে পারি না, যেখানে লজ্জাশঙ্কর পাণ্ডে তাঁর যে চরিত্র, আমাদের আশুতোষ রানার যে চরিত্র লজ্জাশঙ্কর, সে যখন ওই আঙুল দিয়ে ঠোঁটটাকে নাড়িয়ে নাড়িয়ে আ করে চিৎকারটা করছে, এবং সেখানে প্রীতি জিন্টার হাতের রিভলভারটা জাস্ট সে ভাবছে আমি কোথায় চলে এসেছি, কার সামনে দাঁড়িয়ে আছে, আমি এর সঙ্গে কী করে ফাইট করবো, ওই যে একটা অদ্ভুত দৃশ্য সেটা এখনও দেখলে, এবং বিশেষ করে ক্যামেরাটা যেভাবে বারবার জুম জুম আউট হয় ওই জায়গাটা, মানে সত্যি মানে হি ইজ আমার কাছে অন্তত আমার 90 দশকের আমার সেরা ভিলেন হচ্ছে আশুতোষ রানা, এবং তাকে এই ভিলেনিয়াস অবতারে দুটো ফিল্মেই খুব দারুণভাবে কিন্তু ব্যবহার করেছিলেন পরিচালক হিসেবে তনুজা চন্দ্রা।
2: একদম একদম, এবং ভিলেনদের কথা বলতে আরও একজন ভিলেনের কথা মাথায় আসে, মানে শিফটিং যদি করতে চাই ধীরে ধীরে, কিছু বাবারা অভিনয় করতেন যে বাবারাই ভিলেন হয়ে যেতেন। হ্যাঁ, মানে মেয়েকে বিয়ে দিয়ে বা মেয়ের সঙ্গে সম্পর্কে কেউ আছে তাকে কাটিয়ে দেবে বলে যে ভয়ানক মানে চলতো, সেই লড়াইয়ের মধ্যে ভয়ানকভাবে জায়গা করে নিয়েছিলেন আমাদের সবার কাছে সবার প্রিয়, যার ভয়েস শুনতে আমাদের প্রচণ্ড ভালো লাগে, অম্বরীশ পুরী।
3: অমরেশ পুরীর কথা আমার মনে হয় সবাই বলবেন, কারণ অমরেশ পুরীর এই যে ভিলেনিয়াস লেগেসি সেটা অনেক আগে থেকে, মানে তার এই ভিলেন হওয়াটা চলছে এরকম একটা বিষয় ছিল। 90s এসেও আমরা বেশ অনেকগুলো ক্যারেক্টারটা পেলাম, এবং 90s শুরু হওয়ার ঠিক আগে আগেই আইকনিক ওইটা তো আইকনিক হয়ে আছে, এবং সেটা 90 দশকটা জাস্ট আসবো আসবো করছে, 1989 বা 1988 ওই সময়টা মিস্টার ইন্ডিয়া রিলিজ করে,
2: 1988
3: হ্যাঁ, তো সেই সময় তার তোটা আইকনিক ডায়লগ হয়ে গেছে, কিন্তু শুধু যে বাবা হিসাবে নয়, অনেক সময় দেখা গেছে তিনি খুব দুর্দণ্ড প্রতাপ কেউ একজন, যেমন করণ অর্জুনে আমরা দেখেছি বা আমরা কোয়েলাতে দেখেছি, মানে তিনি নিজেই হিরোইনকে ক্যাপচার করতে চাইছেন,
2: সেই মুখের মধ্যে কোয়েলাটা পুড়ে দেওয়াটা সে যে ভয়ানক
3: তার ভয়েস তাকে অন্য, মানে তার চরিত্রায়নটাকে অন্য একটা মাত্রা দিয়ে দিত।
2: একদম একদম একদম, মানে সেই ভয়ানক এক্সপ্রেশন সবটা দেখে না, মানে আমরা যখন রাতে ঘুমোতে যেতাম সিরিয়াসলি ভাবতাম যে এই লোকটা এত জঘন্য, মানে তখন তো সিনেমা রিয়েলিস্টিক লাইফের কোনো ডিফারেন্স বুঝতাম না। একদম। তো এই ভয়ানক কথা বলতে বলতে তুমি যখন করণ অর্জুনের কথা বললি আর কি, 1995 এই মুভিটা রিলিজ করেছিল, তাহলে সেখান থেকে একটা গান এবার শোনা যাক।
3: হ্যাঁ, এবং যেখানে আমাদের দুর্জন সিং ঠাকুর, দুর্জন সিং তিনি রয়েছেন এবং তাকে মোটামুটি বশ করবার জন্য মমতা কুলকার্ণি ডান্স করছেন, যাতে আসল কারনামাগুলো করণ এবং অর্জুন মিলে করতে পারেন তাকে লুকিয়ে, মানে দুর্জন সিংকে লুকিয়ে। ভিলেনকে ঠকানোর একটা গান, সেই গানটাই তোমার জন্য করণ অর্জুনের সাউন্ড ট্র্যাক থেকে, ইলা আরুন অ্যান্ড আলকা ইয়াগনিকের গাওয়া।

0: ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ গেমিং জোন। নাইনটিজ গেমিং জোন। নাইনটিজ গেমিং জোন।
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: Nostalgic 90s,
4: Nostalgic 90s.
3: এখন তোমার রিকোয়েস্টের গান,
4: এখন তোমার রিকোয়েস্টের গান।
0: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে শুনতে চেয়েছেন এই গানটা 9903649992 নম্বরে। তুমিও তোমার পছন্দের 90 দশকের গান রিকোয়েস্ট করো, শোনাবো, নিশ্চয়ই শোনাবো।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: ভিলেনের কথা বলতেই অনেকে কিন্তু তাদের পছন্দের 90s-এর মানে 90 দশকের ভিলেনের কথা লিখে পাঠিয়েছো, বুঝলে? 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেছো, এসএমএস করেছো, নাম এবং লোকেশন সমেত মেসেজ করছো আর জানাচ্ছো যে আজকে যেহেতু আমরা 90s-এর ভিলেন্স নিয়ে কথা বলছি, তোমার সবথেকে ফেভারিটকে। তো রিঙ্কু সাপোইয়ার একটা মেসেজ রয়েছে বাউরিয়া থেকে, তুমি লিখছো, ভয়ঙ্কর ভিলেন বললে অমরেশ পুরীর কথাই মনে পড়ে, ওনার ভয়েস শুনলেই আমার ভয় করে, এই একটা মেসেজ। আচ্ছা, অ্যান্ডির একটা মেসেজ রয়েছে, অ্যান্ডি বলছে ভিলেন আমজাদ খানের কথা বলবো। আচ্ছা, আমজাদ খান শোলে, আমাদের আরও 75 হচ্ছে শোলে, তো আমরা যেহেতু 90 দশকের কথায় আছি অ্যান্ডি, আমরা 90s নিয়েই আছি আর 90s-এরই ভিলেন্সদের কথা কিন্তু জানতে চাইছি। আচ্ছা, আরেকটা মেসেজ পড়ি, তারপর আরও অনেক মেসেজ রয়েছে, এক এক করে আসবো। হাই প্রিয় দিদি ভাই, প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যান, জমে উঠেছে। আমি অজয় দেবগনের দিলওয়ালে ছবির পরেশ রাওয়াল মামা ঠাকুরের অভিনয় ভুলতে পারবো না। আর এরকম ভাবে আরেকটা মেসেজ রয়েছে, দিদি একটু আশিস বিদ্যার্থীর কথাও বলবেন, বাদল, বিচ্ছু, জিদ্দি, ক্যা ইহি প্যার হ্যায়, অনেক কমেডি ভিলেনের চরিত্রেও কিন্তু তিনি অভিনয় করেছেন। এই মেসেজটা পাঠিয়েছেন প্রশান্ত ধক বড়গাছিয়া, আর এখানে আমি থামবো অঙ্কিতা, কেন বলো তো?
4: কেন কেন কেন?
3: তার কারণ এই যে ভিলেন, যখন ভিলেন হতে হতেও কোথাও গিয়ে একটা হাসিয়ে দেন বা কমেডির জায়গায় চলে যান, সেই এক্সাম্পল আমাদের ফিল্মের দুনিয়াতে খুব একটা কিন্তু বেশি নেই। মানে অমরেশ পুরীর কিছু কিছু ক্যারেক্টার যেরকম রয়েছে যেখানে তিনি সত্যি সত্যি কমিক টাচ রয়েছে, কিন্তু আমার এখন বলার যাকে নিয়ে,
4: মানে কমেডির কথা বলতেই আমার সেটাই মনে পড়লো যে উনি কিন্তু 80s-এর ক্ষেত্রে এমন একজন ভিলেন রয়েছেন যিনি 80s-এ প্রপারলি ভিলেন ছিলেন, কিন্তু 90s-এর সিনেমা যখন দেখবে হঠাৎ করে উনি কমিক একটা চরিত্র, কমেডি চরিত্রে বারবার করে আমরা দেখতে পাচ্ছি।
3: রাইট,
4: তো এমন কার কথা তুমি বলতে চাইছো?
3: আমি তো মানে শক্তি কাপুরের কথাই বলতে চাইছি আর কি, মানে সেই আউ ললিতা, ওই যে ওই কমেডি চার্চ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কমেডি ক্যারেক্টার ছিল না, ফিল্মের নাম ছিল তোফা। তারপর ধরো আরেকটা মুভি যেটার নাম চালবাজ, সেখানে একটা ডায়লগ ছিল, মে নন্না সা ছোটা সা বচ্চা হু। সেইখান থেকে ধরো আরও একটা ফিল্ম, নন্দু সবকা বন্ধু সমঝতা নেহি হ্যায় ইয়ার, ফ্রম দ্য মুভি রাজা বাবু। আর রাজা বাবুর কথা এই কারণে আরও স্পেসিফিক্যালি বলার কারণ, এখানেই উনি কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন, রাজাবাবুতে ভিলেন, কিন্তু ভিলেনকে পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার এমন কিছু ডায়লগ দিয়েছেন, এমন কিছু ম্যানারিজম দিয়ে দিয়েছেন যে ভিলেন আর ভিলেন নেই, সেখানে আমাদের হাসিয়ে দিচ্ছেন শেষে এসে আর।
4: এবং এইটা কোথাও গিয়ে অ্যাক্টার্সরা নিজেও একটা কোথাও বাউন্ডারিজ থেকে বেরোতেন, মানে হয়তো জিজ্ঞাসা করে নিতেন, পারমিশন নিতেন, কিন্তু তারা নিজের চরিত্রটাকে নিয়ে ডিফারেন্টলি ভাবতে চেষ্টা করতেন। এখনকার দিনে যেরকম আমরা, মানে এখনকার দিনকে আমরা ক্রিটিসাইজ করছি না, কিন্তু বলছি যে যখনই কেউ অভিনয় করতে যায় সেই চরিত্রটুকু করলো, আচ্ছা ঠিক আছে, একটা যেন কি বলবো, মানে একটা পেশাগত জায়গা থেকে জাস্ট কাজ করে চলে আসা। তখন কিন্তু আর্টিস্ট্রিটা অনেক বেশি মানুষের মাথায় ছিল যে আরো নতুন করে আমি কিভাবে প্রেজেন্ট করব এই চরিত্রটাকে।
3: তো আরো কয়েকটা এক্সাম্পল আমার মনে পড়ছে, যেটা একদম আইকনিক, যেটা একদম ওটাই বলতে চাচ্ছিলাম, একেবারে আইকনিক হয়ে রয়েছেন ক্রাইম মাস্টার গোগো, যাকে কোনো দিক থেকে ক্রাইম মাস্টার বলা যায় না, কিন্তু তিনি ক্রাইম মাস্টার। অ্যান্ড সেম গোলি বলে একটা ক্যারেক্টার ছিল, মে খিলাড়ি তুয়া নারী।
4: ওফ, আমি ওই গানটাতে প্রচণ্ড নাচতাম, আমি ছোটবেলায় দেখতাম, প্রচণ্ডভাবে নাচ করতাম। এবং ইনিশিয়ালি যেটা জানা যায় যে মানে এসআরকে, মানে অক্ষয় কুমারের সঙ্গে চরিত্রটার, মানে পাশের যে চরিত্র ছিল যেটা সাইফ আলী খান প্লে করেছিলেন, সেই চরিত্রটার জন্য অফার্ড হয়েছিলেন, কিন্তু তারপরে এসআরকে দেখেন যে না, অক্ষয় কুমারের জন্য 50% নিয়েই নেবে, গ্ল্যামার ওয়ার্ল্ড ও কেড়েই নেবে, না আমি যাবো না।
3: কিন্তু এখানে শাহরুখ খানের কথা বললে বলে, শাহরুখ খান বোধহয় এমন একজন নায়ক যিনি তার নায়কের ক্যারিয়ার শুরু করবার আগে ভিলেনের ক্যারেক্টার দিয়ে শুরু করলেন সিনেমার জগৎ, এবং আমরা আমরা এখনও ডার বা বাজিগার তো ডেফিনেটলি ভুলতে পারি না, তার আগেও আঞ্জাম সেটাও ভুলতে পারি না। তো একের পর এক ভিলেনের ক্যারেক্টার দিয়ে,
4: ভিলেন যদি কিউট হয় তাহলে,
3: কিন্তু সেই সময় শাহরুখ খানের ভিলেন ক্যারেক্টার এমনই ছিল যাকে দেখলে তোমার বেসিক্যালি কিন্তু মায়া হবে। যখন ক্যারেক্টার প্লে হতে হতে যখন আলটিমেটলি ফিল্মটা শেষ হচ্ছে, তখন কোথাও একটা তোমার মনে হবে যে এই মানুষটা তো পরিস্থিতির শিকার, এর মধ্যে তো আসলে কোনো খারাপ কিছু ছিল না। তো সেই রকম একটা ভিলেন কিন্তু শাহরুখ খান ইন ডার ইন বাজিগার। তবে
4: আরেকজন ভিলেন আছে, যেটা মানে আমাদের কাছে যেহেতু বলার জন্য সময় অনেক কম আর ভিলেনরা এত কালারফুল, সেখানে আমাদের আরেকজন হিরো হলো কি বলবো, দুজন হিরো, জ্যাকি শ্রফ আর ওই দিক থেকে হৃতিক রোশন, যাদেরকে কোনোভাবে ভিলেন ভাবতে পারি না। মানে জ্যাকি শ্রফকে তাও বা যদি লম্বা এক্সপ্রেশন দিয়ে মানি যায়, হৃতিক রোশন এত কিউট, এত সুন্দর দেখতে একটা ছেলে, সে নাকি ভিলেন, মানে এইটা ভাবতে পারি না।
3: কম বিষয়টা ঘটেছে আর কি, মানে বিষয়টা ঘটতে ঘটতেও ঘটেনি, কারণ যে মানুষ তার প্রথম সিনেমা কাহো না প্যার হ্যায়তে ডেবিউ করার পরে 30,000 মেয়ের প্রেম প্রপোজাল পায়, তার পক্ষে আর যাই হোক ভিলেনের ক্যারেক্টার কন্টিনিউ করা সম্ভব না।
4: হ্যাঁ, মানে ওই জন্য খুব লাইনার ভিলেন বলা যায়, মানে খুব সূক্ষ্মভাবে ঢুকে বেরিয়ে গেছেন। কিন্তু জ্যাকি শ্রফ মিশন কাশ্মীরে একদম ট্রুলি ভিলেনের চরিত্রই করেছেন। যাই হোক, আমরা বলতে বলতে অনেক দূর চলে গেছি ভিলেনদের নিয়ে,
3: আমরা আবার ফিরে আসবো ম্যায় খিলাড়ি তু অনারি ক্যারেক্টার গোলি, তিনি আন্ডারওয়ার্ল্ড ডন ছিলেন এবং সেই ক্যারেক্টারে আমরা কিন্তু পেয়েছিলাম দ্য ওয়ান অ্যান্ড অনলি শক্তি কাপুর। আউ, তোমার জন্য এই গানটা রইল অনলি অন নস্টালজিক 90s এর সঙ্গে সৌমি আর অঙ্কিতা।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: ঘাতকের গান শুনছিলাম এবং ঘাতক অগ্নিপথ এই ফিল্মগুলো বললেই যে ভিলেনের কথা আমাদের মাথায় আসে, তিনি ভিলেন হিসেবে বেশ প্রতিষ্ঠিত। মানে আমরা তাকে ভিলেনের চরিত্রে দেখেই অভ্যস্ত, আমরা অন্য কোনো চরিত্রে যখনই তাকে দেখি আমাদের একটু অসুবিধা হয় নিতে। যেমন বাংলা ফিল্ম বাহাদুরের ক্ষেত্রে হয়েছিল, আমরা যখন তাকে বাহাদুর চরিত্রে দেখলাম আমাদের লিটারালি অসুবিধা হচ্ছিল বিষয়টা। তার কারণ তার নাম যেটা স্ক্রিন নেম সেটা সবসময় ড্যানি ডেনজংপা, যদিও আসল নাম তার অন্য, কিন্তু স্ক্রিন প্রেজেন্স যতবার তার হয়েছে ওই একটা নামই হয়েছে ড্যানি ডেনজংপা। এবং এই ড্যানি ওয়াজ দি আলটিমেট ডন অফ ভিলেন্স, তাই না?
1: এক্স্যাক্টলি। সো এই ড্যানি যেমন সমস্ত ভিলেনের ভিলেন আমরা বলছি, তার সঙ্গে আরও অনেক ভিলেন রয়েছে। মানে আমরা যদি নাইনটিজের ভিলেন্সদের নিয়ে বসি তাহলে আমাদের একটা রাত কম পড়ে যাবে, এটা সত্যি কথা।
0: হ্যাঁ, তো ঘায়েলের গান তো শুনছিলাম, আর একটা লম্বা লিস্ট পাঠিয়েছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে, জানতে চেয়েছিলাম তোমার পছন্দের 90 দশকের ভিলেনের কথা। তো যাদের যাদের কথা মাথায় এসেছে সবার কথা বলেছেন, তার মধ্যে নাম্বার ওয়ানে রেখেছেন ঘায়েল, ড্যানি ডেনজংপা, এছাড়া করণ অর্জুন, কোয়েলার জন্য অমরীশ পুরি, ডার আঞ্জাম, বাজিগরের জন্য শাহরুখ খান, মোহরা নাসিরুদ্দিন শাহ, খলনায়ক সঞ্জয় দত্ত। ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু আমরা একটুখানি আউট মানে মিস করে যাচ্ছিলাম যে খলনায়ক মুভির নামই খলনায়ক এবং নায়কই সেখানে খলনায়ক। মহারাজা ফিল্মের জন্য সলিম ঘোষ, গুপ্ত কাজল, অ্যাবসলিউটলি ত্রিদেব, অনুপম খের। আরেকটা নাম আমি একটুখানি সাসপেন্সে রাখছি, লুকিয়ে রাখছি আপাতত, কারণ সেটা গেমিং জোনের সময় বলবো। ওকে, এই নামটার লিস্ট আমি দেখতে পাচ্ছি এবং সেটা আইকনিক একটা চরিত্র, বলবো নিশ্চয়ই, তবে গেমিং জোনের সময় বলবো। আচ্ছা, নাইনটিজে ড্যানির কথা কিন্তু বলছেন প্রশান্ত কুতি জগৎ বল্লভপুর থেকে, উনি ড্যানির কথা বলছেন। 90 দশকে ভিলেনদের মধ্যে আরেকজন ড্যানি ডেনজংপা। তো এইভাবে শরমা দাস করুণাময়ী কলকাতা থেকে বলছেন, নাইনটিজে পরেশ রাওয়ালের কমেডি ক্যারেক্টার ছিল হেরা ফেরিতে, আর ওদিকে উনি আবার একজন ভিলেন ক্যারেক্টারে কিন্তু বহু সিনেমাতে অভিনয় করেছেন।
1: ইভেন কমেডি ক্যারেক্টার বলে তো কাদের খানের কথা খুব মনে পড়ে যায়।
0: একদম একদম একদম।
1: তো আমরা যদি এদের নাম বলতে থাকি কিছু, মানে কি বলবো, লিস্ট থেকে বাদ যাবে না। ইভেন কমেডির মধ্যে আমরা কুচকুচ হতে হয় তো ছোট্ট করে যেভাবে আমরা দেখতে পেয়েছি অনুপম খেরকে, খুব মিষ্টি একটা কিউট হয় না, যে সেই সময় দাঁড়িয়ে ওই সুগার একটা মানে সুগার ড্যাড টাইপের এইজে গিয়েও তখন সে মানে একটা প্রফেসর একটা মিষ্টি প্রেমের কথা বলছেন, এরকম আমরা দেখতে পেয়েছি। তো আমাদের মনে হয় এই ইয়ারটা প্রায় শেষ, তাই তো?
0: না, আমাদের ইয়ার, হ্যাঁ অবভিয়াসলি আমাদের আওয়ারটা প্রায় শেষ হতে চললো, কিন্তু গেমিং জোনে আনসার দেবো, অনেকে সঠিক উত্তর দিয়েছ, নতুন করে আর শোনাচ্ছি না। একটা রিকোয়েস্টের গান শোনাই, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে শুনতে চেয়েছেন বাজিগরের এ মেরে হামসফর, এবং এখানে ভিলেন শাহরুখ খান, তার তিনি যার সঙ্গে ক্রাইমটা করছেন তার সঙ্গে রোম্যান্স করেছেন এই গানে। তো রইল তোমার জন্য 90s-এর রিকোয়েস্ট সং।
2: Nostalgic 90s, nostalgic 90s.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ফার্স্ট গেমিং জোনের উত্তর দেওয়ার সময় চলে এসেছে, আর বলেছিলাম যে যখন গেমিং জোনের কথা বলবো তখন আরও একজন ভিলেনের কথা বলবো। তবে অ্যান্ডির মেসেজ রয়েছে, সেটা একটুখানি চট করে বলে দিই। কবির বেদির কথা বলছেন এবং অবশ্যই পরেশ রাওয়ালের কথা বলছেন। পরেশ রাওয়ালের কথা অনেকের থেকেই পেয়েছি আর কি। তো কবির বেদি একটা নতুন অ্যাডিশন, আমি আর একজনের কথা একটু মনে করিয়ে দেবো। তিনি হচ্ছেন সুরেশ ওবেরয়, যাকে আমরা কিন্তু বহু ফিল্মে তাকে আমরা ভিলেনের ক্যারেক্টার করতে দেখেছি, 90s সময়ে দেখেছি। এবং ঠিক আছে, চলো তো এখান থেকে আমরা গেমিং জোনে এবার একটু ঢুকি। প্রচুর উত্তর রয়েছে, আগে উত্তরগুলো শুনবো, কারা কারা সঠিক উত্তর দিয়েছেন, তারপর যে গানের প্রেলিউড শুনিয়েছি সেই গানের কথা, সেই গানটা শোনাবো। এবং অবশ্যই এই গানটা আজকে গেমিং জোনে ফিল্মের কথা কেন রাখা সেটাও তোমাকে বলবো।
2: একদমই তাই। এবং তাহলে উত্তরগুলো আগে ফার্স্ট আমরা জানবো, তাই তো? কারা কারা কি উত্তর করলো,
1: রাইট? তো বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, জগৎ বল্লভপুর থেকে প্রশান্ত কুতি, বড়গাছিয়া থেকে প্রশান্ত ধক, নদিয়ার ফুলিয়া থেকে বাসুদেব বসাক, মহিষাদল থেকে মেঘনা মল্লিক, রাহুল ইউএসএ পোর্টল্যান্ড থেকে, হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, মল্লিকাটি থেকে সঞ্জীব কুমার মণ্ডল, জগৎপুর উলুবেড়িয়া থেকে রাজু মান্না, ডোমজুর থেকে গণেশ, বেলতলা রোড থেকে রমা দত্ত, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, আন্দুল মৌরিগ্রাম থেকে রাজু দাস, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেবয় ঘোষ, মহেশতলা থেকে বিজলি চক্রবর্তী, আগরতলা ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, দক্ষিণ সাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, হুগলি থেকে তপতী সেন ও সঞ্জিত কুমার সেন, ঝাড়খণ্ড থেকে রঞ্জন টুডু, বর্ষামপুর থেকে রাজু, কসবা থেকে মলয় দাস, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, ভবানীপুর থেকে তন্ময়, হাওড়া থেকে আভা, দক্ষিণ সাকরাইল থেকে উমাকান্ত পাত্র, আকনপাড়া থেকে রফিকুল মণ্ডল, টলিগঞ্জ থেকে সুদীপ দাশগুপ্ত, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে সৌম্য ফাদিকর, গুজরাট থেকে হরেকৃষ্ণ কাশ্যপ, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত এবং টিনারা মাইতি মাধবপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। এই যে এত সংখ্যক সঠিক উত্তর অঙ্কিতা, এবং গানটা ভীষণ চেনা, গানটার কথা বলবে?
2: গানটা তো তুমি আপনা বানানে খা,
1: তুমি আপনা বানানে কি কসম খাই হ্যায় সঠিক উত্তর। এবং এই গানটা সড়ক ফিল্মের, এবং কয়েকজনের থেকে মেসেজও পেয়েছি, সড়ক ফিল্মের আইকনিক ক্যারেক্টার মহারানী, যিনি একজন ট্রান্সজেন্ডার ভিলেন ছিলেন এবং সেই ক্যারেক্টার প্লে করেছিলেন সদাশিব আম্রপুরকর, তাকে আমরা 90s আরও বেশ অনেকগুলো ফিল্মে, তার মধ্যে ইশকের কথা আমার মনে পড়ছে, এবং ইশকে তার যে ক্রাইম পার্টনার ছিল তিনি কিন্তু দিলীপ তাহিল, তিনি আবার বাজিগারের কিন্তু ভিলেন। তো দিলীপ তাহিলও একাধিক ফিল্মে ভিলেনের ক্যারেক্টার করেছেন, এবং ইয়েস, মহারানীর ক্যারেক্টার সদাশিব আম্রপুরকরের ভোলা যায় না, ভোলার মতন নয়, এবং অভিনয়ের একটা লেসন, অভিনয়ের একটা পাঠ বোধ হয় তাঁর চরিত্রটা।
2: একদমই তাই। কিছু কিছু চরিত্র বলে না যে সবসময় আইকনিক, যে কথাটা বারবার করে উঠে আসছে, চরিত্রটা সিনেমাকে ছাপিয়ে কোথাও চলে গেছে, হয়তো সেই কারণে আমাদের কাছে মনে রয়ে গেছে যে মহারানীর চরিত্র। তো এবার আমরা যেহেতু আরও অন্যান্য সেগমেন্ট রয়েছে, তাই আমরা বেশি কথা না বলে গানটা চটপট শুনে নিই, রাইট?
1: তোমার পছন্দের গান সারাকে সাউন্ডট্র্যাক থেকে কুমার শানুর গাওয়া এই গানটা শুনছো নস্টালজিক 90s, সৌমিয়ার অঙ্কিতা। এই গানের পরে সেকেন্ড গেমিং জোন তোমাকে শোনাবো, অবশ্যই সেটার উত্তর দেওয়ার জন্য রেডি থাকো। ইনস্টা চয়েসে ভোট করো, ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতায়। আর ফ্ল্যাশব্যাকে যেতে হবে, যাবো জুলাই সেকেন্ড উইক 90s রিলিজে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.

0: এই যে আদায়কি আছে, যা কিছু আছে, যা কিছু গানের মধ্যে বলা হলো, তার মধ্যে একটা কিউট ব্যাপার রয়েছে পূজা ভট্ট আর তার সঙ্গে, মানে আমি এখন হেয়ারস্টাইলটা করার পর আমার পট করে পূজা ভট্টের কথা মনে পড়লো, মানে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মানে অ্যাক্টর বলবো, যে এত সুন্দর একজন অ্যাক্টর। আমরা আলিয়া ভট্টকে দেখে প্রচণ্ড চমৎকৃত হই, কিন্তু সত্যি বলতে নাইনটিজের সময় দাঁড়িয়ে এমন একজন অ্যাক্ট্রেস যাকে দেখে মানে কি বলবো, ওই যে সিনারিওগুলো রয়েছে, খড়গাদার মধ্যে বসা, ওই টুপি পরে যে আমির খান বসে রয়েছে, এই চকলেট বয়, ঠিক আছে, চকলেট বয় যদিও এখনও চকলেটই রয়েছেন কিন্তু সিক্সটিজ পার করে গেছেন, সুইট সিক্সটিজ হয়ে গেছেন এখন বলা যায়। সেই সময় ওই ক্যাপটা খোঁজার জন্য নাকি ঘন্টার পর ঘন্টা মানে সময় নিয়েছিলেন শুটে, যে ক্যাপটা পরেছিলেন।
1: আমরা বলছি কিন্তু দিল হ্যায় কি মানতা নেহির কথা। আর এই ফিল্মটার শুটিং এর পিছনে অনেক গল্প রয়েছে, আর আজকে স্পেসিফিক্যালি এই গানটা বা এই ফিল্মের কথা বলার কারণ হচ্ছে যে 1991 সালের আজকের দিনে 12ই জুলাই দিল হ্যায় কি মানতা নেহি রিলিজ করেছে,
0: মানে 36 বছর
1: দাঁড়িয়েছে, 35 বছর হয়ে গেছে দিল হ্যায় কি মানতা নেহি। এবং আমির খানের সঙ্গে পূজা ভাটের সেই কেমিস্ট্রিটা পরবর্তীকালে আমরা সত্যি সেই কেমিস্ট্রি আর খুঁজে পাইনি, আর দেখিনি, কিন্তু ওই একটা ফিল্মের জন্য হলেও তাদের দুজনকে কিন্তু একসঙ্গে বড্ড ভালো লেগেছিল। আর যারা আমরা বাঙালি, আমরা চাওয়া পাওয়া দেখেছি, এবং যারা আমরা এরও আগে চোরি চোরি দেখেছি, রাজ কাপুর নার্গিসের ফিল্ম যখন আমরা দেখেছি সেই সময়, তাদের কাছে দিল হ্যায় কি মানতা নেহির কনসেপ্টটা একটা অদ্ভুত নস্টালজিয়া।
0: একদমই তাই মানে একটা অদ্ভুত নস্টালজিয়া। এবং এই সিনেমাটা আমির খানের কানাডায় রিলিজ, থিয়েট্রিক্যালি হলে রিলিজ করা প্রথম মুভি। তারপরে বলছে এটা অবশ্যই 1992 আবার প্লে করা হয়েছিল, মানে এতটাই লোকের ভালো লাগার একটা জায়গা নিয়েছিল আর কি সিনেমাটা। তো আমরা আজকে ফ্ল্যাশব্যাকে অলরেডি ঢুকে গেছি,
1: সেকেন্ড উইক মানে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে 90 দশকে যে সমস্ত ফিল্ম রিলিজ করেছিল এবং সুপারহিট হয়েছিল, ফিল্ম তো প্রচুর রিলিজ করেছে, কিন্তু যে ফিল্ম হিটের তালিকায় ছিল এবং এখনো পর্যন্ত আমাদের কাছে ভীষণ রকম নস্টালজিয়া জায়গা নিয়ে রয়েছে, তাদের নিয়েই কথা এই সেকেন্ড আওয়ারে, নস্টালজিক নাইনটিজের সেকেন্ড আওয়ারে। অঙ্কিতা সৌমির সঙ্গে তোমার এই সফর কিন্তু রাত 12টা পর্যন্ত, কিন্তু দিল হ্যায় কি মানতা নেহির কথা যেমন বললাম 35 বছরের একটা জার্নির কথা, ঠিক সেই রকমই আজকের দিনে 2002 সালে আরও একটা ফিল্ম রিলিজ করে, এবং এই সিনেমাটা বহু ভার্সন মানে বলছি দেবদাসের কথা, ভূমিকা করে খুব একটা লাভ নেই, বলছি দেবদাসের কথা। দেবদাস এমন একটা গল্প, এমন একটি উপন্যাস যেটা নিয়ে বিভিন্ন যুগে কিন্তু এক একটা করে ফিল্ম বেরিয়েছে বাংলাতে এবং হিন্দিতে।
0: বাংলায় তো অবভিয়াসলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা উপন্যাস বলে কথা, এবং সেটাকে আমরা দেবদাসের ভূমিকায় মনে হয় আমরা কাকে দেখতে পেয়েছি, উত্তম কুমারকে দেখতে,
1: সৌমিত্র চট্টোপাধ্যায়কে
0: দেখতে পেয়েছি, রাইট। তো সেখানে দেবদাস দেখার পর আবার যখন হিন্দিতে রিলিজ করলো, আর এই সঞ্জয়লীলা বনশালীর একটা স্পেশালিটি আছে যে এই ভদ্রলোক যখন কিছু বানান সেটা লার্জার দেন লাইফ বা একটা বড় সড় করে একটা দেখাতো।
1: আচ্ছা, লেট 90s কিন্তু বাংলায় আরো একটা দেবদাস হয়েছিল, যেখানে দেবদাসের ভূমিকায় বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিল, এবং পার্বতী হয়েছিলেন তারই মানে স্ত্রী অর্পিতা পাল,
0: অর্পিতা চট্টোপাধ্যায়
1: তখন তিনি অর্পিতা পাল ছিলেন।
0: মানে আমরা দেবদাসকে নানান ভাবে দেখেছি, আদতে শরৎচন্দ্র কিভাবে দেখতে চেয়েছিলেন আমরা জানি না, কিন্তু যখন আমরা শাহরুখ খানকে দিয়ে বা এই ঐশ্বর্য রায়কে দিয়ে এই দেবদাস দেখলাম, এবং সেখানে অবভিয়াসলি মাধুরী দীক্ষিত, মানে বলার কোনো জায়গাই নেই, প্রত্যেকটা গান বলো। আমি ওই সিনেমাটাকে এতবার দেখেছি, তখন তো আমাদের ওই ডিভিডি ভিসিডির সময়টা চলছে, আমি এটা সিডি কিনে নিয়ে চলে এসেছিলাম, সেই সিডিটাই শুধু দেবদাস ছিল,
1: একদম
0: যখন ইচ্ছে হতো আমি চালাতাম, ডান্স স্টেপ মুখস্থ হয়ে গেছিল।
1: ইনফ্যাক্ট আমাদের যেটা নতুন আমাদের কাছে ছিল এই 2002-এর দেবদাসে, সেটা হচ্ছে ওই সেট, ওই ল্যাভিশ ব্যাপারটা, যেটা কিন্তু এর আগে কোনো দেবদাস ওইভাবে দেখানো হয়নি, সেটা পার্বতীকে আমাদের মনে হচ্ছে বা অনেক বড় লোক, মানে পার্বতীকে নিয়েও আমরা কিন্তু তিনি জাজ করতে পারছি না যে কোথায় আলাদা, কিন্তু তবুও সেই লার্জার দ্যান লাইফ বিষয় যেটা থাকতেই হবে সঞ্জয় লীলা বনশালীর ফিল্মে, সেই প্রত্যেকটা বিষয়ে কিন্তু ছিল দেবদাসের, যেটা 2002 সালের আজকের দিনে 12ই জুলাই মুক্তি পায়। মানে দেখতে দেখতে দেবদাস কাটিয়ে ফেলেছে 24 বছর, এবং এই
0: তার সঙ্গে মানে মানে 12ই জুলাই যখন রিলিজ করলো, এটা শ্রেয়া ঘোষালের ফার্স্ট ডেবিউ অ্যাজ আ ভোকালিস্ট হিসেবে। তো সেখানে সঞ্জয় লীলা বনশালীর মা তাকে বলেছিলেন শুনে, যে একটা রিয়েলিটি শোতে শুনেছি এরকম একটা মেয়ে রয়েছে নতুন ভয়েস, এবং তারপর আমরা শ্রেয়া ঘোষালকে আবিষ্কার করেছি, যেখানে আজকে মোস্ট রিনাউন্ড সিঙ্গারসদের মধ্যে বা মোস্ট ওয়ান্টেড সিঙ্গার বলবো, ফেভারিট সিঙ্গারস,
1: মানে এক নম্বর তালিকায়, মানে তালিকার দিক থেকে এক নম্বরে অবশ্যই এই মুহূর্তে আমরা যদি সেভাবে বিচার করি, তো শ্রেয়া ঘোষালের নাম সবার আগে আসে আমাদের পছন্দের তালিকাতেও। শ্রেয়া ঘোষালের নাম এই মুহূর্তে শিল্পীদের ক্ষেত্রে, আচ্ছা এই মুহূর্ত বলছি ঠিকই, কিন্তু দুটো দশক পেরিয়ে গেছে, হ্যাঁ মানে 2002 থেকে 2026 এখনও শ্রেয়া ম্যাজিক কন্টিনিউ হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক দশক ধরে চলবে আমরা জানি। এবং এই দেবদাস ফিল্মের জন্যে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, মাধুরী দীক্ষিত প্রত্যেকে পুরস্কার পেয়েছিলেন সেই বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এবং দেবদাস বেস্ট ফিল্ম হয়েছিল। দেবদাসের অনেক গল্প রয়েছে, দেবদাসের জন্য কানস ফিল্ম ফেস্টিভ্যালের যে রেড কার্পেট যেটা হয়, সেখানে দেবদাসকে ফিচার করে ঐশ্বরিয়া রাই এবং শাহরুখ খান, তাদের যে আইকনিক একটা অ্যাপিয়ারেন্স, যেখানে ঐশ্বরিয়া রাই হলুদ শাড়ি পরে গেছেন কানসের রেড কার্পেটে, সেটা সেই দৃশ্যগুলো কি ডিজাইন হয়েছিল আমরা এখনো বলতে পারি না।
0: যাক আমরা এই গল্প পরে করবো।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: চিনতে পারছেন এটা কোন গানের প্রিলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, nostalgic 90s, nostalgic 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: উলুবেড়িয়ার জগৎপুর থেকে রাজু মান্না দুলহান হাম লে জায়েঙ্গে ফিল্মের এই গানটা শুনতে চেয়েছ, রইল নস্টালজিক 90s-এ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s এর আমাদের এখন চলছে ফ্ল্যাশব্যাক পর্ব বলা যায়, সেকেন্ড আওয়ার চলছে। আর তার মধ্যে মানে দেদার বিভিন্ন ধরনের গান আমরা শুনতে পাচ্ছি। আমরা একটু আগে দেবদাসের গান শুনছিলাম, তার আগে আরও একটা গান শুনেছি যেটা 35 বছর আগে রিলিজ করেছে। মোটামুটি আমাদের বয়সটা ধীরে ধীরে যেখানে গিয়ে ঠেকছে বুঝতে পাচ্ছি যে আমরা বুড়োর পথে চলে যাচ্ছি।
2: 28 বছরে যেতে ইচ্ছে করছে, কারণ একটা ভীষণ ভীষণ পছন্দের জুটি 90 দশকের, যারা যখনই স্ক্রিনে এসেছেন, ডান্স মুভ থেকে বলো বা রোম্যান্স বলো, সব কিছুতেই আমরা ভীষণ এন্টারটেইন হয়েছি, মজা পেয়েছি। মানে তাদের ক্রাইসিস হচ্ছে অনস্ক্রিন হোক, তাদের লাভ লাইফে প্রচুর ক্রাইসিস, কিন্তু যখন ডান্স করছেন বা যখন সেই এক্সপ্রেশনস সমস্ত কিছু নিয়ে তারা ভালোবাসছেন একে অপরকে, তখন আমাদের একটা অন্য এন্টারটেইনমেন্ট হচ্ছে, যেটা একদম এক্সক্লুসিভলি 90 দশকেরই এন্টারটেইনমেন্ট। ওইটা কিন্তু অন্য কোনো দশকের সঙ্গে আমরা ঠিক মিলাতে পারবো না। এবং যে জুটির কথা বলছি সেই জুটির নাম হচ্ছে গোবিন্দা অ্যান্ড রবিনা টন্ডন।
1: এক্স্যাক্টলি, এবং তাদের সিনেমার নাম দুলহে রাজা, যেটা প্রথমে তু হাসিন মে জওয়ান বলে একটা সিনেমা হিসেবে রিলিজ করার কথা ছিল, মানে টাইটেলড হয়েছিল ওই নামে ইনিশিয়ালি, তারপর দুলহে রাজা হয়ে যায়। এবং সেই সিনেমায় মমতা কুলকার্নি অলরেডি মানে লিড কাস্টিংয়ে ছিলেন আর কি। রবিনা টন্ডন পরে যোগদান করেন, যখন মমতা কুলকার্নি কোনো কারণে কুইট করে গেছিলেন, তারপরে সেখানে চলে আসেন রবিনা। আর রবিনাকে আমরা সেখানে দেখেছি, এবং বহু লোক ক্রাশ খেয়ে, মানে বলে না ক্রাশ খেয়েছি, মানে আমরা একটা ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল বলছি, ন্যাশনাল একটা টেলিভিশনে একটা শোতে দেখেছিলাম যে আমাদের বাহুবলী অবধি এসে বলেছে আপ মেরে ক্রাশ হো রবিনা।
2: এবং রবিনা টন্ডনের ম্যাজিক সেই সময় সবার থেকে অন্যরকম ছিল। এবং যখন যখন গোবিন্দা রবিনা জুটি, হ্যাঁ তার আগে এসেছে গোবিন্দা করিশ্মা কাপুর জুটি, কিন্তু যতবার তারপরে গোবিন্দার সঙ্গে রবিনা টন্ডনকে আমরা পেয়ার আপ হতে দেখেছি, ততবার কিন্তু আমাদের মনে হয়েছে যে এই জুটিটার মধ্যে একটা অন্য এক্স ফ্যাক্টর আছে, যেটা অন্য কোনো জুটির মধ্যে নেই। ইন্টারেস্টিং হচ্ছে যে ফিল্মের নাম দুলহে রাজা, যেটা আজকের দিনে তো নয় কিন্তু 10ই জুলাই, জাস্ট দুদিন আগে 1998 রিলিজ করে, মানে দুলহে রাজা কিন্তু কমপ্লিট করলো এই বছর 28টা বছর, মানে 28টা ধাপ পেরিয়ে গেছে। আর সেই 28 বছরের স্মৃতি আমাদের আরও একটা জিনিস মনে করায় যে এই ফিল্মের যে আইকনিক গানটা তোমাকে শোনাতে চলেছি, যে গানের নাম আখিয়াঁ সে গলি মারে, এই গানটা এতটাই সুপারহিট হয় যে এই গানটাকেই ফিল্মের টাইটেল বানিয়ে আরও একটা ফিল্ম তৈরি হয়, যেটা পরিচালনা করেছিলেন হরমেশ মালহোত্রা। এবং সেখানেও কিন্তু গোবিন্দা, তার সঙ্গে রবিনা টন্ডন এবং আরেকজনের নাম একটু বলি, কাদের খান, তিনিও ছিলেন। এবং কাদের খানকে আমরা সবসময় গোবিন্দাজির সঙ্গে দেখেছি। তো তোমার জন্য দুলহে রাজার এই গানটা, যে ফিল্ম কমপ্লিট করলো 28 বছর 10ই জুলাই 1998 তার রিলিজ ছিল।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone. Nostalgic 90s e, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: যাদবপুর কলকাতা থেকে সৌভিক পাল, ইয়েস মাই নেম সেক, এই গানটা তুমি রিকোয়েস্ট করেছো।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s এ ব্যাক টু ব্যাক গান তো তুমি শুনছোই, কিন্তু এবার শুধুই তোমাকে ব্যাক টু ব্যাক গান শোনাবো, কারণ সময়টা 3-1-3 গানের হ্যাট্রিকের। আর প্রথমেই যে গানটা তোমার জন্য থাকবে সেটাও কিন্তু এই জুলাই সেকেন্ড উইকেরই একটান ফ্ল্যাশব্যাক রিলিজ বলতে পারো। ফিল্মের নাম তুম বিন, যেটা 2001 সালের 13 জুলাই রিলিজ করেছে, মানে টেকনিক্যালি আগামীকাল। তো 2001 সাল থেকে 2026 25 বছর কমপ্লিট করলো তুম বিন। এবং রোম্যান্টিক ফিল্মের কথা বললে আর্লি 20s-এর একটা ভীষণ ভালো ফিল্ম, মনে রাখার মতো ফিল্ম হচ্ছে তুমিন। তো সেই গানটা থাকছে, তারপর তোমার জন্য থাকছে ইয়েস বসের সাউন্ড ট্র্যাক এক দিন আপনিও হামকো মিল জায়েঙ্গে, আর তারপর তোমার জন্য পুকার থেকে কে সারা সারা। শুনতে থাকো নস্টালজিক 90s, আছি সৌমি আর অঙ্কিতা, আর তুমি আছো 9903653992 তে, যেখানে পাঠাচ্ছ গেমিং জোনের আনসার। তোমাকে শোনাবো এখন 3-1-3 গানের হ্যাট্রিক।
2: FM রেনবোতে 3

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: 90s Gaming Zone, 90s Gaming Zone, 90s Gaming Zone.
2: ইয়েস, নাইনটিজ গেমিং জোনটা তো বাকি রয়ে গেছে। শুনছিলে তিনেকে তিন গানের হ্যাট্রিক, আর তিনেকে তিন গানের হ্যাট্রিক চলতে চলতে আমাদের কাছে যে প্রচুর উত্তরটা চলে এসছে সেগুলো বলবো, আর তারপর ইনস্টা চয়েস রাউন্ডে আজকে সং নম্বর টু, সং নম্বর ওয়ান কোন গানগুলো হয়ে গেছে সেটা নিয়েও ফিরবো তোমার কাছে। তবে সময়টা কিন্তু এখন এক্সক্লুসিভলি গেমিং জোনে, কারা কারা সঠিক উত্তর দিল বিশাল একটা লম্বা লিস্ট নিয়ে সময়টা রেডি হয়ে রয়েছে। আমাদের সময় সত্যি ছুটছে, আর 11টা বেজে গেলে আমরা ইনস্টা চয়েসে যাই ঠিকই, তবে একটু ওয়েট করাচ্ছি তোমাকে। ভোটিং লাইন ক্লোজ হয়ে গেছে ইনস্টাগ্রামে, ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, তুমি অবশ্যই ফলো করে রেখো, তাহলে আমাদের সঙ্গে তুমি জুড়ে থাকতে পারবে। আর এবার গেমিং জোনের সঠিক উত্তর।
3: রাহুল কৃষ্ণনগর নদিয়া থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, সেবায় ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ঝুমা সাউ হাওড়া থেকে, ভারতী সিমলা থেকে, মেঘনা মল্লিক মহিষাদল সৌমিপাল যাদবপুর কলকাতা থেকে, কৃষ্ণেন্দু অরণিত অধিকারী সাঁতরাগাছি থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে, তপতী সেন সঞ্জিত কুমার সেন হুগলি থেকে, সব্যসাচী ও মণি কাটোয়া, আচ্ছা সব্যসাচী ও মণি কাটোয়া থেকে বলছে, আশিস দেব আগরতলা ত্রিপুরা থেকে, প্রীতম মণ্ডল কেষ্টপুর, সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, মনীষ শর্মা সালকিয়া হাওড়া থেকে, অ্যান্ডি রাজু দাস আন্দুল মৌরিগ্রাম থেকে, শরীফুল ইসলাম ভাঙড় থেকে, রাজু মান্না জগৎপুর উলুবেরিয়া থেকে, টগরী ঘোষ হাওড়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, আভা হাওড়া থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে, বিশ্বনাথ গায়েন বিলারা হুগলি থেকে, রাজু বহরমপুর থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোধপুর জয়দীপ রায় বাঘাযতীন থেকে, শাইনুল ইসলাম বহরমপুর মুর্শিদাবাদ থেকে, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, সঞ্জিত কুন্তিঘাট আচ্ছা হুগলি থেকে, শরমা দাস করুণাময়ী কলকাতা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অভিজিৎ সাঁতরা কালীপুর বজবজ থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রঞ্জন টুডু ঝাড়খণ্ড থেকে, রাহুল পোর্টল্যান্ড আর অপূর্ব সেন দমদম পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে, মলয় দাস কসবা থেকে, দেবশ্রী সাউ চন্দনদহ আচ্ছা, গণেশ ডোমজুর থেকে, বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, তালিয়া বাজাও প্লিজ।
2: এত পরিচিত গান যে গানটা শুরু হলেই মোটামুটি বোঝা যায় যে, মানে একটু দু তিনটে একটুখানি এগোলেই বোঝা যায় যে এটা কোন গান। তাই প্রচুর সঠিক উত্তর, এবং সঠিক উত্তরটা বিজয়পত মুভির সেই গান যেটা তুমি ঠিকমতো চিনতে পেরেছো, রাহ মে উনসে মুলাকাত হো গই।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন, 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.

0: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড? উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s গেমিং জোন। তুমি শুনছো নস্ট।

0: Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: 90s Insta Choice.
1: 90s Insta Choice.
3: বলছি যে এই এইগুলো ঠিক হচ্ছে না। হ্যাঁ, মানে এই যে থার্ড যে গেমিং জোনটা হলো, এটা শোনার পর মানে এটা তো আমি এক্ষুনি বলে দিচ্ছি, আর কারণ
4: বললে হবে না, তুমি বললে হবে না। 9903653992 তে যারা এই মুহূর্তে শুনছেন, হাতে নিয়ে রয়েছেন এই নাম্বারটাকে জাস্ট টাইপ করে পেট মানে পাঠিয়ে দেওয়ার জন্য, তারাই একমাত্র বলবে, আর কেউ অ্যালাউড না।
3: একদম একদম ঠিক আছে, আমি বলছি না, কিন্তু আমার বলতে ইস্পিস ইস্পিস করছে। যাই হোক, আমরা মোটামুটি ভাবে
4: গুপচুপ গুপচুপ গুপচুপ গুপচুপ গুপচুপ
3: শাসিয়ে দিচ্ছে। এই শাসানির মাঝেই তোমাকে বলবো যে আমরা ফাইনাল ইয়ারে চলে এসেছি আজকে নস্টালজিক নাইনটিজের। কিন্তু আমাদের আজকে ইনস্টা চয়েসে দুখানা গান ছিল, একটা মে খিলাড়ি তু আনারি থেকে ছিল, আর একটা গান ছিল আমাদের দামিনী মুভি থেকে। তো দামিনী মুভির যে গানটা ছিল সেটা 60% ভোট পেয়েছে, আর 40% পেয়েছে আমাদের মেখিলারি তুয়ানারি।
4: মানে পাসেও আনে লাগে জরা জরা 40% ভোট পে হয়ে গেছে আমাদের আজকের ইনস্টা চয়েস সং নাম্বার 2। আর আজকে উইনার, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সেই গানটা হচ্ছে দামিনীর জব সে তুমকো দেখা হ্যায় সনম। আর দুটো গানই কিন্তু কুমার শানুর গাওয়া গান, শানুদা মানে শানুদার গাওয়া নাইনটিজের জনপ্রিয় গান দুটোই ভীষণভাবে, কিন্তু তাও আজকের ভোটিংয়ে একটুখানি এগিয়ে গেছে দামিনীর গানটা জব সে তুমকো দেখা হ্যায় সনম। তাই সং নম্বর 1 এ থাকবে সেই গানটা, আর ব্যাক টু ব্যাক তোমাকে শোনাবো ইনস্ট চয়েসে আজকের সং নম্বর 2।
3: আগে আমরা সং নম্বর 2 শুনবো, তাই
4: আগে সং নম্বর 2 শুনবো, আর তারপর আজকের উইনার সং থাকবে তোমার জন্য সং নম্বর 1 এ।
5: Song number 2.

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড? উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone,
2: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: Nostalgic 90s এ,
4: Nostalgic 90s এ
3: এখন তোমার রিকোয়েস্টের গান,
4: এখন তোমার রিকোয়েস্টের গান।
3: বাংলা গানের 90s,
4: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।
5: বেলতলা রোড থেকে রমা দত্ত রিকোয়েস্ট করেছেন যে গানটা, সেটা আমার ভীষণ পছন্দের এবং আমরা ভেবেওছিলাম আজকে প্লেলিস্টে রাখবো।

নগরবাউল, নগরবাউল যখন হঠাৎ করে বেলাবশকে খুঁজতে খুঁজতে বা বেলাবশের কান্না মুছতে বুঝতে চুপ করে আছো বেলা, সত্যি তুমি কাঁদছো? এখনকার দিনে হয়তো খুব কম মানুষ আছে যারা মনের কথা ওভাবে বুঝতে পারে ফোনের ওপার থেকে, কারণ আমরা সামনাসামনি বসেও মানুষকে ভাবতে ভুলে গেছি। আমরা মানে রীতিমতো হিট করে হার্ট করে কথা বলতে এখন ভালোবাসি, কারণ নিজের মনের মধ্যে যা কষ্ট চলছে সেই কষ্টটাকে কীভাবে এক্সপ্রেস করবো ঠিক বুঝে

0: করতে পারি না। ঠিক সেই সময়ে ধরো এই অঞ্জন দত্তের সঙ্গে যদি কবির সুমনের দেখা হতো, তাহলে কবির সুমন কি সেই বেলাবসের এক কামরায় বসে গত জন্মের কোনো হিসাব গুনতেন কি না আমার জানা নেই। আবার যদি গত জন্মের হিসাব গুনতেন তাহলে উনি জাতিস্বরকে খুঁজতেন, মানে বা উনিই জাতিস্বর হয়ে উঠতেন, কিন্তু জাতিস্বর হয়ে তার ছোট্টবেলাকার প্রেমকে খুঁজতে যেতেন কি না নচিকেতা চক্রবর্তীর কাছে সেটাও আমাদের জানা নেই। কিন্তু এইভাবে একটা কোলাপ ভাবতে খুব ভাল লাগলো, কারণ ঘড়িকাটা বলছে প্রায় 11:30 বেজে গেছে, 11:30 প্রায় 31 মিনিট, তো আমাদের কাছে খুব কম সময় রয়েছে সৌমি আর অঙ্কিতার কাছে। আজকের জন্য নস্টালজিক 90s ঠিক 12টায় স্টপ হয়ে যাবে, আর গেমিং জোনের উত্তর তো বৃষ্টির মতো ঝরঝর করে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তাহলে কি এবার আমরা ব্যাক টু ব্যাক দুটো বাংলা গান শুনতে পারি?
1: আমরা ব্যাক টু ব্যাক দুটো বাংলা গান নিশ্চয়ই শুনবো। অঞ্জন দত্তের গান শুনছিলাম, শুনতে শুনতে আমাদের মনে পড়ে গেছে যে আমাদের কবির সুমন বা সেই সময় সুমন চট্টোপাধ্যায়, 90s আমরা তাকে সুমন চট্টোপাধ্যায় বলি, চিনতাম। এবং সুমন চট্টোপাধ্যায়ের সেই ক্যাসেট, সেই চেনা ভঙ্গি, সেই শার্ট পরে হাতে গিটার নিয়ে তার ক্যাসেটের ওপরে যে কভারটা থাকতো সেটা দেখেই শুধু কিনে নেওয়া, তারপরে সেই গানগুলো শুনতে শুনতে মুগ্ধ হওয়া, এটা
0: তাকে দেখে বলতে ইচ্ছা করতো তোমাকে চাই,
1: একদম তোমাকে চাই। কিন্তু যে গানটা শুনবো সুমন চট্টোপাধ্যায়, সেটা পরবর্তীকালে একটা ফিল্মের জন্ম দিয়েছে বলা যেতে পারে। কিন্তু 90s সেই গানটা রিলিজ করে, গানটা জাতিস্বর, এবং জাতিস্বরের এই যে কনসেপ্ট, এই যে গানের ভিতরের যে অর্থ, সেটাকে কোথাও গিয়ে সৃজিৎ মুখার্জি পরে এক্সপ্লয়েট করলেন। এবং যখন এক্সপ্লয়েট করলেন, তিনি কিন্তু সুরের পুরো দায়িত্বটা সেই ফিল্মে দিয়েই দিলেন কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায়, যে নামেই তাকে ডাকো না কেন। তাহলে শুনি জাতিস্বর, খুব পছন্দের একটা গান, এবং তারপর
0: নীলাঞ্জনা।
1: না, নীলাঞ্জনা তো শুনতেই হবে। তো পরপর দুটো বাংলা গানের 90s রাখছি তোমার কানে, শুনছো নস্টালজিক 90s।
2: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।

0: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড? উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: Just indie pop.

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: না না আমরা কবে জানবো সেটা খুব একটা জানার জন্যে অপেক্ষা করার দরকার নেই, আমরা অলরেডি জেনে গেছি যে কাদের কাতে থেকে রাইট অ্যান্সার পেয়েছি। চলছে নস্টালজিক নাইনটিজ আজকের এই রবিবারের রাতে, আর চলতে চলতে কিন্তু 11:48 এসে আমরা দাঁড়িয়েছি, আমরা মানে অঙ্কিতা আর সৌমি। আর গেমিং জোনে যে কোয়েশ্চেনটা তোমাকে করেছিলাম, একটা গানের প্রেলিউড শুনিয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম গানটা কি, সেখানে অনেক উত্তর পেয়েছি, আর কিছু কিছু উত্তর পেয়েছি অঙ্কিতা যারা কিন্তু ফিল্ম নামটা বলছেন, তাদেরকে আমরা এই তালিকায় আপাতত রাখতে পারছি না,
2: মানে তারা সান্তনা পুরস্কারে রয়েছে,
1: নামটা বলতে পারছি না, কারণ সত্যি কথা বলতে কি আমরা গানটার নাম জানতে চেয়েছি, ফিল্মের নাম নয়। আর একটা ফিল্মে প্রচুর গান থাকে, তাই পার্টিকুলারলি কোন গান সেটা না বললে কিন্তু এই তালিকায় জায়গা পাওয়া যায় না। তো বিশাল যে লিস্টটা আছে একটু আমি পড়তে শুরু করি। হাওড়া থেকে ঝুমা সাউ, চিংড়িঘাটা থেকে সুরঞ্জনা দাস, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেবয় ঘোষ, বেহালা থেকে শ্রিয়া মুখার্জি, বিজয়গড় যাদবপুর থেকে সৌমি পাল, ভদ্রেশ্বর হুগলি থেকে প্রসেনজিৎ সরকার, সাঁতরাগাছি থেকে কৃষ্ণেন্দু অর্ণিত অধিকারী, কাঁচড়াপাড়া থেকে বন্দিতা দেব, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, বিরাটি থেকে রাখি সাহা, মোহনপুর পশ্চিম মেদিনীপুর থেকে অনারণ্য ত্রিপাঠী, সোনারপুর থেকে সময়িতা, বজবজ থেকে শুভদীপ দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, বহরমপুর থেকে রাজু, নদিয়া কৃষ্ণনগর থেকে রাহুল, কাটুয়া থেকে সব্যসাচী ও মণি, দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, কালীপুর বজবজ থেকে অভিজিৎ সাঁতরা, সালকিয়া হাওড়া থেকে মনীষ শর্মা, কেরালা থেকে রাজীব কুমার ভূঁইয়া, দক্ষিণ চব্বিশ পরগনার চন্দনদহ থেকে দেবর্ষী সাউ, মল্লিখাটি আগেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জীব কুমার মণ্ডল, শান্তিপুর থেকে শুভদীপ, ডোমজুর থেকে গণেশ, ডোরা জগৎপুর উলুবেড়িয়া থেকে রাজু মান্না, ভবানীপুর থেকে তন্ময়, মেটিয়া ব্রুজ থেকে রিঙ্কু, ধনিয়াখালী হুগলি থেকে অনুপম মণ্ডল, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, বারুইপুর থেকে আবির জানা, ইউএসএ পোর্টল্যান্ড থেকে রাহুল, জলপাইগুড়ি থেকে পল্লবী সরকার, মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, বহরমপুর মুর্শিদাবাদ থেকে সাইনুল ইসলাম, নওদা মুর্শিদাবাদ থেকে আরিফ হোসেন ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাঙড় থেকে, অমৃতা বণিক টালিগঞ্জ থেকে, সাথী কর্মকার আন্দুল রোড, শঙ্করচন্দ্র

0: দিল তো মেলামেশা করছে হয়তো, কিন্তু মনের কাঁটা যেখানেই ঘুরুক না কেন সময়ের কাঁটা বলছে যে আমাদের কাছে খুব বেশি আর সময় নেই। তাই আজকের মতো যখন বিদায় বলতেই চলে এসছে সৌমি আর অঙ্কিতা, নস্টালজিক নাইনটিসে অন্য কোনো দিন নিশ্চয়ই ফিরে আসবে আর তোমার মনের মধ্যে একটা নতুন নতুন কিছু একটা স্ফুরণ জাগাবে, তাই তো?
1: হ্যাঁ, আমরা শেষ করব আজকে একটা বাংলা গান দিয়েই, যেটা 90 দশকের ঠিক বলা যায় না, কিন্তু নতুন রূপে 90 দশকে মুক্তি পায়, যখন আবার বছর কুড়ি পরে রিলিজ করে। আজকের বাংলা গানের নাইনটিজে এই গানটা দিয়েই শেষ করি, যদিও শহরের উষ্ণতম দিনটা একটু কমে এসছে, তবু উষ্ণতা থাক মনের মধ্যে,
0: তোমায় দিলাম।
1: একদমই তাই।

107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন, গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত

0: গভীর রাতে আপনাদের সাথে এফএম রেনবো 107। আমি সোহম। শুরু হচ্ছে অনুষ্ঠান গল্প স্বল্প। গল্প স্বল্প অনুষ্ঠানে বিশ্বের প্রথিতযশা লেখকদের রচনা থেকে গল্প শোনানো হয়, আর এই গল্প স্বল্প আমরা দুইবার শুনতে পাই, রবিবার বিকেল 4:02 এবং সেই গল্পটি অর্থাৎ রবিবার যে গল্পটি সম্প্রচারিত হয় সেটি তারপরে রবিবার পেরিয়ে সোমবারে আমরা আবারও শুনতে পাই। এছাড়া আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা গল্প স্বল্প শুনতে পাচ্ছি। আর এই গল্প স্বল্পের সঙ্গে মঙ্গলবারের কুইজবলা অনুষ্ঠানের একটি সংযোগ রয়েছে। কুইজবলা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে সরাসরি যদি খেলতে চান তাহলে এই গল্প স্বল্পের আজকের যে কাহিনীটি আপনি শুনবেন সে কাহিনীর একটি গঠনমূলক সমালোচনা আপনাকে পাঠাতে হবে আমাদের চিরপরিচিত নাম্বার 9903659992। এই নাম্বারে 9903659992 এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের নাম, লোকেশন এবং ফোন নাম্বার জানিয়ে আপনি কাহিনীর একটি গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে চলুন শুনে নিই আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে বর্ণিত অলৌকিক, ভৌতিক বা অতিপ্রাকৃত ঘটনা বাস্তব বলে 107 FM রেইনবো দাবি বা সমর্থন করে না। একইভাবে আমরা কোনো ধরনের হিংসা, অপরাধ বা অনৈতিক আচরণকেও সমর্থন করি না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর। এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য লিখছেন গত 20 বছর ধরে। তাঁর গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকায়। হিন্দি ও ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে তাঁর গল্প। বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে তাঁর গল্প। এছাড়াও লন্ডনের একটি FM চ্যানেল থেকে তাঁর গল্প নিয়ে প্রযোজিত হয়েছে রেডিও নাটক। সাহিত্যিক জীবনে তিনি পেয়েছেন রাই কমল পুরস্কার ও হিতেন নাগ পুরস্কার। আজকের গল্প মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর। গল্পের কথক বাসু। অন্যান্য ভূমিকায় অরিজিৎ, রাজীব, অর্ণব, আত্রেয়, দেবলীনা, অপরূপা ও উজ্জ্বল। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর।
3: পাকদণ্ডি ধরে উঠছিল সাদা রঙা গাড়িটা। ড্রাইভারের পাশের সিটে বসে মোবাইল ঘাঁটছিল অগস্ত। মোবাইল থেকে চোখ না সরিয়েই বলল,
4: আচ্ছা ভূতের জন্ম কি থেকে বলতে পারিস কেউ?
3: শীষে রঙের বৃষ্টির গুঁড়ো নেমে আসছিল আকাশ থেকে। বর্ষার মেঘ অনেকটা নিচে নেমে এসে ছুঁতে চাইছিল তিস্তার ধোঁয়া ধোঁয়া শরীর। পাহাড়ের খাঁজ খোঁজ থেকে উঠে আসছিল কুয়াশা। পথের ধারে একটা পরিত্যক্ত বাড়ির দিকে চোখ পড়েছিল খানিক আগে। অত্রি বলে উঠল,
5: ওই দেখ একটা ভূতের বাড়ি।
3: পাশে বসা অয়ন্তিক ফুট কেটেছিল।
6: পেতনির বাড়িও হতে পারে।
3: অগস্ত মুখ তুলে পুরো বাড়িটাকে দেখে নিয়েছিল একবার। তখনই দুই বন্ধুর উদ্দেশ্যে তার এই প্রশ্ন। গাড়ির পেছনের সিটে বসা অত্রি উৎসুক গলায় বলল,
5: কি থেকে?
3: পাহাড়ি পথে গাড়িতে চাপলে অগস্তর পেট গোলায়। গতবার তারা গিয়েছিল উত্তরাখণ্ডে। গাড়ির সিটে বসে অগস্ত নিজেকে ব্যস্ত রেখেছিল ট্যাবে, এখন যেমন নিবিষ্ট চোখ রেখেছে মোবাইলে। অগস্ত বলল,
4: যা আমাদের বোধবুদ্ধির সীমার ওপর দিয়ে যায় তা নিয়ে আমরা নিজের মতো করে ভাবতে থাকি। ভূতের জন্ম সেই অন্ধকার থেকে।
6: দেখ অজানা অন্ধকার অন্ধকার বুঝি না, আমার বদ্ধমূল বিশ্বাস মানুষ মরে ভূত হয়।
5: এই অগস্ত বলছি, তোর কি মনে হয় আত্মা বলে কি সত্যি কিছু আছে? নাকি মৃত্যুর পর সব শেষ?
4: শোন, এই প্রশ্ন শুধু তোর একার নয়, বিজ্ঞানেরও। বিজ্ঞানীদের অনেকেই মনে করেন যে আত্মা আছে, মৃত্যুর পরই সব শেষ নয়, শরীরের মৃত্যু হয়, চেতনার নয়। ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য কোভিড এর সময়টায় নোবেল পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী রজার পেনরোজ। তার মতে মানুষের শরীরের মৃত্যু হলেও চেতনার মৃত্যু হয় না।
6: তুই তো ফিজিক্সের লোক, তোদের ফিজিক্স কি ব্যাখ্যা দিচ্ছে?
4: দেখ, অর্কেস্ট্রেটেড অবজেক্টিভ রিডাকশন থিওরি অফ কনসাসনেস নামে একটা থিওরি আছে। সেই প্রসঙ্গে দুই বিখ্যাত বিজ্ঞানী রজার পেনরোজ আর অ্যানাস্থেসিওলজিস্ট স্টুয়ার্ট হ্যামরেফ বলেছেন যে ক্লাসিক্যাল ফিজিক্সে চেতনার ধরন ধরা সম্ভব নয়। মস্তিষ্কের মাইক্রোটিউবলসকে বুঝতে হলে কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিতে হয়, আর এই মাইক্রোটিউবলসেই থাকে আমাদের চেতনা।
5: শোন, অত জটিল তত্ত্ব মাথায় ঢোকে না, সহজ করে বুঝিয়ে বল, চেতনা ব্যাপারটা ঠিক কি আসলে? খায় না মাথায় দেয়?
4: পেনরোজ আর হ্যামরফের মতে এটা হলো কোয়ান্টাম ইনফরমেশন, কম্পিউটারের ডেটা যেমন হয় আর কি। তবে এই তথ্য থেকে যায়, মোছে না, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, গোটা ব্রহ্মাণ্ড তার কোয়ান্টাম ইনফরমেশনকে ধরে রাখে। মস্তিষ্কের ক্লিনিক্যাল ডেথ হলেও চেতনাটা থেকে যায়, আর মস্তিষ্কের মৃত্যুর

0: পর ব্রহ্মাণ্ডে মিশে যায় সেই চেতনা।
1: চেতনা যদি পুকুর হয় তবে মৃত্যুর পাতা মিশে যাবে সমুদ্রে, উপনিষদ যেমন বলে, তাই তো?
0: দেখ, আমি উপনিষদ নয়, আমি বিজ্ঞানের কথা বলছি। পেনরোজের মতে সেই সমুদ্রের নাম প্রোটো কনসিয়াসনেস বা কোয়ান্টাম ফিল্ড, মহাচেতন। আমাদের চেতনা সেখান থেকে আসে আর সেখানেই ফিরে যায়। রবার্ট ল্যান্ডসারের দাবি যে স্পেস টাইমই চেতনা তৈরি করে, তাই চেতনা শরীর নিরপেক্ষ, মৃত্যুর পরও সেটা স্পেস টাইমে থেকে যায়। একে বলে বায়োসেন্ট্রিজম। আর এই থিওরি ধরে এগুলো মাল্টিভার্সের ভাবনা চলে আসে, যে প্যারালাল ইউনিভার্সে চেতনা থেকে যায় সার্বিকভাবে।
1: প্যারালাল ইউনিভার্স, এমন কিছু কি সত্যি আছে?
0: দেখ, আমি আর কতটুকু জানি, তবে হালের স্ট্রিং থিওরি কিন্তু সে সম্ভাবনার কথাই জোর দিয়ে বলছে।
2: আচ্ছা শোন, এই যে সকলে বলে এনার্জি বা শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তির রূপান্তর ঘটে মাত্র, তো এ কি তেমন কিছু?
0: এখনকার বিজ্ঞানীরা মনে করেন যে এই আমিত্ব, এই চেতনার মৃত্যু, শরীর শেষ হয়ে গেলে যে উবে যায়, এমনটা নয়, তার রূপান্তর ঘটে মাত্র। স্পেস টাইমের সঙ্গে চেতনার সম্পর্কটা তাহলে বুঝিয়ে বলি। মনে কর যে আমরা সকলেই ভিডিও গেমের চরিত্র। ভিডিও গেমের ম্যাপ, বড় বড় বিল্ডিং, গাড়ি, সব ধরনের স্পেস। তো এই গেমে দিন থেকে রাত হলো, একটার পর একটা মিশন। বোঝার সুবিধার জন্য এটাকে ধরে নে টাইম। ক্লিয়ার হলো কিছু?
1: আমার গেম খেলার নেশা আছে। গেমার হিসেবে আমি জানি গেমের মধ্যে স্পেস টাইম স্রেফ গেমে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই প্রোগ্রামিং শুধুমাত্র ওই ভিডিও গেমের দুনিয়ার জন্যই একমাত্র সত্যি।
0: এক্স্যাক্টলি তাই। ল্যান্ডসের ভাবনায় আমাদের বেঁচে থাকা অনেকটা ভিডিও গেমের মতো। যতক্ষণ বেঁচে আছে নির্দিষ্ট প্রোগ্রামিং এর মধ্যে আছে, মারা গেলেও ভিডিও গেমের বাইরের দুনিয়ায় আমাদের মুক্তি। আর এখানে স্পেস হলো আমাদের জীবনের এই রোজ নামচার সবকিছু। টাইম মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই দুইয়ের উপর ভিত্তি করেই আমাদের চেতনা, ভাবনা, চিন্তা কিংবা স্মৃতি বা বিস্মৃতি, সেটা যাই বলিস না কেন, বাইরের জগৎকে আমাদের চেতনা যেমন ব্যাখ্যা করে, আমরাও সেইভাবেই চারপাশকে ব্যাখ্যা করে থাকি।
2: রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। তো বলছি, এই ব্যাপারটা কি তেমন
0: বলতে পারিস? দেখ, ল্যান্ডসার থিওরি যদি মেনে নি, চেতনা যদি অবিনশ্বর হয় তাহলে সেই চেতনাকে গড়েছে কিন্তু স্পেস টাইম তাকে বোঝার জন্য। ফলে চেতনার মৃত্যু নেই, শরীরে চেতনা ধারণ হয় মাত্র। শরীরের মৃত্যু হলে চেতনা মিশে যায় মহাচেতনে, একথা বলা হয়েছে ধর্মে, আর বিজ্ঞানেও কিন্তু এ ব্যাখ্যার বিরোধ নেই।
1: কিছুটা বুঝলাম, অনেকটাই বুঝলাম না, তবে এটুকু বুঝলাম যে মামলা জটিল।
3: তিন বন্ধুই সমবয়সী, তাদের বেড়ে ওঠা একসঙ্গে, স্কুল থেকে বেরিয়ে তিন মূর্তির পথ গেছে তিন দিকে বেঁকে। অগস্তর একমাথা চুল, চোখে চশমা, ছ ফিটের কাছাকাছি লম্বা, ছিপছিপে চেহারা। ক্রিকেটের হাত ভালো ছিল কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ার সময়, তবে পড়াশোনার জন্য একসময় খেলার জুতো তুলে রাখতে হয়েছিল অগস্তকে। এখন একটা কলেজে সে ফিজিক্স পড়ায়। অত্রি ডাক্তার, এমডি করে কলকাতার এক হসপিটালের সঙ্গে যুক্ত, নিজের চেম্বার এখনো খোলেনি। অয়ন্তিক ক্রিমিনাল লয়ার, নাম করা কলেজ থেকে বেরিয়ে এখন এক দুঁদে আইনজীবীর সেরেস্তায় কাজ শিখছে। তিনজনই ট্রেক করতে ভালোবাসে, সুযোগ পেলেই রাকস্যাক কাঁধে বেরিয়ে পড়ে পাহাড়ের পথে। অগস্তর বাড়ি পাটুলিতে, অত্রি সোনারপুরের ছেলে আর অয়ন্তিক থাকে গড়িয়ায়। 30 ছুঁয়ে ফেললেও থ্রি মাস্কেটিয়ার্স এখনো ব্যাচেলার। অত্রি বা অগস্ত মনের মানুষের খোঁজ এখনো অবধি পায়নি। অয়ন্তিকের ব্যাপার আলাদা, তার গায়ের রং ফর্সা, নাকের গড়ন আর্যদের মতো, চুল ঢেউ খেলানো, কালো, তবে চোখের মনি কালো নয়, পিঙ্গল। নিয়মিত জিমে সময় দেয় বলে শরীরে একটু মেদ নেই, সে এ যুগের ক্যাসানোভা। এর মধ্যে কোথাও বেড়াতে যাওয়া হয়নি বলে মন আনচান করছিল সকলেরই। কদিন আগে গিরিশ মঞ্চে নাটক দেখতে গিয়েছিল তিন বন্ধু। থিয়েটার হল থেকে বেরিয়ে অয়ন্তিক আফসোস করে বলেছিল,
1: আমাকে আজকাল পাহাড় পেয়েছে। কিছুদিন ধরেই আমি শয়নে জাগরণে পাহাড়ের পথে হাঁটছি। মার্চে ভেবেছিলাম অযোধ্যা পাহাড়ে যাব, ঠিক সেই সময়ই ইলিয়ানার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেল, ফলে বেড়াতে যাওয়ার ইচ্ছেটাই চটকে গেল।
3: ইলিয়ানা গোয়ানিস তরুণী, এয়ারলাইন্সের হোস্টেস। ডোমেস্টিক ফ্লাইটে কমাস আগে ট্রাভেল করার সময় অয়ন্তিকের সঙ্গে আলাপ, সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব। কিছুদিন

0: পর থেকে ডেটিং শুরু। একদিন পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় অত্রী আর অগস্ত্যর সঙ্গে ইলিয়ানার আলাপ করিয়ে দিয়েছিল অয়ন্তিক। ইলিয়ানা চলে যাওয়ার পর অত্রী বলেছিল,
1: তা বলছি কোত্থেকে জোগাড় করেছিস সেই কন্যাটিকে? হ্যাঁ, বিদেশি মেয়ের সঙ্গে কি তোর বাঙালি প্রেম টেকে?
2: এই কি পারফিউম মাখে রে তোর ইলিয়ানা, গন্ধটা বেশ অন্যরকম তো।
3: অ্যামাজনের জঙ্গলে শুনেছি গুরাস জাতীয় এক ধরনের ফুল পাওয়া যায়, তার নির্যাস থেকে পারফিউম বানায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। ইলিয়ানা দাম দিয়ে সে সুগন্ধি আনায় বাইরে থেকে। হ্যাঁ, গন্ধটা সত্যিই অন্যরকম, বেশিক্ষণ শুঁকলে মাথা ঝিমঝিম করে।
1: সেটা পারফিউমের জন্য নয়, প্রেমে পড়লে সকলেরই মাথা ঝিমঝিম করে। তবে তুই রেগে না গেলে একটা ভবিষ্যৎবাণী করি। আই এম অ্যাফ্রেড তোদের প্রেম বেশি দিন টিকবে না। আমার যদ্দূর মনে হলো বুঝলি, শি ইজ নট ইওর কাপ অফ টি।
0: অত্রির কথাই সত্যি হলো। একদিন অয়ন্তিক নিজেই দুঃখের খবরটা দিল দুই বন্ধুকে। সেই কথা শুনে অত্রি নির্লিপ্ত গলায় বলেছিল,
1: কে, আমি আগেই বলেছিলাম না, মাঝখান থেকে তোর জন্য অযোধ্যা পাহাড়টা আমাদের যাওয়া হলো না।
2: আচ্ছা, মানে তোদের ব্রেকআপটা হলো কেন?
3: রোহিত রেড্ডির নাম শুনেছিস? প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে খেলে, ব্যাপক হ্যান্ডসাম। সেই ক্রিকেটারের সঙ্গে এখন রিলেশন ইলিয়ানার, আমাকে আর পাত্তা দিচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় স্টক করছিলাম বুঝতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে, ফোনে সোশ্যাল মিডিয়াতেও।
2: ছি ছি, স্টক করছিলি মানেটা কি? তোর কি মিনিমাম লজ্জাটুকুও নেই?
1: যা হয় ভালোর জন্য হয়। তো এবার কাজের কথায় আয়। ইচ্ছে ছিল এপ্রিলে রডোরেনড্রন দেখতে যাব সান্দাকফুর ওদিকটায়, কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় ইচ্ছেটা তখন মুলতবি রাখতে হয়েছিল। থ্যাঙ্ক গড বাবা এখন ঠিক আছে। তাই ঠিক করেছি অগস্ট মাসের প্রথম সপ্তাহে বন্দে ভারত ট্রেনের টিকিট কাটব। ভোরবেলা হাওড়া থেকে বেরিয়ে দুপুরের মধ্যে এনজিপিতে ঢুকে যাব ইজিলি, কোনো চাপ হবে না। ওখান থেকে গাড়ি ভাড়া করে যাব টংলু, সেখান থেকে ট্রেক করব। ঠিক হ্যাঁ, কোনো প্রবলেম?
0: বাকি দুজন সোচ্চারে বলেছিল, সেরকমই ঠিক ছিল। অগস্টের দু তারিখ সূর্য ওঠার আগে হাওড়া স্টেশনে পৌঁছে চাপা হলো বন্দে ভারত এক্সপ্রেসে। কিন্তু দুপুরে এনজিপি পৌঁছে জানা গেল প্রবল বর্ষা হয়েছে কদিন আগে, ধস নেমেছে টংলুর রাস্তায়। তখন সিদ্ধান্ত নেওয়া হলো টংলু নয়, ভার্সে যাবে তারা। খোঁজ নিয়ে জানা গেল জোরথাং গেলে সুবিধে, সেখান থেকে ভার্সে যাওয়া সহজ হবে। দরাদরি করে একটা গাড়ি ভাড়া করা হলো। অগস্ত্য বলেছিল,
2: ভার্সে কি কোনো পপুলার টুরিস্ট স্পট?
3: ভার্সে নামটা পর্যটকদের কাছে এখনও তেমন পরিচিত নয়, তাছাড়া এটা অফ সিজন, আশা করা যায় ভার্সে এখন জনহীন।
1: বাহ, তাহলে তো জমে যাবে, কি বলিস? নির্জন পাহাড়ের সৌন্দর্য আমার বড় প্রিয়।
0: পাহাড় দিয়ে ঘেরা ছোটখাটো এক জনপদ জোরথাং। গাছপালার মধ্যে দিয়ে মেঘ নেমে এসেছে নিচে। আদুরে কুকুর যেমন জিভ দিয়ে চেটে দেয় মালিকের নাক, তেমনি করে ধোঁয়া ধোঁয়া মেঘেরা এসে ছুঁয়ে যাচ্ছে চোখ মুখ। এটা জাংশন ধরনের জায়গা, এখান থেকে পশ্চিম সিকিমের সব জায়গায় গাড়ি চলাচল করে। রাকস্যাক নামিয়ে রেখে অগস্ত্য আর অত্রি হেঁটে এলো এদিক ওদিক। অনেক নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে বর্ষার ধূসর জল পেটে নিয়ে। অয়ন্তিক দাঁড়িয়েছিল একা। বাকি দুজন ফিরতেই অয়ন্তিক উত্তেজিত হয়ে বলল,
3: কি কাণ্ড, এইমাত্র ইলিয়ানাকে দেখলাম, ও আমাকে দেখেনি। এই পাহাড়ে ইলিয়ানা একাই এসেছে কিনা কে জানে, কিন্তু আশেপাশে রোহিত রেড্ডিকে তো চোখে পড়ল না।
2: কোথায় দেখলি?
3: ওই গ্রোসারি শপ থেকে বেরিয়ে খাড়া রাস্তাটা দিয়ে গটগট করে হেঁটে গেল, ডেনিম জিন্স আর সাদা উইন্ডচিটার পড়েছিল। রাস্তাটা যেখানে টার্ন নিয়েছে সেই পাইন গাছের বাঁকে মিলিয়ে গেল।
1: এই যে মেয়ে তোকে ডাম্প করে ফেলে চলে গেছে, তার জন্য এমন আদেক্লাপনা করছিস কেন? তোর কি আত্মসম্মান নেই?
3: আরে মন খারাপ করবে না।
1: এই শোন, তুই না একটা ইনকরিজেবল ক্রিয়েচার।
0: খিদে পেয়েছে, তবে ভাত খাবে না কেউ। ভেজ মোমো ছাড়া এই অবেলায় কিছু পাওয়া যাবে না, অগত্যা তাই খাওয়া হলো পেট পুড়ে। ধরা হলো শেয়ারের জিপ। ভার্সে পৌঁছবার আগেই বেশিরভাগ প্যাসেঞ্জার নেমে গেল। গাড়ির চালকের নাম মিংমা, তার সঙ্গে দিব্যি আলাপ জমিয়ে ফেলেছে অত্রি, তাদেরই সমবয়সী। মিংমা বাংলা বোঝে, ভাঙা ভাঙা বলতেও পারে। ধস নেমেছে বলে এনজেপি পৌঁছে ডেস্টিনেশন বদলাতে হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভার্সে যাচ্ছে তারা, সেখানে রাতটুকু গুজরান করে পরদিন ট্রেক করা তাদের উদ্দেশ্য। মিং

0: মাকে সেসব খুলে বলল ত্রি।
1: আপনারা থাকবেন কোথায়?
2: ফরেস্ট বাংলোয় থাকবো ভেবেছিলাম, কিন্তু অনলাইন বুকিং অপশন নেই, তো সামনাসামনি গিয়ে দেখি যে কোনো ব্যবস্থা হয় নাকি।
1: ফরেস্ট বাংলোয় থাকতে পারবেন না, দু মাস আগে শর্ট সার্কিট হয়ে বাংলোয় আগুন লেগে গিয়েছিল, এখনও ওখানে রিপেয়ারের কাজ চলছে।
3: তবে
1: দেখেন, আমার বাড়িতে এক্সট্রা ঘর আছে, ওর অ্যাটাচ টয়লেট ভি আছে, আমার দিদির রান্নার হাত ভালো, তো রান্নাবান্না করে দেবে, খরচাপাতি নিয়ে টেনশন নেই, যা ভালো মনে হয় দেবেন। তো চলুন সেখানে নিয়ে যাই।
0: পাহাড়ের ঢালে দুকামরার একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো মিংমা। বারান্দায় হ্যাঙ্গিং টপ ঝুলছে, পাশে উঠোন, ফুল গাছ আছে নানা রকম, তার ওদিকে একটা ছোট ঘর। মিংমার হাঁক শুনে বেরিয়ে এলো এক মহিলা, চল্লিশের ওপর বয়স, বেঁটে খাটো মোটা সোটা চেহারা, থালার মতো মুখ, চোখ প্রায় দেখাই যায় না। আদ্যপান্ত শুনল মিংমার মুখে, মুখে হাসি টেনে বলল,
4: ওয়েলকাম টু ভার্সে। এখানে মোবাইলের টাওয়ার সহজে পাওয়া যায় না, বাড়িতে জানিয়ে দিয়েছো তো তোমরা?
2: হ্যাঁ দিদি, জোরথাঙে পৌঁছেই বাড়িতে ফোন করে দিয়েছি।
4: আমার নাম পালমো, কাছেই গুড়াসকুঞ্জ ট্রেকার সার, যারা ট্রেক করে তারা ওখান থেকেই গাইড নেয়, তোমাদেরও গাইড নিতে হবে গুড়াসকুঞ্জ থেকে।
2: হ্যাঁ হ্যাঁ, ওই মিংমার মুখে শুনলাম সেটা।
4: ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিল, অভাবে দিন কেটেছে, টাকা রোজগারের জন্য আমরা ভাই বোন সে সময় গাইডের কাজ করেছি কয়েক বছর, পরে মিংমা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে জোরথাং রুটে গাড়ি চালানো শুরু করল, আমারও বিয়ে হয়ে গেল, গাইডের কাজ ছেড়ে দিলাম। এদিকের পাহাড় আমাদের দুই ভাই বোনের হাতের তালুর মতো চেনা।
2: আপনি গাইডের কাজ করতেন?
4: কেন, বিশ্বাস হচ্ছে না? শোনো, তখনও কিন্তু আমি এতটা মোটা হয়ে যাইনি, হ্যাঁ, সে সময় ওই ফিল্মের মনীষা কৈরালার মতো দেখতে ছিলাম।
0: এই বাড়িটা রাস্তা থেকে নিচে, পাহাড়ের গা বেয়ে খানিকটা নামতে হয়, বাড়ির পেছনেও খানিকটা জায়গা আছে, আলু আর ভুট্টা চাষ করেছে সেখানে, একদিকে রাই শাক ফলেছে, একটা কালো কুকুরছানা তাদের পায়ে পায়ে ঘুরছে, ল্যাচটা ধবধবে সাদা, জানা গেল তার নাম শেরি। মিংমা বলল,
1: চলুন আপনাদের ঘর দেখিয়ে দিই।
0: ঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হলেও তেমন বড় নয়, বিছানায় দুজন শুলে ঠিক ছিল, তিনজনকে আড়াআড়ি শুতে হবে।
5: যাক, কপাল ভালো অ্যাটাচড বাথ আছে, রানিং ওয়াটারও আছে দেখছি, নইলে আমি মরে গেলেও এখানে থাকতাম না ভাই।
0: ঘরের দুটো জানালা, পাল্লা বন্ধ, বন্ধ পাল্লা খুলে দিল অত্রি। ওদিকে পাইন গাছের জঙ্গলের ওপারে উঁচু পাহাড় চূড়ো, পাইন বনের মাথায় জমে থাকা কুয়াশা আর মেঘ জাপটা জাপটি করে আছে। হঠাৎ একটা জান্তব শব্দ ভেসে এলো বহু দূর থেকে, যেন যন্ত্রণায় গোঙাচ্ছে কেউ, শব্দটা ক্ষীণ কিন্তু স্পষ্ট। কয়েক মুহূর্ত স্থায়ী হলো শব্দটা, তারপর সব চুপ। শেরির গলা কানে আসছে উঠোনের দিক থেকে, চিৎকার করছে কুকুরটা।
2: আওয়াজটা অদ্ভুত না, কুকুরটা আবার কার উপর হম্বিতম্বি করছে কে জানে।
0: মিংমা চা নিয়ে এসেছে বড় কাপে, মাথায় মুন্ডি দেওয়া ঢাকনা, গায়ে রংচঙে ড্রাগনের নকশা, সঙ্গে এক প্লেট বিস্কুট। খোলা জানলা দুটোর দিকে তাকিয়ে মিংমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তাড়াহুড়ো করে বন্ধ করে দিল জানলা দুটো, মুখ ফিরিয়ে বলল,
1: জানলা খুলবেন না, প্রবলেম আছে।
2: কি প্রবলেম?
1: ওই পাহাড়ের নাম রেখোলা, এককালে ওই গ্রামে অল্প কিছু লোক থাকতো, কিন্তু এখন আর কেউ থাকে না। নানান ধরনের জানোয়ার আর সরীসৃপের স্বর্গরাজ্য ওই পাহাড়, সন্ধ্যের পর নানা রকম শব্দ ভেসে আসে রেখোলা থেকে, এমনকি হাওয়ার তেজ বেশি থাকলে ও ভার্সে থেকেও সেসব শব্দ শোনা যায়।
5: নানা রকম শব্দ ভেসে আসে বলতে?
0: মিংমা কথাটা বলবে কিনা ভেবে নিল একবার।
1: বহু বছর আগে ওই পাহাড়ে এক মেম সাহেবকে খুন করেছিল ওই গ্রামবাসীরা। পুলিশের ভয়ে সব লোক ভিটেমাটি ছেড়ে পালিয়ে যায়, কেউ ফিরে আসেনি। ওই গ্রাম আজও পরিত্যক্ত। আজও সাদা গাউন পরা একটা মেম সাহেবকে নাকি ওই পাহাড়ে একটা ভাঙাচোরা কাঠের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাড়িটাকে লোকজন বলে প্রেত ঘর, মানে পেতনির ঘর।
3: মেম সাহেবের নাম কি? সে খুন হয়েছিল কেন?
1: জর্জিনা পাউন্ড। ও, সে এক লম্বা কিস্সা, এখন থাক, পরে সময় নিয়ে বলবো। আপনাদের চা ঠিক আছে?
0: চায়ে চুমুক দিল তিনজন, এলাচ দেওয়া চা, স্বাদ মন্দ নয়।
5: তা বলছিলাম, পায়ে হেঁটে দেখার মতো কাছাকাছি কিছু আছে?
1: সামনে একটা গুম্ফা আছে, সন্ধ্যেবেলা ওখানে প্রার্থনা চলে, ঘুরে আসতে পারেন ইচ্ছে করলে।
0: রাতে রুটি আর মুরগির ঝোল তৈরি করবে পালমো, তাকে সাহায্য করবে মিগমা। সে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ঘরের বাইরে এসে দাঁড়ালো তিনজন। একটা আপেল গাছ আছে উঠোনে, ফল ধরে। শেরি এখন শান্ত হয়ে গেছে, সাদা লেজ নাড়িয়ে ঘুর ঘুর করছে উঠোনে। কলকে ফুলের মতো দেখতে একটা বুনো ফুল ফুটেছে জংলা গাছটায়। সারি সারি ভুট্টা ফুলে আছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ঝমঝম বাজনা কানে আসছে।
3: ওই শোন, গুম্ফার প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে।
2: এই গুম্ফাটা তো কাছেই, আসার সময় দেখলাম যে কতগুলো লাল পোশাক পরা বাচ্চা লামা দাঁড়িয়ে ছিল বাইরে। চল এক চক্কর ঘুরে আসি।
0: শব্দের উৎস ধরে একটু হেঁটে গুম্ফাটাকে পাওয়া গেল। গুটি গুটি গুম্ফায় ঢুকলো তিনজন। ভয়ালো দর্শন, এক মূর্তির পুজো হচ্ছে। কয়েকজন লামা ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। সাদা বাটিতে গরম জলের মতো কিছু দুজন লামার হাতে, চুমুক দিয়ে সেই জল খাচ্ছে তারা।
5: আচ্ছা, এই মূর্তিটা কার?
2: বুদ্ধদেবেরই কোনো রূপ হবে নিশ্চয়।
3: এ যাবৎ যত গুম্ফায় গিয়েছি সব জায়গায় দেখেছি বুদ্ধদেবের কোনো না কোনো ভয়ানক রূপের পুজো হয়। বুদ্ধের শান্ত সমাহিত রূপ ছেড়ে ভয়ঙ্কর রূপের আরাধনা করার কি যে কারণ কে জানে।
0: গুম্ফার ভেতরে আলো অল্প, লোডশেডিং চলছে বোধহয়। বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হলো, সঙ্গে তিব্বতী ভাষায় মন্ত্র উচ্চারণ। সব মিলিয়ে অদ্ভুত গা ছমছমে পরিবেশ।
5: আচ্ছা ভাইলোগ, বলছিলাম কাল কি প্ল্যান?
2: শোন, প্ল্যান হচ্ছে রেনকোট, জ্যাকেট, ব্রাশ, গামছা, টুথপেস্ট, মোমবাতি, টর্চ, এগুলো গুছিয়ে নেবো আজ রাতে। কাল উঠে পড়ব সকাল সকাল, মিংমা আমাদের গাড়িতে করে নিয়ে যাবে গুরাসপুঞ্জ। ট্রেকার সাইট থেকে আমরা ডেন্টাম যাব ট্রেক করে, সেখান থেকে যাব হিলে, সেখানে এক রাত থাকবো, পরদিন আবার ফিরে আসবো ভার্সাতে। ঠিক আছে?
3: গাইড নিতে হবে না?
2: হ্যাঁ, সে তো নিতে হবেই।
5: এই, তুই তো তোর প্রোট্রেক যন্ত্রটা এনেছিস সঙ্গে, গাইড না নিলে হয় না?
2: না রে, গাইড ছাড়া কিন্তু ফরেস্টের রেঞ্জার ট্রেক করতে দেবে না। আর সময়টা বর্ষাকাল, পথে পাহাড়ি নালা পড়বে কিছু, তাতে জল থাকবেই, সেটাই চাপ। তাছাড়া এই পশু পাখিদের এটা মেটিং সিজন, জঙ্গলের মধ্যে দিয়ে গেলে তাদের অসুবিধা হতে পারে। কোনো ভালুক ফ্যামিলির সঙ্গে মোলাকাত হয়ে যাওয়াটাও আশ্চর্যের নয়, বুঝলি।
5: অন্য ভয়ও আছে, পথ ভুলে রেখোলার সেই প্রেত ঘরের সামনে চলে গেলেই তো চিত্তির। জর্জিনা পাউন্ড নামে স্কন্দকাটা এক মেম সাহেবের সঙ্গে দেখাও হয়ে যাবে সেক্ষেত্রে।
3: নামটা চেনা লাগছে, কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না।
2: ওই তোর এক্স গার্লফ্রেন্ডের সংখ্যা তো সেঞ্চুরি ক্রস করে গেছে, তাদের মধ্যেই কোনো একজন হবে।
0: অত্রি আর অগস্ত্য হাসতে হাসতে হাই ফাইভ করলো। অয়ন্তিক দাঁড়িয়ে পড়ে বলল,
3: আচ্ছা একটা গন্ধ পাচ্ছিস? ইলিয়ানা যে পারফিউম ইউজ করে সেই গন্ধটা নাকে আসছে। জোর থাকে ঠিকই দেখেছিলাম, ইলিয়ানা আশেপাশেই কোথাও আছে।
2: আরে বাবা, আছে তো আছে।
5: এই, তোদের ব্রেকআপ হয়ে গেছে, এখনো আঠা গেল না?
3: তোরা জীবনে প্রেম করিসনি কখনো, ব্রেকআপের মর্ম কি বুঝবি?
0: রাতে ঘুম হলো দিব্যি, সকালে তৈরি হয়ে মিংমার গাড়িতে চেপে গুরাসকুঞ্জ চলে এসেছে তিনজন। ট্রেকার সাটে খোঁজ করতে গেল অগস্ত্য, ফিরল মাথায় হাত দিয়ে। এখানকার এক গাইড মারা গেছে গতকাল রাতে, তার অন্ত্যেষ্টিতে যোগ দিতে বহু গাইড চলে গেছে তার বাড়িতে। যে কজন গাইড ট্রেকার সাটে ছিল তাদের নিয়ে বেরিয়ে পড়েছে অন্য ট্রেকাররা।
3: যা, এবার কি হবে?
1: ভাবনার কিছুই।

0: নেই। আরে আমি ডেন্টা আমার হিলে পাহাড় গাইড করে নিয়ে যাব আপনাদের। আমি আর আমার দিদি তো একটা সময় সত্যি গাইডের কাজ করতাম। এই পাহাড়ের নাড়ি নক্ষত্র আমাদের চেনা।
1: দক্ষিণে কত দিতে হবে?
0: দেখেন, আজ যাব কাল ফিরব, তো গাড়ি চালিয়ে তেলের খরচ বাদ দিয়ে দুদিনে যা টেকে সে টাকা দিলেই চলবে।
1: অত্রি অয়ন্তিক আর অগস্ত চোখের ইশারায় কথা বলে নিল।
2: হুম, ডান।
1: মেঘ আর কুয়াশা মোড়া রাস্তা, বর্ষার জল পেয়ে জঙ্গল সতেজ হয়ে রয়েছে, ফার্নগুলো চকচক করছে, রাস্তার ধারে নাম না জানা বুনো ফুল ফুটে আছে, পাতায় আর জলে রাস্তাটা পিছল, সাবধানে পা না ফেললে বিপদ। সারা জঙ্গল সরগরম হয়ে আছে পাখির ডাকে, ঝিঝিও ডাকছে দিনের বেলায়।
3: আহ, কতদিন বাদেই বুনো গন্ধটা নাকে এলো।
2: লেবু ঘাসের গন্ধ। আহ, এই স্মেলটা আমার বড্ড প্রিয়।
1: আমি কিন্তু ইলিয়ানার সেই পারফিউমের গন্ধটা পাচ্ছি এখানে এসেও।
2: শোন, তুই সাইক্রিয়াট্রিস্ট দেখাবি কলকাতা ফিরে গিয়ে, চত্ব সব।
1: অনেকটা নিচে রুমালের মতো মাঠ, চারপাশে সবুজের সমারোহ, দূর পাহাড়ে মেঘদের জটলা। বাঁশঝাড় থেকে একদল টিয়া উড়ে গেল ট্যাঁ ট্যাঁ করতে করতে, অজস্র পাখি নানা ভঙ্গিতে উড়ে বেড়াচ্ছে, তাদের ঝটাপটির শব্দ কানে আসছে। একটা হলদে পাখি গান গাইছে আপন মনে। অগস্ত্যর প্রোট্রেক যন্ত্র বলছে এই পাহাড়ের উচ্চতা 6000 ফিটের কাছাকাছি, পাকদণ্ডী পথ। পাহাড়ের একদিকে রং বেরঙের চাষের জমি, কোনোটা সাদা ফুলে ভরা তো অন্যটা বেগুনি।
0: এই যে বেগুনি ফসলটা দেখছেন, এর নাম ফাফর। এর আটায় রুটি হয়, আর ওই লোকাল ড্রিঙ্কস একটা আছে রক্সি, ওই রক্সিও হয়।
1: পাহাড়ের গায়ে কোথাও কলাবন, কোথাও বাঁশের ঝাড়, কোথাও এলাচের চাষ হচ্ছে, মৌমাছির ঘর আছে খুঁটির মাথায়, নিচে জ্বালানি কাঠ স্তূপ করা। মিংমা চিনিয়ে দিচ্ছে এই এলাকার ভূগোল।
0: ওই যে দেখছেন, ওই দূরের পাহাড়ের নাম হচ্ছে সাংদারা। দারা মানে জানেন তো, পাহাড় চূড়ো। তো সাংদারা কিন্তু অনেক দূরে, এখন গিয়ে বেলাবেলি ফিরে আসা সম্ভব নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও ট্রেকিং রুট থেকে ছেটে ফেলতে হবে সাংদারাকে। কোনো উপায় নেই।
1: উল্টো দিকের পাহাড় রে খোলা, সেখানে প্রেত ঘর আছে, কাজেই সেখানে ভুল করেও যাবার প্রশ্ন নেই। আপাতত তাদের গন্তব্য ডেন্টাম গ্রাম, সেখানে গরম ভাত, আটার রুটি, আলু কোয়াশের সবজি, ডিমের ঝোল পাওয়া যাবে, সেখানে লাঞ্চ করে ফের ট্রেক। হিলে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে।
0: আমার চেনা লোক আছে হিলে গ্রামে, মাথা গোজার একটা আস্তানা ঠিক জুটে যাবে, আরামের কম্বলও জুটবে, নো টেনশন।
1: নরম আলোয়ে মুলি মাসের জঙ্গলের শুকনো পাতা মাড়িয়ে এলাচের ঝোপ সরিয়ে হাঁটছে সকলে। একটা ছোট্ট জনপদ এলো, এ গ্রামের নাম বারিন গাঁও। একটা চকচকে নুড়ি পাথর তুলে হাতে নিয়েছিল অয়ন্তিক, একদম নরম হালকা। মিংমা কোমরে গোঁজা ভোজালি বের করল, ভোজালি দিয়ে ফার্ন ঝোপের গোড়া কুপিয়ে শিকড় তুলে আনল, গায়ে আলুর মতো নুড়ি পাথর জমে আছে।
0: এর নাম ফিয়ারে, এটা কিন্তু খাওয়াও যায়।
1: মাটির পথরেখা ধরে পাহাড়ের মাথায় উঠে এসেছে সকলে। ডাইনে গভীর খাতে রংচং খোলা গ্রাম, প্রচলিত পথ নেই, আন্দাজ মতো পথ তৈরি করে এগোতে হচ্ছে। সামনে পাইনের সারি, স্থানীয়দের ভাষায় ধূপি বন, সরু সরু আঙুলের মতো থোকা থোকা পাইন গাছের পাতা, শুকনো পাতায় আগুন দিলেই ধূপের গন্ধ।
0: এর আঠা থেকে একটা দামি তেল হয়, আর কাঠ থেকে হয় ঘরের মেঝে আর দেওয়াল।
1: একটা স্কুল চোখে পড়ল, পাশে অতল খাদ।
4: স্কুলের পাশে খাদ? খাদের ধারে রেলিং নেই কেন?
0: খাদ দেখতে দেখতে তো বড় হই আমরা, রেলিং বা বেড়া এসব কোনো কিছুরই দরকার পড়ে না।
1: একটা সুদৃশ্য লেক এলো পথ চলতে চলতে, সামান্যই জল আছে তাতে। জলাধারের চওড়া পাড়ের প্রান্তে দুটো ফাঁকা ঘর, চারটে উঁচু খুঁটির উপর দাঁড়িয়ে, রাত্রিবাসের জন্য দুর্দান্ত।
4: এখানে থাকে না কেউ?
0: হ্যাঁ, ভাল্লুকের ভয় আছে পাহাড়ে, এমনকি অন্য জন্তুও থাকতে পারে, তো রাতের বেলা এই ঘরে থাকতে কেউ সাহস পায় না।
1: ঘন জঙ্গলে আকীর্ণ পথ, আকাশ মেঘে ঢাকা, কোথাও একেবারে 60 ডিগ্রি চড়াই, মেঘের ছাতা আছে বলে হাঁটতে অসুবিধা হচ্ছে না। মিংমা ঘাস থেকে ছোট একটা বেগুনি ফুল তুলে নিল, অগস্ত্যর হাতে দিয়ে বলল,
0: এটা হচ্ছে ন্যাচারাল শ্যাম্পু, এদিকে অনেকেই ব্যবহার করে, একদম হার্বাল।
1: অগস্ত্য হাতে নিয়ে দেখছিল ফুলটা। ততক্ষণে মিংমা দোপাটি ফুলের মতো দেখতে একরকম ফুল নিয়ে এসেছে গাছ থেকে ছিঁড়ে।
0: এর নাম বালসাম, আগস্ট মাসে অকাতরে ফুটে থাকে এই উপত্যকায়।
1: পাইন গাছেদের আড়াল ছিল বলে বুঝতে পারেনি, এদিকটায় আসার পর মনে হলো কেউ যেন উজ্জ্বল সাদা কাপড় বিছিয়ে রেখেছে পাহাড়ের ঢাল জুড়ে।
0: এই যে সাদা ফুলগুলো দেখছেন, এদের নাম লারা।
2: একজন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আছে এই নামে।
0: না না, ক্রিকেটার নয়, ওই বিশ্বসুন্দরী লারা দাত আছে না, শুনেছি সেই নাম থেকেই এই নামটা ধার করা।
1: চারিদিকে সাদা ও হলদে গুড়াশের সমাহার, ভেতরে লালের অনিন্দ্য সুন্দর আলপনা।
2: আরে বাহ, এ যে রডোডেনড্রন!
1: অয়ন্তিক এক মুঠো ফুল তুলে নিল গাছ থেকে, গন্ধ শুকে বলল,
4: ইলিয়ানার ব্যবহার করা পারফিউমের মতো গন্ধের সঙ্গে মিল আছে, এই ফুল থেকেই হয়তো কোনো নামজাদা কোম্পানির দামি সেন্ট বানায়।
1: মিংমা চটজলদি তার হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে ফেলে দিল মাটিতে।
4: কি হল?
0: রোডোডেনড্রন নয়, এটা গুরাস, দুটো এক নয়, খুব সূক্ষ্ম ফারাক আছে। তার চাইতেও বড় কথা হচ্ছে কি, এই পাহাড়ি গুরাস কিন্তু অন্য জাতের, এই ফুলের গন্ধ শুকলে মাথা ধরে যায়, আর অ্যাজমার সমস্যা থাকলে শ্বাসকষ্ট হতে পারে, তো বেশিক্ষণ ধরে শুকলে তো কথাই নেই, মানুষ ভুলভাল দেখতে শুরু করে।
4: ভুলভাল দেখে মানে? হাই অল্টিটিউড সিনড্রোমের কথা বলছো? সেসব ক্ষেত্রে অনেকে নাকি হ্যালুসিনেট করে, কিন্তু এই হাইটে তো এমন হওয়ার কথা নয়।
0: অত সব জানি না, তবে এই পাহাড়ের লোকে এই ফুল ছুঁয়েও দেখে না, গন্ধ শোঁকা তো পরের কথা।
2: ফুলের গন্ধ শুকলে অ্যাজমার সমস্যা বাড়তে পারে, কিন্তু হ্যালুসিনেশন এমন কখনো হয় নাকি?
3: দেখ, প্রকৃতির রহস্য বোঝাটা ভার, বৃষ্টির বারবারন্ত যেখানে, বৃষ্টি বনের পোয়াবারও সেই কৃষ্ণমণ্ডল বরাবর অঞ্চলে, অজস্র গাছগাছড়ার আড়ত সেই রেন ফরেস্ট। পৃথিবীতে যত ওষুধ চালু আছে তার 1/4 এই সব গাছপালা থেকে তৈরি। পৃথিবীতে গাছগাছড়া কত জাতের আছে বলতো? 60,000, তার মধ্যে শনাক্ত করা গেছে মাত্র 5% গাছকে, আর অরণ্যের গাছগাছড়ার গুপ্ত শক্তি হাজার হাজার বছর ধরে জানত তারা। দুঃখ হয় যে সেই জ্ঞানটা আর কেউ পেল না। এই জঙ্গলেও প্রকৃতির খেয়ালে যে গুড়াস জন্মায় তার এমন কোনো বিশেষত্ব থাকতেই পারে। বলছি, মিংমা যখন বলছে তখন খামুখা গুড়াসের গন্ধ শুকে ঝুঁকি নেওয়ার কি দরকার আছে?
1: পথরেখা নেই আর, সামনে ঝোপঝাড়, জঙ্গলের মধ্যে দিয়ে উঠে গেছে পাকদণ্ডী।
4: রাস্তার যা হাল দেখছি তাতে পথ হারানোর ভয় যথেষ্ট।
3: ভয় জিনিসটা তো উপভোগ করার জন্যই, অ্যাডভেঞ্চারের স্বার্থের কথা যদি ধরিস, কি মিংমা?
0: আমরা জন্মাই ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে, পাহাড়ি ঘন জঙ্গলের মধ্যে আমাদের ছেড়ে দিন, তো কোনটা গ্রামের পথ, কোনটা জঙ্গলের, কোন পথ ব্যবহার করা হয়, কোন পথ পরিত্যক্ত, সব আমরা ঠিক ধরতে পারব, পথ ভোলার কোনো চান্সই নেই।
1: হাওয়া ক্রমশ কনকনে হচ্ছে, যত উপরে ওঠা হচ্ছে তত ঘন হচ্ছে জঙ্গল, গাছগুলো দৈত্যের মতো। গুড়ি থেকে পাখনা ছড়ানো মাটিতে ঠেস দেওয়ার জন্য, শিমুল গাছের মতো দেখতে গাছগুলো। অগস্ত রোট্রেক দেখে নিল, 6,500 ফিট উঁচুতে উঠে এসেছে তারা। এবার ঢালু পথ, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হবে। এবার জঙ্গলের ওদিকে নিচে একটা ঝোড়া সরু ধারায় জল পড়ছে, জলের রং স্বচ্ছ, দু পাহাড়ের আড়ালে বলে ঝিমঝিম নেশা ধরানো আলো আঁধারি এদিকে।
2: এ ভাই, ব্যাপক জল তেষ্টা পেয়েছে, বলছি আমার জল ফুরিয়ে গেছে, তোদের কাছে খাওয়ার জল আছে?
1: অগস্ত্য আর আয়ন্তিক নিজেদের ব্যাগ খুলে দেখল দুজনের

0: বোতলের জল তলা নিতে। দুঢুক জল খেতে না খেতেই স্টক শেষ হয়ে গেল। মিংমা বোতল নিয়ে দৌড়লো ঝোড়ার দিকে।
1: যাই, ঝোড়াটা গিয়ে বরং দেখে আসে একবার।
2: হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাই। নেটওয়ার্ক নেই বলে মোবাইলটা কাজে লাগছে না, দু চারটে ছবি অন্তত তুলে আসি, চল।
0: একটু দমের ঘাটতি হচ্ছিল ওদের। পুষিয়ে নেওয়ার জন্য অয়ন্তিক বসলো একটা বড় গাছের মাটিতে ভেঙে পড়া শুকনো ডালের উপর। চীনা গন্ধটা নাকে আসছে আবার। এক থোকা গুড়াস ফুটে আছে সামনে। অপ্রতিরোধ আকর্ষণে অন্য মনস্ক হাতে একটা ফুল তুলে নিল অয়ন্তিক। নাক ছোঁয়ালো একবার, গন্ধটা তীব্র হল। এই ফুলই কি ফোটে অ্যামাজনের রেইন ফরেস্টে? এই ফুলের নির্যাস থেকে কি সেই পারফিউম তৈরি হয় যা ইলিয়ানা ব্যবহার করে? অয়ন্তিক বিস্কুটের প্যাকেট ছিঁড়ল, একটা বিস্কুট মুখে দিল, চিবোচ্ছে। মাথাটা টলমল করছে কেমন, এরকম কেন হচ্ছে? গুড়াসের গন্ধ শোকার জন্যই কি? বসে বসে কুয়াশা মাখা জঙ্গলটাকে দেখছিল অয়ন্তিক। ঘন সবুজ বর্ষার অরণ্য কি এক আদিমতা তৈরি করেছে, যেন অজানা রহস্য লুকিয়ে আছে পাহাড়ের খাঁজে খাঁজে। বেপথু হলেই বুঝি হদিশ মিলবে তার। গাছের পাথায় জমে থাকা জল টুপ টুপ করে ঝরে পড়ল অয়ন্তিকের মাথায়। জল নাকি শিশির বিন্দু? তিনজন এখনো দৃষ্টিসীমার বাইরে। কিছুক্ষণ আগেও তাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন আর কোনো শব্দ কানে আসছে না। অয়ন্তিক উঠে দাঁড়াল, নাম ধরে ডাকলো অত্রি আর অগস্তকে, উত্তর নেই। মিংমাকে ডাকলো, তাও সাড়া নেই। একটা ভেজা গাছে হেলান দিয়ে দাঁড়ালো অয়ন্তিক। এমন সময় আকাশ ঢেকে গেল কালো মেঘে, শিরশিরে একটা হাওয়া দিয়ে গেল বনের মধ্যে। কেউ যেন স্প্রে মেশিন দিয়ে সাদা কুয়াশা স্প্রে করে দিল পাহাড়ি অরণ্যে। ছোট ছোট ফুল ফুটে আছে, একটা স্ট্রবেরির মতো দেখতে ফল। হাতে নিয়ে দেখল অয়ন্তিক, স্ট্রবেরির মতো নয়, স্ট্রবেরি। ছোট ছোট পাখি ডাকছে আশপাশ থেকে, পাখির ছানারা ওড়ার চেষ্টা করছে, উড়তে গিয়ে থুপ করে পড়ছে জঙ্গলের মধ্যে। একটা আবছা আওয়াজ ভেসে এলো অয়ন্তিকের কানে, দূরে কোথাও বাক বিতণ্ডা চলছে। একটা পুরুষের গলা, অন্যটা মহিলা কণ্ঠ। কোনো পুরুষের সঙ্গে ঝগড়া করছে কোনো মহিলা, কি নিয়ে চাপানো তোর তা বোঝা যাচ্ছে না। পুরুষালী গলাটা অগস্ত বা অতৃপ্ত নয়, মিংমারও না। তবে কোনো ট্রেকার? অয়ন্তিক একটা বুনো লতার ঝোপ ডিঙিয়ে হেঁটে এলো একটা টেবিল আকৃতির জায়গায়। সামনে জমাট কুয়াশা প্রাচীর, তার ওপাশে একটা কাঠের বাড়ির আদল, টিনের চাল ফুঁড়ে একটা ঝাঁকড়া গাছ বেরিয়েছে। বাড়িটার বয়সের ঠিক ঠিকানা নেই। ভেতর থেকে কথা কাটাকাটির শব্দ কানে আসছে। কৌতূহল সামনে টেনে নিয়ে যাচ্ছে অয়ন্তিককে। কুয়াশায় মোড়া বাড়িটার সামনে এসে দাঁড়ালো সে। তখনই গুড়াসের গন্ধটা তীব্রভাবে ঢুকে পড়ল তার নাসারন্ধ্র দিয়ে। মাথাটা নতুন করে টাল খেল তার। ভাঙা চোড়া কাঠের সিঁড়ি, উঠতে গিয়ে ক্যাঁচকোচ শব্দ হল। লম্বা টানা বারান্দা, দরজা খোলা। খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল অয়ন্তিক। কুয়াশার কারণে অস্পষ্ট দেখাচ্ছে সবকিছু। একটা শবদেহ পড়ে আছে পাটাতনে, চোখ দুটো খোলা। নিষ্পন্দ দেহটার সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ ও একজন মহিলা। উত্তপ্ত কথা কাটাকাটি চলছে দুজনের মধ্যে। মাঝবয়সী লোকটা অয়ন্তিকের দিকেই মুখ করে, পরনে ঢোলা ফ্লানেলের লাল শার্ট, চেক্কাটা গরম কাপড়ের চাপা পাজামা, পায়ে রবারের চপ্পল, কান মাথা প্যাঁচানো খয়েরি মাফলার দিয়ে, সরু দুটো চোখ, গায়ের রং তামাটে, থ্যাবড়া নাক। লোকটা কথা বলছে আধ ভাঙা হিন্দিতে। সাদা গাউন পরা মহিলা অয়ন্তিকের দিকে পিছন ফেরা, সোনালি চুলের মহিলা ইংরেজি মেশানো হিন্দিতে উত্তেজিত হয়ে কিছু বলছে লোকটাকে। লোকটা অয়ন্তিককে দেখতে পেয়েছে, তার চিকন চোখ দুটোতে ভয়ের ছায়া। অয়ন্তিকের দিকে এগিয়ে এলো লোকটা। অয়ন্তিক সভয়ে পিছিয়ে গেল দুপা। লোকটা ভয়ে কেঁপে যাওয়া গলায়

0: দিতে বলল, কেভিন সাহেব, পুলিশ আমার পিছু নিয়েছে, যে কোনো সময় চলে আসবে রেখোলায়। সাদা গাউন পরা মহিলা ঘুরে দাঁড়িয়েছে, মুখটা ধক করে উঠল অয়ন দিকের। এ তো ইলিয়ানা, সেই সমুদ্র সবুজ চোখ, সেই চেনা মুখের আদল, বিস্ময়ে চোখ কচলাল অয়ন দিক।
1: এখানে ইলিয়ানা কি করছে?
0: অয়ন্তিকের ভাবনার জট কেটে গেল। ইলিয়ানা হড়বড় করে বলল,
2: কেভিন, পুলিশ যে কোনো সময় চলে আসবে, আমি ঠিক করে নিয়েছি আমরা কি করব।
0: অয়ন্তিকের নয়, যেন তার ভেতর থেকে তার গলা ধার করে অন্য কোনো লোক খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে ক্রুদ্ধ গলায় বলে উঠল,
3: তুমি কি এখন একা একাই সিদ্ধান্ত নিতে শিখে গেছো? গ্রেট, কি ঠিক করে নিয়েছো তুমি জর্জিনা?
2: ভালোই তো ছিলাম আমরা, বলো কেভিন, এই পাহাড়ি লোকটা লোভ দেখিয়ে আমাদের সর্বনাশ করল। এই লিম্বু শেপার জন্য এমন বিপদের মধ্যে পড়েছি আমরা। কেভিন, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড, আমরা দুজন রাজসাক্ষী হব।
0: অয়ন্তিক যেন স্বেচ্ছাধীন নয়, তার মাথাটা এতাল বেতাল করছিল। সেই টালমাটাল ভাবটা আরো বেড়ে গেল, এমন লাগছে যেন সে নেশা করে আছে, সেই সঙ্গে ভয়ঙ্কর রাগ হচ্ছে তার। কোন রাগই শঙ্খচূড় ভনা তুলে নাচছে তার মস্তিষ্কের মধ্যে, তার শিরা উপশিরা দিয়ে নেচে বেড়াচ্ছে আগুনের গোলা। স্বর্ণকেশী মহিলার কাঁধে শক্ত দুটো হাত রাখল অয়ন্তিক।
3: আর ইউ ক্রেজি জর্জিনা, রাজসাক্ষী হতে কি যদি ভেসে যায়, ক্যাপিটাল পানিশমেন্ট না হলেও জেল যে হবেই সেটা তো গ্যারান্টেড, ইজন্ট ইট?
2: খুন করেছে লিম্বু, আমরা এসবের সঙ্গে ইনভলভ নই, আমাদের জেল হবে কেন?
3: খুন আমরা করিনি ঠিক কথা, কিন্তু আমরা মঙ্কদের যে সিক্রেট গ্রুপটাকে হিউম্যান স্কেলিটন বিক্রি করেছি সেটা কি ক্রিমিনাল অফেন্স নয়? সেই ক্রাইমের শাস্তি কি হতে পারে সেটা তুমি জানো?
0: ঠোঁট কাঁপছে, জলে ভেজা চোখ, জর্জিনা অস্ফুটে বলল,
2: জানি না।
0: অয়ন্তিক কাঠের পাটাতনে শোয়ানো মৃতদেহটার দিকে আঙুল উঁচিয়ে বলল,
3: এটা কার লাশ জানো? রেখোলা গ্রামের মুখিয়ার ভাইয়ের লাশ। লিম্বু টাকার লোভে বালিশ চাপা দিয়ে লোকটাকে খুন করে তার বডি নিয়ে এসেছে এখানে, সেটা জেনে গেছে সকলে। জর্জিনা, পুলিশ পৌঁছতে দেরি আছে, চলো আমরা পালাই। লিম্বু বাঁচতে চাইলে তুমিও পালাও।
4: ভু বাচ্চা আছে আমার ঘরে, ওদের ফেলে আমি এই পাহাড় ছেড়ে যাব কি করে?
3: দেন গো টু হেল।
2: কেভিন, আমরা পালিয়ে বাঁচতে পারবো না, আজ হোক বা কাল পুলিশের হাতে ধরা পড়তেই হবে। তার চাইতে সারেন্ডার করে রাজসাক্ষী হওয়াটাই তো আমার মনে হয় ওয়াইজ ডিসিশন।
0: অয়ন্তিক এক ঝটকায় সরিয়ে দিল জর্জিনার হাত।
3: ড্যাম ইট, তুমি পচে মরো এখানে।
0: ধূপধাপ পা ফেলে অয়ন্তিক বেরিয়ে এসেছে বাইরে, কাঠে সিঁড়ি দিয়ে নেমে এসেছে নিচে, হাঁপাচ্ছে, নিজেকে থিতু করতে চেষ্টা করছে অয়ন্তিক। অনিশ্চয়তার কুয়াশা জমতে শুরু করছে তার মনের ভেতর, না মেলা অনেক প্রশ্নের উত্তর খুঁজছে মনে মনে। সে অয়ন্তিক সান্নাল, ক্রিমিনাল লয়ার, কলকাতায় বাড়ি, এই পাহাড়ে সে ট্রিক করতে এসেছে, তাকে কেন কেভিন বলে ডাকছে ওই সাদা চামড়ার মহিলা? সেই বা স্বতঃস্ফূর্তভাবে সেই ডাকে সাড়া দিচ্ছে কেন? কোনো গোলমেলে ধাঁধার জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে অয়ন্তিক। সে কি জেগে জেগে স্বপ্ন দেখছিল একটু আগে? সব লজিকের বাইরে কি ঘটছে এসব? অয়ন্তিক নিজেকে বোঝাচ্ছে এখানে যা ঘটছে বলে তার মনে হচ্ছে তা বাস্তবে আদৌ ঘটছে না, পুরোটাই তার হ্যালুসিনেশন। সে খুব ভালো করে জানে শরীর একটা যন্ত্র শুধু, ব্রেন তার কন্ট্রোলার, মস্তিষ্কের অনেক কিছুই আজও মানুষের অজানা। কিন্তু তাই বলে এক আউন্সের কোনো আত্মা জাতীয় কিছু, কেভিন নামের কোনো এক সাহেবের শরীর থেকে তার শরীরে ভুষ করে ঢুকে যাবে? জর্জিনা নামে কোনো মহিলা স্পিরিট ভর করবে ইলিয়ানার মধ্যে? এ কি আদৌ বিশ্বাসযোগ্য? ট্যাঁ ট্যাঁ ডাক শুনে ওপরের দিকে তাকাল অয়ন্তিক। মেঘে ঢাকা আকাশ এক ঝাঁক দিয়ে উড়ে গেল কালচে ধূসর রঙের মধ্যে ঘন সবুজ আবির ছড়িয়ে দিয়ে। বুনো ফুলের গন্ধটা নাকে ভেসে আসছে আবার। সামনের দিকে তাকাল অয়ন্তিক, কুয়াশায় ঢাকা বাড়িটা ফের তাকে টানছে অমোঘ আকর্ষণে। সেই টান অগ্রাহ্য করার শক্তি যেন তার নেই। সে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে, সিঁড়ি দিয়ে উঠে এলো ওপরে। তার দুটো চোখের তারা স্থির হয়ে গেল ঘরটায় এসে। লিম্বু নেই, সেই শবদেহটাও নেই। ঘরটায় এখন গিজগিজ করছে ভিড়। একদল পাহাড়ি মানুষ ঘিরে ধরেছে জর্জিনাকে। উত্তপ্ত ঝগড়াঝাঁটি চলছে দুপক্ষের মধ্যে। অয়ন্তিক যেন বাতাস দিয়ে গড়া। সে ঘরের মধ্যে দাঁড়িয়ে, অথচ তাকে কেউ লক্ষ্য করছে না। জর্জিনা কি দেখতে পেয়েছে তাকে? অয়ন্তিকের উদ্দেশ্যে কিছু কি বলতে যাচ্ছিল জর্জিনা? গ্রামবাসীদের মধ্যে একজন আচমকা পিছমোড়া করে ধরে ফেলেছে তার হাত দুটো। পেছন থেকে অন্য একজন অসম্ভব দ্রুততায় কোমরে গোঁজা ভোজালি বের করে এনেছে। সেই ধারালো অস্ত্র দিয়ে সে মারে জর্জিনাকে। অয়ন্তিকের বুক ধরফর করছে, সারা শরীর অবশ। তার পা কেউ গেঁথে দিয়েছে কাঠের পাটাতনের সঙ্গে। সে নড়তে পারছে না একটু। জর্জিনার শরীর থেকে ভেসে আসছে রক্ত। দু চোখ বিস্ফারিত, দুহাত দিয়ে নিজের গলাটা ধরে গুঙানির মতো একটা শব্দ করে ধপ করে মাটিতে পড়ে গেল জর্জিনা। বটের আঠার মতো ঘন থকথকে রক্তের ধারা গড়িয়ে যেতে লাগলো কাঠের পাটাতনে। অয়ন্তিক এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগলো, বেরিয়ে এলো ঘরের বাইরে। হোঁচট খেয়ে পড়ে গেল একবার, উঠল সঙ্গে সঙ্গে, কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে ছুট দিল সামনের দিকে। এক অসম্ভব দুঃস্বপ্ন তাকে তাড়া করছে, এর থেকে যেন মুক্তি নেই তার। কিছু দূর এলোমেলো ছোটার পর অয়ন্তিকের পা পড়ে গেল একটা জল ভরা গর্তে। ধপ করে কাটা কলা গাছের মতো মাটিতে উপুড় হয়ে পড়ে গেল অয়ন্তিক। মুচকে গেল পা, ডান পায়ের গোড়ালিতে অসম্ভব ব্যথা। জঙ্গলের মধ্যে টেবিল আকৃতির একটা জায়গায় চিত হয়ে শুয়ে আছে অয়ন্তিক। তার মাথার উপর দিয়ে ট্যাঁ ট্যাঁ করে উড়ে গেল এক ঝাঁক সবুজ টিয়া। কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে তার দুদিকে বসে আছে অত্রি আর অগস্ত, সামনে মিংমা। অত্রি আর অগস্ত তাকে সাহায্য করল উঠে বসতে। ব্যথায় পা টাটাচ্ছে, তার ধাঁধা এখনো কাটেনি। যে জীবন্ত নাটক সে অভিনীত হতে দেখল এইমাত্র, তার ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। শুধু অস্ফুটে বলতে পারল,
1: কোথায় আমি? কি হয়েছিল আমার?
5: আরে সে তো তুই জানিস, আমরা ঝোড়া থেকে জল আনতে গিয়েছিলাম। কতক্ষণ আর? ওই মিনিট পনেরো বা মিনিট বিশেক হবে। এসে দেখলাম তুই এখানেই শুয়ে আছিস, হুঁশ নেই, গা হাত পা ঠান্ডা। আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, অগস্ত জল ছিটিয়ে যাচ্ছিল তোর মুখে ক্রমাগত। থ্যাঙ্ক গড, অবশেষে তুই চোখ মেললি।
6: এইটুকু সময়ের মধ্যে কি ঘটল রে? কেমন করে অজ্ঞান হয়ে গেলি? কিছু মনে করতে পারছিস?
0: অয়ন্তিকের চোখ বুজে আসছে ক্লান্তিতে। আকস্মিক এই ঘটনার সঙ্গে এখনো ধাতস্থ হতে পারছে না সে। অয়ন্তিক অস্ফুটে বলল,
1: আশেপাশে কোনো কাঠের বাড়ি আছে? অনেক পুরনো বাড়ি, মাথায় টিনের চাল ফুঁড়ে গাছ বেরিয়েছে, এমন কোনো বাড়ি?
7: এখান থেকে সবচাইতে কাছের গ্রাম হল রংটাং খোলা। সেখানে কিছু গেরস্ত বাড়ি আছে, কিন্তু আর কোনো বাড়ি তো এই জঙ্গলের মধ্যে নেই।
1: জর্জিনা, লিম্বু, শেরপা, কেভিন, এরা কারা মিংমা? তুমি চেনো তাদের?
0: মিংমা একটু থতমত খেয়ে গেছে, মাথা চুলকে বলল,
7: আপনি এইসব নাম কোথায় শুনলেন?
0: অয়ন্তিক সবটাই খুলে বলল, কিছুই লুকল না। মিংমা ঢোক গিলল, ধপ করে বসে পড়ল মাটিতে।
7: এরা সকলেই এই পৃথিবীর বুকে শ্বাস নিয়েছে একদিন, কিন্তু কেউই বেঁচে নেই, আর সকলেই মারা গেছে অপঘাতে।
1: মানে?
7: যদিও নিজের চোখে কখনো দেখিনি, কিন্তু আপনি যে বাড়িটার কথা বলছেন সেটাই বোধ হয় রেখোলা পাহাড়ের প্রেত ঘর। কেভিন পাউন্ড আর জর্জিনা পাউন্ড নামে দুই শ্বেতাঙ্গ থাকতো যে বাড়িতে, আজও সন্ধ্যের পর যে অভিশপ্ত কাঠের বাড়ি থেকে একটা মহিলার গঙ্গানির শব্দ ভেসে আসে, ওই হাওয়ার তেজ বেশি থাকলে ভার্সে থেকেও সেই শব্দ শোনা যায়। মানুষজন

0: সম্পর্কে স্বামী স্ত্রী, কোনো মিশনারি থেকে টাকা পয়সা পেত হয়তো, তো দুজন ঘুরে ঘুরে স্থানীয় লোকজনদের চিকিৎসা করত। এই ধরুন জ্বরজারি, পেট খারাপ, সর্দি কাশি, এসবের ওষুধ থাকতো ওদের সঙ্গে, তো সেই মেডিসিন দিত মানুষজনকে। তো সবই ঠিক ছিল, কিন্তু একদিন ওই দুই ডাক্তার শুরু করলো মোড়া কাটার ক্লাস। ফ্রি নয়, গাঁটের কড়ি খসিয়ে শিখতে হতো সেই বিদ্যে। সেইটাই সর্বনাশের শুরু।
1: অ্যানাটমির ক্লাস কে শেখাতো?
0: ওই কেভিন আর জর্জিনাই শেখাতো। এমনকি দূর দূরান্ত থেকে মেডিকেল স্টুডেন্টরা ওদের কাছে আসতো হাতে কলমে কাজ শিখতে। আশেপাশের পাহাড়ে না সন্ন্যাসী রয়েছে অনেক, তাদের একটা অংশের নাকি ওই সাধনার জন্য মরা মানুষের হাড়গোড়, করটি, এগুলোর প্রয়োজন হয়। শবদেহ ব্যবচ্ছেদের কাজ শেষে কেভিন আর জর্জিনা ওই লাশগুলোর কঙ্কাল গোপনে বিক্রি করত তাদের কাছে। দেখেন, পুরোটাই চলছিল আইনকে একদম বুড়ো আঙুল দেখিয়ে।
2: পুলিশ প্রশাসন জানতে পারেনি কিছু?
0: রেখোলা তো দুর্গম পাহাড়, হাতে গোনা মানুষের বাস, চোর ডাকাতের উপদ্রব নেই। দরজা খুলে রেখে বাইরে গেলেও ধরেন বাড়িতে চুরি চামারি হয় না। পুলিশ এই গ্রামে টহল দিতে আসতো কালে ভদ্রে, সেই সুযোগটাই কাজে লাগিয়েছিল কেভিন আর জর্জিনা। আর এই দুই ডাক্তারকে মরা যোগান দিত লিম্বু শেরপা, রেখোলার একটা সরাইখানার মালিক।
3: সবকিছুরই একটা শুরু থাকে, সেই ডেড বডি সাপ্লাই দেওয়ার কাজটা কিভাবে শুরু করেছিল লিম্বু?
0: একবার এক ভবঘুরে সাহেব নিচের গ্রাম থেকে উপরের গ্রামে যাচ্ছিল পায়ে হেঁটে, তো রেখোলা পাহাড়ে এসে উনি অসুস্থ হয়ে পড়ে। লিম্বু শেরপা সরাইখানায় আশ্রয় নিয়েছিল কদিনের জন্য। সাহেবের না শ্বাসকষ্ট হচ্ছিল, দুদিনের ভাড়া বাকি রেখেই সাহেব অক্কা পেল। এবার সাহেবের পকেট তল্লাশি করে লিম্বু দেখল কি পকেট ফাঁকা, তো তাহলে বকেয়া ভাড়া উসুল হবে কি করে? সে ওই মরা সাহেবের লাশ নিয়ে হাজির হল কেভিন আর জর্জিনার কাছে, বলল,
2: আমি এই লাশ বিক্রি করতে চাই।
4: অয়ন্তিক নিজের ভুরু দুটোকে সেকেন্ড ব্র্যাকেট করে বলল,
2: তারপর?
0: জর্জিনা আর কেভিন নিজেদের মধ্যে কথা বলে নিল। কেভিন ঘরের ভেতর গেল, বেরিয়ে এসে লিম্বুর হাতে ধরিয়ে দিল 10 টাকা। তখন কিন্তু 10 টাকার দাম অনেক। বুদ্ধি খুলে গেল লিম্বুর, তার সরাইখানায় ভবঘুরে, বাউন্ডুলে কিংবা অশক্ত হয়ে যাওয়া বৃদ্ধ অতিথির পা পড়ে প্রায়ই, এমনকি ধরেন ওই বাপে খেদানো, মায়ে তাড়ানো ছেলে ছোকরারাও আসে কখনো সখনো, তাদের মুখে বালিশ চাপা দিয়ে বসলেই তো কাজ হাসির।
1: লিম্বু টাকার জন্য মানুষ মারতে শুরু করলো?
0: তবে 17-র পর 18 নম্বর খুন করতে গিয়ে লিম্বু ফেঁসে গেল। রেখোলা গ্রামের মুখিয়ার ভাই তাকে নিজের সরাইখানায় এনে গলা টিপে খুন করেছিল লিম্বু। কেউ দেখে ফেলায় জানাজানি হয়ে গেল ব্যাপারটা। লিম্বু ছুটতে ছুটতে এলো কেভিন আর জর্জিনার কাছে, কেভিন পালালো আর জর্জিনা রাজসাক্ষী হলো। বিচারে ফাঁসি হলো লিম্বুর, জর্জিনাকে দিয়ে করানো হলো পোস্টমর্টেমের কাজ। কেভিন আত্মগোপন করেছিল জঙ্গলে, তো সেও একদিন পুলিশের হাতে ধরা পড়ে গেল। কেভিনের সঙ্গে বন্দুক থাকত, নিজের রিভলভার মাথায় ঠেকিয়ে সে আত্মহত্যা করে। লিম্বুর অপরাধ কিন্তু বরদাস্ত করেনি কেউই। সেই রাতেই লিম্বুর সরাইখানা জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ গ্রামবাসী। লিম্বুর বউ তার বাচ্চাদের নিয়ে এই পাহাড় ছেড়ে পালিয়ে যায়।

0: আর জর্জিনা?
1: লিম্বুর ফাঁসির কয়েকদিন পরে রেখোলা গ্রামের লোকজন জর্জিনার বাড়িতে গিয়ে চড়াও হয়। দেখেন, লিম্বু দোষী, কিন্তু তা বলে এই শ্বেতাং ডাক্তার দম্পতিও তো ধোয়া তুলসি পাতা নয়। তাদের সঙ্গে জর্জিনার বিবাদ একদম চরমে পৌঁছয়। গ্রামবাসীদের একজন ভোজালি দিয়ে জর্জিনাকে মেরেই ফেলে আর মেম সাহেবের লাশ পুঁতে দেয় মাটিতে। অভিশপ্ত কাঠের বাড়িটাকে সেই থেকে প্রেত ঘর বলে সকলে জানে। সন্ধ্যের পরে প্রেত ঘরের পাশে যেখানে পুঁতে দেয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটা সাদা গাউন পরা মেম সাহেবকে। আজও তার আত্মা মুক্তি পায়নি। সন্ধ্যের পর আজও ভার্সে থেকে তার মৃত্যু যন্ত্রণার গোঙানির শব্দ শোনা যায়।
2: তো কিছু যে সেদিন ঘটে গিয়েছিল তা পুলিশ সেসব টের পায়নি?
1: পুলিশ জিপ নিয়ে এসেছিল পরদিন সকালে। ততক্ষণে রেখোলা গ্রামের সব মানুষজন নিজের নিজের ভেটে মাটি ছেড়ে চলে গিয়েছিল আশেপাশের পাহাড়ে। সেই থেকে একদম নিঃসঙ্গ হয়ে পড়ে আছে রেখোলা।
2: তোমরা যে ভার্সে পাহাড়ে থাকো তা তোমাদের ভয় করে না?
1: আমরা দিন আনি দিন খাই। ছোটবেলায় বাবা মা চলে গেছে, দিদির বিয়ে হয়েছিল ওখরে গ্রামে, স্বামীটা একটা পাড় মাতাল। ঝগড়া ঝাঁটি আর অশান্তি এড়াতে দিদি আমার কাছে চলে এসেছে। আমি তো জোরথাং রুটে সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাই, কি বা রোজগার। ঠাকুরদার আমলের এই বাড়ি ছেড়ে অন্য কোথাও জমি কিনে বাড়ি বানানোর ক্ষমতা আমার নেই। ভয় পেয়ে লাভ আছে কোনো?

0: মিংমার গাড়ি রিজার্ভ করে ভার্সে থেকে জোর থাক নেমে আসছে অত্রিরা। স্টিয়ারিং হাতে মিংমা, তার পাশে বসেছে অগস্ত, চোখ মোবাইলে, পেছনে দুদিকের জানলা ঘেঁষে অয়ন্তিকার অত্রি।
1: জানিস, শেক্সপিয়ারের কথা মনে পড়ছে খুব, সেই যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাসিও। আচ্ছা অগস্ত, এই যে ভার্সে বেড়াতে গিয়ে আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, বিজ্ঞানে এর কি ব্যাখ্যা আছে কোনো?
2: সেদিন আইনস্টাইনের স্পেস টাইম থিওরির কথা বলেছিলাম মনে আছে? সেই থিওরির পর স্ট্রিং থিওরি সম্ভবত ফিজিক্সের সবচাইতে সাড়া জাগানো তত্ত্ব, যেখানে বলা হয়েছে যে মহাবিশ্বের সব কিছুই স্ট্রিংয়ের কম্পন থেকে তৈরি। পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হলো কোয়ার্ক, আর তার চাইতেও ক্ষুদ্র অংশ রয়েছে যেটা হলো শক্তি, সুতো বা তারের সঙ্গে তার সাদৃশ্য।
1: ভাইরে একটু সহজ করে বল, যাতে আমাদের মতো সাধারণ লোক ফান্ডাটা বুঝতে পারি।
2: দেখ, চেষ্টা করছি বোঝাতে। স্ট্রিং থিওরি নিয়ে কাজ করতে গিয়ে একটা পর্যায়ে দেখা গিয়েছিল, টিকলগুলোকে ব্যাখ্যা করার জন্য দরকার 10টা আলাদা ডাইমেনশন। তো এই 10 গোত্রের ডাইমেনশন চতুর্মাত্রিক জগতের বাইরে। অবশ্য সেটা যে বাইরেই সেটা নিশ্চিত নয়, 10 মাত্রার ডাইমেনশন এই চতুর্মাত্রিক জগতের ভিতরেও থাকতে পারে। 10 ডাইমেনশনাল এই মহাবিশ্বের ভাবনা থেকেই এসেছে প্যারালাল ইউনিভার্সের ধারণ।
3: প্যারালাল ইউনিভার্স? তুই কি বিশ্বাস করিস এই মহাবিশ্বের মধ্যে সত্যি অন্য কোনো মহাবিশ্ব রয়েছে?
2: দেখ, হতেই পারে যে এমন একটা কিছু আছে, কিন্তু ডাইমেনশন সংক্রান্ত জটিলতার কারণে সেই সব মহাবিশ্বের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। আমি আর কতটুকু জানি বল?
1: উপনিষদে মৃত্যুর পর মানবাত্মার পরলোক বা ভিন্ন ভিন্ন লোকে যাওয়ার কথা বলা হয়েছে, তা উপনিষদের ভাষ্যের সঙ্গে প্যারালাল ইউনিভার্সের ধারণার কি কোনো মিল রয়েছে? কি মনে হয় তোর?
2: উপনিষদের ঋষিরা অন্য কোনোভাবে স্ট্রিং থিওরির সঙ্গে হয়তো পরিচিত ছিলেন,

0: আর সেই সূত্রেই তারা পরলোক, ভিন্ন ভিন্ন লোক বা অন্য কোনো মহাবিশ্বের অস্তিত্ব সম্বন্ধে সম্ভবত নিশ্চিত হয়েছিলেন। দৃশ্যমান জীবজগৎ যে সক্রিয়ভাবে বিদ্যমান এমন মানে এটা একটা হাইপোথেসিস, কিন্তু চট করে উড়িয়ে দেওয়ারও নয়।
1: একই রকম দেখতে দুটো মানুষ হতে পারে শুনেছি, কিন্তু কতটা সাদৃশ্য থাকে তাদের? ইলিয়ানার সঙ্গে জর্জিনার চেহারার এমন অবিশ্বাস্য মিল কেন? আমি বা জর্জিনা বা লিম্বুর ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলাম কেন? নাকি ওই পাহাড়ের গুরাসের গন্ধ শুকেছিলাম বলে হ্যালুসিনেশনের মতো কিছু একটা হয়েছিল আমার? নাকি নামগুলো অতীত থেকে কোনো দুর্ঘেয় কারণে এসে গেঁথে বসেছিল আমার অবচেতনের অতলে, স্মৃতির ওপার থেকে আমার রক্তের মধ্যে এসে পড়েছিল ঝাঁপ খেতে খেতে?
0: দেখ, এটা বলা মুশকিল, তবে জোরথাং আসার সময় কোয়ান্টাম ইনফরমেশনের কথা বলেছিলাম মনে আছে তো? গোটা ব্রহ্মাণ্ড তার কোয়ান্টাম ইনফরমেশনকে ধরে রাখে। মস্তিষ্কের ক্লিনিক্যাল ডেথ হলেও চেতনাটা থেকে যায়, আর মস্তিষ্কের মৃত্যুর পর ব্রহ্মাণ্ডে মিশে যায় সেই চেতনা। তুই ইলিয়ানার সঙ্গে জর্জিনা পাউন্ডের চেহারার মিলটাই শুধু দেখলি, এদিকে বঙ্গ সন্তান হয়েও তোর চেহারার আদল গোরা সাহেবদের মতো কেন, সেটা ভেবে দেখেছিস কখনো? 80-90 বছর আগের কোভিন পাউন্ডের চেহারার সঙ্গে যে অয়ন্তিক সান্নালের চেহারার আদলের মিল নেই, সেটা হল্প করে বলছিস কি করে?
2: অয়ন্তিক হা করে দেখছে অগস্তকে।
1: তার মানে?
0: দেখ, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই, কিছু রহস্য অমীমাংসিত থাকাই ভালো, নইলে বেঁচে থাকাটা আর ইন্টারেস্টিং লাগে না। বুঝলেন স্যার?

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন মৃগাঙ্ক ভট্টাচার্যর প্রেত ঘর, গল্পের কথক বাসু, অগস্ত অরিজিৎ, অত্রি রাজীব, অয়ন্তিক এবং কেভিন অর্ণব, মিংমা আত্রেয়, পালম দেবলীনা, লিম্বু উজ্জ্বল, ইলিয়ানা এবং জর্জিনা অপরূপা। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

এতক্ষণ শুনলেন গল্প স্বল্প। এবারে এই কাহিনীর একটি গঠনমূলক সমালোচনা, অর্থাৎ ভালো লাগলে কেন ভালো লেগেছে, আর যদি ভালো না লেগে মন্দ লেগে থাকে সে মন্দ লাগার কারণগুলি কী এবং মন্দত্বর থেকে ভারতে উত্তরণের রাস্তাটাই বা কী আপনাকে জানিয়ে দিতে হবে। 9903659292 এই নাম্বারে, 9903659292 এই নাম্বারে অফিসিয়াল আমাদের নাম্বার, সেখানে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য জানিয়ে দিন। যার গঠনমূলক সমালোচনা আমাদের সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হবে তাকে আমরা মঙ্গলবার কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন সারেঙ্গিতে রাগ যোগ ঘোষ, শিল্পী সুধেন্দু হালদারের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন সারেঙ্গিতে রাগ যোগ্য শিল্পী সুধেন্দু হালদারের পরিবেশনায়। এখন শুনবেন বাঁশিতে রাগ বাগেশ্রী শিল্পী সুব্রত গগৈয়ের পরিবেশনায়। শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুরঞ্জনী শুধুমাত্র 107 FM রেইনবো।

এতক্ষণ শুনলেন মাসিতে রাগ বাগেশ্রী শিল্পী সুব্রত গগৈয়ের পরিবেশনায়। এর আগের সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠানে আজ প্রথমেই পরপর চারটি গান শুনে নেব। প্রথম গানটি 2001 সালে মুক্তি পা আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে কসুর ছবি থেকে, এবং তারপরের গানটিও আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের ডুয়েটে। এই গানটিও এই একই বছরে মুক্তি পাওয়া রাজ ছবি থেকে, এবং তারপরের গানটি সোনু নিগম এবং কবিতা সুব্রহ্মণ্যমের কণ্ঠে প্যার তুনে কিয়া কিয়া ছবি থেকে, এবং তারপর গানটি আলবেলা ছবি থেকে আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে। চলুন শুনে নিই পরপর চারটি গান হিন্দি ছায়াছবি গান অনুষ্ঠান আপকে লিয়েতে। আজ রয়েছি আমি সোহম, আমার পরে রয়েছেন তপারতি গঙ্গোপাধ্যায়।

আজকের এই অনুষ্ঠানে পরপর চারটি গান শুনলাম, আবারও চারটি গান শুনব। পরের গান উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে 2001 সালে মুক্তি পাওয়া দিল চাতা হে ছবির গান। তারপরের গানটি রহনা হে তেরে দিল মে ছবি থেকে সনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, এস শৈলজার কণ্ঠে। তারপরের গানটি মেরে দুনিয়া আমে শুনে নেব সেই একই বছর রিলিজ করা তুমবিন ছবি থেকে, এবং কুছ এসা জাহা গানটি আলকা ইয়াগনিক এবং শানের কণ্ঠে, বাস ইতনা সা খোয়াব ছবি থেকে 2001 সালে মুক্তি পাওয়া। চলুন শুনিনি পরপর চারটি গান।

107 FM রেনবোয় শুনছেন হিন্দি ছায়াছবিজ্ঞানের অনুষ্ঠান আপকে লিয়ে। আমরা পরপর চারটি গান শুনে নিলাম। 2001 সালে মুক্তি পাওয়া ছবির গান শুনছি, বস ইতনা সা খোয়াব হ্যায় ছবির গানটি শুনলাম, তার আগে রহনা হ্যায় তেরে দিল মে, এবং তার আগে এস শৈলজার কণ্ঠে 2001 সালে মুক্তি পাওয়া তুম বিন ছবির গান শুনেছি। এবারে আমাদের নতুন গান শোনার পালা, সেই 2001 সালেরই। পরপর তিনটি গান শুনে নেব, কুমার শানুর কণ্ঠে, সারিকা কাপুরের কণ্ঠে এবং চিত্রার কণ্ঠে। কুমার শানুর কণ্ঠে গানটি 2001 সালে মুক্তি পাওয়া প্যার ইশক অউর মোহাব্বত ছবির গান। তারপরে সারিকা কাপুরের কণ্ঠে জব সে দিল গানটা শুনে নেব, এই 2001 সালে মুক্তি পাওয়া ইয়ে দিল আশিকানা ছবির গান। এবং চিত্রার কণ্ঠে হম ভুল গে এই গানটি শুনে নেব, সেই 2001 সালে মুক্তি পাওয়া অক্স ছবি থেকে। চল শুনিনি পরপর তিনটি গান।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারুতি। আজকের দ্বিতীয় পর্বের প্রথম গান শুনব জগজিৎ সিং এর কণ্ঠে তুমিন ছায়াছবি থেকে।

107 মেগাহার্টজ FM রেইনবো-এ শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতী। এরপরের গান রিফিউজি ছায়াছবি থেকে, সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

সময় তো শেষের দিকে, তাই আজকে বিদায় নেব। যেতে যেতে শুনব গান হাসতে জখম ছায়াছবি থেকে, মোহাম্মদ রফির কণ্ঠে। এই গানটির সাথে সাথে আজকের আপকে লিয়ে থেকে আমি তপারতি বিদায় নিচ্ছি। অন্যান্য অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকে লিয়ে আছে এ পর্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবোয়। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, শুনবেন রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী, তানপুরায় কোয়েল সাহা। কোমল ঋষভ আশাবরীর আগে খেয়াল পরিবেশনায় রাজা আলী খান।

প্রভাদিতে এতক্ষণ শুনলেন খেয়াল, কোমল ঋষভ আশাবুরি রাগে শিল্পী রাজা আলী খানের পরিবেশনায়। এরপরই শুনবেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী, শুনবেন রাগ ভাটিয়ার। ভাটিয়ার রাগে সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন শরৎ, ভাটিয়ার রাগে শিল্পী রাজীব চক্রবর্তী। এর সাথেই শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।

স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:16। 107 মেগাহার্জ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী অদিতি গুপ্তা।